ভারত থাকত নি তাই বাংলাদেশ নি জাতীয় সাপমং বিনি ইয়াক বাই সেইসাক বিনি বাই থাবেন যাক বিনি ওয়ানসুক মং বাই গরং যাক জং আ ফাসিং তুমং ওয়ানসুক নানি থাকা হাঁকে ভারত তৈ বাংলাদেশ নি জাতীয় রসাবমং এবার বসং নি রসাবমং দফানি রসাবমং রক আবো বিনি ইয়াক বাই সেইসাক তাই বিনি ওয়ানসুক মং আ জায়গাও ইয়া ফার যাক খনাইতনে রংসাকনি তাকু বুকু জং গবাংমা বসংরকনি গবাংমা সামুংনি কক খনাও নগো তৈ আবনো উতুমনানি চাইটকনানি নাঙ্গো আবংখা যতনি স্লাই কতর কক বসংনি বিনি বাকৈ বিনি বসং বসুক কুচুগ কাছাকা বিনি চাইটক মং বাহাই এবা বিনি ওয়ানসুক মং বাহাই আবনো চং বিনি আ বখ্রি কুথুকনো ওয়ানসুক হরনানি নাঙ্গো ব হাইখে তৈ খরকসা যত বসঙ্গ বসংনি বসংনি অঙ্গৈ আসাই মানথুং এবা বিনি চাইটক মংনো জং সামুঙ্গ থেপাই মানথুং আবংখা বিশিংনি নাহারমং রাংসাকনি তাকু বুকু নরক দাদাক সিদা করঙ্গি মানু ককদুগো ককদুক নাম্বার 2326253 হাইনো হাইকে তেঙ্গে সাফিরানো নৈ থাম নৈ দক নৈ বা থাম টিচার রাদক টিসা খ্রিস্ট বিশি ও 7 তারিখ মে কলকাতারি জোড়াসাঁকু ঠাকুরনি নুখুঙ্গো ব আসাইমানি গোলো বিনি সামুং আসুকে কদ তাই বিনি সৈমুং বিনি ওয়ানসুকমুং বিনি ইয়াক থাবেংমুং আসুকে ওয়ানা মাসিংসা আপনি বাকৈ গীতাঞ্জলি হিনি কাইসা কক্রবাই এবা ককলপনি বুচাপ আ ককলপনি বুচাপনি বাকৈনো বন নোবেল পুরস্কার রেজাকো এবার নোবেল সকাত মানো রবীন্দ্রনাথ ঠাকুরনি লাংমাও তুমুং ওয়ানসুকনানি থাকাহনকে বিনি লাংমা জেসুক জরা মানখা আপনি স্লাই গবাং বব সুনাম লাংখা বাহিকে সুনামুই মানখা বিনি ওয়ানসুক মংরক বিনি চাইটক মংরক আবো সালব্রুমব্রুমনো সতী কাইসা কাইসানো বেলাই খেনো মোলা জাগরাং গেই বাঁচাও ব শান্তিনিকেতনও বিশ্বভারতী রংনকিং সুনাম লাংখা আবোবাই যিনি ভারত হাক্তরনি গবাং মা রংক্রং রক গবাং মা ককরবাই ক্রং রক আ জাগাও পড়িউই আ জাগাও সরঙ্গী তাবুক তেবু বুঝকাং সকাঙ্গী দঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরনি বুফাংখা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বুমানি বুমুং সারদা দেবী বিনি রংনি বেচেবো তুমুং সিনানি থাকা হনকে রবীন্দ্রনাথ ঠাকুরনি রংনি বেচেবো ব প্রাইমারি স্কুল লাইমানি উলো ব গবাংকু রংনি খলা ও থাঙ্গই এবা রংনগ থাঙ্গই কাইসা রংখতল সিমি খলব যাক এবা তংজাক আমতিহাই রংন ব গবাংকু খামজাকিয়া সৈনা রংমানি উলো পড়িনা রংমানি উলো রংনন বেলাই যতনি স্লাই নাংকুকাই হই ব ওয়ানসুকলিয়া ব ওয়ানসুখা সৈমুং যতনি স্লাই নাংকুক মাহনই আপনি বাকৈ সৈমুঙ্গ যতনি স্লাই গবাংকু বিনি বখা ইয়া ফারখা রবীন্দ্রনাথ ঠাকুর নগণ ব ঠাকুর নুখুঙ্গ এবার ঠাকুর বসঙ্গ আচাইমানি বাকৈ নগ মাস্টার নাহারৈ এবার ফরংনাই নাহারৈ পড়িনানি বিনি রাংরিনি অভাব গ্রীনি বাকৈ বন নগণ তিসাবৈ রং ফরংনানি বাকৈ চাইতক জাখা সানানি থাঙ্কে রবীন্দ্রনাথ ঠাকুর ব বিশি চার উমরনি সিমিনো বিনি সৈমুং সৈনানি চাখা বিশি উমর চিদক বয়স এবা উমরন ব ভানু সিংহ বুমুং রুই বিনি বেলাই বুমুং গনাং আমতিহাই কক্লব্রক ব হায়ুংনু ইয়াফারখা ওয়ানামা সিংসা কক্লব

ei wana machine she bini hayungo ya farmani rangsakni takobukhu bishwakobi Rabindranath Thakur Rabindranath Thakur ni bini achai mani koklam te bini samungni kokbitirok abo belaino wana machine sha abuni bakai bohai pororokno sing rizar ja khulumui bini samungno utumnani belai khana nakogo sahitto eba kok rubaini bechebu bo bisi char ni simi bisi chidok jara bini langmani kaisa bechebo bo bhanu singho shoddonam bumung rui puila bini bumung no belai kaplai khlai bani chichukura chitham khrist bisuo gitanjuli kabbogrontho eba koklopni bijab simani bakai bono kok rubaini bechebo nobel shokat ya farzako bo kok rubai eba কক্লব উংখেবা কক বম আবু সিমি সিউ হাইয়া বিনি সেই মঙ্গো বেবাক নঙ্গ হদানো দফানো আজরানি বিগ্রা খাংড়া লামাও সামুং তাঙি টংনাই বরকনি বখানো বাইকে স্লাক সানাই আবু সিউ আবুনি পাকি বিনি সেই মং বেলাই লাইতে সাক লাইয়ে বেলাই লাইতে সা বড়রকনি বখাও হাবজাক নাই যাক জাত আমতি হাই কক লাম্বাই বিনি সেই মুং নব ইয়া ফারখা রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ানামা শিংসা খড়কসা সাকসিয়ত এবা খড়কসা বড়ক বিনি ওয়ানসুক মুং চিনি ভারত থাকতর নি রং নি বেচেব ব্রী রোগ নি হামক্রাই নি বেচেব ওয়ানসুক মুং নি বেচেব ইংয়া খেবা বিনি ওয়ানসুক মুং থাবেংমা ওয়াথেমা গবাংমা নি বেচেব নো আবো ইয়া ফারজা রবীন্দ্রনাথ ঠাকুরনি লাইবুমানি বেচেবো চিং তুমুং নাইনানি থাঙ্কা হাঙ্কে বিনি নাংকুকমানি সেইমুং রকনি বিশিং গীতাঞ্জলি সোনার তরি বলাকা আবহায় চিকন চিকন কথমা বসা ইংয়া খেবা কথমা কিছা কতর ইংয়া খেবা কথমায়ুং আবহায়রক বেলায় খেনক বুমুং গনাং বিনি রাসায় রাসায় বিনি রিসাব মংতঙ্গ বিনি খল সাজাক এবা খুর সাজাক সুবজাক ককথায়ও ব জেফ্রুফুরব হদানি সমাজনি ইংখাবা তুমুং সং আবনতেইব শুক্রবৈ সানানি থাঙ্কা হাঙ্কে সুশিয়াল রেভলিউশননি ওয়ানসক মং এবা চিনি হদা দফা স্লাইজাক মংনি যে ককলাম কক বিতিরক আবো বিনি রিসাব মং তে বিনি কক্লব কক্রবায়ু নগো রবীন্দ্রনাথ ঠাকুরনি ওয়ানসুক মঙ্গো চিনি ভারত থাকতরনি যে জাতীয় রুচাপং সনাম মানে আবনন নং ওয়ানসুক হরিনাইতি বিনি ওয়ানসুক মং বসুক কুথুক তে বসুক ওয়ানামা শিংসা রবীন্দ্রনাথ ঠাকুরনি শিক্ষা তে দর্শন এবা রংনি বেচেব তে কুথুক ওয়ানসুক মুনি বেচেব সানানি থাকা হাঁকে শান্তিনিকেতননি বিশ্বভারতী জেফ্রুব সনাম আফ্রুনো ওয়ানসুক ইমানো বিনি রুংনি বেচেব তে বিনি হদানি কুথুক নাহার মুঙ্গ এবা সমাজ দর্শন সমাজনি সোসাইটি নি ইংখেবা হদানি হাকসাল নাহার মুঙ্গি বেচেব বিনি ওয়ানসুক মুং বেলাইনো ওয়ানামা শিংসা রবীন্দ্রনাথ ঠাকুর খড়কসা চিনি ভারত হাক্তনি রাংসাকনি আধুকিরি বিনি সামুংনো সুজাবাইয়া বিনি ওয়ানসুক মুংনো ইয়াফারবাইয়া বিনি সকাং মুংনো উতুমবাইয়া আপনি বাকি ব জেসা বর্ষকনি ফানঙ্গি তংথুন জেসা কবই ফানো ব সনামনানি চাইতকথুন বিনি সামুং তে বিনি ওয়ানসুক মুং আবো যত বর্ষকনি বড়রগ্ন মা ওয়ানসুক থাই তাবুকনি উমরও তাবুকনি অজরাও গবাং মা বড়রগ দঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরনি ককলামন আসুক গবাং শিপানো ব সানানি চাইতক মুং গরে আপনি বাকি খড়কসা খড়কসা বড়কনি কাহাম জেসুক নং চেথ্রই নারগৈ মানো হামিয়া তুমুং নতংখাই ও হামিয়ানো নং কাদুলি কাহাম বাই নং আবনো খলবি মানো

আপনি পাকি নং জেফুর নং হামিয়া বাই এবা হামিয়া ওয়ানসুক মং বাই হামিয়া থাবেং মং বাই হামিয়া ওয়ানসুক মংনি গচারো নং বানকুন্দ্রি বাই চপ্রপ জাক দংফানো হামিয়া নং মেছেন নানি পাকি কাহামনি ইয়াপ্রি রমই বানো বড় রোগনি জেফ্রু ফানো সাব্রুম ব্রুম সাক বাই থাকনো চাইতকনানি এবার সাক বাই থাকনো সামনানি জরা সক বাইয়া জেফ্রু জরা তঙ্গ এবার জেফ্রু সামনানি বাকি থাবেং নানি বাকি জেফ্রু সেপ মানো আবো নং সামই এবার থাবেঙ্গি নারকানি রাংনাই রাকচাকনি দাকু বুকু নরক দাদাক সিদাক তিনি সালকামা পান্ড ককদুগো গ্রঙ্গি বানো ককদুক নম্বর 2326253 হাইনো হাই কিটিংগি সাফিরানো নই থাম নই দক নই বা থাম রবীন্দ্রনাথ ঠাকুরনি রংনি বেচেবো এবা সরংমংনি বেচেবো উংখেবা হদানি নাহারমং বুড়ি রকনি হামক্রাই তৈ বুড়ি রকনি সরংমং বিনি ওয়ানসুক মঙ্গো হামজাক মং নাকার মং ওয়ানসুক মং তৈ বিনি কবাং চাইতক মং চং বাহাইকে চাইতকইমান কাইসা দফ হারক গলকজাক বসংরক এবা কাইসা বসং কাসানা মুচুঙ্গি তংনাই বসংরক বাহাইকে চাইতক মানি ককনো বাহাইকে হামজাকানি রং আপনারকি বেলায় কতর দাদাক সিদাক ফুনকমারি আবংখা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরনি ওয়ানসুক মঙ্গো চং হদাও দফাও উক্লক লাইজাক বড় রোগ বাহিকে সুকাঙ্গি থাকনাই উক্লক লাইজাক বসং রোগ বাহিকে সুকাঙ্গি তংনাই বংনি ওয়ানসুক মং বংনি রং বংনি হদানি চাইতক মং বংনি রাং থং বরকনি নক নুখুং সান্দাই হামজাকমা নাসলেমা জলিমা ব্যবাগ্ন শাখাও কুতুক সাউই এবা উব্রুম সাউই কাসামানি হাই রবীন্দ্রনাথ ঠাকুরনি বখাও যে তঙ্গ বিনি ইয়াক বাই আবনু সেই সাকো আ জরাও চিনি ভারত হাক্তরনি তমুং চামুঙ্গো এবা ভারত হাক্তরনি সোসাইটিও এবা ভারত হাক্তরনি দফা কতর কতর টকনি বসংনি বিলুঙ্গো দফা চিকন ডকনি ওয়ানসুক মংতেই বরক চিকন ডকনি লামাও তংনাই শ্রমিক উংখেবা লামাও সামুং তাংনাই হাইজরা সামুং খাই জানাই বড় রকনি বসং চিকন বড় রকনি ওয়ানসুক মং কতর খাই কাসাউই ফাইও আপনি বাকি বিনি ওয়ানসুক মং এবা বিনি নাহার মং বেলাইনো কুথুক বনতমুং চেত্রই নাইখা হানকে ভারত হাক্তনি খড়কসা সৈক্রং অঙ্গি সৈক্রংনি বুমুঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরনি সুকাং গ এবার রবীন্দ্রনাথ ঠাকুরনি সাকাও তৈ গবাং বরক গলৈ হই ওয়ানসুক হরসুগৈ মানো রাংসাকনি তাকু বুখুক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরনি ওয়ানসুক মুঙ্গো বাহাই অঙ্গি মান কাইসা বসং তৈ কাইসা দফানি ওয়ানসুক মুং রবীন্দ্রনাথ ঠাকুরনি ওয়ানসুক মুঙ্গো বাহাইকে হিমুই মান কাইসা বসং রক চিকন নিশিমি কতর তৈ কমাজাক নিশিমি সংসাজাক রাংসাকনি তাকু বুখু জরা সকাই তংখা সঙ্গ তাবুকন হাবলাই ফিউনাই তিনি হায়ুংনি খরাং পান্তাও নরক যতনের কবকনাই নাসিংগি তংনানি বাকি তিনি সালকামা পান্দানি তাবুক সঙ্গ সালকামা পান্দানি কিসা লেলামুংনি জরাও তাবুক সঙ্গ খালাইনাই তিনি হায়ুংনি খরাং পান্দা

যতনো ফুংকাহাম তেই লামসব তিনি হায়ুংনি খরং পান্ডাও তিনি ককটিশাল তালতুং তালনি শালনি চি শালমারি চিব্রিরা থামচিবা তিপ্রা বিশি মে তালনি শালচি শালমারি নিশাই নিচি দক ইংরেজি বিশি নেইরা থামচি দক পয়েন্ট ব্রি মিটার শাসাই নেইরা দক চিচুকো কিলোহার্জ এবা সারাশা পয়েন্ট দক মেগাহার্জ ও পান্ডা এ এম তে এফ এম নিবু খাকতে বাক্সাকে আওয়াই খাই জায়গায় তঙ্গ

পাণ্ডানি পুইলাও চুংখানালায় ককাহাম তিনি ককাহাম না হারজাখা মাদার তেরেসা সালংমা ককরক নুকজাক টংনাই বরকন হামজাকমানিয়া হিনকে নুকজাকিয়া ঈশ্বরন বাহেকে হামজাকনাই তুমং নরকন আমজকনা থাকে হামজাকনানি জরা মানগলাক উফিলেই বজাদি খা কতর তেই রাক অংদি বেবাক বারজা শাকনিয়া গতিসাই নাহারনানি ওয়ান সুকমং সনামদি হাইকে সেনুকনাই বেবাক সামঙ্গ নংকপ্লাই তুমং নং খরক সারা বরকন এবা একশো জন বরকন চারি মাইয়া হিনকে খরক সানো ফানো চারি দি নং যেখানি ফানো বজাদি হামজাকমানো পীর দি যেতে কেবনি নিয়ারো ফাই খা খামই গিফিলিয়াতেইখে টং কচাং কাইসা মনিমানি বিশংতিসে চেং যাব চেং যত বরক সামুং কতর খাইমাইয়া ফিয়া সামুং চিকন রকলে হামজাকমানি বিশংতেই খাইমানো সাইসুং তেই মুচুংয়া হিনে ওয়ান সুকমুং ওখা যত্ন নিশাই কিরিমা সিচা বিগ্রা এবা গরই আসে জরা খানাবাইকা মাদার তেরেসা নি সালংমা ককরক

खनाई तो नहीं रंग सकनी ताको बखु लाई थंग नहीं शालो तीनी ती लाई थंग नहीं बिशिनी तीनी ती शालो चिरी हायुंगो तम तमो पाती मंगरो पाती खा आरुनी बिशिंग मुइतु शतन जाक नहीं रो नी बिशिंग जं किसासक मुइतु शतन ही नहीं आयन है ताबुक नहीं जरा हो तीनी शाल सिमे नहीं शायद नहीं जिदो তিনি নিশালো যিনি ভারতাক্তনী মন্ত্রী বখরক ব সুমনাথনী অমৃত মহোৎসব থাঙ্গেই সগই নাই তে নাই নাই আপনার কারিব লাই থাঙ্গে বিশিনী পাতিমুং রকনি বিশিঙ্গ দঙ্গ চিবারা খ্রিস্ট বিশিও ক্রিস্টোফার কলম্বাস কেমান দ্বীপপুঞ্জ ও এবার কেমান দ্বীপপুঞ্জ পুইলা সনাম মানে এবার আজাগাও থাঙ্গি সগি পানি তাই আরো নি বুমুং দেনলাস টুটুগাস আজাগাও বো সগি মানে শাল চিশ্রীরা স্নেচি চার খ্রিস্ট বিশুও সুরস লুই বো মারি আতুয়ানেত আজাগাও ফ্রান্স নি রাজাতে রানী অংমানি শাল তিনি চিচারা বাচিসনি খ্রিস্ট বিশু মিরাটো ভারত নি যত নিশ্লাই কতর বিদ্রোহ এবার চবা হনি মানো সিপাহী বিদ্রোহ অব ব্রিটিশ শাসনী উকলগ কৈসা পুইলা সংসা জাকমানি এবার থাপেং জাকমানি শাল হনি মানো তিনি শাল ন মৈত শতন জাকনে রকনি বিশিঙ্গ তঙ্গ চিচারা দক চিচুকু খ্রিস্ট বিশু গোল্ডেন স্পাই

অব মার্কিন যুক্তরাষ্ট্রনি পুইলা আন্তমহাদেশীয় রেলপথ আব পুইলা স্নাম জাগবাই পুইলা ইয়াফার জাকমানি শাল আপন কারিব মৃত্যু সতন জাকনাই রগ্নি বিশিঙ্গ তঙ্গ আবংখা চিচুকুড়া ব্রিজি খ্রিস্ট বিশিও উইলস্টন চার্চিল আব মার্কিন যুক্তরাষ্ট্রনি মন্ত্রী বখরক উংমানি শাল তাই আপন কারিব জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ডস আমতে হাই থাইও ব পুইলা চপ্রপমানি এবা চবা খ্লাইমানি শাল মৃত্যু সতন জাকনাই রগ্নি বিশিঙ্গ তঙ্গ চিচুকুড়া বাচি ব্রি খ্রিস্ট বিশু বিল হ্যালি অ্যান্ড হিজ কমেন্টস আব অ্যারাউন্ড দ্য ক্লক অব পুইলা হায়ুনি ফাসিঙ্গ ইয়াফারমানি শাল তেইব তঙ্গ কিসাসক মৃত্যু সতন জাকনাই রগ্নি বিশিঙ্গ আবংখা চিচুকুড়া চকুচিব্রী খ্রিস্ট বিশু নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকানি পুইলা সাক কসমরকনি বিশিঙ্গ বন ও পুইলা রাষ্ট্রপক্ষরকনি বরম মানমানি শাল তিনি শাল জুদাখলাই পালাই যাকনাই তাকলাই নেইসাই নেচিদকনি ও বিশু আবরকংখা তিনি শাল নৌ ইউরোপ দিবস নিব পালাই যাকনাই আব আপনো কারিব সিসামুংনি কাইসা হাতি হনিব অবনো পালাই যাকনাই রেড ক্রস সপ্তানি বিশিঙ্গ খবজাকই অব অবনো কাইসা জুদা শাল খ্লাই পালাই যাকনাই হনাই সাকলাই যাখা আসুকচরা লাই থাংনাই বিশিরক তিনিতে শালো পাতি থাকমানিতে তিনি শালটি মোলাজা রাখনো যেন খানাওই নাহার লাগা

আও চিন্তাবুক হাবলাইনাই কক থুম তে সেবগ বরকলামানি বিসিঙ্গ আপনি সাই সিগাং কাইসা সাকলাইমন খালায় অল ইন্ডিয়া রেডিও নি আওয়াইমুং বিশি চুকুচি কামানতে বিশারমই দাল বিদাল পান্ডা লুয়াজি জাগি দঙ্গ হাইকে ও পান্ডানো রগই অল ইন্ডিয়া রেডিও আগরতলা কাইসা ক্লাসিক্যাল মিউজিক নি পান্ডা লুয়াজিখা ফাইনাই ফা সালো এবা ওমে তালনি সালচি বা সালমারি নিসাই নিচিদক

ইংরেজি বিশি সানজা দামদক তামফ্রু আগরতলানি সুকান্ত একাডেমিও তংখতক ও পান্ডাও যতন ন মানজাকনানি বাকি কবক জাখা হাপনানি বাকি ফ্রি তংনাই সাকলাইমুং খানাবাইখা তাবো খালায় ককথুম বেবাক হাক্তর নিলগি চিনি হাস্তে অব সেন্সাস 2027 নি পুইলা বেরামনি সামুং চেঙ্গেরি জাখা তাবুকনি জরানি বরক লেখামুং বেবাক ন ডিজিটাল প্রসেস বাই অংনাইহিনি সাকলাই জাখা পুইলা বেরামনি সামুং নক লেখামুং চেঙ্গনাই জুলাই 17 নিসিমি জুলাই 31 জরা আপনো কারি নগনগ থাঙ্গি বরগলে খামুংনি সামুং চেংনাই 1 আগস্ট নিসিমি আগস্ট 30 জরা অব সাকলাই জাখা ককথুমতেই হুকুমু দাকিখুংনি বখাক্তে টিএসিসিএল নি বখাক্তে ককমুং কাইসাও সাকলাইখা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তে সিভিল ম্যানেজার আচুক থাইনি বাগৈ সৈমুং আমজকমুং এবার রিটেন এক্সামিনেশন নিশাল অংখা 10 মে 2026 এবার তিনি নিশিমি ফার্স্ট শিফ্ট অংনাই ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ জরাহিনকে ফুংনি দামচিসা নিশিমি দীপর দামসা তামা জরা থাই অংখা টিআইটি নরসিংগর এয়ারপোর্ট রোড আগরতলা সেকেন্ড শিফ্ট অংনাই ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি দীপর দাম থাম নিশিমি সারিকনি দাম্বা তাম্মা জরা অবব অংনাই টিআইটি নরসিংগর এয়ারপোর্ট রোড আগরতলা ত্রিপুরাও তে তিনি সালন ফার্স্ট শিফ্ট ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি অংনাই ফুংনি দামচিসা নিশিমি দীপর দামসা তাম্মা জরা ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির নরসিংগর এয়ারপোর্ট রোড আগরতলাও সেকেন্ড শিফ্ট অংনাই ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ দীপর দাম থাম নিশিমি শারিক দাম্বা তাম্মা জরা থাইহিনকে ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির নরসিংগর এয়ারপোর্ট রোড আগরতলা তেই কেসা সালংখা 17 মে 2026 ও সালো ফার্স্ট শিফ্ট অংনাই ম্যানেজার সিভিল গ্রেড এ ফুংনি দামচিসা নিশিমি দীপর দামসা তাম্মা জরা ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির তেই টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং মহেশ খোলাও ও সালন ও সেকেন্ড শিফ্ট অংনাই ম্যানেজার সিভিল গ্রেড বি দীপর দামথাম তামফ্রুনিসিমি শারিকনি দাম্বা তাম্মা জরা ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির তেই টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং মহেশ খোলাও ধলাই ডিস্ট্রিক্টনি ভারত বাংলাদেশ আর আমচায়ও বড় রকমনি থাংলাই সুখলাইথানি কিসা রায়দা বক্সিন জাখা লুকরকনি লাংমাও টংকচাংতেই সাক্কাতি মুংন মথাংনারকনা বাকি গন্ডাতিসা মহকুমানি রসাবাড়ি হাতি আমচাইকারী ধলাই ডিস্ট্রিক্টনি বিশিং খবজাক বেবাক সাব ডিভিশননি ভারত বাংলাদেশ আরি আমচাইনি সা কিলোমিটার আমচায়ও সানজা দামদক তামফ্রুনি সিমি তেন দিন ফুংনি দামদক তাম্মা জরা টংকসং টংনাই বড় রক থাংলাই সুক হাইমানি সাকা কিসা রায়দা বক্সিন জাখা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটনি সমাহর্তা বিএনএসএস 2023নি 163 নং ধারানোরগৈ অ রায়দা বক্সিনগা 22 জুন 2026 এবার জুন তালনি সাল নৈচিনি সালমারি জরা অদাগিমুং বজাক টংনাই ফিয়া কেরং রায়দা মথাংনাই সামুঙ্গ গধালজাক সিপাই সেঙ্ক্রাকতেই হাস্তে নাইমথাং বাহিনীনি বড় রক ধলাই ডিস্ট্রিক্টনি পুলিশ সুপার ধলাই ডিস্ট্রিক্টনি ডিএম বাই গোসিমুং লাইমানজাক বড় নাংকুকমা হাফাংনি সামুঙ্গ হেফাজাক হাফাংনি সামুং তাংনাই রক তেই দদর সাক নাইজাকনা নাঙ্গ অবহাই বড় রকনি সাকা অদাগিমুং টংলাক অদাগিমুং ন খানাইয়া বড় রকন বিএনএসএস 2023নি 223 নং ধারানোরগৈ মাজরা বেরজাকনাই হাইনহাই বড় রকনি লাংমাও টংকচাং তেই সাকাতিমুং ন মথাংনারকনা বাকি সিপাইজলা ডিস্ট্রিক্টনি বিশালগড় তেই সুনামগুড়া সাব ডিভিশননি ভারত বাংলাদেশ আরি নিশিমি 12 মিটার আমচায় হর দামচার তামফ্রু নিশিমি তেন দিন ফুং দাম্বা তাম্মা জরাও টংকসং টংনাই বড় রকনি
थांलाय सुख्लायनानि साखा किसारायदा बक्सिनखा बिएनएसएस 2023 नि 163 3

0: খনাবাইকা সেবক বরক লাংমানি কক
1: তাবুক খনাবাইদি তিনি নকপার্তিপারনি ককতমা আগুলি বিরখং খলাতে গানাগিনি আমসাইনি নকপার্তিপারনি ককতমা ও সাকলাই জাখা নখা চুমুই গানাং তগনাই ফেরাং ককি ওয়াতি ভাই পানমানো জাগা জাগা আমচাইও তুংকুক মানি মারিও তুংসা মারিও নুকজাগানো 35 ডিগ্রি সেলসিয়াস তেই তুংখ্লাই মারিও নুকজাগানো 24 ডিগ্রি সেলসিয়াস নবারো তুই হকুনি মারি সাকাও নুকজাগানো 7.5% তেই খামাও নুকজাগানো 22% হজাকমুঙ্গো ওয়েস্ট ডিস্ট্রিক খোয়াই সিপাহীজলা গুমতি তেই সাউথ ডিস্ট্রিক্টও ফেরাং ককি ওয়াতেই ফাই পানমানো আপনি পাকি হজাক তংনানি পাকি ও আমচাইনি লুকুরকনো ককমকাংসাও খুজার জাক্ষা আসুকজরা খানাবাইখ্যা তিনি নকপার্তি পারনি ককতমা
0: আও তিনি হায়ুংনি খরাং পান্ডা আসক্তইনো তিনি ও পান্ডানো সংসাখা তাই কমথিংকা আং সীমা
1: তাই আং উষা দেবর্মা
0: যতন সালকা হামনা থাকবাই তো ভাইদি যাইথাগো রেসাবমুখ

그날 또 나이랑 섞니다 그부크 나랑 저 때는 하나 하이 가방이 함석마 데이 바이 플레이어 주바이 야파리 하이노 하이 증 기딩 퓨나이 디니니 샬카마 반도 너룩 저터노 디니니 샬카마 반도 곡두고 그릉이 바노 곡두고 넘버 2326253 디니니 샬카마 반도니 곡보토마 미야 증 팔라이 레카 지니 바루트 학토니 노벨 샤카트 만자 곡르바요 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমানি শাল আবনরকিনু রবীন্দ্রনাথ ঠাকুরনি নাহারমুং তেই রবীন্দ্রনাথ ঠাকুরনি সামুং নরকি চেং ককলাম সালাই দঙ্গ দাদাক সিদাক তিনি শালকামা পান্দাও নরক জীবরক রবীন্দ্রনাথ ঠাকুর সম নরকি রবীন্দ্রনাথ ঠাকুরনি সামুং তে বিনি পাঞ্জিমুং বিনি নাহারমুং আবরক নরকি সাইমান্নাই রক্ন কয়নাই দাদাক সিদাক ককদুগো কৃঙ্গি মানো ককদুক নম্বর 2326253 হাইন হাই কিদিংকি সাফিরানে নৈ থাম নৈ দক নৈ বা থাম রংচক নি খাচুক সুং রবীন্দ্রনাথ ঠাকুর তেই বুড়ি রকনি রুং বুড়ি রকনি রুং নি বেচব এবা আ জড়াও আ সমাজ আ জড়াও চিনি ভারত থাকত নি বুড়ি রকনি লাংমাও ববহাই জড়া তেই ববহাই নবার শিবসা উই টংমানি জড়াও রবীন্দ্রনাথ ঠাকুরনি ওয়ান সুকমং তে বিনি সৈমঙ্গ বপ্তিখে কাশাকা বুড়ি রকনি রুংনতই বিনি ককলাম রবীন্দ্রনাথ ঠাকুর ব নারী শিক্ষা এবা বুড়ি রকনি যে রুংন আবনু ব পুথি ইয়া খেবা বিজাবনি বিসিংঙ্গ খলবজাক এবা বিজাব পরীক্ষা হংকাই সিমিনু সিনাই অ ককন হংকে ব পুইতু থাঙ্গিয়া তামনি হিমালে পুথিগত যে রুং এবা বিজাব সিমি খলবজাক এবা বিজাবনি আড়িও সিমি কিতিঙ্গি তংজাক আপতি হাই রুং বাই বিনি পুইতু চাজাকিয়া ব বুড়ি রকনি নারী মুক্তি ইয়া খেবা বুড়ি রকনি ফিয়কসাক লাংমা তাই শাক বাই থাং সিনি রুথানি বুড়ি রকনি লাংমানি যে কতর্ক ইয়াকনি ফান ফুনগুই মানো বুড়ি রকব আ কখনো ব পুইতু খ্লায়ো আজরা

খানাইতে অনাই রাংসাক নিয়ে তাক্ষ বুখু রবীন্দ্রনাথ বিনি লংমানি থাংসুঙ্গ সোশিয়াল রেভলিউশন এবার চিনি হদা স্লাইজাক মুং রুগী বিনি ওয়ানসুক মুং বহাই ফাইদি তাবুকসং ই ককলামনি বেচেবো গরঙ্গী নাইলাইয়ানো রবীন্দ্রনাথ ঠাকুর সমাজ বিপ্লব উনিয়াক এবার সোশিয়াল রেভলিউশন এবার হদা স্লাইজাক মুঙ্গো আচমসাকলাই ফানসেং বাই এবার সিলাই পাথাম বাই সমাজ নু এবার সোসাইটি নু উনিয়াক এবার চিনি হদা হদানি থাংসুং উনিয়াক এবার হদানি থংনো সেলাই মানো ই ককনো বো পুইতু সাজাকিয়া ব অবনো হামজাকিয়া দাদাক সিদাক সানানি থাঙ্কা হংকে

সই হদা স্লাইজাকমাং স্লাইজাকমং আবো সমাজনি এবা হদানি যে স্লাইজাকমং ফাইমানি আবো বড়রকনি বিশিংনি ফান তেই বিশিংনি সিসামং বিশিংনি রংমং তেই বিশিংনি সংসানা মুচুংমানি সামংনি বিশিংতৈনো হদানি স্লাইজাকমং ফায়ো ই ককনব পৈতখলায়ো বিনি অকক গথার তে গুবৈনো ওয়ানসুখরিনাইদি রবীন্দ্রনাথ ঠাকুরনি সাকনি বাইথাঙ্গো বাথাগৈ এবা বাচাগৈ সোসাইটি উংখেবা চিনি হদারক হদানি স্লাইজাকমুংনি যে থংরক আবরক তাম তাম উংথাই আবংখা সাক বাইথাংনি ফান্নো তিসানারি বাহাইকে হনমালে ফাতারনি ফান এবা থংরংনি ফান বাই এবা কেবনি থানি থংরংনি ফাননি বিখ্যা সানই বড় রকনি বখানি ফান উংখেবা বিশিংনি ফান্ন যং সলাইনানি বাকৈ এবা আবনো ফানরুই কাসানানি আবনি বিশিংগ তুমং খপনানি থাঙ্কা হংকে সাক বাই থাং সাইসুং সাইসুং সাক বাইথাংনি ইয়াকুঙ্গো এবা সাক বাইথাংনি থায়ো বাসানানিনো সমাজ এবা সোসাইটি উংখেবা সোশিয়াল রেভলিউশননি পুইলানি বচাব অব গবাং মা গুড়িজা কক তঙ্গ আর নি বিশিং তুমুং আবনো দাদাক সিদাক সানানি থাঙ্কা হাঙ্কে বাইথাংনি ফান তে বাইথাংনি চুকজাক অঙ্গৈ সাক বাইথাং বাচাউই বিশিংনি সিসামুং তুবুই মানখা হংকেনো সোসাইটি ইংখেবা সমাজ এবা চিনি হদা স্লাইজাকমুংনি পুইলা ইয়াখিলি কাসাউই মানো বেলাই কুথুক কক রংনি বেচে বো রং তাই চং গবাং মা এরেং পৈতু রকনো পৈতু চামানি বিনি মতে রবীন্দ্রনাথ ঠাকুরনি ককনি বিশিঙ্গ ব মকল নুগ্যা জবানো তাকলাই দি আ কক্ন সাও জেফ্রু ফ্রুব চিনি সোসাইটি নো এবার চিনি হদা তেই বড় রকন সৈসিমুং বেচেবো বখা গনাং এবা আবো সাইন্টিফিক বিজ্ঞান মনস্কতা এবা সাইন্টিফিক এবা সৈসিমুং গনাং ওয়ানসুকমুং তেই আবো আবনি উকলগো কুবুই সাকলাইজাক আমতিহাই ওয়ানসুকমুং তেই রংনি বেচেবো আন্দ্রাগুন্দ্রা নো এবা মনাক নো মেচেনি মাননাই আমতিহাই ফিয়কজাকমুং আবরকনি বেচেপনি অঙ্গৈনো রং তেই এরেং পৈতুনো যং সকমরি মানো অকক বেলাইনো নাংকুক মানে শান্তিনিকেতননি বিশ্বভারতী সনামজাকমুং আবনি বাকৈনো পৈলা সংসাজাকমানি বিশিংনি সিসামুং এবা এরেং পৈতুনো এরেং এরেং তং কথারনি ককনো পৈতু খ্লাইয়ী বড়রক গবাং মা কুসংস্কার উংখেবা এরেং পৈতুনো ওয়ানসুক হরলাইমানি আবনো বকি সাপানো চাজাকিয়া রবীন্দ্রনাথ ঠাকুরনি ওয়ানসুক মঙ্গো আবো বেলাইখেনো কুবুই তে কথার খ্লাইয়ী নুকসাখা যং সাইন্টিফিক তেই তাবুকনি রিজনেবল উংখেবা আবো তাবুকনি অজরাও বাসাগৈ বপ্তিহাই উংথতক আবনো ব সালাংখা রবীন্দ্রনাথ ঠাকুরনি ওয়ানসুক মুংনো যং রাইসাউই থানানি থাঙ্কা হংকে বিনি ওয়ানসুক মুঙ্গো ব কামি আমসাইও বরক মনুষুরক তুমুং সকাঙ্গৈ থানানি বাকৈ কামি আমসাই তাম উংনানি নাং ই ককনো ব সালাংমানি কক দঙ্গো আজাগাও যং তাবুকনি অমলবাসাউই যং ওয়ানসুক হরিনাইদি গবাং মা বরক গবাং মা শিক্ষিত উংই থাঙ্কে এবা এডুকেটেড উংই থাঙ্কা হংকে বরক তামুখলাই
kami nu yakari.

0: नास्लेमा गुरै सेलेंमणि गुरै इ वानसुक मंगनो बयाफार लांखा चिचुकुरा बा ख्रिस्ट विशुओ बंगबंग आंदोलननि जे राखी बंदन एबा राखी उत्सव राखी खालायमणि हामजाक्लायमा याफारलायमणि सानदाय गायसा जों ताखुक बाय ताखुक बुखुक बाय बुखुक हामजाक्लायमणि हिन्दु दै मुस्लिमनि थानसा तंलायनानि गजारमुं आबो बिनि बिसिंगु नुकजाखा आबो राखी बंदन एबा राखी उत्सवनि बिसिंतै चिचुकुरा बा ख्रिस्ट विशुओ बंगबंग आंदोलन चिरि भारत हाक्तरनि यकनानि जबाओ आबो दादाक सिदाक थांगै याफार जाखा रांचाकनि ताखु बुखु रवीन्द्रनाथ ठाकुर बुमुंबाय बेलाय लायतेसा बिनि किन्तु सामुं बेलायखेनो कुतुब खालायलांखा बो चिनि भारत हाक्तरनि जेसा बसंग फानो आजायथों बिनि गोथार ते कुबुई सामुंनो मा उतुमनाय बो जेसा कक सानाय जेसा बसंनि फानंथुन बिनि याफारमुं ते बिनि सोसाइटिनि बागै खालायलांमानि सामुं ते बिनि ककमुं बिनि कक्रबायनि बिसिंतै दफानो हदानो भारतबर्षनि एबा भारतनि लुकुरकनि वानसुकमुं हामियाराखनो सकमरनानि बागै बचायतकलांखा बिनि चिनि हाक्तर तिरिप्रबाबाय गोरोंमानिबो बेलायनो दादाक सिदाक सों सायमानो चिनि हा चिनि हानि बुबाग्रा बसंरक बहायनो बेलायखेनो बरम रुमानि बिसिंतै रवीन्द्रनाथ ठाकुरनो गोबां मा फासिंखौनो चुबाखा बबो चिनि त्रिपुरा हानि गोबां मा लाइबुमानि ककनो ओंगेखेबा चिनि बुबाग्रा रकबाय गोरोंमानि सान्दाय ते गोरोंलायमानि हामसाकमुंनि बोसाबनि याब्रि ख्लायै गोबां मा सैमुं राजर्सि गोबां मा आबुनो कारिबो गोबां मा सैमुं रक याफारलांखा रवीन्द्रनाथ ठाकुरनि वानसुकमुंगो चिनि त्रिपुरा कायसार रांसाक त्रिपुरा रवीन्द्रनाथ ठाकुरनि वानसुकमुंगो चिनि त्रिपुरा साबसंनि बुबाग्रा रक रांसाकनि मारि गोनां बेलाय माया गोनां तै बरक काहामनि मारि नुकजाखा रवीन्द्रनाथ ठाकुरनि वानसुकमुंगो त्रिपुरानि बागै गोथार खालायै वानसुकमुं दङ बिनि याफारजाक गोबां मा ककतुन रक चिनि बुबाग्रा रकनो सैमानि तै अ हानि गोबां मा रुबायो कक रुबायो सिगांगै थांनानि वानसुकमुंबो रवीन्द्रनाथ ठाकुरनि फाजिंगो दङ रांसाकनि दाखु बुखु जरा गिदिंखा अरन' बासासिनो जतनो बेलाय बेलायखेनो हामबाय दिनैनि पान्दा आसुग जरा दैन
1: বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন হায়দ্রাবাদে তার প্রায় 9400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে চেন্নাইতে টিভিকে প্রধান
2: সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন আগামী 13 মে তার শপথ গ্রহণ পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে ইরানের তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা হলে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপর তীব্র জবাবি অভিযান চালানো হবে বলে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে গতকাল পরাজিত করেছে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং একই সঙ্গে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করবেন এই উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল 3টে নাগাদ হায়দ্রাবাদে প্রায় 9400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড়েবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক NH-167 এর 4 লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3175 কোটি টাকার বেশি প্রধানমন্ত্রী ওয়ারঙ্গলে পিএম মিত্র যোজনার অধীনে গড়ে তোলা পিএম মিত্র পার্কের উদ্বোধন করবেন যা কাকাতিয়া মেগা টেক্সটাইল পার্ক নামেও পরিচিত ভারতের স্বাস্থ্যসেবা

পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত সিন্ধু হাসপাতাল, একটি অত্যাধুনিক মূলত ক্যান্সার চিকিৎসার জন্য নির্ধারিত এবং মাল্টি সুপার স্পেশালিটি অলাভজনক প্রতিষ্ঠান দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকের আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং আইইউএমএল, যাদের প্রত্যেকের 2 জন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরেই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে 13ই মে বা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ারও নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে AINRC নেতৃত্বাধীন NDA জোটের জয়ের পরই তার সরকার গঠনের পথ আরও সহজ হয়ে যায়। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে গতকাল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনে জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেকালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় 9:00 রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, DIG, IG, ADG এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে SIR ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত IAS আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হচ্ছে। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সী, সাধারণ সম্পাদক KC বেণুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চন্নিথালা এবং VD সতীশন ওই বৈঠকে হাজির ছিলেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই কড়া বার্তা দিল ইরানের ইসলামিক রেভ

0: গার্ড কোরের নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজকে নিশানা করে পাল্টা অভিযান চালানো হবে। হরমুজ প্রণালীর ভিতরে ও সংলগ্ন এলাকায় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও নৌযানগুলিকে নিশানা করেছে এবং শুধু গুলি চালানোর নির্দেশের অপেক্ষায় রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কড়া করেছে তেহরান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে মায়ামির কাছে এক প্রমোদতরীতে বিস্ফোরণে আহত 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ফ্লোরিডার পর্যটন কেন্দ্র হাউলোভার স্যান্ডবারের কাছে প্রমোদতরীতে এই বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন আহত হন। কী কারণে বিস্ফোরণ ঘটল তা জানতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 16 ওভার 3 বলে মাত্র 155 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান তোলে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল 3:30 মিনিটে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন কমিশন গতকাল ভিলেজ কমিটিগুলোর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামীকাল 11 মে। খসড়া তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলোর ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী NDA সরকারের 11 বছর আগে শুরু করা PM জীবনজ্যোতি বীমা যোজনা, PM সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা ও পেনশন স্কিমগুলোর প্রভাব তুলে ধরেছেন। তিনি বলেন, এই উদ্যোগগুলো দেশবাসীর জন্য মর্যাদা, নিশ্চয়তা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করছে। গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, PM জীবনজ্যোতি বীমা যোজনা এবং PM সুরক্ষা বীমা যোজনা সাধারণ মানুষের জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে এবং দেশে সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করেছে। অটল পেনশন যোজনার সুবিধাগুলোর উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই যোজনাটি দেশবাসীকে তাঁদের বার্ধক্যকালে আরও সুরক্ষিত জীবনযাপনে সক্ষম করেছে এবং এটি সরকারের সামাজিক নিরাপত্তা সহজলভ্য ও অন্তর্ভুক্তমূলক করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনার আওতায় মহিলাদের অংশগ্রহণ এবং প্রাপ্ত সুবিধা বৃদ্ধির বিষয়েও সন্তোষ প্রকাশ করেন এবং এই প্রকল্পের সাফল্যে নারী শক্তির অবদানের উপর জোর দেন। কেন্দ্রীয় সরকার জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে, যেখানে সারা দেশ থেকে 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে যে আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য

দেশের সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। এর পুরস্কার মূল্য 5 কোটি টাকা। স্বাস্থ্যোন্নত পঞ্চায়েত হিসেবে শীর্ষস্থান পেয়েছে 9টি জেলার কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিম জেলার হেজামারা ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত। রাজ্যে গতকাল জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। লোক আদালতের 46টি বেঞ্চে নিষ্পত্তির জন্য 25,514টি মামলা তোলা হয়। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উপসচিব জানিয়েছেন 10,000-এরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে লোক আদালতে। এর মধ্যে ত্রিপুরা হাইকোর্টে 2টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় কৈলাসহরের 9টি কলাক্ষেত্রে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন 9টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। সাব্রুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা গতকাল থেকে সাব্রুমের মেলার মাঠে শুরু হয়েছে। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনু চাকমা 10 দিনব্যাপী এই মেলার সূচনা করেন। মেলায় 13টি সরকারি দপ্তরের প্রদর্শনী মণ্ডপ সহ প্রচুর দোকানি পসরা নিয়ে বসেছেন। মেলার প্রথম সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে হয় কবি প্রণাম অনুষ্ঠান। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের কুশারঘাটে মুহুরী নাট্য সংস্থার অফিস প্রাঙ্গণে গতকাল এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থার 5ম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। প্রবীণ যাত্রাশিল্পী প্রতুল সরকার, মুহুরী নাট্য সংস্থার সভাপতি প্রাঞ্জীব সরকার, সম্পাদক কুমুদচন্দ্র দাস প্রমুখ নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। ডক্টর বাবাসাহেব আম্বেদকর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স এর উদ্যোগে আজ আগরতলার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হবে বানাই কোয়েস্ট 2026 শীর্ষক পূর্বাঞ্চলীয় সম্মেলন। গতকাল সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি প্রিয়নাথ দাস। তিনি বলেন, এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৌশলী, শিক্ষাবিদ, পেশাজীবী, সমাজকর্মী, নীতি নির্ধারক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। ত্রিপুরা ও আসামের মধ্যে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে গতকাল জয় পেল রাজ্য দল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় গতকাল ত্রিপুরা 6 উইকেটে জয় পায়। আসরের উদ্বোধন করেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কক্তুমা পুরীয় নির্মলেন্দু আচার্য। হাস্তেনি চংবারি কমিশন এডিসিনি ভিলেজ কমিটি চংবারি নিবাগী মিয়ানি সিমি তিয়ারুংমান সামুং চেংরেখা। চংবারি কমিশন মিয়া ভিলেজ কমিটির অগ্নি ভোট ইয়াসাকমা কেন্দ্র অগ্নি সংসাগ্রামা বুমুং বুতাং কারিনান বাগৈ ককমুং কারিখা অ ককমুং রুগৈ ভোট কেন্দ্র অগ্নি সংসাগ্রামা বুমুং বুতাং খনা কারি জাগান অ বুমুং বুতাং নতিয়ই সানমুং তাই কক কাসমুং ইয়াচাক জাগান অ মেতালনি বুসকাং সালচি বা জরা আবুনি কক পাইসুক রেজাগানো মেতালনি বুসকাং সালচি দক সালমারিব। ভিলেজ কমিটির অগ্নি ভোট কেন্দ্র অগ্নি পাইথাক বুমুং বুতাং কারি জাগান মেতালনি বুসকাং সাল চিচার সাল মারিব। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনদিন সিমি সালনৈনি বেড়াইমাব গুজরাট তাই তেলেঙ্গানাও থাঙ্গান। মন্ত্রী বক্রক নাইখংনি বুখাক্তি সাজাখা বেড়াইথানি সালনৈনি সালব মন্ত্রী বক্রক সোমনাথ মান্ডব সুনাম ফিরমানি বিসি স্নিচি বা পুংসুকমানরগৈ সংসাজাক সোমনাথ অমৃত মহোৎসব তেরো মানজাগান। বেড়াইমা জরা মন্ত্রী বক্রক বাদুদরাও থাঙ্গান আরও ব সারদা ধাম হোস্টেল ন চেঙরুয়ান তাই লুকুথুম কাইসাব কক নারগান। তেলেঙ্গানাব মন্ত্রী বক্রক খক সা সাই বারা থাম চিবার রজাক রাংনি রেল ব্যাক

0: ফেবনি তাং বুতাং ন হাকতনি লুকুরগ্নি ফাইসিং ইয়াফারান সানজাব মন্ত্রী বক্রক সেকেন্দ্রাবাদনি প্যারেড গ্রাউন্ড লুকুথুম কাইসাব কক নারগান পশ্চিমবঙ্গনি মন্ত্রী অক্রা অঙ্গুই মিয়া সুমাই তাংখা শুভেন্দু অধিকারী হাস্তেফা আর এন রবি বন সুমাই তাংরেখা বিনলগি তাইব খরকবা মন্ত্রী সুমাই তাংখা কলকাতানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সুমাই তাংমান পান্ডাব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাসুমং নাইমুথাং মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রনি মন্ত্রী জেপি নাড্ডা বিজেপিনি বসং বেরেমনি কাসকুর নীতিন নবীন ত্রিপুরানি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহান খবুই জুদা জুদা হাস্তেনি মন্ত্রী অক্রা সং মানজাখা খোচাউই মান শুভেন্দু অধিকারী অঙ্কা পশ্চিমবঙ্গনি বিজেপি দলনি পুইলা মন্ত্রী অক্রা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা কতর উংথতক তুইতরমা তাই তুংফলামা তংমুনো কাসুথানি ইয়াপ্রি রমনানি বাগুই তিয়ারুংমানো তিয়ুই তিনি দিল্লি গতালো কুজুক বেরমনি পান্ডা কাইসব আসুপাঙ্গান পান্ডব কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী আকাবিকা দেরামা চরাব কেবনি জান আরিয়াতই তাই মানিখনই দেড়াইয়াতই সামুং স্রাই স্রাই খেলাইনান বাগুই কেন্দ্র হাফাংনি জুদা জুদা মথানি তিয়ার উংমা সামুং চেরি নায়ান হায়ুং কগলব সৈকুরং রবীন্দ্রনাথ ঠাকুরনি ফিল্ড ছাড়া দোক জিবা আচাইমা সালন মিয়া হাস্তে গনাঙ্গই জুদা জুদা মিলনি বিসংতুই সংসা দেখা ফুঙ্গ ককতুম হুকুম নাইকংনি চেতন বাই আগরতলানি রবীন্দ্র কানন আইচুগনি মিল জুদা জুদা রবীন্দ্র রুচাব কুরং রক রুচাব মং মুসামং তাই ককলক পরিমাণে বিসংতুই বিনি ফাইসিং খুলুমুং ইয়াফারকা আর সুনাম খরতাই পানীয় মন্ত্রী সান্তনা চাকমান খুবই কুবুন রক্ত বাইখা আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসা দেখা বিনি ফাইসিং খুলুমুং ইয়াফারমান মিল বাংলা সংস্কৃতি বলনি বুখাক্তে মিয়া ফুঙ্গ আইচুকনি হিমবতক আউলিনি জুদা জুদা লামাতে লাইসুখা মিয়া হাস্তে বেরেমনি ককলব নাইন খুলুমুং ইয়াফারমান মেল যুগালি জাখা কৈলাসহরনি উনকোটি কলাক্ষেত্রব আবনকারী হাস্তেনি যত হাঙ্গর হায়ুং বেরেমনি ককলব শ্রীগুরুং রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমা সালন যাই যাইখে বরম রুই পালাই জাখা হাস্তে ও মিয়া বসং লুক দরবার সংজা জাখা হাস্তে কেরংনি সেবসা মানথাগ্রনাই তাংসংনি তাংক্রা ইয়াকচু রাজর্ষী চক্রবর্তী শাখা হাইকোর্টনি বেঞ্চ কাইসান খবুই বেবাগুই কাই ব্রুইচি বা বেঞ্চ কাই নুইচি বা সাই বারা চিব্রুই দরবানি কক চর নান বাগুই তিসা জাখা হাইকোর্ট কাইনুইনি দরবানি কক চর জাখা সানজা জরা কাই চি সাই নিব কবাং দরবানি কক পাইসরে জাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই কমথিংজাক তপন মুকুমু অরণি নক আউট ক্রিকেট বাতাইমুং মিয়ান সিমি চ্যাংখা মিয়া পুইলা সালো থুমুং কাইথামুংখা এমবিবি স্টেডিয়াম সংসাজাক থুমুঙ্গ চলমান সঙ্গ উইকেট কাইবা বাই ইউনাইটেড বিএসটি ন মেচানখা নরসিংগরনি পিটিএ থুংখলাব সংসাজাক থুমুঙ্গ হারবে ক্লাব রান কাইসা বাই ওল্ড প্লে সেন্টার ন মেচানখা তাই নরসিংগরনি টিআইটি থুংখলাব সংসাজাক থুমুঙ্গ মৌচা ক্লাব উইকেট কাইব্রুই বাই পোলস্টার ক্লাব ন মেচানখা বয়ারখকনি কক্তুমা তিনি দিবর জরা বয়ারখকনি সুকাংবারিয়া কক্তুমা সাজাখা নকা কিসাসুক চুমুই কবল জাক তঙ্গান হাস্তেনি যত থাইও ফেরাঙ্ক গুই কিসামিসা ওয়াতি ওয়াইফান মানো তিনি সালনি সাকানি তুংমারি তংমি মানো থামচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুগো আগরতলানি খামাও তুংমারি তংমানি নুইচি দক ডিগ্রি সেলসিয়াস কক্তুমা পরিমুং তাবক জরাতেই অরণ পাইখা উলনি কক্তুমা আওয়াইঙ্গানো তিনি হর দামসনি তামুই সতী বৃচি বাব
1: আকাশবাণী আগরতলা।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা, শুরু হলো আজকের অভিজ্ঞাপন পর্ব। আজকের অভিজ্ঞাপন পর্বে আপনাদের সঙ্গে আছি আমি শিল্পী,
1: আমি গোপা।
0: আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং আমাদের অভিজ্ঞাপন পর্বে আগাম শুভেচ্ছা।

আজ 10ই মে। সিপাহী বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ, আজকের দিনে 1857 সালের বর্তমান পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিদ্রোহে একটি বিদ্রোহ। ক্রমশই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে, বর্তমানে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এসব অঞ্চলে বিদ্রোহীদের দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ এবং 1858 সালের গণ অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়।

যাচ্ছি আজকের দিনে ঘটে যাওয়া অন্যান্য ঘটনার দিকে নজর রাখছি। জানিয়ে দিচ্ছি কয়েকটি ঘটনা বন্ধু আপনাদের। 1773 সালে আজকের দিনে গ্রেট ব্রিটেনের সংসদে চা আইন পাশ হয়। 1888 সালে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, সাংবাদিক এবং সম্পাদক যোগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেন আজকের দিনে। 1891 সালের আজকের দিনে নোবেল বিজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে জন্মগ্রহণ করেন। 1905 সালে প্রখ্যাত বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা পঙ্কজ কুমার মল্লিক জন্মগ্রহণ করেন আজকের দিনে। 1994 সালের আজকের দিনে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 1985 সালে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং রাজনীতিবিদ প্রমথনাথ বিশিকে আমরা হারাই আজকের দিনে। আজকের দিনেই ভারতের প্রথিতযশা উর্দু কবি, সাহিত্যিক এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব কৈফি আজমিকেও আমরা হারাই 2002 সালের আজকের দিনেই।

অভিজ্ঞাপন পর্বের লিখছি তোমায় পর্বে রয়েছি আমরা। গতকাল ছিল বিশ্ববরেণ্য কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ আপনাদের পাঠানো প্রথম চিঠি দিয়ে। চিঠিটি লিখেছেন শিশির দাস, দেবী ঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। শুভানুধ্যায়ী অভিজ্ঞাপন। যদি এমন হতো, বাক্যটি ছোট হলেও এর পেছনে লুকিয়ে আছে আমার অসংখ্য না বলা

আশা ও হৃদয়ের অনুভূতি। বর্তমান যান্ত্রিক কোলাহলপূর্ণ জীবনে আমি কিছু অসম্ভবকে সম্ভব করতে চাই। যদি সময়টা সত্যি একটু থেমে যেত, তাহলে হয়তো

চিঠিটি লিখেছেন শিশির দাস, দেবীঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। শুভানুধ্যায়ী অভিজ্ঞাপন। যদি এমন হতো, বাক্যটি ছোট হলেও এর পেছনে লুকিয়ে আছে আমার অসংখ্য না বলা আশা ও হৃদয়ের অনুভূতি। বর্তমান যান্ত্রিক কোলাহলপূর্ণ জীবনে আমি কিছু অসম্ভবকে সম্ভব করতে চাই, যদি সময়টা সত্যি একটু থেমে যেত, তাহলে হয়তো প্রিয়জনদের সাথে আরেকটু সময় কাটানো যেত। ব্যস্ততার জন্য আত্মীয় পরিজনের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে তা প্রকৃত ভালোবাসায় ভরে উঠত, সম্পর্কের মাধুর্য অনেকটাই বাড়ত। যদি শৈশব আবার ফিরে আসত, যদি আবার যৌবনের উপবনে ফিরে যেতে পারতাম, ব্যর্থ প্রাণীর সঞ্জীবনী ফিরে পেতাম, হারিয়ে যেতাম সেই রূপকথার জগতে যেখানে হিংসা হানাহানি জাতপাতের ছলনা কিংবা বঞ্চনা নেই, যদি ধুলো মাখা খেলার মাঠে কখনো সেই দিনগুলো ফিরে আসত, তাহলে নির্মল আনন্দ পেতাম। যদি মানুষ মানুষকে আরো একটু বেশি ভালোবাসত, জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে যদি সবাই মিলেমিশে থাকতে পারতাম, মানুষ যদি জাতিবিদ্বেষ ও আগ্রাসী না হয়ে মানবিক হতো, তাহলে পৃথিবীতে শান্তি সম্প্রীতি বজায় থাকত। যদি যুদ্ধের বিভীষিকা আর অকারণে রক্তপাত না হতো, তাহলে মানুষ শান্তিতে বাঁচতে পারত। আমার সবচেয়ে বড় স্বপ্ন মানুষের মন থেকে স্বার্থপরতা দূর করে সেখানে সহানুভূতির বীজ বোনা। যদি পৃথিবী থেকে সব যন্ত্রণার অবসান ঘটত, আমার কল্পনার শান্ত স্নিগ্ধ পৃথিবী যদি ভালোবাসায় ভরে উঠত, তাহলে যদি শব্দটি আর কোনো আক্ষেপ নয় বরং বাস্তবে পরিণত হতো। শুভেচ্ছা আনতে শিশির দাস, দেবীঝোড়া হাইস্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

পরের চিঠিটি লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আমাদের দেশে একজনও নিরক্ষর নেই। প্রত্যেকেই সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে সরকারি স্কুলে পড়াশুনো করে। বেসরকারি স্কুল শূন্য। পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়া প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করেছে সরকার। দেশে একজনও বেকার নেই। বেসিক পড়াশুনোর পাশাপাশি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদিতা আর কুসংস্কারহীন হওয়ার পাঠ। ফলে একটি মানুষও আর কুসংস্কারাচ্ছন্ন নয়। কাউকে খুঁজেই পাওয়া যাবে না যে সে ধর্মান্ধতা করে, ধর্মীয় উন্মাদনা করে। ধর্মকে কেন্দ্র করে কোনো প্রকার অশান্তি নেই। প্রত্যেক মানুষ প্রত্যেকের প্রতি পরস্পর সম্প্রীতি, ভালোবাসা আর শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ। প্রত্যেকটি মানুষ একে অপরের যেন কত আপনজন। কি সুন্দর সহাবস্থান! হৃদয়ের আন্তরিক ভালোবাসার বন্ধনে সবাই কি সুন্দর জীবন যাপন করেন। জাতিগত কোনো শ্রেণীবিন্যাস নেই, একটাই জাতি আমরা, মনুষ্য জাতি, ভারত মাতা। আমরা সবাই সন্তান, কোনো বৈষম্য নেই। প্রত্যেকেই দেশের মৌলিক অধিকারের সমান অধিকারী। চুরি, ডাকাতি, দুর্নীতি, প্রতারণা, খুন, ধর্ষণ, এসব শব্দগুলো যেন সবাই ভুলে গেছে। ছোটরা তো এসব শব্দ কখনোই শোনেনি। সমগ্র দেশে তন্ন তন্ন করে খুঁজলেও একটিও জেলখানা খুঁজে পাওয়া দুষ্কর। তদন্ত, বিচার, আদালতও নিশ্চিহ্ন হয়ে গেছে। কোনো অপরাধী ঘটে না, তো এসবের প্রয়োজন কি? প্রত্যেকটি মানুষ মানবিক গুণ সম্পন্ন।

শ্রদ্ধাশীল। কি সুন্দর ব্যবহার আচরণ প্রত্যেক দেশবাসীর! বিশ্বের দরবারে আজ আমাদের দেশ শান্তিতে, সহনশীলতায় আর বিরাট মানবিকতার কারণে শ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য হয়েছে। সারা বিশ্ব আমাদের দেশকে, দেশবাসীকে বাহবা দিচ্ছে, ধন্য ধন্য করছে। আজ আমরা বিশ্বের দরবারে সার্বিক মহত্ত্বে, কর্মে, সু আচরণে শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিগণিত হয়েছি। সারা বিশ্বের মধ্যে আমাদের দেশ এক মডেল দেশ হিসেবে পরিচিত। কত দেশ আমাদের মতো এমন মহৎ হবার চেষ্টা করছে, করুক না, দেখি কেমন পারে। আমাদের টপকানো এতই সহজ। মাঝরাতে ঘোর কালো নিশীথে হঠাৎ ঘুম ভেঙে গেল। এ কি স্বপ্ন দেখছিলাম তবে? হ্যাঁ, আমার কপাল, মনে মনে ভাবলাম, এই স্বপ্নের মতো যদি এমন হতো আমার দেশটা, কি ভালোই না হতো। চিঠিটি লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর মুড়িঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে।

আপনারা রয়েছেন লিখছি তোমায় পর্বে। আমাদের এই মুহূর্তের যে চিঠিটি পড়ব সেটি পাঠিয়েছেন তাপস কুমার বালা, জেলা খুলনা, বাংলাদেশ থেকে। গ্রাম ও ডাক লক্ষ্মীখোলা, উপজেলা দাকুপ। লিখছেন আশাবাদী অভিজ্ঞাপন। পৃথিবীতে ঝরে যাওয়া ফুল আর নিভে যাওয়া তারার মতো নিয়তির সুতোয় বাঁধা মানব জীবন যেন এক পুতুল নাচের ইতিকথা, তবুও মনের অনন্ত বাসনা কল্পনার রঙিন পাখায় ভর করে সে ভেসে বেড়াতে চায় সুদূর নীহারিকায়। কল্পনা প্রিয় মানুষ বাস্তবতার গণ্ডি পেরিয়ে পঙ্খিরাজ ঘোড়ায় চেপে হতে চায় কঙ্কাবতী ডালিম কুমার, কিন্তু বাস্তবতা তো মুদ্রা।

এপিট ওপিট, আমাদের কল্পনার কলিবর চাওয়ার পরিধির থেকে বেশ বড়। আমরা যখন অসুস্থ পৃথিবীর রুগ্নাবাসের দিকে তাকাই, তখন মনটা হু হু করে ওঠে, ডুকরে কেঁদে ওঠে হৃদয়ের তারগুলো। মানুষের ভিতরকার স্বররিপু যখন আমাদের পঞ্চেন্দ্রিয়ের চোখে ধুলো দিয়ে সত্য ন্যায়ের টুটি চেপে ধরে, তখন মুখ থুবড়ে রক্তাক্ত হয় আমাদের বিবেক, আমাদের মূল্যবোধ স্খলন হয় আমাদের নৈতিকতার। তাই মনে হয় যদি এমন হতো, পথের কানাগলিতে দাঁড়িয়ে থাকা বখাটে যুবক কোনো মেয়ের শ্লীলতাহানির ঠিক পূর্ব মুহূর্তে সাময়িক সম্বিত ফিরে পেয়ে গেয়ে উঠবে, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। বৃদ্ধাশ্রম কথাটি থাকবে না কোনো কুলাঙ্গারের অভিধানে, ধরবে না কলম নচিকেতা, কাঁদবে না তার কণ্ঠ, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশাত এই স্বর্গীয় বাণী ধরনের প্রতিটি সন্তানের হৃদয়ে মন্দিরে স্থান পাবে সুদৃঢ়ভাবে। দুনিয়ার সমস্ত একান্নবর্তী পরিবারের হেসেলগুলো হেসে উঠবে এক আবেগ ঘন ভালোবাসার আনন্দ উচ্ছ্বাসে, যেখানে মাছের টুকরোটা ছোট হলেও অনাবিল হাসি আনন্দের হোলি খেলায় জীবন্ত হয়ে উঠবে পরিবার। যদি এমন হতো, অমাবস্যার তিমির রাত্রিটাও হবে আবাল বৃদ্ধ বনিতার, প্রাণ ভরে শ্বাস নেবে মানুষ, মধ্যরাত্রে অটোচালক ভাইটাও ভাতৃত্ব বোধে উজ্জীবিত হয়ে বিশ্বাস নির্ভরতা আর মানবতার রথে চেপে পৌঁছে দেবে তার পরিবারে, যেখানে ঘুমহীন বৃদ্ধ পিতামাতার উৎকণ্ঠা, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সহধর্মিনীর ব্যাকুলতা, ছোট্ট শিশুর নিরেট নিটোল আধো আধো বাবা ডাকের কাছে। নমস্কার আন্তে, তাপস কুমার বালা, গ্রাম ডাক লক্ষ্মীখোলা, উপজেলা দাকোপ, জেলা খুলনা, বাংলাদেশ।

এবারের যিনি চিঠি লিখেছেন তিনি হলেন রুণ ঘোষ, ধবনী বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। তিনি কিন্তু ছন্দে ছন্দে লিখেছেন তার চিঠি। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো একটা প্রদীপ পেয়ে যেতাম আলাদিনের মতো, সবার মনের মতো বাড়ি গড়ে দিতাম রং বাহারি, মনের সুখে থাকতো সেথায় বাস্তু হারা যত, যদি এমন হতো, যদি এমন হতো খাদ্য পেত সব প্রাণীরা যা চাইতো যত, থাকতো না কেউ আর কারো অধীন, সবাই নিজে নিজের স্বাধীন, নিজের কার্য সবাই হতো ভালোবেসে রত, যদি এমন হতো, এমন হতো যদি দুনিয়ার সব যুদ্ধবাজদের কেড়ে নিতাম গদি, জাতপাত সব ঘুচিয়ে দিয়ে দ্বন্দ্ব বিভেদ মুছিয়ে নিয়ে মানুষ পরিচয়ে সবাই বাঁচত নিরবধি, এমন হতো যদি, এমন যদি হতো থাকতো না আর কারো মনেই কোনো রকম ক্ষত, যা সব

খতিয়ানি শুককে ভাষায় দুঃখ বাণী, প্রদীপ থেকে জিন বেরিয়ে করত ওদের হত। এমন যদি হত, এমন যদি হয়, রোগে শোকে হবে না আর কারো জীবন ক্ষয়, একে অন্যের ভালোই মেতে শতবর্ষ পেরিয়ে যেতে, নিজে নিজেই মরবে মানুষ, করবে জীবন লয়। এমন যদি হয়, যদি এমন হতো শিক্ষা পেয়ে উদার মানুষ, জন্মে শত শত আমির কথা ভুলে তারা, আমরাই হতো আত্মহারা, পরস্পরকে শ্রদ্ধা করে করত মাথা নত। যদি এমন হতো, এমন হতো যদি আপন ধারায় বাঁচত পাহাড়, সাগর মেরু নদী, শহর ও গ্রাম থাকত মাটি, গাছগাছালির হয়ে সাথী, সোনার সেদেশ গড়া যেত লুঠেরাদের বোধি। এমন হতো যদি, যদি এমন হতো শৈশবটা বইয়ের ভারে না হয়ে থতমত, শিশুরা সব হেসে খেলে প্রতিভাদের ডানা মেলে, উড়ে চলত ফুলে ফুলে প্রজাপতির মতো। যদি এমন হতো, চিঠিটি লিখেছেন বরুণ ঘোষ, ধবনী বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে।

0: শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বের পর আমরা চলে এসেছি আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কর্মখালি বিজ্ঞপ্তি নিয়ে। ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল সশস্ত্র সীমা বল এক বিজ্ঞপ্তিতে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে স্পোর্টস কোটা 2026 কনস্টেবল পদে 404 শূন্য পদ পূরণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম কনস্টেবল, স্পোর্টস কোটা, বেতনক্রম 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 3, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে, ম্যাট্রিকুলেশন বা তৎসম। বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করুন www.recruitment.ssb.gov.in অথবা www.ssb.gov.in।
1: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের সবকটি জেলায় আগামী 8ই মে থেকে 8ই জুন 2026 মধ্যে গ্রীষ্মকালীন ছুটির মরশুমে বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট জেলার বিভিন্ন বিদ্যালয়ের এবং নাট্য সংস্থার নাট্যদল অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, রাজ্যস্তরে এই প্রতিযোগিতা বিজয়ীদের নিয়ে পরবর্তী পর্যায়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। জেলা স্তরে নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের সর্বোচ্চ বয়সসীমা হবে 16 বছর। শিশুদের উপযোগী যে কোনো বিষয়ের উপরে নাটক করা যাবে। প্রতিটি দলে অংশগ্রহণকারীদের সংখ্যা ন্যূনতম 5 জন এবং সর্বাধিক 10 জন হতে পারবে। নাটকের সর্বনিম্ন সময়সীমা 20 মিনিট থেকে সর্বোচ্চ সময় হবে 30 মিনিট। ইচ্ছুক বিদ্যালয়ে নাট্য সংস্থাগুলির নাম নথিভুক্ত করার আবেদনপত্র স্ব জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের জেলা এবং মহকুমা কার্যালয়ে আগামী 14ই মে 2026 পর্যন্ত অফিস চলাকালীন সময়ে জমা দিতে পারবেন। আবেদনপত্র যেসব বিষয়গুলো থাকতে হবে: বিদ্যালয়ে নাট্য সংস্থার নাম, নাটকে অংশগ্রহণকারীর সংখ্যা, নাটকের বিষয়, নাট্যকারের নাম, পরিচালকের নাম। আবেদনপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর এবং নাট্য সংস্থার ক্ষেত্রে সম্পাদক বা সভাপতির স্বাক্ষর সহ যোগাযোগ নম্বর থাকা আবশ্যক। আগামী 14ই মে 2026 ইংরেজি তারিখে বিলোনিয়া মহকুমা হাসপাতালে আয়োজন করা হবে বন্ধাত্মকরণ শিবির। পরিবার পরিকল্পনা কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহ দিতে প্রণোদনার ব্যবস্থাও রাখা হবে। এক্ষেত্রে প্রতি বেনিফিশিয়ারিকে নিয়ে আসার জন্য আশাকর্মীরা পান 300 টাকা করে এবং প্রত্যেক মহিলা লিগেশন করলে এককালীন 2,000 টাকা প্রণোদনা পান বলে দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই তথ্য জানিয়েছেন। ভবিষ্যতে প্রতি মাসে জেলা হাসপাতালে নিয়মিতভাবে এই পরিষেবা চালু রাখা হবে বলেও।

0: তিনি জানান। আগামী 16 এবং 17 মে আগরতলায় বসছে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ওপেন অ্যান্ড গার্লস চেস চ্যাম্পিয়নশিপ। নাগরদোলাস্থিত অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 6 রাউন্ডের এই প্রতিযোগিতা থেকে জাতীয় অনূর্ধ্ব 13 চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্যদল গঠন করা হবে। এন্ট্রি ফি 600 টাকা। নাম জমা দেবার শেষ তারিখ আগামী 15 মে বিকেল 4টে পর্যন্ত।
1: এতক্ষণ শুনলেন বেশ কিছু বিজ্ঞপ্তি। এবারে আমরা রয়েছি একেবারে অন্তিম পর্যায়ে। অন্তিম পর্যায়ে আপনারা জানবেন আকাশ কি বলছে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস, আর 24 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সর্বনিম্ন। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.0 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে তাপমাত্রা পরিলক্ষিত হয় 26.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 51%। এক বিশেষ সতর্কবার্তায় জানানো হচ্ছে ত্রিপুরা রাজ্যের 1-2 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আজকের এই অভিজ্ঞাপন পর্বে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শিল্পী ভট্টাচার্য,
0: আমি গোপাদে।
1: আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ,
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি এবং তারপর উত্তর পূর্বাঞ্চলীয় শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

এখন শুনবেন অনুষ্ঠান কাকলি। কাকলি অনুষ্ঠানে আজকের শিল্পীরা হলেন ইন্দ্রাক্ষী দেবনাথ, প্রবালিকা দেবনাথ, শোভাঙ্গিনী দাস এবং মেধাঙ্গিনী দাস। অনুষ্ঠান পরিচালনায় এবং সঞ্চালনায় সুস্মিতা আচার্যী।

যেখানে মনের মুক্তি, যেখানে জ্ঞানের আলো অবাধ, যেখানে মানবতার দীপ কখনো নিভে যায় না, সেই চির আলোকিত প্রাঙ্গণের মহান স্থপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের প্রণাম। আজকের এই সুন্দর প্রভাতে আমরা স্মরণ করব বাংলা সাহিত্যের আকাশে ধ্রুব তারার মতো জলজ্বলে এই মহামানবকে, যিনি আমাদের চেতনার সুর, বাংলা ভাষার অহংকার, বিশ্ব সাহিত্যের এক অনন্য বিষয়।

0: তার জন্মজয়ন্তীতে ছোটদের অনুষ্ঠান কাকলির এই ছোট্ট প্রয়াসে থাকবে কবিগুরুর কবিতা গান আবৃত্তির মাধুর্যে ভরা কিছু সুন্দর পরিবেশনা। সুরের কোমল ছোঁয়ায় আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব বাংলা সাহিত্যের চিরন্তন দেশারিকে।
1: নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে আষাঢ়। নীল নবক্ষণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, বাদলের ধারা ছড়ে ছড় ছড়, আউশের ক্ষেত জলে ফর ফর, কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে, দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলির আনগোহালে, এখুনি আধার হবে বেলাটুকু পোহালে, দুয়ারে দাঁড়াই ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি, রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে, এখুনি আধার হবে বেলাটুকু পোহালে, শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে, খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে, পুবে হাওয়া বয় কোলে নেই কেউ, দুকুর বাহিয়া উঠে পড়ে ঢেউ, দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে, খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে, ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে, আকাশ আধার মেলা বেশি আর নাহিরে, ঝড় ঝড় ধারে ভিজিবে নিচল, খাটি যেতে পথ হয়েছে বিছল, ওই বেনু বন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। নমস্কার।
0: ১৮৬১ সালের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেন এক অলৌকিক প্রতিভা, সকলের প্রিয় রবি। শিশু রবির চোখে ছিল আকাশ ভরা স্বপ্ন, মনে ছিল প্রকৃতির প্রতি অপার মুগ্ধতা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম, বইয়ের গণ্ডির বাইরে প্রকৃতিই ছিল তার শ্রেষ্ঠ বিদ্যালয়। গাছের পাতা, আকাশের মেঘ, ভোরের আলো, নদীর কলতান, সবকিছুই যেন তার কাছে কথা বলত।
1: বিশ্বকবি রবি ঠাকুরের রচনা থেকে দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধে বেলায় যেই মালাটি গলায় ছিঁড়ে পড়ে, আমি চাইনি সাহস করে, ভেবেছিলাম সকাল হলে যখন পারি যাবে চলে, ছিন্নমালা শয্যা তলে রইবে বুঝি পড়ে, তাই আমি কাঙালির মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে, এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি, তরুণ আলো জানলা বে পড়ল তোমার শয়ন ছে, ভোরের পাখি শুধায় গে কি পেলি তুই নারী, নয় মালা নয় থালা গন্ধ জলের ছাড়ে, এ যে ভীষণ তরবারি, তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান, কোথায় রে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান, ওগো

0: মর্দান, শক্তিহীনা মরিলা যে হে ভূষণ কি আমায় সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে বেদনার মান নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ জুড়ে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়, আমি ছাড়ব সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখব পরাণময়, তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়ব সকল ভয়। তোমার লাগে অঙ্গ ভরে করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ও গো হৃদয় রাজ, আমি করব না আর সাজ, ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ, তোমার তরবারি আমার সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ। নমস্কার।
1: ক্রমে সেই ছোট্ট রবি হয়ে উঠলেন বাংলার সাহিত্যের সূর্য। কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার অমর সৃষ্টি নেই। কবির ভাষা কখনো নদীর মতো শান্ত, কখনো বজ্রের মতো দীপ্ত, আবার কখনো শিশির ভেজা ফুলের মতো কোমল।
0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্তুভিনী নাদে। হায় ছায়া বৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে, বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ে কাটামারা জুতোর তলায়, বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্রপারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এই সৌ যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর তারে, বলো ক্ষমা করো হিংস্র

0: সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার।
1: ১৯১৩ সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি লাভ করেছিলেন নোবেল পুরস্কার। তিনি ছিলেন এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক। শুধু সাহিত্য নয়, মানবতা, দেশপ্রেম, প্রকৃতিপ্রেম সবকিছুর মধ্য দিয়ে তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। আজ তার গান আমাদের কাঁদায়, সান্ত্বনা দেয়, আনন্দে উচ্ছ্বাস জাগায়, অন্ধকারের আলোর পথ দেখায়।

রবীন্দ্রনাথের জীবনের প্রথম জন্মদিন পালিত হয় 1887 সালে, যখন তার বয়স 26। সেই আয়োজন করেছিলেন তার ভাগ্নি সরলা দেবী। নিজের আত্মজীবনী জীবনের ঝরা পাতাতে সরলা দেবী লিখেছিলেন কিভাবে খুব ভোরে তিনি বকুল আর বেল ফুলের মালা সঙ্গে ধুতি চাদর নিয়ে পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়ে রবি মামাকে প্রণাম করে জাগিয়ে তুলতেন। সেদিন থেকেই ঠাকুরবাড়ির অন্দরমহলে শুরু হয় রবীন্দ্রনাথের জন্মদিন পালনের রীতি। তবে সার্বজনীনভাবে রবীন্দ্র জয়ন্তী প্রথম পালিত হয় 1910 সালে শান্তিনিকেতনে। কবি তখন 49 থেকে 50-এ পদার্পণ করেছেন। আশ্রমিকরা দিনটিকে উদযাপন করেছিলেন আত্মীয়দের উৎসব নামে। তারপর 1912 সালে প্রথমবার বৃহৎ আকারে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। কলকাতার বিশিষ্টজনের

অংশ নিয়েছিলেন সেই আয়োজনে। উপস্থিত ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়, রামানন্দ চট্টোপাধ্যায় প্রমুখ। কিন্তু কবি নিজে কখনো দেবতার আসনে বসতে চাননি। তাই নেপাল চন্দ্র রায় সেদিন বলেছিলেন, তোমরা সকলে গুরুদেবকে ভক্তি করো, তাকে কখনো যেন ঈশ্বরের স্থানে বসিয়ে দিও না। কবিও লিখেছিলেন, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। রবীন্দ্রনাথ মানেই গান, 2000-এরও বেশি গানের স্রষ্টা তিনি। রবীন্দ্রসঙ্গীত শুধু সুর নয়, এ যেন জীবনের প্রতিটি অনুভূতির ভাষা। ভালোবাসা, বিরহ, পূজা, প্রকৃতি, দেশপ্রেম, মানব মনের এমন কোনো অনুভূতি নেই যা রবীন্দ্রসঙ্গীতে ধরা পড়েনি।

রবীন্দ্রনাথ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত উভয়ই।

রচনা। এ এক বিরল সম্মান যা পৃথিবীর ইতিহাসে খুব কম সাহিত্যিকের ভাগ্যে জুটেছে। আজকের এই সুন্দর আয়োজনে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছি গান, কবিতা, আবৃত্তি এবং হৃদয়ের অনুভূতির মাধ্যমে। কিন্তু সত্যিই কি রবীন্দ্রনাথকে কোনো একটি দিনের মধ্যে বেঁধে রাখা যায়? না, তিনি আছেন প্রতিটি বাঙালির শ্বাসে, প্রতিটি ভালোবাসায়, প্রতিটি ভোরের আলোয়, প্রতিটি নিঃসঙ্গ সন্ধ্যায়। যখন মন ভেঙে যায় তখন তার গান সাহস দেয়, যখন হৃদয় আনন্দে ভরে ওঠে তখন তার কবিতা সুর হয়ে বাজে।

রবি ঠাকুরের জীবনের শেষ জন্মদিনের মাত্র দুদিন আগে 23শে বৈশাখে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কবির কলমে ধ্বনিত হয়েছিল নবজীবনের আহ্বান। হে নতুন, দেখা দিয়ে কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। এই পঙ্ক্তিতেই যেন ধরা আছে রবীন্দ্রনাথের চির নবীন আত্মা, যে মৃত্যুকে অতিক্রম করে আজও বেঁচে আছে বাঙালির হৃদয়ে। শেষে কবিগুরুর অমর সৃষ্টির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ছোটদের কণ্ঠে আজ আবার বেজে উঠেছে মানবতা, সৌন্দর্য, ভালোবাসার চিরন্তন সুর।

আপনারা রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্তে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের এফএম নিউজ হেডলাইন্স। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। ভোট কেন্দ্রে খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামীকাল। দাবি এবং আপত্তি গ্রহণ করা হবে 15 মে পর্যন্ত। দাবি এবং আপত্তির নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। কেন্দ্রীয় সরকার জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য দেশের সেরা জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। এর পুরস্কার মূল্য 5 কোটি টাকা। রাজ্যে গতকাল জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। হাইকোর্টে একটি বেঞ্চ সহ মোট 46টি বেঞ্চে 25,514টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। লোক আদালতে গতকাল 10,000-এরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 25 বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন এবং PMGSY এর 4-এর জাতীয় সূচনা অনুষ্ঠান আগামীকাল মধ্যপ্রদেশের শেহর জেলার ভৈরুণ্ডায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সূচনা করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। রাজ্যপাল আরএন রবি তাঁদের শপথ বাক্য পাঠ করান। ভারত গতকাল উড়িষ্যার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে MIRV সিস্টেম সহ অত্যাধুনিক অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি একাধিক পেলোড দিয়ে পরীক্ষা করা হয়, যা ভারত মহাসাগর অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM জীবন জ্যোতি বীমা যোজনা, PM সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা এবং পেনশন স্কিমগুলোর প্রভাব তুলে ধরেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই উদ্যোগগুলো দেশের মানুষের জন্য মর্যাদা, নিশ্চয়তা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। প্রথম দিনে 3টি খেলা হয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সর্বত্র বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি।

শুরু করে দিলাম শিশুদের অনুষ্ঠান। তো হ্যাঁ, শিশুরা যারা আমাদের অনুষ্ঠান শুনছো বা বড়রা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের যদি ছেলেমেয়েরা গল্প, কবিতা, আবৃত্তি, ছড়া এগুলো বলতে চান, গান শোনাতে চান, তাহলে অবশ্যই আমাকে এই নম্বরে ফোন করুন, 2326253 2326253, এই নম্বরে ফোন করে অবশ্যই যারা শুনছো তারা আমার সঙ্গে সরাসরি আমাকে আমার মাধ্যমে সবাইকে ছড়া, গান, কবিতা সব কিছু শোনাতে পারো। যারা বাবা মারা শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেমেয়েদের ফোন করে তাদের উৎসাহ বৃদ্ধি করার জন্যে আমাদের এই ছোটদের অনুষ্ঠানে অংশগ্রহণ করান। তো যাই হোক, আমরা শুরু করলাম অনুষ্ঠান। তবে সবার আগে তাদের জন্যে ছড়ার গান শুনিয়ে দিচ্ছি।

0: একজন বন্ধু এসে গেছেন লাইনে। হ্যালো, নমস্কার। হ্যালো, বলো কে বলছো? হ্যাঁ বলো, কে বলছো? আচ্ছা, তোমার নাম কি?
1: রাজদীপ দাস।
0: আচ্ছা রাজদীপ, কি শোনাবে গো আজকে?
1: আমি গড়ে যাচ্ছি।
0: আচ্ছা, তুমি ছড়া জানো?
1: হ্যাঁ, একটা কবিতা বলুন।
0: আচ্ছা বলো বলো বলো
1: আর
0: বলো বলো বলো, শুনতে পাচ্ছি।
1: আর
0: কোন ক্লাসে পড়ো তুমি?
1: ক্লাস 1।
0: ওরে বাবা, ওখানে তো ছড়া রয়েছে না অনেকগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছড়া পরে বলবে। তোমার বন্ধুর নাম বলো তো। বন্ধু আছে তোমার?
1: হ্যাঁ।
0: কি নাম,
1: কি নাম,
0: কি নাম তোমার বন্ধুর?
1: পরীক্ষিত।
0: পরীক্ষিত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তো বন্ধুর সঙ্গে কথা হয়?
1: হ্যাঁ।
0: কি খেলা করো বন্ধুর সঙ্গে? আচ্ছা, তো ছড়াও তো শিখেছো তাই না স্কুলে গিয়ে? অনেক অনেক ছড়া। তাহলে একটা শুনিয়ে দাও না গো আজকে, সবাই শুনবে। বল বলো, তা কোনটা বলবে, কোনটা বলবে? হ্যাঁ বলো। বলো
1: নাম।
0: ছড়ার নামটা কি বলো? বাহ, খুব সুন্দর। তো মামার বাড়ি গেছো কখনো? ও আচ্ছা, তোমার মামার বাড়িকে কাছে না দূরে? অনেক দূরে। ও আচ্ছা আচ্ছা, তো এবার যে ছুটি পড়বে, গ্রীষ্মের ছুটি, সেখানে যাবে মামার বাড়ি? আম আছে ওখানে? আম কাঁঠাল এগুলো আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো রাজদীপ। পরে যখন আরেকবার বলবে না, তখন আরো সুন্দর সুন্দর ছড়া শিখে আসবে, কেমন? খুব সুন্দর করে ছড়া বলেছ, ভালো থেকো। একদমই নিজের মতো করে, নিজের বোনের মতন ছড়া আমাদের শুনিয়ে দিল, মনের মতো করে কথা বলছে। এই জন্যেই বোধ হয় শিশুদের বলা হয় ঈশ্বরের রূপ। তো যাই হোক, আমরা রয়েছি ছোটদের অনুষ্ঠানে, আর আপনারা যারা শুনছেন অভিভাবকরা, তাদের কাছে অনুরোধ, আপনারও ঠিক এরকমভাবে আপনার শিশুদের ফোনটা ধরিয়ে দিন, তারা তাদের নিজের ইচ্ছে মতো ছড়া বা গান গল্প এগুলো শুনিয়ে দেবে। তো এবারে গল্পের কথা যেহেতু এসছে, তাহলে কালকে আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করলাম, তাহলে রবি ঠাকুরের ছেলেবেলাটা কেমন ছিল সেগুলো একটুখানি দেখি। আচ্ছা, একবার কি হয়েছে, তিনি ঠাকুর বাড়ি তো অনেক বড় ছিল, তো রাতে অনেক সময় অন্ধকার করিডোর দিয়ে যাবার সময় ছোট্ট রবি কিন্তু ভয় পেতেন, কিন্তু ভয় পেলেও কল্পনায় নানা গল্প বানিয়ে ফেলতেন। তো একদিন একটা পর্দা নড়তে দেখে তিনি ভেবেছিলেন ভূত এসছে, পরে দেখা গেল সেটা শুধু বাতাসে উঠছে। তো পড়াশোনার সময় মন না বসলে কিন্তু তিনি বইয়ের পাতায় নানা ছবি আঁকতেন। তো শিক্ষক একদিন দেখে খুব রাগ করলেন, কিন্তু বললেন, তুমি কেন এসব করছো, পড়ার বইয়ের মধ্যে কেন ছবি আঁকছো? রবি বললেন, বইও তো একটু সাজতে চাই। এই উত্তর শুনে সবাই হেসে ফেলল। তো ঠাকুর বাড়িতে তো নিয়মকানুন খুব কড়া ছিল, কিন্তু রবি সুযোগ পেলেই ছোটোখাটো দুষ্টুমি করতেন।

একবার নাকি পড়ার সময় চুপি চুপি গল্পের বইয়ে লুকিয়ে লুকিয়ে পড়ছিলেন। ধরা পড়ে গেলে খুব গম্ভীর মুখ করে বললেন, ওটাও তো পড়াশোনার মধ্যেই পড়ে। তো এই চুক্তি শুনে সবাই হাসতে শুরু করল। তো ছেলেবেলায় তিনি বাড়ির বাইরে খুব কম যেতে পারতেন, তার জন্যে কিছু নিয়মকানুন ছিল, কিছু না বেশ কিছু নিয়মকানুন ছিল। তাই জানলার বাইরে কাক, পাখি, ফেরিওয়ালা এদেরই তিনি নিজের বন্ধু ভাবতেন। এক ফেরিওয়ালার হাঁক শুনে তিনি নকল করে একইভাবে ডাকতে শুরু করেছিলেন। বাড়ির লোক ভেবেছিল সত্যি কেউ জিনিস বিক্রি করতে এসছে। সবাই ছুটে এলো, এসে দেখে সে ছোট্ট রবি ঠাকুর, ওই যে যে যিনি বিক্রি করার জন্য হাঁক দিচ্ছিলেন ঠিক সেরকমভাবে তিনি হাঁক দিচ্ছেন। তারপর সবাই সেটা নিয়ে পড়ে খুব হাসাহাসি করেছিল। তো পড়তে বসলে মাঝে মাঝে তার খুব ঘুম পেত, তখন তিনি বই খুলে রেখেই চোখ বন্ধ করে বসে থাকতেন। তো শিক্ষক মশাই ভাবতেন রবি খুব মন দিয়ে পড়ছে, কিন্তু একটু পরেই দেখা যেত তিনি সত্যিই ঘুমিয়ে পড়েছেন। তো তোমাদেরও ঠিক এরকম মাঝে মাঝে হয়, তাই না? তো আরেকবার কি হলো, ঠাকুর বাড়িতে তো খুব নাটক হতো, তো ছোট্ট রবি একদিন ঠিক করলেন তিনিও অভিনেতা হবেন। তো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সংলাপ বলছিলেন, কিন্তু এত নাটকীয়ভাবে বলছিলেন যে বাড়ির সবাই হেসে গড়িয়ে পড়ল। তখন তিনি অভিমান করে বলেছিলেন, একদিন তোমরাই টিকিট কেটে আমার নাটক দেখতে আসবে। এবং সেটা কিন্তু পরবর্তী সময়ে হয়েছিল। তার নাটক দেখতে সবাই কিন্তু ছুটে আসতেন এবং টিকিট কেটেও দেখতেন। তো গাছপালা, বাতাস, বৃষ্টি, এগুলো নিয়ে ভাবতে খুব ভালোবাসতেন ছোট্ট রবি। তো তিনি সবসময় ভাবতেন এগুলো বুঝি জীবন্ত, একা একা বসে থাকতেন আর কল্পনা করতেন গাছেরা কথা বলছে। অনেকে ভাবতো ছেলেটা তো চুপচাপ কেন, আসলে ভেতরে ভেতরে তিনি কিন্তু গাছেদের সঙ্গে, বৃষ্টির সঙ্গে, গাছপালার সঙ্গে কথা বলতেন। তো এরকমই ছিলেন রবীন্দ্রনাথ। অনেক সময় তিনি কী করতেন, রাতে ছাদে উঠে আকাশ দেখতে তিনি খুব ভালোবাসতেন, তারারা তার দিকে তাকিয়ে থাকতো, এরকম তিনি কল্পনা করতেন। কল্পনা করতে করতে তিনি অনেক গল্প তারাদের নিয়ে পরবর্তী সময়ে লিখেছেন, নাটকে সেটা দেখিয়েছেন, কবিতাতে সেটা লিখেছেন। তো অন্য বাচ্চারা যখন বিভিন্ন খেলা নিয়ে ব্যস্ত থাকতো, সেখানে রবি কিন্তু আকাশের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে তার পুরো জীবনটাই যেন সে আকাশে দেখা ছেলেটার বড় হয়ে ওঠা। তো এরকম ছিলেন ছোট্ট রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথকে নিয়ে কথা হবে, আরও অনেক গল্প হবে, তার আগে চলো তোমাদের শুনিয়ে দিই আরও একটা ছড়া।

আপনারা রয়েছেন 100.6 MHz FM উজ্জয়ন্তীতে। এই মুহূর্তে আমরা রয়েছি শিশুদের অনুষ্ঠান চিলড্রেন্স প্রোগ্রামে। এখানে আমি বারবার বলতে চাইছিলাম যে যেসব শিশুরা তোমরা তোমাদের ছড়া গান কবিতা আমাদের শোনাতে চাইছ অবশ্যই শোনাতে পারো, তবে যে ডিজিটগুলো তোমাদের প্রেস করতে হবে সেগুলো হলো 232-6253। আর যেসব অভিভাবকরা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদের সেই সুযোগটা করে দিন। 232-6253 এই নম্বরে কিন্তু আমরা রয়েছি প্রায় আরও 25 মিনিট। তো এবারে একটা ছোট্ট গল্প বন্ধুরা তোমাদের শুনিয়ে দিই, একটা ছোট্ট হাতির গল্প। একটি নিঃসঙ্গ হাতি একজন ভালো বন্ধুর খোঁজে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল। হাতিটির সাথে একটি বানরের দেখা হলো এবং সে তার কাছে বন্ধুত্ব চাইল। বানরটি রাজি হলো না, কারণ হাতিটি তার মতো গাছে ঝুলতে পারত না। হাতিটি চলতে লাগলো, চলতে লাগলো। বেশ খানিকটা পথ হাঁটার পর সে একটি খরগোশকে দেখতে পেল। সে খরগোশটির কাছে বলল, এই তুমি আমার বন্ধু হবে? কিন্তু খরগোশটি রাজি হলো না, বলল, না আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। তখন ছোট্ট হাতিটি বলল, কেন কেন তুমি আমার বন্ধু হতে পারবে না? তখন সে বলল, হাতিটি তার গর্তের জন্য অনেক বড়। তখন ছোট্ট হাতিটির মন খারাপ হয়ে গেল, সে নিজের দিকে তাকালো, মন খারাপ করে সুর দুলিয়ে আস্তে আস্তে করে সেখান থেকে চলে গেল। এবারে বেশ খানিকটা আরও এগিয়ে গেল, এবারে তার সঙ্গে একটি ব্যাঙের দেখা হলো। এবারে সে আবার বলল, ব্যাং ব্যাং তুমি কি আমার বন্ধু হবে? ব্যাংটি সঙ্গে সঙ্গে তার দিকে মাথা উঁচু করে তাকালো। তাকিয়ে বেশ খানিকটা পর্যবেক্ষণ করার পর সে বলল, ও মা, তুমি তো আমার থেকে অনেক অনেক অনেক বড়, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কী করে হবে? তোমার সঙ্গে কথা বলতে হলে আমাকে তো ওপর দিকে তাকিয়ে কথা বলতে হবে, তাহলে কতক্ষণ আমি ঘাড় উঁচু করে থাকতে পারবো? এই বলে ব্যাংটি লাফিয়ে লাফিয়ে চলে গেল জলাশয়ের মধ্যে। এবারে ছোট্ট হাতিটি মনটা খারাপ করে বেশ খানিকটা হেঁটে চলল। এবারে সে ভাবল, বনের আরও ভেতরে যাই, তাহলে অন্য পশুদের আমি দেখব, কেউ না কেউ অবশ্যই আমার বন্ধু হবে। এবারে সবাই যখন বন্ধুত্ব করতে রাজি হলো না, কারণ হিসেবে কেউ বলল লাফাতে পারে না, তার গর্তের যে আকার তার থেকে তার আকার অনেক বড়, সে দুলতে দুলতে হাঁটে, তো সবাই এই বলে বলে তার বন্ধুত্বকে আর স্বীকার করল না। এবার বেশ খানিকটা পথ হাঁটার পর দেখল সব পশুরা দৌড়ে ভয়ে পালিয়ে যাচ্ছে কোথায়। সে তখন ছুটতে ছুটতে তাদের কাছে গিয়ে বলল, ও ও ভাই, তোমরা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? তখন দেখল একটি ভালুক আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসছে। তখন এবার ছোট্ট হাতিটি তার কাছে গিয়ে বলল, ভালুক ভাই, ভালুক ভাই, তুমি একটু থামো, একটু থামো, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ভালুকটি তাকে বলল যে একটি বাঘ তাদের আক্রমণ করেছে। হাতিটি তখন নম্রভাবে বলল, আমি কি তোমাদের সাহায্য করতে পারি? তখন ভালুক ভাই বলল, চলো চলো তাহলে আমাদের সঙ্গে চলো। তারপর সে তাকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে বাঘটি বসেছিল। এবারে হাতিটি তার শুঁড় দুলিয়ে মাথা নিচু করে বাঘটি

0: বাঘকে বলল, বাঘ ভাই, তুমি কেন তাদের আক্রমণ করছো? সব পশুরা তো ভয়ে একদম পালিয়ে যাচ্ছে, ওরা পালিয়ে কোথায় যাবে? বন থেকে তো বেরোতে পারবে না। তুমি এক কাজ করো, তাদের আর আক্রমণ করো না এবং তুমি তাদের আক্রমণ করা বন্ধ করে দাও। কিন্তু বাঘটি তার অনুরোধ প্রত্যাখ্যান করল। আর কোনো উপায় না দেখে হাতিটি তার সুর দিয়ে বাঘটিকে বেঁধে এবার তাকে আক্রমণ করে আছড়ে ফেলে দিল। এবার সে বেগতিক দেখে সেই বাঘটি দৌড়ে পালিয়ে গেল। তখন অন্য সব পশুরা এসে সেই ছোট্ট হাতিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বলল, তুমি কি আমাদের সবার বন্ধু হবে? তখন সেই ছোট্ট হাতিটি তার যে সুরটি তুলিয়ে তুলিয়ে নাচতে নাচতে বলল, হ্যাঁ, আমি তোমাদের সবার বন্ধু হব। তো গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে পারো 2326253 এ নম্বরে ফোন করে। তো আমরা রয়েছি 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ততে, আর এই মুহূর্তে আমরা রয়েছি ছোটদের অনুষ্ঠানে। তাহলে একটা ফোন এসে গেছে, দেখা যাক কে রয়েছে লাইনের ওপরে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো ম্যাম।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি তাপস কৃতাম কেরানিয়া থেকে।
0: হ্যাঁ হ্যাঁ বলো।
1: গল্প প্রেজেন্ট শুনাইছেন, আমি খুব ভালো লাগছে।
0: আচ্ছা বাহ, তো তোমাদের বাড়িতে কোনো ছোট ছেলে মেয়ে নেই?
1: না ম্যাম, আমার বাড়িতে কোনো ছেলে
0: নেই। তো এই গল্পটা শুনে ছোটবেলার কথা মনে পড়লো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থেকে। হ্যাঁ, তো ছোট্টবেলায় আসলে আমরা সবাই গল্প শুনতে খুব ভালোবাসতাম। তো এবারে চলো আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট গান শোনাবো, ছোটদের গান। তার আগে আর একটা ফোন নিয়ে নিচ্ছে। হ্যালো নমস্কার। হ্যালো, আচ্ছা তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, আথিয়া। আচ্ছা, আচ্ছা তো তুমি কোন ক্লাসে পড়ো?
2: হ্যাঁ,
0: কোন ক্লাসে পড়ো?
2: কেজি 2।
0: কেজি 2? আরে বাহ, তোমার স্কুলের নাম কি?
2: হ্যাঁ,
0: তোমার স্কুলের নাম কি?
2: স্কুলের নাম লুমিং লিটল লার্নার।
0: আ বাহ বাহ, তাহলে তোমার বন্ধু আছে?
2: হুম।
0: বন্ধুর নাম বলো।
2: চুকরুম রিয়াং।
0: একজনই?
2: হ্যাঁ,
0: একজনই তোমার বোন আর বন্ধু? ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। তা তুমি আজকে আমাদের কি শোনাবে?
2: হাট, রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বুঝায় কোড়া কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বোথন, সঙ্গে যে যায় ভাত নে মদন, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উঠছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা কুলো, শস্যে ছোলা ময়দা আটা, শীতের রেপার নকশা কাটা, ঝাঁকড়ি করা বেড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা একটু ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে, ঘরে রাতে নৌকো বে, আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ঠিকে করে, পাড়া ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার।
0: বা এত সুন্দর, এত বড় একটা ছড়া শোনালে। আর রবীন্দ্রনাথের ছড়া, কালকে তো রবি ঠাকুরের জন্মদিন গেছে জানো তো। বা তুমি কি ছড়া শেখো?
2: হ্যাঁ।
0: কার মানে কেউ তোমাকে শেখান? এত ভালো ছড়া তুমি শিখেছো, এত বড়টা কি করে মনে রেখেছো? মনে আরো আরো ছড়া মনে রাখতে, আরো বড় ছড়া আছে তোমার শেখা? আছে? ওরে বাবা, এটা এটা এটা কি করবে, শোনাবে আমাদের? শোনাও, শোনাও তো তাহলে।
2: একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো চেয়ে দেখো, বলে যেন বিনু, চেয়ে দেখে ঠোকা ঠোকি বর্গা করিতে, কলিকাতা চলে যাচ্ছে নড়িতে নড়িতে,

0: বাড়িগুলো সোজা চলিয়েছে দূর দার, জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ থাপ, দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মোড়ে মাথা কুটে, হাওড়ার ব্রিজ চলে মস্ত হসে পিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে, মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দোলায় সুর উঠিয়েছে মাটি, আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ছাপট, ঘন্টাকে বলি দিলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথায় হতে কোথায় যাবে, একই পাগলামু কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, ঋতের নেশা তার স্তম্ভে দেওয়ালে।
1: ওরে বাবা, এত বড় বড় ছড়া তো শিখে ফেলেছো।
0: আমি মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না গো সোজা মুম্বাই, দিল্লি লাহোরে যাক যাক নাগরা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা, কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হেড কোটে, কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। নমস্কার।
1: এত সুন্দর সুন্দর ছড়া তুমি শোনালে আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো থেকো। তা তুমি স্কুলে যাও তো না?
0: হ্যাঁ
1: স্কুলে যাও।
0: হ্যাঁ।
1: ও আচ্ছা, স্কুলে যেতে ভালো লাগে?
0: হ্যাঁ।
1: আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য সময় আবার তোমার সঙ্গে কথা হবে, এরকম সুন্দর সুন্দর ছড়া আমাদের শুনিয়ে দিও, কেমন? ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো থেকো, কেমন? ধন্যবাদ। তো খুব সুন্দর ছড়া আমরা শুনলাম ছোট্ট সোনা বন্ধু আথিয়ার কাছ থেকে। তো এরকম যারা আরও আমাদের শোনাতে চাইছো তাদের জন্য কিন্তু খানিকটা 15 মিনিট সময় কিন্তু রয়ে গেছে তোমরা শোনা তো। হ্যাঁ, আরও একজন এসে গেছে লাইনে। হ্যালো নমস্কার। হ্যালো,
2: কিশোর কবি খুব ভালো লাগলো, তার পরিবারকে ধন্যবাদ,
1: অনেক অনেক
2: ধরনের শিক্ষা এ ধরনের শেখানোর জন্য। নমস্কার।
1: নমস্কার। হ্যাঁ, বাচ্চাদের অনুষ্ঠান, তাই আমি চাইবো বাচ্চারা তোমরা আরও বেশি বেশি করে এখানে আমাদের সঙ্গে তোমাদের যে শিখেছ যে ছড়া গান সেগুলো আমাদের শোনা। তো যাই হোক, এবার আমরা ছড়া শুনলাম, চলো তাহলে তোমাদের এখন আরেকটি গান শুনিয়ে দিই।

আমরা রয়েছি 101.6 MHz FM উজ্জয়ন্ত, আর আমরা প্রায় শিশুদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নে এসে গেছি। তো আবারও মনে করে দিতে চাই, আমাদের এটা লাইভ অনুষ্ঠান, তাই জন্য যদি কেউ

আরও একবার আমি বলে দিচ্ছি, যদি তোমরা ছোট্ট সোনা বন্ধুরা যদি কেউ আমাকে তোমাদের গান ছড়া শোনাতে চান, তাহলে অবশ্যই আমাকে ফোন করো 232-6253 এই নম্বরে। তাহলে আরেকটা ছোট্ট গল্প তোমাদের শুনিয়ে দিই। একটি মরুভূমিতে দুটো গাছ ছিল, একটি গোলাপ আর একটি ক্যাকটাস। গোলাপের ছিল চমৎকার লাল রং আর প্রাণবন্ত পাপড়ি। সে তার নিজের রূপ নিয়ে খুব গর্বিত ছিল। গোলাপ ক্যাকটাসকে তার

বাইরের রূপ দেখে বিচার করা উচিত নয়। প্রত্যেক মানুষের কাছে নিজস্ব একটা অনন্য গুণ রয়েছে এবং তাকে কখনো ছোট করে দেখা উচিত নয়। তো বন্ধুরা, ছোট্ট গল্পটাও তোমাদের শুনিয়ে দিলাম। তাহলে চলো, আমাদের হাতে খুব বেশি আর সময় নেই, তোমাদের আরও একটা গান শুনিয়ে দিই।

দেখা যাক, আর একটা ফোন এসছে। হ্যালো, নমস্কার। কেউ কি ছড়া বলবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো গানটা তাহলে শুনিয়ে দিই।

0: আরো একটা ফোন এসে গেছে।
1: হ্যালো,
0: হ্যালো হ্যালো, না শোনা যাচ্ছে না।

এতক্ষণ শুনছিলেন আপনারা শিশুদের অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। তো এবারে শিশুদের থেকে একটু হেঁটে বেরিয়ে যাচ্ছি মহিলাদের অনুষ্ঠান নিয়ে। তো আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে রয়েছেন মহিলাদের অনুষ্ঠান জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটুখানি ভেবে নিয়ে বসে যান আমাদের রেডিও সেটের সামনে, কেমন না? এখন কিন্তু আপনাদের জন্য আমরা অনুষ্ঠান করব, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের মতামত জানবো। রবি ঠাকুরের জন্মদিন কালকে গেল, তো আমাদের যে প্রসঙ্গ সেটা আজকে রেখেছি রবীন্দ্রনাথের রচনায় নারী চরিত্ররা বা রবীন্দ্র চেতনায় নারীরা। তো এ বিষয়ে অবশ্যই আমরা কথা বলবো, কথা বলার জন্য আমাকে ডায়াল করুন 232-6253 এই নম্বরে। তো আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটি গান অবশ্যই আপনাদের শোনাতে চাই প্রথমে।

0: আমরা কিন্তু ওমেন্স প্রোগ্রামে রয়েছি, আর সেই জন্যে আমরা কিন্তু আজকে এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি একাধারে অধ্যাপনার কাজ করেছেন, পাশাপাশি তিনি কিন্তু একজন ক্যান্সার সার্ভাইভার। তো এমন একজন মানুষ যাকে দেখে আমরা অনুপ্রাণিত হব, যার কথা শুনে অবশ্যই আমি বিশ্বাস, আমার বিশ্বাস আমরা এগিয়ে যাবার জন্যে নতুন মন্ত্র খুঁজে পাব। তিনি আর কেউ নন, তিনি ডক্টর নূপুর দত্ত। তো উনি আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। তো ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা?
1: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
0: হ্যালো, নমস্কার, এবং আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: ওকে,
0: আচ্ছা, তো ম্যাডাম কেমন আছেন?
1: আছি, ভালো আছি।
0: আচ্ছা, তো আপনি তো দীর্ঘদিন অধ্যাপনার কাজ করেছেন কলেজে, তো
1: দীর্ঘদিন বলতে আমি কলেজে 15 বছর করেছি, তার আগে আমি স্কুলে ছিলাম।
0: আচ্ছা, তার মানে অধ্যাপনার সঙ্গে যুক্ত, সেটা স্কুল হোক বা কলেজ।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: দীর্ঘদিন। তো আপনি বলেছেন যে

0: স্কুল থেকে তারপর কলেজে আসা,
1: হ্যাঁ,
0: তো সেটা যদি একটু বলেন যে কিভাবে আপনার মনে হলো যে না, ছোট বাচ্চাদের তো পড়াচ্ছি, এবারে বড়দের নিয়ে একটু পড়াই বড়দেরকে, তো সেই ভাবনাটুকু কোত্থেকে এসেছিল এবং সেটা কিভাবে করলেন?
1: এরকম কিছু না, মানে আগে পড়াশোনা করেছি, পড়াশোনায় রেজাল্টটা বরাবরই ভালো ছিল, আর ডক্টরেটটাও হয়ে গেছিল চাকরি পাওয়ার আগেই।
0: আচ্ছা।
1: হ্যাঁ, চাকরিটা পাইনি আমি, এমএসসি করার 10 বছর পরে আমি চাকরিতে জয়েন করেছি। ইন দ্য মিন টাইম আমি করে ফেলেছি, আবার বিয়েও হয়ে গেছে, আমার বাচ্চাও হয়ে গেছে, একটা বড় ছেলে, আর আমি পিএইচডিও করে ফেলেছি।
0: আরে বাহ।
1: করার হ্যাঁ, তারপরে আমি স্কুলে চাকরি পেয়েছি। পিজিটি ছিলাম আমি, পিজিটি থাকার সময় 7 বছর পরে আমার একটা চান্স এসছে টিপিএসসি থেকে, যে হেডমাস্টার হওয়ার, টিপিএসসি থ্রু টিপিএসসি। তখন আমি ওইটাও দিলাম, আমি টপার হয়েছিলাম, আমার এখনো মনে আছে, এবং আমি হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মিস্ট্রেস হয়েছিলাম।
0: আচ্ছা।
1: তো ওইখান থেকে তারপরে আবার একটা অপরচুনিটি আসে, টিপিএসসি থেকে আমি কল পাই, তখন আমি আবার কলেজে দিলাম, চলে এলাম। এই হচ্ছে ইন ব্রিফ হিস্ট্রি আর কি।
0: আচ্ছা, তো আপনি ছোটবেলায় শুনেছি যে আপনি সাঁতার কাটতেন, তারপর ভলিবল খেলতেন, তো এই যে বিষয়গুলো এখন আর নেই, এখন সবাই মুখ গুজে বসে থাকে সেই গেমসে মোবাইলে, তো ওই সময়টার কথা যদি একটু বলেন, তখন মানে ওই খেলাধুলাটা ছিল, তখন বোধ হয় ছেলে মেয়ের ভেদাভেদটা বোধ হয় ততটা ছিল না, কি মনে হয় আপনার?
1: ওই সময় তো একচুয়ালি দেখো, আমি তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, 4 ভাই বোনের বড় জন।
0: আচ্ছা।
1: তো আমার কিন্তু ফ্যামিলি তো আমার মানে ভেতর থেকেই আমার একটা রেসপন্সিবিলিটি ছিল।
0: আচ্ছা।
1: মানে ফ্যামিলির প্রতি আমার দায়বদ্ধতা ছিল।
0: হ্যাঁ,
1: ওই মানসিকতা আমার ছোট থেকেই গড়ে উঠেছে। তো পড়াশোনা যখন করতাম, আমরা কিন্তু কোনো সময় টিউটর রাখিনি, আমরা আমাদের খুব ছোট্ট একটা ঘর ছিল, কি গরম, আমার ছনের ঘর ছিল, আর ফ্যান লাইট ছিল না, হ্যারিকেনের আলোতে আমরা পড়াশোনা করেছি, তালপাতার পাখাতে আমরা হাওয়া খেয়েছি, গরমকালে আমাদের কত কষ্ট হতো, আমরা 4 ভাই বোন ছিলাম, আমরা সব বাইরে এসে বসে জোরে জোরে পড়াশোনা করতাম। তো এমনি করে করে আমি সেই আমি 78-এ মাধ্যমিক দিয়েছি, তখন আমি 1st ডিভিশন পেয়েছিলাম। তো নিজে নিজেই পড়েছি, কোনো ইয়ে ছিল না, আমাদের টিচার ছিল না। অসম্ভব খেলাধুলা, আমি খেলা পাগল ছিলাম। আমাদের তো তখন আসলে ইয়ে ছিল না, মোবাইল ছিল না, টিভি ছিল না, কিছু ছিল না। এন্টারটেনমেন্ট বলতে আমরা এরকম, কবিগুরুকে আমার প্রণাম জানাই, এরকম কবিগুরুর জন্মদিন মানে আমাদের 1 মাস জুড়ে এখানে আমাদের ফাংশন হতো, ওই প্রোগ্রামে দৌড়দৌড়ি করতাম, গান করতাম, নাচ করতাম, মানে যা পারতাম সবকিছু, মানে নিজেকে সবসময় বিজি রাখা। আর খেলা আমি খুব ভালোবাসতাম, আমি সুইমিং করেছি, আমি আমি তো উদয়পুরের মেয়ে, উদয়পুরেই আমার বিয়ে হয়েছে, তো উদয়পুরে আমি সুইমিং শিখতাম, তখন ছিল সাউথ সুইমিং ক্লাব, আমার এখনো মনে আছে, দুলাল দত্ত বলে একজন ছিলেন আমাদের কোচ। তো আমরা ছোট ছোট বাচ্চারা স্কুলের পরে, আফটার স্কুল পিরিয়ড, মানে 7 ঘন্টার পরে আমরা যেতাম ওখানে। হ্যাঁ, ওইখানে জগন্নাথ দিঘিতে ছিল, জগন্নাথ দিঘিতে আমরা খুব সাঁতার কাটতাম, এরকম করে করে দেখলাম যে না, আমি আমি ভালোই সাঁতার কাটছি, আমি স্টেট মিটও করেছি, আমি আগরতলাও গেছি সেই সময়ে।
0: ওরে বাবা। আচ্ছা, এই যে 7 ঘন্টা ক্লাস করার পরে নিশ্চয় সন্ধে হয়ে যেত, তো তখন কি মেয়েদের এরকম বলা হতো যে সন্ধ্যার আগে বাড়ি ফিরবে, যা খুশি করো?
1: হ্যাঁ, এটা তো বলা হতোই।
0: আচ্ছা।
1: মাও সবসময় বলতো যে সন্ধ্যার আগে তুমি সব কিছু করো, কিন্তু সন্ধ্যার আগে ঘরে ফিরবে, এইটা আমরা এটা পালনও করতাম। আর আমি খুব বইয়ের পোকা ছিলাম, খুব গল্পের বই পড়তে ভালোবাসতাম, মানে অফ টাইমে আমি চলে যেতাম ওই আমাদের পাবলিক লাইব্রেরি ছিল, এখনকার মতো না, আগে থানার উল্টো দিকে ছিল একটা পাবলিক লাইব্রেরি নাম ছিল, ওইখানে বসে প্রচুর গল্পের বই পড়েছি, মানে আর পেতাম না, এরকম অবস্থা আর কি। আমাদের তো আসলে মোবাইল ছিল না, টিভি ছিল না, এমনও হয়েছে অঙ্ক মা করছে জোরে জোরে পড়, তো জোরে জোরে পড়তাম, মা কাজ করতো, কাজের লোকও তো ছিল না, সেই সামর্থ্যও ছিল না, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, কাজের লোকও ছিল না, তো মা বলতো জোরে জোরে পড়, আমরা জোরে জোরে পড়তাম। তো আবার মাঝে মাঝে
0: আচ্ছা ওই যে বিষয়টা আমি আরেকবার ফিরে যেতে চাইছি, তো

0: যে খেলাধুলা করলেন, তারপর আস্তে আস্তে আবার পড়াশোনার দিকে মুখ গুঁজে পড়াশোনা করা, তো সেই বিষয়টা চলে এলো, তারপর বাচ্চা হয়ে গেল, তারপরও আপনি অধ্যাপনার জন্য আবার পরীক্ষা দিয়েছেন, এই যে অনুপ্রেরণাটা সেটা আপনি কোত্থেকে পেলেন? মানে ধরুন এক সময় থাকে না যে মায়েদের দেখে মেয়েরা সেরকম করে?
1: আমার মায়ের মধ্যে ভীষণ ট্যালেন্ট ছিল, কিন্তু মা কিছু করতে পারেনি। মা ওরা মাকে ক্লাস 8 এ বিয়ে দিয়ে দিয়েছে 15 বছর বয়সে। আর তো সবসময় বলতো যে আমি কিছুই করতে পারলাম না। আমার মা কিন্তু এখনো আগরতলায় থাকে আমার ভাইয়ের কাছে, মা কিন্তু কবিতা লেখে।
0: ও আচ্ছা।
1: মা কবিতা লেখে, কিছুদিন আগে কবি সম্মেলন হয়েছিল, ওখানেও কবিতা নিজে স্বরচিত কবিতা পাঠ করেছেন। শি ইজ নাও 80।
0: 80 বছর বয়সেরও উনি কবিতা লিখছেন পড়ছেন, তো এটাই বোধ হয় কি বলবো আপনার মধ্যেও সেটা সঞ্চারিত হয়েছিল।
1: একদম একদম। আজকে উইমেন্স ডে তে ফোন করেছো তুমি, আমি আমার মাকে অনেক প্রণাম জানাই, মায়ের জন্যই আমি এতটুকু
0: মানে উইমেন্স প্রোগ্রামে আমি আপনাকে ফোন করেছি। তো আমরা আসলে সেসব মহিলাদের সঙ্গে কথা বলি যাদের মানে মনে হয় তাদের থেকে কিছু শিক্ষণীয় আছে। তো আপনার কি মনে হয় যে ওই যে সেই সময়টার সঙ্গে আজকের সময়ে কি তফাত, মানে মেয়েদের জীবনের কোনো পরিবর্তন হয়েছে কি?
1: পরিবর্তন বলতে মানে আমি তো সবসময় স্বাধীন চেতা ছিলাম, এখনো তাই আছি।
0: তো এরকম সৌভাগ্যবতী হয়তো সবাই হয় না। তো
1: না না, এটা সৌভাগ্য নয়, এটা আমি মনে করি এটা আমি নিজে অর্জন করেছি। মানে আমি আমি আমার ডিউটির প্রতি কোনোদিন অবহেলা করি,
0: ইনজাস্টিস করিনি।
1: ডিউটি ঠিক করে কি বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি, আমি আমার ডিউটিটা আগে রেখেছি। আমি বুঝতে পেরেছি যে আমাকে এটা করতে হবে, আমাকে আমার কাজটা করতে হলে আমাকে এই এইগুলো করতে হবে,
0: মানে যে দায়িত্বগুলো রয়েছে পারিবারিক দায়িত্ব
1: এগুলো
0: সেটা করে তারপর আমাকে করতে হবে, না হলে আমি সেই স্বাধীনতাটুকু পাবো না, সেই ধারণাটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এক্ষেত্রে আমি বলবো একটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু সে ব্যাপারটা আসে না, মানে তারা জন্ম থেকেই স্বাধীন
1: হতে পারে এইভাবে ভাবিনি আমি।
0: আচ্ছা।
1: কারণ ওরা বলে, ওরা বলে আমার হাজবেন্ড বা আমার যে ওরা বলে ওরাও টু সাম এক্সটেন্ট পরাধীন, ওদের কিছু কিছু ইয়ে আছে ওদের করতেই হয় বলে।
0: আচ্ছা আচ্ছা।
1: তো এগুলো আমি জানছি না।
0: আচ্ছা, তো এবারে আমি বলি যে মানে আপনি তো কিছু মনে করবেন না, সেটা আমরা বলতে চাইছি, আপনি ক্যান্সার সার্ভাইভার, তো সেক্ষেত্রে আপনাকে আমরা কুর্নিশ জানাতে চাই। তো সবাই এরকমভাবে এরকম একটা রোগের মধ্যে পড়ে যখন তার সব কিছু ভেঙে যায়, আত্মবিশ্বাসটুকু ভেঙে যায়, আপনি সেখানে ফিরে এসে আবার আগের মতো নর্মাল লাইফ লিড করছেন, এবং আমি যতটুকু জানি আপনি মানে সবার সঙ্গে মিলেমিশে থাকছেন, সব কিছু করছেন, তো এই যে ব্যাপারটা একটু যদি বলেন।
1: আসলে তখন আমাকে একটু স্মৃতির পাতা উল্টাতে হয়। 2007 ডায়াগনোসিস হলো যে আমার ওরাল ক্যান্সার হয়েছে।
0: আচ্ছা।
1: তো আমিও কিন্তু অন্য সব পেশেন্টের মধ্যে ভেঙে পড়েছিলাম।
0: আচ্ছা।
1: ভেঙে পড়েছিলাম যে কেন এরকম হলো। তো যাই হোক, তো সেই সময়টায় আমার ফ্যামিলি, আমার বিশেষ করে আমার হাজবেন্ড, আমার দুটো ছেলে, তখন দুই ছেলে, আমার ছেলে ছোট ছেলেটা খুবই ছোট ছিল, 6-7 বছর বয়স ছিল, আর বড় ছেলেটা ক্রুশিয়াল টাইম, ও মাত্র ক্লাস 10 উঠেছে, খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু 10 উঠেছে তখনই আমি এরকম হয়েছে। তো আমার হাজবেন্ড আমাকে মানে একদম দেরি করেনি, দেরি না করে আমাকে দিল্লি এনেছে, আমার ট্রিটমেন্ট হয়েছে। তো ভেঙে পড়েছিলাম, কিন্তু তারপরেও রেডিয়েশন সার্জারি সব মিলিয়ে একটা মানে বিচ্ছিরি বাড়ি ঘর ছেড়ে দিয়েছিলাম। অনেক দিন, 7 মাসের মতো আমি দিল্লি ত্রিপুরা ভবনে ছিলাম।
0: ও আচ্ছা।
1: থাকার পরে আমি রিকভারি তো হয়নি, ওই অবস্থাতে আর তো থাকা যায় না, চলে এসেছি বাড়িতে। এসে ওই আমার অদমনীয় যে একটা ইয়ে, যে এসেই ছেলেকে পড়াতে বসে গেছি, আমার শরীর দিচ্ছে না, তারপর আমি বসে থাকতাম, এরকম আর কি, এইসব আছে। তো মোটামুটি আমি এখন তো আমি ঠিকই আছি, একটু আমার ডিফরমেশন আছে, চেহারা আমার একটু পরিবর্তন হয়ে গেছে, আর কিছু তো ট্রাবল আছেই, কিন্তু তারপরেও আমি কিন্তু মানে হাল ছাড়িনি আর কি। সবচেয়ে বড় কথা, আমি এই কলেজে আসার যে ইন্টারভিউটা আমি দিয়েছিলাম সেটা আমার তখন ইয়ে

0: চলছিল, রেডিয়েশন চলছিল।
1: আচ্ছা,
0: ও ডক্টর আমাকে ছাড়ছিলেন না, আমি নিজে বন সই দিয়েছি যে আমি আমার দায়িত্বে যাব। আমি একদিন আসার জন্য একদিন ইন্টারভিউ, পরদিন আমি আবার ব্যাক করেছি, এরকম করে আমি কলেজে টিপিএসসি ইন্টারভিউটা দিয়েছি।
1: মানে কি অদম্য ইচ্ছে শক্তি, মানে ওই যে রোগের যে ক্লান্তিকর অবস্থাটুকু সেটাকেও আপনি জয় করে নিয়েছিলেন।
0: মানে সেটাকে করতে হবে, না হলে আমি, আমার বেঁচে থাকার ভীষণ ইচ্ছে, কারণ আমার ছেলেরা এখনো বড় হয়নি, বেঁচে থাকার ইচ্ছেটা আমার প্রবল ছিল। তো সেই ইচ্ছেটাই আমাকে হয়তো জয়,
1: মানে ওই রেডিয়েশনের যে যন্ত্রণাটুকু সেটুকুর মাঝেই আপনি,
0: সেগুলো আর আমি মনে রাখতে চাই না,
1: সেটা না আমি বলতে চাইছিলাম, ওই যন্ত্রণাকে আপনি অগ্রাহ্য করে এসেছিলেন সেই টিপিএসসি পরীক্ষা দেবার জন্য, মানে ইন্টারভিউটা দেবার জন্য।
0: আমার মুখ গলা একদম কালো ছিল, গলা দিয়ে আমার স্বরও বেরোতো না, সব কোশ্চেনে আনসার দিতে পেরেছি তাও না, কিন্তু ওনারা বুঝতে পেরেছিলেন আমার অবস্থা। হ্যাঁ, তো ওনারা মানে আমাকে মোটামুটি বলে, আমার রেজাল্ট ভালো ছিল, তো মোটামুটি আমি এমএসসি তেও আমি গোল্ড মেডেলিস্ট ছিলাম। হ্যাঁ, তো আমি পেয়ে গেলাম আর কি।
1: আচ্ছা, তো আপনার এই জীবনী শক্তির জন্যে মানে অসংখ্য আমরা অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই, অনেক অনেক কুর্নিস। এটা যারা করতে পেরেছেন তারাই কিন্তু একটা নর্মাল লাইফ লিড করতে পেরেছেন।
0: এবং আমার পেশেন্ট, আমার এই অবস্থাটার পরে না আমি অনেক ক্যান্সার পেশেন্ট শুনলেই আমি ছুটে যেতাম।
1: আচ্ছা,
0: গিয়ে আমি ওদেরকে উৎসাহ দিতাম, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শুধু বেঁচে থাকার ইচ্ছেটা রাখো আর ফাইট করো, ফাইট করো। আমি অনেক আছে, এই কিছুদিন আগেও গেলাম আরেকজনের বাড়িতে।
1: আচ্ছা, তো এই যে আমাদের একজন ডাক্তার ছিলেন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, বিধানচন্দ্র রায়, উনি বলতেন যে মনের অসুখটাকে যদি আমরা 50% অসুখ কিন্তু মনেরটা, সেটাকে যদি জয় করে নেওয়া যায় তাহলে কিন্তু ওই বাকি অংশটাকে এমনি এমনি সেরে যায়। তো তো সেক্ষেত্রে আপনি এখন কি বলবেন সবার কাছে, ওই যে ছোটবেলায় খেলাধুলা করেছেন সেটার প্রভাব কি আপনি পেয়েছেন যে ওই পরবর্তী সময় রিকভারি করার জন্যে? তাহলে আপনি
0: মনে হয় আর কি এরকম আমার মানে শারীরিক গঠনটাই এরকম হয়েছে, এবং ইভেন টিল টুডে আমি কিন্তু ওই সকালে হাঁটা এবং মানে সূর্য প্রণাম বা প্রাণায়াম করা এগুলো আমি কিন্তু রেগুলার করি। হ্যাঁ, এবং আমার কিন্তু কোমর ব্যথা, হাঁটু ব্যথা এগুলো কিন্তু নেই, হয়তো বা আমি ছোটবেলা থেকে খেলাধুলা করেছি বলে। আই এম নাও 63 ক্রসিং, 63 ক্রস করে আমি 64 এ পা দেবো, কিন্তু আমার ওই সো কল্ড ব্যথা বেদনা একটু কম আছে।
1: মানে ওই জীবনী শক্তিটুকু আপনি একদম আহরণ করে নিয়েছেন ছোটবেলায়।
0: ভবিষ্যতে আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত আমি ঠিক আছি।
1: তার মানে আপনি কি বলতে চাইবেন সবাইকে যে খেলাধুলাটা কতটা জরুরি, মানে যদি আপনি কোনো কিছু জয় করতে চান তাহলে শারীরিক এবং মানসিক দুদিক দিয়ে খুব স্ট্রং হতে হবে, সেটা আপনি কি বলবেন সবাইকে?
0: প্রথমে শারীরিক শারীরিক গঠন মানসিক গঠনকে তৈরি করবে, এবং শারীরিক আমার এটা বিশ্বাস আর কি, শরীরকে তুমি গঠন করলে অটোমেটিক্যালি মানসিক গঠন হয়ে যাবে, কারণ তুমি তখন সবকিছু মানে স্ট্রেস ফ্রি হতে পারবে।
1: তাহলে মানে আপনার কাছ থেকে শুনে আমরাও ভীষণ ভাবে অনুপ্রাণিত হলাম,
0: ধন্যবাদ।
1: তো অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, এভাবেই ভালো থাকবেন, এভাবেই আমাদের অনুপ্রাণিত করে যাবেন।
0: তুমিও ভালো থাকো,
1: অনেক অনেক ধন্যবাদ, ভবিষ্যতে আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। তো এতক্ষণ আমরা কথা বললাম ডক্টর নূপুর দত্তর সঙ্গে, দীর্ঘদিন তিনি কলেজে অধ্যাপনা করেছিলেন, সবচেয়ে বড় কথা উনি ছিলেন একজন ক্যান্সার সার্ভাইভার। তো তার কাছ থেকে আমরা অবশ্যই অনুপ্রাণিত হব, এবং সেই সঙ্গে শরীর চর্চাটুকু আমরা করব, যাতে করে ভবিষ্যতে এরকম কোনো ক্রাইসিসে আমরা নিজেদের উত্তরণটা ঘটাতে পারি। তো আমরা যাব আপনাদের সঙ্গে আলোচনায়, বিষয়টা আরও একবার বলি, রবীন্দ্র সাহিত্যে নারীরা। তো আপনারা ফোন করার জন্য অবশ্যই যে ডিজিটগুলো আমাকে ডায়াল করবেন 232-6253, তার আগে একটা গান শুনে নিয়ে তারপর ফিরছি আপনাদের সঙ্গে কথায়।

আমরা রয়েছি 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তীতে, আর এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি সেটা অবশ্যই রবীন্দ্র সাহিত্যে নারীরা। আসলে রবীন্দ্র সাহিত্য জুড়ে যে সত্তাটির আলোচনা সবচেয়ে বেশি পাওয়া যায় তা কিন্তু ঈশ্বর নয়, ঋতু প্রকৃতিও নয়, তা হলো নারী। প্রবন্ধগুলো ছেড়ে দিলে কী গানে, কী কাব্যে, কী গল্প উপন্যাসে এই নারী সত্তারই কিন্তু বিচিত্র রূপায়ণ আমরা দেখি। এমনকি ঈশ্বরের সাধনাতেও কখন যে পরমাত্মার সঙ্গে নারীসত্তা মিলে মিশে একাকার হয়ে গেল কবি নিজেও বোধ হয় সচেতনভাবে সেটা বিচার করতে বসেননি। একই সঙ্গে কবির জীবন দেবতা মহাকালের স্বরূপে উপস্থিত, আবার সোনার তরীতে নাবিকরূপে নিজেই তিনি কবিকে ডাক দিয়ে গেলেন, আর কত দূরে নিয়ে যাবে মুড়ে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। আসলে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ, তার একটি পদপাতে আমাদের সাহিত্য এগিয়েছে যোজন পথ, ভারতের ভাবমূর্তি স্বর্ণরেখায় প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বসভায়, সেজন্য আমাদের সমাজ সভ্যতা তার কাছে অশেষভাবে ঋণী। তবে নারীর ব্যক্তিত্ব উজ্জীবনে তিনি শক্তি সঞ্চার করে আবেগ দিয়ে মানুষের মনের একেবারে তলার কঠিন পাথরটাকে কিন্তু নাড়া দিয়েছেন। নারীত্ব মুখের আবরণ সরিয়ে তাকে সূর্যের মুখোমুখি করেছেন, এ ঋণের বোধহয় কোনো পরিমাপ নেই। তো আমরা যদি বলি রবীন্দ্রনাথ, সেক্ষেত্রে কিন্তু ছিলেন মানবিক রবীন্দ্রনাথ। তো আমরা কথা বলবো তার সাহিত্যে নারীরা এই প্রসঙ্গে, আমাকে ফোন করার জন্যে যে ডিজিটগুলো ডায়াল করতে হবে 2326253। আমাদের সঙ্গে রয়েছে উষা। তো উষা, তুমি কী বলবে এই বিষয়ে?

0: একদম রাংসাক্তি তাকে বুকু রবীন্দ্রনাথ এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ বিমুংনি লগিও বৃ রকনি গরং এবার বৃ রকনি তং গরং নো বহাই কেটি সাকা বি কগ্রবায়ো এবার বি রুবাই ফাঙ্গো বৃ রকনো বপ্তি হেকেডো বি মকলনি বুসকাঙ্গো বৃ রক উক্লক বাসাই তংনাই কাইসে সামপ্লি এখেবা বুসকাঙ্গো দাদাক সিদাক ফাই বাসা ফাইনে আসক বাই সিবিয়া রবীন্দ্রনাথ এবার বিশ্বকবি রবীন্দ্রনাথনি বিনি ওয়ানসুক মুঙ্গো বিনি নাহার মুঙ্গো বিনি তৈ মুঙ্গো এবার বিনি সসা মুঙ্গো বৃ রকনো অমহাইকে তিশাখা ব বৃই খড়কসা ওয়ানসুকমণি কুবুই তে কথার তে মারি গনাং জাত ইয়াফারে মান্নাই বৃই মহাইন হনো যে বৃই ব কেবেঙ্গি কক সাউই মান্নাই বৃই বনন হনো যে বৃই হামজাক মুং পাইসুগী হামজাক মুং রুই মান্নাই বৃই বনন হনো যে বৃই বিনি লংমণি কথাং তংসাকনি পাইথাকনি যতনিসলাই কুচুক কুক হামবাই এবা কুচুক কুক বরম রুই মান্নাই রংসানী দাকবো কক দুঃখ সক পাইজাক ফাইদি গরিনায় সাবুত হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো না হয়তো বলবেন না বা শোনা যাচ্ছে না, যাই হোক আমরা
0: দাদাকিদা কক দুঃখ বিশুক্তি কক দুঃখ নম্বর 2326252 হাই নয় কেটে থাম নই দক নই বা থাম তো রংসক নিতাকে বুকু
1: স্বাগত হ্যালো
2: নমস্কার
0: হ্যালো
2: অনেকদিন পরে এলেন
1: বলুন
0: হ্যালো
2: আসতে পারেন আপনার কাছে আমাদের অনেক হ্যালো আপনার মিষ্টি ব্যবহার মিষ্টি করে প্রতিক্রিয়া
0: হ্যালো
2: আমরা তো হ্যাঁ শুনছি
1: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কে বলছিলেন সেটা আগে বলুন
2: ও সরি সরি আমি তো এই তো কৃষ্ণনগর থেকে অঞ্জনা বলছি
1: হ্যাঁ বলুন বলুন কেমন আছেন
2: হ্যাঁ ভালো আছি আপনি মাঝে মাঝে আসবেন আপনার থেকে অনেক কিছু শেখার আছে সবাই ভালো তাও আপনার যে মিষ্টি ব্যবহার মিষ্টি প্রতিক্রিয়া দেওয়া আচ্ছা যাই হোক এখন হলো রবীন্দ্রনাথের যে নারী চরিত্রটা উনি তো উনি তো মানে বিশ্বকবি নারী চরিত্রদের একদম আত্মসচেতন ব্যক্তিত্ব সম্পন্ন করে দেখিয়েছেন যা কিনা মানে আধুনিক নারী চেতনার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে গড়ে তুলেছেন যা আজও প্রাসঙ্গিক এরকম আর কি মানে ওদের প্রত্যেকের নিজস্ব সত্তা আছে এবং ওরা নিজস্ব মূল্যবোধে সবাই অবিচর ওই রকম ভাবে করে তুলেছেন আর কি মানে আগের দিনে যেমন সংস্কার ছিল মানে নানা রকম সমাজের বাধা বিধিনিষেধ ছিল ওর তার বিরুদ্ধে প্রতিবাদী করে দেখিয়েছেন আর
1: কি দু একটা চরিত্র বলতে পারেন
2: হ্যাঁ স্থির করছে মৃণালিনী চোখের বালি বিনোদিনী নষ্ট নীরের চারুলতা
1: প্রতিবাদী করে তুলেছেন যেটা সেই সময়ে কিন্তু কেউ ভাবতেও পারতেন না
2: তাই না উনি তো ছোটবেলা থেকে মায়ের কষ্ট তারপরে বৌদির মানে যন্ত্রণা এগুলি দেখে দেখে ফিল করেছেন নিজে একদম ফিল করেছেন একদম এই যে পুরুষ হয়েও নারীদের যে কি যন্ত্রণাটা উনি ওনার মতো ওইভাবে কেউ ফিল করেনি আর কি
1: আর তার ছবিগুলো যদি আমরা দেখি সেখানেও কিন্তু দেখা যায় যে নারীরা তার যে চিত্রশিল্পীর নারীরা দৃপ্ত মাথা তুলে চেয়ে থাকে কঠিন ভঙ্গিতে যেমন শেষের কবিতা তার লেখা যে লাবণ্য চরিত্রটার কথাও বলা যেতে পারে
2: তো প্রথাগত যে নিয়ম তার বিরুদ্ধে ওর প্রেমটা প্রকাশ হয়েছে
1: একদম একদম দেখুন না মানে তার জীবনে কিন্তু নারীর যে শোক বহুবার কিন্তু এসেছে আত্মজার দুঃখ কাদম্বরীর মৃত্যু তো সেগুলো তাকে বারবার আঘাত করেছে তাই জন্যই বোধহয়
2: সন্তানের মৃত্যু
1: হ্যাঁ
2: হ্যাঁ কত যে আঘাত পেয়েছে মানে যত ধরনের আঘাত সংসারে একটা ব্যক্তি পেতে পারে সব ধরনের আঘাত উনি সয়ে সয়ে সয়ে সয়ে তো মৃত্যুর কেউ উনি যেন জয় করে ফেলেছিলেন আগে ওই
1: তো অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভালো লাগলো কথা শুনে ভালো থাকবেন
2: আসেন মাঝে মাঝে গোপা ম্যাডাম ভালো লাগে আপনি এলে
1: হাসি তো আমি মাঝে মাঝে আসি তো ঠিক আছে
2: মাঝে মাঝে তো অনেক লম্বা হয়ে যায়
1: ঠিক আছে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ
2: ঠিক আছে নমস্কার

0: আও খাচুক সং বিশ্বকবি রবীন্দ্রনাথ তৈ বিনি মকল বুড়ি রক অবু কেসে কতাল ওয়ানসুক মঙ্গিয়া অমো আ জরা ও বাসা হুই আ জরানি হামজাকমানি হাফারও দঙ্গুই আ জরানি লাইবুমানি হাফারও দঙ্গুই আ জরানি নক বার বাই দুই বার বাই বাহাইকে সামজাক হাতে আ জরাও বুড়ি রক বাহাইকে নকজাক আবরকনি কুথুক ওয়ানসুক মংতে কথার ওয়ানসুক মং রবীন্দ্রনি সাহিত্য ও এবা রবীন্দ্রনি রুবায়ও বুড়ি রকনি মুকুমু বুড়ি রকনো কাইসা সাক বাই থাং বরম গনাং তৈ বড় খরকসা ব ফিহকসাক বখা বিশিং বাই কেবাই খাসবজাক টংগিয়া আমতিহাই কাইসা মুচুংমা তৈ বরকনি চাইতকমানো ব তিসালাংখা রবীন্দ্রনাথ বিনি ওয়ানসুক মঙ্গো বুড়ি রকনো যত নিসলাই কুথুক খ্লাই হামজাকি মাননাই তৈ যত নিসলাই কুথুক খ্লাই লংমানো ইয়াফারি মাননাই খ্লাই বুড়ি রকনো তিসালাংখা রবীন্দ্রনাথনি সিনাম মঙ্গো এবা রবীন্দ্রনাথনি ওয়ানসুক মঙ্গো ব বিশ্বকবি ইংয়াসানি সুকাংনো ব বুড়ি রকনো তৈ ওয়ানসুক মং বেলাই কুথুক তৈ বেলাই কথা তাবুকনি অ মলো বাসা উই বুড়ি রক নি বাকি উইমেন এম্পাওয়ারমেন্ট নি কক সালায়ও তাবুক বুড়ি রকনি ফান বুড়ি রকনি তান বুড়ি রকনি লাংমা বুড়ি রকনি সামুং বুড়ি রক সুকাঙ্কা হংকে বেবাক বসং হদা বেবাক সুকাঙ্গি মাননাই দেশ সুকাঙ্গি থাকাই ও কক সালায়ও ফিয়াবা ও জরাও বাচাগুই আ জরানি বিশ্বকবি রবীন্দ্রনাথ নি মকল বুড়িনি ফান তে বুড়িনি লাংমানো ওয়ানসুখে বেলায় নকুথু খাই মা দো খাচুক সং হাইন হাই গরঙ্গি নাইন ককটুক সাবু দো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
2: সকাল গোপাদি
0: বেলাইন ফোন কাহাল
2: ওশা ফোন কাহাম
0: বেলাই কেন ফোন কাহাম
2: ফোন কাহাম
0: আর সাধারণ
2: যতই বললাম ফোন কাহাম হ্যাঁ বলি
0: হ্যাঁ
2: যেহেতু রবি ঠাকুরকে নিয়ে কথা হচ্ছে বাংলাতেই বলি
0: সবাই
2: বুঝতে পারুক যাই হোক তো রবি ঠাকুরের কথা তো কি আর বলবো আমাদের সামনে অসীম একটা সমুদ্র
0: উচ্চারণ করি মানে বলতে গেলে একদম নগণ্য
2: মানে সমুদ্র পারে যে বালিকণা গুলো আছে না সেই বালিকণা গুলো
1: ভালোবাসি
2: বলেই ওনাকে নিয়ে চর্চা করি দিন রাত আমাদের দিনের শুরুই তো হয় রবি ঠাকুর
1: রবি ঠাকুর
2: বলতে গেলে সেই রাতের সাথে যাওয়ার আগ পর্যন্ত তো যাই হোক আজকে স্পেশালি আপনারা নারী চরিত্র নিয়ে এসেছেন আমি নারী চরিত্র বলে ওনার কাব্যে তো অনেক নারীরাই আছেন কবিতায় ওনার গানে ওনার রচনায় ওনার ছোট গল্প ওনার উপন্যাস বলে শেষ করা যাবে না তবে আমি না নারী চরিত্র তো আছে ওনার কাব্যে তবে আমি প্রথমেই বলবো ওনার যে নতুন বৌঠান কাদম্বরী দেবীর কথা বলবো উনি এমন একজন নারী ওনার ঘরে ওনার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কি বলবো উনি তো মহান একজন আরেকজন কি বলবো একদম আমরা যাদেরকে আমরা বলি যে পণ্ডিত বলি আমরা ওনাদের জ্ঞানের ভান্ডার এত ওনার এত ওনার অনেক ইয়ে করেছে আমি বিভিন্ন বইয়ে পড়েছি ওনার যে বৌঠান সাহিত্য চর্চা করতেন নাটক করতেন তারপর কাদম্বরী দেবী এমনই একটা চরিত্র রবি ঠাকুরের নতুন বৌঠান কাদম্বরী দেবী আমরা এই নামেই চিনি উনি রবীন্দ্রনাথ ঠাকুর যাই লিখতেন কবিতা বা কাব্যগ্রন্থ যাই লিখতেন উনি নাকি প্রথমে ওনার নতুন বৌঠান কাদম্বরী দেবীকে প্রথম দেখাতেন বা পরে শোনাতেন যে আমার এই কবিতাটা কেমন হয়েছে একটু যেন বলে সেখানে যদি ভালো লাগতো ভালো বলতেন আর যদি কোথাও যদি কিছু ভুল থাকতো সেটা ধরিয়ে দিতেন কারণ রবি ঠাকুরকে উনি ভালোবাসতেন ওনার দেবর হিসেবে ওনার ভাইয়ের মতো ওনাকে ভালোবাসতেন আর ওনাদের এই যে ভালোবাসাটা এটা কিন্তু আমরা যখন জানতে পেরে জানি না এটা নিয়ে অনেক বিতর্ক আছে উনি যখন মারা যান কাদম্বরী দেবী যখন মারা যান উনি ওনার নামে বইও বেরিয়েছে অনেক বই বেরিয়েছে আমি সেগুলো পড়ে জানতে পারলাম যে উনি এমন কিছু লেখা লিখে গেছেন রবি ঠাকুরকে নিয়ে সত্যি প্রাণপণে মানে ভিতর থেকে যখন আমরা কাউকে ভালোবাসি তার সাথে যে মানে মনের মিলটা কিরকম হয় এটা ওই সব লেখাতে ফুটে উঠেছে কাদম্বরী দেবী নিজে লিখে গেছে ওনার চিঠিগুলোতে জানি না সেই চিঠিগুলো আদৌ আছে কিনা যাই হোক তো কাদম্বরী দেবীকে নিয়ে শুরু করি তারপর ওনার

0: হচ্ছে সহধর্মী মৃণালিনী দেবী। মৃণালিনী দেবীও কিন্তু অনেকটা সাহিত্য চর্চা করতেন, কিন্তু মৃণালিনী দেবীকে নিয়ে অতটা আমরা আলোচনা করি না,
1: করি না এবং জানিও না,
0: কিন্তু উনিও কিন্তু অন্তরালে থেকেছেন, রবি ঠাকুরকে অনেকভাবে সাহায্য করেছেন। কিন্তু ওই যে একটা কথা আছে না, যার সাথে মনের মিল হয় তার সাথে আমরা আমাদের কথাগুলো শেয়ার করি, ভাগ করে নিই, সেটা ছিল একমাত্র কাদম্বরী দেবী।
2: স্ত্রীপত্রে দেখুন, স্ত্রীপত্রে আমি এখানে বলতে চাই, মৃণাল একটা চরিত্র ছিল সেখানে, মৃণাল বলছে আমি আর তোমাদের সেই 27 নম্বর গলিতে ফিরব না, আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখার জায়গা নেই। মীরাবাইতে তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারে ছিল না, সেই মীরাবাই তার গানে লেগে রইলেন প্রভুর সঙ্গে। এই যে বলাটা, সেটা কিন্তু মানে রবীন্দ্রনাথের দান আমি বলবো নারীর কাছে, বেঁচে থাকার এই যে জোরালো ঘোষণা, সেটা একমাত্র রবীন্দ্রনাথ তখন দিতে পেরেছিলেন, তাই না?
0: একদম একদম একদম, সে কত আগে,
2: একদম
0: বছর আগে, 165 কি বলবো, আজকে তো 165 বছর আমরা ইয়ে করছি ওনার
1: জন্মদিবস পালন করছি,
0: তার সেই হয়তো আরো কয়েক মানে কয়েক বছর পরে হয়তো এগুলো উনি লিখেছেন যখন উনি হাতে কলম ধরেন, কিন্তু সেই আগে এতটা যে সুদূর প্রসারে দৃষ্টিভঙ্গি ওনার ভিতরে ছিল বলেই তো উনি লিখতে পেরেছেন।
2: তখন অন্যায়ের প্রতিবাদে মাথা তুলে দাঁড়াতে শেখালেন কিন্তু নারীদের রবি ঠাকুর।
0: একদম একদম, আর তাছাড়া আরো তো আছে যেমন শাস্তি গল্পের চন্দরা, নিরুপমা,
2: একদম নিরুপমার কথা তো বলতেই হয়,
0: নিরুপমার কথা
2: যদিও মরতে হয়েছিল তবুও তবুও কিন্তু তার
1: সহ্য শক্তি কাকে
2: সমর্পণ করেন, প্রতিবাদ করেছিল নিজের মতে।
0: ওই যে একটা জায়গায় বলেছিল না যে বাবা তুমি যদি আবার দ্বিতীয়বার আমার শ্বশুর মশাইকে তুমি টাকা দিতে চাও, আমি কিন্তু তুমি কিন্তু আমার মরামুখ
1: দেখবে।
0: হ্যাঁ, এই কথাটা বলেছিল, কথাটা বলা তো এই জায়গা থেকেই, যখন থেকে ওর ভিতরে একটা প্রতিবাদের
1: প্রতিবাদ
0: ঝড় বইছিল, কিন্তু সেটা বলার সুযোগ পাচ্ছিল না। হ্যাঁ, মেয়েটা একেবারে কি বলবো মানে ওর যন্ত্রণা ব্যাখ্যা করতে চায় না, ভীষণ কষ্ট হয়, কতটুকু জায়গায় দেখেছে নিজে পড়ে যাচ্ছে, তারপরে কিন্তু বাবাকে কিন্তু প্রতিবাদ করছে, বাবা তুমি কিন্তু এই কাজটা করতে পারো না,
1: একদম
0: এই কাজ করতে পারো না। হ্যাঁ, এই যে প্রতিবাদ গুলো সেটা কোথা থেকে এসছে, যখন আমাদের পিঠ গুলো যখন দেওয়ালে ঠিক থেকে যায় তখনই তো আমাদের এই প্রতিবাদ গুলো মুখ দিয়ে বেরিয়ে যায়। তারপরে দিয়ে আরেকটা জায়গায় চন্দরা, চন্দরা কি করেছে, চন্দরা কিন্তু এখানে কিন্তু সে নীরবে কিন্তু প্রতিবাদ করেছে, কিরকম প্রতিবাদ, ওকে যখন ও যখন শুনতে পেরেছে যে দাদা ভাইয়ের মধ্যে আসলে তো চন্দরা তো মারেনি ওর ইয়াকে, কি বলবো ঝাঁকে তো মারেনি, তো ও যখন শুনতে পাচ্ছে যে বউ গেলে বউ পাবো, হ্যাঁ কিন্তু ভাই গেলে তো ভাই পাবো না, এই কথাটা, এই কথাটা ওর ভিতরে এমন ভাবে ভিড়েছে, সেদিন থেকে সে চুপ হয়ে গেছে। যখন এসেছে ঘরে উকিল এসেছে আরো কতজন এসছে, সে কিন্তু একই কথা বলেছে, সেই নাকি মেরেছে বড় যাকে সেই মেরেছে, কিন্তু আসলে তো সে মারেনি। তো শেষে যখন সে তার গোড়ায় উঠতে যাবে, যখন তার 80 হবে, হ্যাঁ তারপরে কিন্তু সে কিন্তু ওই একই জায়গায় অটল রেখে অটল থেকেছে, তাকে কিন্তু সেখান থেকে আর কেউ বেরোতে পারেনি, সে মিথ্যে বয়ানে দিয়ে গেছে। এই যে এইগুলো এগুলো কিন্তু একজন নারীর, সে যে নীরবে প্রতিবাদ করতে পারে, সে নিজের জায়গায় অটল থেকে সে কি করতে দেখিয়ে দিয়ে যেতে পারবে যে একজন পুরুষরা যখন নারীদের উপরে এইভাবেই যখন নরম বলে বা সে একটু দুর্বল বলে তাকে যা খুশি তাভাবে খেলতে পারবে, তার একটা চরম একটা দৃষ্টান্ত হলো এই যে চন্দরা, চন্দরা দেখিয়ে দিয়ে গেছে যে আমরাও পারি, যে তোমরা যখন চাইছো না যে আমরা নারীরা বউ গেলে বউ পাবো, কিন্তু দাদা গেলে ভাই গেলে তো ভাই পাবো না, এই যে কথাটা কতটুকু যে একটা নারীর পক্ষে অপমানজনক, কতটুকু যে দুঃখের, কতটুকু যে দুর্ভাগ্যের, এটা একমাত্র একজন নারী বুঝবে,
2: বুঝতে পারে যার
0: কানে এই কথাগুলো ঢুকেছে। তো এটাই বলবো যে রবীন্দ্রনাথের নারী চরিত্র আরো অনেক আছে, আপনারা বললেন যে লাবণ্য অমিতের যে ভালোবাসা, তারপর আমাদের চিত্রাঙ্গদা, আমাদের যে কি জানো আরেকটা কানমি ধয়ার সেই চরিত্রটা চন্দ্রালিকা, সমাজের নিচু শ্রেণীর দলিত শ্রেণীর যারা কিভাবে দেখা হয়, এবং সেখান থেকে যে তার যে উত্তরণ, নিজেকে উত্তরণ করার জন্য যে চেষ্টা, বিঠা হোক সেই চেষ্টা, চেষ্টা তো করেছে না
2: চিত্রাঙ্গদা, সেদিন বলেছিলেন যে পূজা নয়, পুরুষের সঙ্গে সমান কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে চাইছে,
0: একদম একদম,
2: এটা আসলে এটাও বলতে চাইছে যে সে পণ্য নয়, পরজীবী নয়,
0: পণ্য নয়,
2: পরজীবী নয়, নির্জীব বস্তুর মধ্যে মানে সে নয়, তাই সে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে চাইছে। তো অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো কথা বলে,
1: বেলায় বেলায় কিনা হাম্বাই,
0: ভালো লাগলো, ভালো থাকবেন,
1: অনেক হাম্বাই হাম্বাই হাম্বাই
2: হাম্বাই,
1: আও ডাংসাক নি থাকো বুকু রবীন্দ্রনাথ নি ওয়ানসুক পঙ্গব বুড়ি রক।

0: আমরা রয়েছি মহিলাদের জন্য অনুষ্ঠানে, আর কথা বলছি রবীন্দ্র সাহিত্যে নারীদের নিয়ে। যদি আমরা বলি যে রবীন্দ্রনাথ আপন চেতনায় সময়কে চিনেছিলেন, আর চোখের বালির বিনোদিনীর হাত ধরে নতুন শতাব্দীতে প্রবেশ করলেন রবি ঠাকুর। সে বিধবা হয়েও মরে বাঁচে না, নিজের স্বাতন্ত্রে উজ্জ্বল হয়ে জীবন্ত হয়ে বেঁচে থাকে। পুরুষকে ত্যাগ করার অধিকার নারীরও আছে। মহেন্দ্রর মতো ধনী সুদর্শন শিক্ষিত যুবককেও ঠেলে সরিয়ে বিনোদিনী সেটাই প্রমাণ করেছিলেন। একজন বন্ধু রয়েছেন লাইনে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
0: কে রয়েছেন?
1: আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
0: বলুন তো, বলুন দিদি।
1: তো গতকাল 25শে বৈশাখ তো রবীন্দ্রনাথের, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালিত হলো। তারপরে আমরা তো সারা সবসময় প্রতিদিন প্রতি সময়ই রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করি, শ্রদ্ধার সঙ্গে তাকে তার যে প্রেরণাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি, শ্রদ্ধা করি, কিভাবে মানে প্রণাম জানাই। যাই হোক, সেই দিকে তো আছেই আমাদের প্রত্যেকটা মানে সাহিত্য জগতের মানে সমস্ত সাহিত্য প্রেমী বা সাহিত্য সম্বন্ধে সামান্যতম জ্ঞান আছে তারা সকলেই রবীন্দ্রনাথ প্রাণের কবি, প্রাণের সব তিনি। তো তার স্থান আলাদা, তা ওনার যে রবীন্দ্র কাব্যে, যে রবীন্দ্র রচনায় যে নারী চরিত্র, তো আমাদের স্বর্ণালী কিছুক্ষণ আগে তারপরে ইয়ে অঞ্জনাও বললো, সেগুলিকে আমি আর রিপিট করছি না। হ্যাঁ, আমি বলছি, আমি দেনা পাওনা চারুলতা এগুলো ঘরে বাইরে উপন্যাসে যে বিমলা, বিমলা অন্দরমহল, হ্যাঁ অন্দরমহল থেকে উনি যে নারীরা যে অন্দরমহল থেকে বেরোতে পারবে না, তিনি দেখিয়েছেন যে নারীরা পারে। যে রাজনৈতিক সেই যে তখন প্রবল উত্তেজনা চলছিল সেই সময়ে সেই বিমলা চরিত্র তিনি যে চিত্রিত করেছেন, সেটা আমাদের মানে
0: মানে এখন আমরা সেই চরিত্রটিকে রবীন্দ্রনাথ কেবল ঘরের চারদেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখেননি,
1: আমরা দেখো এখন বেরোতে পারি ঘর থেকে না,
0: কিন্তু
1: তখন সেই পরিবেশ ছিল না,
2: ছিল না, ছিল না।
1: আমরা কত অবলীলায় ঘর থেকে বেরিয়ে যাই, তাই না? তারপর দেখো পোস্টমাস্টার যে ছোট গল্প রতনের, এই যে বয়স সন্ধিকালের যে রতনের যে মানসিকতা, পোস্টমাস্টারকে সে ভালোবেসেছে কিন্তু পোস্টমাস্টার বোঝেনি, এই যে একটা দিক, এই যে মানসিক দিক কি নিখুঁত ভাবে কি সুন্দর ভাবে তুলে ধরেছেন।

0: তারপর দেখো শুভা গল্পে, শুভা ছোট মাগে, সেখানে তিনি যে শুভা বোবা কথা বলতে পারে না, কিন্তু সমাজের যে মানে আমাদের কুপ্রথা, মেয়েকে বিয়ে দিতেই হবে, সমালোচনার ভয়ে মা বাবা কি করলেন না জানিয়ে শুভাকে বিয়ে দিল। তারপর শুভার তো আবার কি দুর্দশা, তারপর আবার শুভাকে ফিরে আসতে হলো, তার স্বামী আবার বিয়ে করলো জেনে শুনে ইত্যাদি। এই সমস্ত চরিত্রগুলো তো দেনা পানা তো বলে লাভ
1: নিরুপমার কথা,
0: সে যে তুমি যদি পণ দাও তবে সেটা আমার অপমান, তুমি পণ দেবে না, সেই যে পণ প্রথার বিরুদ্ধে। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর কত কত বলবো আমরা, আমরা সাধারণ অতি ক্ষুদ্র মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামান্যতম সমুদ্রের একটা জল জলবিন্দু পেয়েছি কিনা সন্দেহ, তো বলার মতন সাহস নেই তবু বলছি। হ্যাঁ, আর স্মরণ তো আমরা করবো শ্রদ্ধার সাথে রবীন্দ্রনাথকে, এই শ্রদ্ধার সাথে স্মরণ করেই সামান্য তুমি তুলে ধরলাম।
2: অনেক অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকবে এবং সঙ্গে থাকতে
0: তো সবাই।
2: রবীন্দ্রনাথকে নিয়ে কথা হচ্ছে আর গান হবে না সেটা তো হতেই পারে না, তাহলে উষা একটা গান শুনিয়ে দিই, তারপর আবার ফিরছি কথায়।

0: আরেকটা ফোন এসে গেছে, দেখা যাক কে রয়েছে লাইনের উপরে। হ্যালো, নমস্কার।
1: শুভ সকাল গোপাদি।
0: শুভ সকাল,
2: কেমন আছেন?
0: শুভ সকাল ফুঙ্কা।
2: একদম, আপনি অনেক গুণী মানুষ। আচ্ছা বলুন, আমরা রবি ঠাকুরকে নিয়ে কথা বলছি, বলুন।
1: একদম একদম, রবি ঠাকুর যতগুলো গল্প উপন্যাস পড়েছি, আমি খুব কম পড়েছি জানেন, গল্প উপন্যাস আমি বেশি পড়েছি শরৎচন্দ্রের। রবি ঠাকুরের বেশি পড়ি আমি কবিতা।
0: আচ্ছা আচ্ছা,
1: ছোটবেলা থেকে সেটা আমার অভ্যাস যে রবীন্দ্র জয়ন্তী আসলে একটা কবিতা পাঠ করব, একটা কবিতা আবৃত্তি করবো, এই অভ্যাসটা এখনো রয়ে গেছে। তো ছোটবেলায় তো বিভিন্ন রবীন্দ্র জয়ন্তীর ক্লাব বা পাড়া বা বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করতাম, এখন তো আর সেই সুযোগ হয় না। এখন ঘরে বসেই সঞ্চয়িতা নিয়ে বসি, একটা কবিতা আবৃত্তি এখনো করি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো
1: নারী চরিত্রে রবি ঠাকুরকে যদি দেখি, যতগুলো নারী চরিত্র আমি রবি ঠাকুরের মানে পড়েছি, সেখান থেকে স্বর্ণালী দিয়ে অনেকগুলো আলোচনা করেছেন, আমি যাচ্ছি না। সেই নারীরা কিন্তু স্বাবলম্বী ছিলেন না, তৎকালীন সময়ের কথা, তো ওনারা তবে প্রতিবাদী ছিলেন, এই মায়ের ভেতর যে অন্যায়ের একটা প্রতিবাদ করা, তাদের মতো করে খুব শান্ত ভাবে প্রতিবাদ করেছিলেন। তাই জন্যে আমার মনে হয় রবি ঠাকুর নারীদেরকে স্বাবলম্বী করার জন্য এই যে ঘরে বসে যে কাজগুলো, আমরা শান্তিনিকেতন গেলে যেগুলো দেখতে পাই, শান্তিনিকেতনের বিখ্যাত কাঁথা স্টিচ কাজ, সেলাইয়ের কাজ, তারপর সোনা ঝুরিতে গেলে,
0: এই যে আজকের দিনে, আজকের দিনে যে লাখপতি দিদি বা ধরুন উইমেন এম্পাওয়ারমেন্ট, এগুলি যে হচ্ছে, এটা কিন্তু ওই সময় দাঁড়িয়ে রবি ঠাকুর তো মানে কিভাবে কিভাবে সংসারে মানে কি বলে আর্ন মানে অর্থনৈতিকভাবে সচ্ছল কিভাবে হওয়া যায় মেয়েরা বা মহিলারা বা নারীরা,
1: প্রথমে
0: একদম একদম একদম
1: ঘরে বসে

0: আজকে যেখানে প্রত্যেকটা মহিলারা ঘরে বসে বসে কাজ করে,
1: কাজ করে, কাজ করে,
0: জুয়েলারি বানানো,
1: হ্যাঁ,
0: বিভিন্ন শাড়িতে কাজ করা, বিভিন্ন কিছুতে,
1: একদম,
0: ছেলেদের পাঞ্জাবি কুর্তি কাজ করা,
1: এটি কিন্তু ভীষণ অসাধারণ। কিন্তু এগুলি, এই কাজগুলিকে দেখলে মানে যেন মনে হয় মানে এটা মেশিনের তৈরি এমন লাগে না? এখনো খুব
2: মানে স্বাবলম্বী করে তোলার তার যে প্রয়াস, সেখান থেকেই বীজটা রোপিত হয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ,
2: আজকের যে,
0: হ্যাঁ, আজকের শান্তিনিকেতন যেটা দেখতে পাই যে মৃণালিনী দেবীর একটা কক্ষ ছিল যেখানে উনি ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতেন।
1: হ্যাঁ
2: ঠিক,
0: সে ঘরগুলো কিন্তু এখনো একদম আগের মতোই রয়েছে, আগের আদলেই রয়েছে। হ্যাঁ, লেখা আছে যে এখানে বসে মৃণালিনী দেবী ছাত্র ছাত্রীদেরকে
1: পড়াতেন।
0: বিভিন্ন জনের কক্ষ, যারা যারা ওখানে
1: কাজ করতেন বা উনি যারা যারা, হ্যাঁ, রবি ঠাকুরের আশেপাশে যারা ছিলেন,
0: হ্যাঁ, মানে হ্যাঁ, নারীদের প্রতি যে ওনার কতটা অবদান ছিল বা নারীদের নিয়ে যে উনি কতটা ভাবনা চিন্তা করেছিলেন,
1: হ্যাঁ,
0: একদম হাতে কলমে ওখানে গেলে অনেকটাই আমরা দেখতে পাই।
1: একদম
2: ঠিক আছে, তো অনেক অনেক ধন্যবাদ দিদি।
1: হ্যাঁ একদম ধন্যবাদ, আপনি ভালো থাকবেন,
2: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
1: আও রংসাকনি খাচুক সং রবি ঠাকুর নিমকল বুড়ি রক আজরা ও বাঁচা হুই তাবুকনি অজরা ও বাঁচা হুই তুমুং সুং সুসা হরি নাই খে আ জরানি স্লাই বো তাবুকনি জরানি ও যে সকাংমুং আবো আ বুজলি রক এবা আ নবার রক রবি ঠাকুরনি সৈমুঙ্গ এবার রবি ঠাকুরনি মকল বুড়ি রকনি তমুং এখেবা বুড়ি রকনি গৃঙ্গ আকি নুসং নুখা আপনি পাখি আ জরানি বুড়ি বাই তাবুকনি জরানি বুড়ি রকনি ককনো ওয়ান সুক্রানি থাঙ্কা হাঁকে চেং সামানি খে আ জরাও নো আবনু সিং দাদাক সিদাক রমুই মানো আ জরাও বাঁচা হুই রবি ঠাকুরনি মকল বুড়ি রকনো বুসুক কুচুখে বো সসামানি তে টিসামানি আবো তাবুকনি অমল ফাই তেবু কুচুক কাসাকা তেব আপনো গানা খ্লাই লাইতেসা খ্লাই বড়রক খা বাই বুহরি মানহরখা।
2: রবীন্দ্রনাথ নারীকে কখনই শুধু মা স্ত্রী বা কন্যা পরিচয়ে সীমাবদ্ধ রাখেননি, তিনি নারীকে একজন পূর্ণ মানুষ হিসেবে দেখেছেন যার আছে নিজস্ব চিন্তা, স্বপ্ন, অনুভূতি এবং সবচেয়ে বড় কথা, সিদ্ধান্ত নেবার অধিকার। আসলে তাঁর সাহিত্য আমাদের যেটা শেখায়, নারীর স্বাধীনতা মানে শুধু বাইরে বেরোনোর অধিকার নয়, বরং নিজের মতো করে বাঁচার অধিকার, যেটা আজকের দিনে সবচাইতে বেশি প্রাসঙ্গিক। আসলে রবীন্দ্র সাহিত্যে নারীরা বলবো আজও প্রাসঙ্গিক, কারণ তাদের প্রশ্ন, সংগ্রাম, আত্মসম্মান এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা আজকের সমাজেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাই একটা কথা অবশ্যই আজকের দিনে বলা যায়, রবীন্দ্রনাথ তাঁর সাহিত্যে নারীদের শুধু চরিত্র হিসেবে আঁকেননি, তাদের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্নও কিন্তু দেখিয়েছেন। চলুন তাহলে আরো একটা গান শুনি রবীন্দ্রনাথের গান, ফিরছি আবারও।

গুজরাটাই তেলেঙ্গানাও থাঙ্গানে পশ্চিমবঙ্গের মন্ত্রী অকরাঙ্গ মিয়া সময়তাঙ্কা শুভেন্দু অধিকারী হাস্তেপা আর এন রবি মনোজ সময়তাং রেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাক্তর উংথতক তুই তরমাতাই তুমফ্লামা তমুং কাসুথানী ইয়াফির রমনানি বাকি টি আর উংমানো তুই তিনি দিল্লি কতলা কুচু বেরমনি পান্দা কাশাও আসুখাং অঙ্গান হাক্তরনি উলনি চিফ অফ ডিফেন্স স্টাফ অঙ্গান লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামণি হায়ং কক্লাব সৈকরং রবীন্দ্রনাথ ঠাকুরনি ফিলচারা ডকচিবা আসেমা শালনুমিয়া হাস্তে গনাঙ্গই জুদা জুদা মেলনি বিশংতে পালাইজাখা হাস্তেনি চংবারী কমিশনে এডিশনি বিলেস কমিটি চংবারী বাকি মিয়ানি সিমি টিয়ার উমার সামু চেংরেখা হাস্ত মিয়া বসং লুক দরবার সংসার জাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাকলজাক তপন মুকুমো নক আউট ক্রিকেট বাটাইমু মিয়ানি সিমি চেংখা তিথি নখা কিসা সে সময় বাই কবলজাক তঙ্গনে হাস্তে গনাঙ্গই রাঙ্কি কিসা মিশা ওয়াতে ফাইফের মানো তিনি সালনি সাকানি টুমানি তঙ্গনে 33 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আচুগ আগুতলা তাই বিনি গানাগিনি টুমারি তঙ্গনে 19 ডিগ্রি সেলসিয়াস আসে জতি সাইমা কাতা অক্সিজনী নিউজ হেডলাইন্স।

0: খুলুমকা তিনি ককটিসাল কিফিলি ফাইপিও কাবা সং হাই নহাই জিরাই রংনি পান্দা বখ্রি বদল নতুবুই নরংনি বস্কাঙ্গ ফাইছক পাইপিওকা গাই সং থাংনাই হাতি রংনি হাই নতিনি বহাই নহাই নরংনি বস্কাঙ্গ গবাং মা খনাতক খনাতক ককটাং রচাব মুং তাই কথমা বসারক তুবুই ফাইছক পাইপিওকা হাইকে সং পান্দানি চেংনা সকাং রেডিও গান আচুক টংনাই যত চেরাই খনাই তাই অকরা চাকরা রং সিনি খানি হামজংমায়াফরই সিনো পান্দা ন চেংলায়েন সংতিনি অজাগা নুকজাখা বেলাই নাইথক নাইথক খাইনাই কামচিলি রক সুমলাই বরক বতিয়ার অংলাইনাই অর ফাই সকাইবাই গিয়া বরংনি বিশঙ্গ টঙ্গ অন্তরা ত্রিপুরা থিনাং দেববর্মা তিনি দেববর্মা মেহেলি দেববর্মা হংখাই বরক তিনি সঙ্গন গবাং মানো খনাতক খনাতক ককটাং রেচাবমুং তাই কথমা বসারক বহাইন বেলাই নাংকুংমানি কথমা বসারক সঙ্গন সাই খেনার নাই হাইকে সং তিনি পুইলানি ফাসিং ন রেচাবমুং খানালাইমানি বিসিং তৈ সিনিয় চেরাই রংনি পান্দা ন সংচ্যাংলাইমা ফাজিং থাংলাইন হাইকে সঙ্গন তিনি পুইলান রেচাবই খেনারবানো অন্তরা ত্রিপুরা হাইকে অন্তরা নি খরাং কতই বাইকে সঙ্গন রেচাবমুং তাংসা খেনারেলা হাইকে
1: আনি মুং অন্ত্রা ত্রিপুরা আং রেচা মুং খনারি নাই আনি রেচা মুং নি মুং গাই শিচাদি তাকুর

0: ham bai
1: bah binir chapmung belai nokna toksukka binir chapmung ni bisingoseng kabang mano kokthai ro khana ka abongka sicha di takhugro bacha di bukhugro au sini dophano jengsasa khaina thangkang kaseng sini khawo wanchok tai khlaiyo seng kaham khlai thanai kaham samung tangai thangnai amorok engke abon bagai seng jara khasiya angdongnai ro borokna seng chicha di mani abono bo bini chamung bching tikhe bo seng no khnareka haike bini ra chamung no narok jotono khna tokjak bai khina hne angkha khaiyo haike seng tei bo khna to khna ro chamung ro go tong kho haike phai dia boni ka charo seng tabu kok tang kaisa khna nalaine singno koktang saikner nai chini palni bisingona belaina chikun te khainai bo haipano koktang no belaina sana kreng binimung khai thinang haike thinang nini koktang sena saikner la
2: ani mung khai thinang debor ma angtau koktang sanai ani koktang ni mung khai nokha nokha nokha nokha nungwa tamasuk jukha samno giri basuk le chal kha Sata jorani naka pilala. Sajung azuke nono wansuke. Kabang ma wansuma fayo. Dal sal atukiri ferang wate. Jumui. Boruk banyang tamo halok tong. Sao jamono kisha. Ani koktang ono paikya.
1: Bah. Bini koktang belai nukna tokka. Nokhapo bini koktang ni mungkai hingga nokhano seng belai no kucu ke nuhuru. Nokhawo atukiri nugo tal nugo horang ke seng atukiri rok butuk senai totok. Hingga bo a nokhano tino bo je wan chukmani seng je nokhano seng joto nomu sungu zumui budul budul kene koboni tonghang ke seng a zumui shakawo. আচুগুই রক নাই নাই নে মুসঙ্গ তাঙ্গি রং নাই নাই নে মুসঙ্গ বাহাই আবো আসকে নাই থতক হাইন নখা কচিং ফুরং গাঙ্গে সঙ্গ হরকে বা আথুকিরি সালকে বা চুমুই বুদুল বুদুল হাই নখা নসং চারাই ফাংসিনি নসং নাহারে সিমি নগুই তঙ্গ কে বাঙ্গি সিমায়াখু হাই আবো নিনি ককটাংখা নখা গে বেলাই নখনা তক ছক্কা হাই ককটাং খানা লাগে আর চামুং খানা লাগে হাইকে তাবো তাই বেশি রচামুং নখনালাই না সঙ্গ রচামুং রচাবি খনার নাই তিনি হাইকে তিনি নি রচামুং সঙ্গ রচাবি খনারলা
3: আনি বুমুং তিনি দেবর মা আংন রং রচামুং খনারি নাই আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো খু খলায় জাদু হু খগলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মাই কাইলায় জাদু মাই কাইলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মা হুক টাংলায় জাদু হুক টাংলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মায়রালায় জাদু মায়রালায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মাই হলায় জাদু মাই হলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো দই সালায় জাদু আরমলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো বলং বেড়ায় জাদু বলং বেড়ায় আনি রুসামু অরণ পাইকা
1: বাহ বিনির চামুং বো বেলাই নখনা তো সোকা ক বিনির চামুং খা চিনি আগিনি দিন নিসং যে তাং বিতি ন তুই নাই সঙ্গ না বড় চাবই খেনা রাখা আগিনি দিন তো সঙ্গ নক যাগ হোগ থাঙ্গি নাই হোক খাইমা রক হোগ সঙ্গ তাম তাম মান আবো তো সঙ্গ যত সাইমা ন হোগ সঙ্গ মাই কায়ো খোল কায়ো হাই আবার বিশিং বিশিং থাইসু মুরক চাজাং নাই কেমন মান কায়ো সঙ্গ হাই মগ দাম রক সঙ্গ মগ দাম রক বেলাই নাই নেথেকে অকরা বুড়া যত সে সঙ্গ থক যাগ মগ দাম রক বাই ব সঙ্গ বিনি চামুং বিশিং তুই আগিনি দিন সঙ্গ বাহাইকে হোক রক্ষায় আমরং ন ব সঙ্গ রচাবই খেনা রেখা হাইকে বিনি চামুং আগুলো ফাড়ি হাইকে সঙ্গ তাংসা রচামুং খেলায়ন সঙ্গ রচামুং রচাবই খেনার মেহেলি হাইকে মেহেলি নি রচামুং সঙ্গ

0: ন রিজা মো নাইকা
1: বাহ বি চামুং বেলাই নখনা টকশোক এখাই বি চামুং খানা মানে ইয়াগুলো হাইকে ফাইসং হাইকে কথমা বসা কাইসা খালায় আং নরক ন কাইসা কথমা বসা সাই খার এখাই নরক যত ন খাই বেলাই নখনা টক যাকবেন সালচা হন্তা কাইসা বলংক থু গ কাইসা মায়ুং টংফু ব এ বেলাই ন সাক সাক সিমি ন চানা নি নানসুগু বই বই কাহাম দাঙই তং বই হামিয়া দাঙই তং বইনি চায়া দাঙই তং বাবরক মূসা ওয়ানসো গিয়া হন্তা এ সালচা হে ন বলং কথু গ মায়ক বেলাই ন আদাও খুঁজাকা হন্তা এ আদাও খুঁজাং মানে ইয়াং ইয়াং ইয়াং ইয়াং নাইতং নাই মানে আইন তামচানাই তামচানাই বত বেশি থালেক বেলাই রক আমদে রক থকজাগ এখে বুফং বেলাই রক চাও বত এগা বত নরক যতন সাইমান না এখে ব হিমি থাংতে থাংতে কাইসা বুফং বেলাইনি বুফং নি বেলাই ন চা না বাকি বিসন্দি বাইকে ফান হরকা হান্তা এখে ফান হরকা হাঙ্কা এখে ন বুফং বেলাই চা না নাই দমফুকে বুফং বেদেক বল রিজাক্তে ইংই নাই আ বুফং বেদেক খেব কাইসা টক বুতই তৈ নাই খুমাই না বাকি না সিং আচকই দং হুমা যা আর টক নি গ ও বো বুতই লি জাকতে ইংই সাই সব কালাই নাই দংখাবো আপ্র কেন টক সাকা হান্তা ও মায়ুং মায়ুং ও বুফং বেদেক নি বেলাই ন তা চাষি দে টক বুতই দঙ্গ আর সে বুতই খুমবাই নাই দংখা এখাই সে

বাহ, বিনির চাপ মং বেলাই নখনাতক সোকা গাই খা খাইও সিনি তিনি নি পান্দান খানাই টংনাই রক বেলাই নখনাতক জাখানা সং ফাইনাই পান্দা রক বাহাইন হাই মহাই কথমা বসানে বিসিং দি গবাং মা সরং মং নি কক রক্তাই খনাতক খনাতক রচা মং রক্ত বুই নরং নি বসকাং ফাই সক পাই পিনাই হাইকে সং তিনি আশু কক কচারি ন নরং নি ফাজিং খা নি হামচং মাইয়া ফরে সিনো পান্দানো মথাক লাইসিবানে যতন ন খুলুমকা।

হাই নং নি বাকই ওয়াইং খিলিতে খিলিতে মুক্ত থাকসুগী পায়ু মারি ও কিফিলি ফাইকে মুয়ানী নামসুগী থাঙ্গু আবংখা রেজামু গরং রৌনি মুয়ানী ফাইদিদিনী রেজামু বেসেবো হাবনানী সকাং সাবৈরওয়ানো দিনী রেজাবমুনি নগরায়ংখা জনার্দন দেব বর্মা ফাইদি হাইকে কাহাম টংমানী বিশিংতী যেন হেনেরিটি সাবানো খনাত খরং রগ্ন বিনি রেজাবমুনি ককথাই রক্সালাই থাংলাইয়ানো আইচুকনি নকবার অখুম্বার অখুম্বারনী মতমানি কবনী ফাইয়ী আনি বখানো সরং রুই মেথেব সুগুই আনো তিসাখা থা টংসাক লংমা সসাউই টংসাক যে খুম্বারও আংনন নুখা যে সুখ নাইত খুম্বার বাই আংনন সুজাখা যে সুখ হামজাখা যে সুখ ককথাই খাতি জাখা আবু বেবাক নুনি আবু বেবাক নুনি থানী নিনি খাপাংনি হামজাকমানি কিসাসা আনো রেজা জাদি আনি বখানী ককনো আংলে নন সাজিনানী।

খা রাং রি খাতি জমা খলাই তনি লঙ্কা আবুনি ইয়াগুলো বুবাগ রে হায়ও আসুখা ধর্মতর নি বসা চালা ধর্ম পাল বংখা মূসা জীব নব নাসলেয়া বরফ বেবাংন হামজাগো বৈনো নাইসলে মুবিনি গ্রৈ মুসুমুং গ্রৈ খামাই মুগ্রৈ খলাই ন বব গজাং গজাং খেন লুকু পালাই লঙ্কা বথৈমাইয়াগুলো বসা জালা সুধর্ম রাজাংখা তে কাহাম খেন লুকু পালাইখা বংখা বৈন খাইরং মুগনাং বরক নিহিরা রগ্ন ববেলাই খাইরক জাগো তৈ বখা মুক্তি কলাই জাগো আশুক জোড়া তৈ বখা কাহাম খাইরং মুগনাং বিনি ইয়াগুলো তরবাঙ্গ দেবাঙ্গ নরাঙ্গি ধর্ম ধর্মাগর রুখাঙ্গর সুমাঙ্গ তরজুঙ্গ তররাস হামরাস বীররাস শ্রীরাস শ্রীমন্ত লাক্ষিতর তরলক্ষ্মী মাইলক্ষ্মী নাগেশ্বর যোগেশ্বর ধর্মফা রংফাই দনরাস মুচং মাইচুং তাবুরাস আকরক কবাংমা রাজা খরকচান উল তে খরকচা খেলাই রাজ্য চালুকলাংখা লুকু পালাই লংবাইখা কগংখা ও রাজা কবাংমানি কক ফিয়াবা রাজমালও কাহামকে খালই সিজা গিয়া যত রাজানি কক বাইনি বাইখিনি রাজমালও কই অবনি পরে ম রাজা সাকা আপতি সিমিচি তঙ্গু যতনি আপ ডিটেলস করিতা কাহামকে খালি সিজা করি আপনি বেরো হাম রাজনি বসলা বীররাজ চবাব থাকা তাবুক আম পাইখা খতল পাইখা তৈ দক্ষিণ খতল আর পাইখা বিনিতে গিজা পাইথাক বখাক তং খুতা আমনি বীররাজনি বসা চলা শ্রীরাজ বব তংমুং কাহাম তঙ্গই ওয়ানসুমুং কাহাম ওয়ানসুগুই তঙ্গ শ্রীরাজ বুফা থৈমাইয়াগুলো ববুবা গারাঙ্গই টিপ্রানি পজা ইয়াচাক্ষা বিনি বসুক জরাতেই রাংরি তং আবো সাউই পাইয়া অ বীররাজনি বসলা শ্রীরাজনি তা বিনি রাজ্য ও লুকুবাং বাবা আসুক ন পুরু পুরু উয়ে উয়ে শ্রীমন্ত মুঙ্গুই বসলা খরকচা তঙ্গ ব থৈমানি ইয়াগুলো বসলা শ্রীমন্ত ব রাজা অংখা মত সুকাঙ্গন সাকা রাজা থিকাই বিন বসলা রাজাঙ্গ শ্রীমন্ত থৈমানি ইয়াগুলো লক্ষিতর মুঙ্গুই বসা জেলা রাজাঙ্খা লক্ষিতরনি বসলা তরলক্ষ্মী তরলক্ষ্মী নি বসলা মাইলক্ষ্মী মাইলক্ষ্মী বেলায় গ্রং কাহামনি বরক নই সাহরি মান খাতাসং রাজমালাতৈ বিন বসলানি মুং নাগেশ্বর বুফা থেই থাংমানি ইয়াগুলো ব রাজাঙ্গ বসলানি মুং যোগেশ্বর বুফার নাগেশ্বর থেই থাংমানি ইয়াগুলো ব ত্রিপুরা বুবা গ্রাহায় আসুক্ষা অ যোগেশ্বর তা নাগেশ্বর নি বসলা যোগেশ্বর ত্রিপুরা হায়ুঙ্গ আসুক্ষা ঈশ্বর মুঙ্গই বসা জেলা খরকচা তঙ্গ যোগেশ্বরনি বুপা থিমাইয়াগুলো ব রাজাঙ্খা অ ঈশ্বর তা ব বেশি খলব্রীরমই রাজাঙ্গই টংলাঙ্কা হই সাউইমানখা আবো সাউইমাখা রাজমালানি ইয়াকি অসুক বেশি কলক রাজা চালাংমানি আবো লাবুইমাও খবজাক থতক কক চং শিব ব্রিটেন নি রানী ভিক্টোরিয়াব বেশি কবাংমা রানিঙ্গই টংলাঙ্কা ঈশ্বর ফাবো আহাইন বেশি কলক টংলাঙ্কা বিনি বসা চালাঙ্কা রংখাই বুফা থৈমাইয়াগুলো ব রাজাঙ্খা তে বব রায় রগনাই তে লুকু পালাইনে রাজাখানি ন বুইবাই সিনিজাগি তঙ্গ বব বেশি কবাংমা টংলাঙ্কা আপতিখেন দনরাস ফা মাইচুং ফা তাবুরাস তরফালাই সুমন্ত রূপবন্ত তরহাম খাহাম কতরফা কালাতরফা চন্দ্র গজেশ্বর বীররাজ নাগপতি অবতই বতাং কলকমা কলকসা তিপ্রা হা বুবাগ্রা র বুফা থিমানি উল বসা তে আ বসানি বসা থিমান উল আমনি বসা আপতি খাই ন রাজা চাবই রাজ্য চালুগৈ থাংবাইখ্যা বতাং তাংমা তাংসা রাজা অর যত্ত রাজনি কক কাহামকে খালি সাজাগিয়া ফান অ রাজারনি মুংরক অর সাজাকবাই খেতা সাবুনি উবল সাব রাজাংখা সাবনি উল সাবু রাজা জাখা লুকু পালাইখ্যা অবর অবরংনি বেরো মাইচুং হই বুবাগ্রা হরকচা বুবাগ্রা ঈশ্বর ফা হাইন বেশি কেসাং রাজত্ব খেলাইলাংখা বেশি গবাং রমিতা রাজত্ব খেলাইলাংখা উনষাট বছর রাজত্ব খেলাই খেব 59 মানে বেশি খলসা কম খলথাম কম খেলাইলিয়া অবরং নিবেরো কতর ফাংখা বিষ্ণুনি সুয়ারি বিষ্ণুন মানি থানি বুইবাই সুরনা করই বন তাই কালাতর ফাংখা বাইথানি লুকু বসন হামজাংনাই বরক আবুনি বেরো 73 নাম্বার রাজা ঈশ্বর ফা বিনি আমলন ত্রিপুরা হাও পুইলা ফা ওপাদে চালুঙ্গ অ কোকচং মুইতু নারকাইকলাইও রমদি দ্রোহনি সিমি চ্যাঙ্গই 73 নাম্বার জরা রাজা বিনিমুখ ঈশ্বর

ফা বন ত্রিপুরা হাও পুইলা ফা উপদে চালুক বন পুইলা ফা সৈতা কংখা ঈশ্বর ফানো পুইলা ফা উপদে সৈনে ত্রিপুরা রাজা অকক চিং সাইমেন ত্রিপুরা তৈবুপুরা তৈপুরা আহিঙুই ত্রিপুরা আপিংখা অকক সেগাঙ্গন সাকা তাবুক ধর্মতর রাজানী মুংনি পাইথাগ কক বরক তর কক থাই পুইলা নুকজাগ অ কক বরনি কক থাই তর আম ধর্মতর রাজানী ওই যে মুংনি পাইথাক নি বেখাগ নুকজাকতা আম অরণ পুইলা কক বরক নি মু ওই যে মুংনি পাইথাক কক বরক ওয়ার্ড বা কক বরক চং মাংখা তর মানে তর মানে হিন মুংনি পুইলা বেখাগ কক বরক কক থাই তঙ্গ তর বঙ্গ ওই যে তর মানে আমো বঙ্গ আমো পুইলা মুংনি পুইলা বেখাগ হামরাজ আকরক হাম তর বঙ্গ তর অরব কক বরক হাম মব কক বরক হামরাজ নি হাম কক বরক আকরক সৈসে কক বরক বুং মাংখা পুইলা সেকাং মু চং ফা নি মুং আমন কক বরক বাই পুইলা নংস সেই নংস যত্ন যে কক বরক মুং আমংখা মু চুং ফা বা এবন মু চং ফা বহিনলাই আশেক জরা তৈ দক্ষিণ খতলনি কক রক সাজাক্কা ও তৈ দক্ষিণ থৈমানি ইয়াগুলো বিশ্লে গোবাং রাজানী কক তলা তংনাই বিনি উলো আসেনে রাজান কক রব আর বিনি খতলন সাজাক তাবু শিখরাজনি কক সাবন রাজা শিখরাজ ত্রিপুরা হাবুবারে শিখরাজ আমনি হাইয়া কর্মনি কক যেন তাবু সালাইয়ান হাবুবাগরা নাগপতিনি বেসলানি মুং অংখা শিখরাজ বুফা থেই থাংমানি ইয়াগুলো ব বুফানি আসুক থাইও আসুগু বরক বাহান চাজাক্কা হনই ব হাতে হা নি লুকরং ইয়াকারই মানে রাজ্য ইয়াকারিতা বলঙ্গ থাঙি পাইমানি দো আবো রাজমালাও যেন মান খাতামো রাজমালা কম সাই দোবা আবংখা অপ্তৈ সালসা রাজা শিখরাজ বলঙ্গ মুই চংনা নিথাঙ্গ কংখা মুই এই যে লালা খালাইনান থাঙ্কাতা ফিয়াবা আ সালো মুই মূসাফোন মানলিয়া মুসিব মানিয়া মূসাফোন মাইয়াতা ও আগো মানিয়া ইয়াঙ্গ রাজা মা মায়ক খুইজাকমানি কুলকরি এঙ্গি দংখা আফ্রু ব বিনি মাইমুই সঙ্গাইন দাগিখা বন মুই বাহান সঙ্গে রিদি হই বাইথাংছে সাকছে রমনি মুই চঙ্গি তুবুই মাইয়া মুই রমি তুমি ফিয়াবা মুই বাই এই যে মুই বাহানে মাই সঙ্গে বসাই দংখা বন মুই সঙ্গনা দাগি উইন রাজা টুকনা নিথাঙ্গি পাইও নগত মুইহান করই রাজন বরণে মুইহান সঙ্গে রিনাই সঙ্গনাই বেলায় ওয়ানা কতর ওয়া নাজাগো ইয়াংবো রাজানি কক রাজানি বুকুংনি কক রাজানি হুকুম মানিয়াখাই তামু আমো সঙ্গনাইর বেবাগ নসাইমান আবৈন বো কী বকি যাগ ব আফ্রু তামু খালাইনাই মূসা গুইদ নুহুয়াঙ্গই বরক বাহান তুবুই ফাই ইয়াংব মতাইসি বি আফ্রু অষ্টমী তিথিও বরক বাহান তানমানি জরা সেকাঙ্গ মতাইসি বিয় এবার খারসিও তা বরক রক তান যাগ আপতৈন অষ্টমী তিথিও বরক বাহান তানমা জরা আফ্রু আ বরক তানমানি বাহান্ন ন তুবই রাইজাতেই সঙ্গিরিও বিনা সঙ্গনাইব বসে কাহামকে মুই থগমানিতে বাহাই হামিয়া কাকমানি মানি খনির রিজাক খাতা আর মুই মুই সংপুরো আমি বাকে আর সংজাক বরক বাহানে মুই জিপ জিপ মতমসাই দংসি ফোন বসে মানামলি এফুন কিজাফানো মতমসাই দংখা বরক বাহান ওকাই অ খুইমা বাই আকু বাই রাজা তপা তপা খেলাই অ পুংসাক মাইসা খা অ খুই তংজাক মাবা তাম বাহান বাহে পুলে খুশি নাই মালিয়া সঙ্গিছি মালিয়া আবতৈ মুইহান কথক ব মানে সেকাং মাসাইয়া খো আশেক জরাতেই থকজাকাদা বয়া বরক বাহান আবৈন বুপ্তই এবার তোমা বাহান সংখ্যা হই সঙ্গনাইন সঙ্গনা নাংখা মাইজাবিমানি ইয়াগুলো আয়েঙ্গ রাজাবাই সঙ্গজাগৈ সঙ্গনাই তো কিরিজাগি থর থর গলুই তংখা কিরিজাক তৈ সঙ্গনাই রক বন সাকা বুবাগ্রাই কুবনি মাংস মানিয়ানি বাগৈন চং অ সামুং হামিয়া মূসা তাংনাইনি নাংজাখা মূসাবো মুইহান চং মানলিয়া আমন বাগৈন বরক বাহান সঙ্গী চারি ওই চং বেলাই অধর্মনি সামুং তাঙি খিবি জাখা আ ক খাই বুবাগ্রা বসাকলিজাখা বেখাকলিজাখা বহনকা আনো কিরেই বা নরক বাহাই অবশ্য সামুং হামিয়া তাংলাইনা নাংখাবা বতাই বহিনকা আংতেই রাজ্যা চালুকলিয়া রাজানি সিংহাসন ন আসুকলিয়া রাজা তংলিয়া বাইথাং ন যুগ সাধনা খেলাই আবার যুগ সাধনা আসুগৈ আং গলগৈ তংনানি বাগৈ আং বলঙ্গ থাঙি পাইছি নাই কমখা যুগ সাধনাও সিমি বব্বখারি তংসিনে খেলাই তংসি নাই ও অধর্ম নিজে সামুং তামানি অ সামুং হইতে ইয়াকাক না বাগিন বহাই খা খেলাইকাতা খা থনকা আবৈন বলঙ্গ থাংমানি সেকাং বসাজালা দেবরাজ ন ত্রিপুরা হানি রাজা সামকা রাজাকারি হাত তংমাইয়া বরাজ্য জাকার খাই বসলান রাজ্য

फिरकाता आबनी यागलो बबाइथां वानसुक्तिनो बलंगो थांजाओ आबनुगै आफ्रो बसाजला देवराज ताई सिपाइरक मुक्ति चचरिरि खलायै काबलाय जाओ ते लामा हाक्सालमा जराबनो नायसुगिरियो आबनी बागै राजाबो बखा गजां जाखा ते बरंनि थानि बिदायनावै बिनि थांथायो थाङै बायख्या कौंखा बबखा थनमानि आबखा थनमानबो सामंगो फनांजेनैनो आबुन बाङि बबिन थांदै थाङै बायख्या দেবরাজ বুফানি ইয়াকুনি হাদলে কপাল বগৈ রাজা ঘর কিপলি ফাইও ও শিখিরাজ নি বসলা দেবরাজ বিনি বিহিগ্নি অগ বসা চলা খরকচা আসাইখা বুবাগরা দেবরাজ তা বুফা থিমাইয়াগল তো বন বুবাগরা অংখা রাজা অংখা বিনি মুং দুরাসা কংখা দেবরাজ নি বসলা নি মুং দুরাসা বন দোসরাঙ্গ এবা ধরা ঈশ্বরব হনৈ রিংজাগ দুরাসানি বসা জেলা বিরাস ইংখা বেলাই বিষ্ণুন বখৌ পুইতুতুই খুলমনাই বরক বিষ্ণুনি সুয়ারিব বিষ্ণুন খুলম কব খেলায় বিনি ভক্ত হনি মানতা রাম কৃষ্ণ বিষ্ণু তেই শিব অমনি মুং মামাংন বিনি বুকুক্তই অংখরি জঙ্গ বিনি তমুংব আসিগ্ন কাহাম জোয়াং মুহানা করকব চাইয়া নংয়া তে বখাব আসিগ্ন কথা বিনি বসা জেলানি মুং সাগর ফা ব তিপ্রানি রাজাংখা কংখা রাজসিংহাজন আসুখা বব বিশে গবাং মারগৈ লুকু পালাইলাংখা অ সাগর ফাতা অ বুবাগরা সাগর ফানি বসাচলা মলয়জ চন্দ্র উল রাজাংলাংখা বিনি উল রাজাঙ্গা সূর্য রায় বিনি তেথে যে মুংখা সূর্য নারায়ণ অ সূর্য রায়নি উল রাজাঙ্কা বসাজলা অচঙ্গ ফনাই বিনি তেথে যে মুং তঙ্গ আবংখা উত্তঙ্গ ফনি এবা ইন্দ্রকীর্তি ও ইন্দ্র কীর্তিনি বসা চলা চরাতর ব বীরসিংহ হনই বিনিজাগি তঙ্গ অ বীরসিংহ নিনগ বসা চলা আশাইয়ানি বাগিন বিনি বুফায়ং ইয়াগুলো তিপ্রানি সিংহাসন আসুক বিনি মুংখা হাসুংফা এবা আচংফা আচংফা বেলাই তেজ গনাং রাজা তংমানি বিনি ইয়াগুলো রাজাংখা বসা চলা বিমার বিমার নি ইয়াগুলো রাজাংখা বসা চলা কুমার অব ফাঙ্কা ইয়াঙ্গ খতল কাইসা মানে শিখরাজনি খতলতা ও শিখরাজনি খতল অপ্তিকগ্র গবাং মা সাজাক্কা তাবো শিখরাজনি খতল পাইমন উল তাও ফাইবান সামুল নগর শিব আসুগ্রি জামানি বা শিবনি তংথাই তংমানি কক আবনি খতল সবাই খেতা তাবো রমদি কিরাথাও সামুল নগর মুঙ্গই জাগা করংসা তঙ্গ তিপ্রা হা বুবাগরা সালসা আর ও থাঙ্গ কুকুবুইন সামুল নগর বু জিলাও কলাই আবো তুই কিচা কক সাথে কেলাইও তাবুক রাজমালাও বিশ্বকুজনি কম থিংনাইনি কগ্রগৈ সাজংমানি তঙ্গ মহারাজ বিমারনি বসাজলা কুমার রাজংমাইয়াগুল শিব এবার সুব্রাইন নাইনানি বাকি সামল নগর থাঙ্কা অবংখা বিশ্বকুশ যে কক সাজংমানি আমনরগৈ রাজমালানি কম থিংনাই যে সামানি কক্তা কালী প্রসন্ন সেন সামানি কক্তা আবনে ওই যে বিশ্বকুজনি কগ্নরগৈ সামল নগর শিবনি এই যে রমদি তংথকাই তংমানি জাগা হই মুং রিজাগৈ তঙ্গ আরও শিব তংথাই তংফুন অ সামল নগর বড় তং আবলে সাহরি মানিয়া ফিয়াবা চট্টগ্রামনি উত্তর গালানি মুঙ্গনাং শম্ভুনাথ শিব মন্দির গবাং ম জরা কসাম ত্রিপুরা রাজাবাই তাংজাগমানি তঙ্গ হই কক থাইজা তঙ্গ আমনো কারই তাবুক ব কংখা আ জরাও ব আ মন্দির স্নাম ফিনানি রাং তিপ্রানে রাজনী আরণি ন রিহর জাগি তঙ্গ হই খনাব আও তিন বছর জারতেই আসু তুমাই বেবাক তাকু বুকুরুন খুলমুঙ্গিয়া ফরে খা কাহামিয়া ফরে তিনি রাজমালা নি কক নাম তাওসেন থাংনাই সালচং সামল নগরনি কক সালাইমানি আ সামল নগর তুই রাজমালা ও বিশ্বকোশনি কক ব আর কিচা রেগৈ সাজাক্কা আমনি কগ্রংন সকাংনি সালোচং সালাইকা অ সামল নগর আমনন জাগাও সামল নগর বহিনু ফিয়াবা কালী প্রসন্ন সেন ও বিশ্বকোশনি কক সামানি উল বত্তাবাইসিয়া বিনি খা খালাইমানি কক সাপিকা আবংখা মতৈ বা সামু ককে অব সাম্বুল এবা সাম্বল নগর সামল নগর মন তৈমা নার তঙ্গই তঙ্গ রাজমালাও আব নিকাতা রাখাই সাজাংমানি তঙ্গ মনু তৈমা তিপ্রা রাজ্যন উত্তর গালব আর তৈমা নার আর রাজ্যনি কৈলাস শহর বিভাগ অফিস আসুক রিজাক তঙ্গ তাই শম্ভুনাথ এবার সীতাকুণ্ড তীর্থ রাজ্যনি দক্ষিণ।

galau tong tabuk abo kali prashna senbe sajangmani kokta kai obotto thanka kaisa bishwakosh ni samani tese kali prashna sen bini bakhani kok samani bini nasik mung samani tabuk phaidi sambol nagoni kogo sambol nagono tuyoi tibrasarok kok theje khanama tongo abo rajmalabo rijak khata obongka motoi tipra bubagra mahadev tipra bubagra mahadev tongmani jaga subrai khongo thango আফ্রুনি তিপ্রা বুবাগ্রাতা সুব্রাই খুঙ্গ থাঙ্গা মহাদেব তংমনি জাগব আ সুব্রাই খুঙ্গ মহাদেব তংনি খানব আবন বাগে আবন মুং সুব্রাই খুঙ্গ আম্ম সাউই মাখা কপাল হামিয়া রাজা আর থাঙ্গই মহাদেব ন খুলুমুইয় মহাদেব আর শি কামজক খরকজন বিহিক সঙ্গই তলাঙ্গই আর তনিমানি তঙ্গ কংখা মহাদেব আর থাঙ্গই শি কামজক খরকসান কাইজাক্ষা তাই আর ন হিক সাই তংলাইখা আ ক খানাবই থামজি পাইজগিয়া পার্বতী আর থাঙ্কা তাই বরং নুগই শিকামজগ নি খাই সাপচারময় সাচে গিয়া কয় খিকলাইও তে গনাও ইয়াকুং বাই কাফিগ আবুতই খালাইজাকমনি বাকিন শিকামজগ নি ততরা কিছু গিথাঙ্গ বুকুকতই কাহামকে পেপলাই মামিয়াঙ্গ আফরনি সিমিন শিকামজগ রক বুকুকতই কাহামকে কক পেপলাই মানিয়াঙ্গ হই সাজগই তঙ্গ আমুখা সাজাংমানি ককতা ও সাজাংমানি কক ন রাজমালাও সাপি কাতা তেবাইসা সেকাঙ্গ সামুল নগরন তুই কথমা থাইজা সাজাংমানী তঙ্গু আর ও শি বেবা মতাই কতর লিঙ্গ সাকমাং ফিলেই তঙ্গি তঙ্গু হই খানাও হরনি জরাব আর শিকামজগ তুই এবার শিকামজিক বাই চাশমাই তঙ্গ আর শিবলিঙ্গতা ফিয়াবা সালকে ব নুকজাগিয়া হলং হাই কলাই তঙ্গ লোকরগ্ন হাই ন বন হলং নহনি টংলাইও লোকরগ বতা বন হলং নহনি টংলাইও আব হুক বা হাবা নিব জাগাবা আবিন সাল আর খরক রানৈশিক হুগনি সামুঙ্গ থাঙ্কা ছালচাতা ছালচার দুইশজন মত হুগনি সামুং থাঙ্গনি তঙ্গ ফিয়াবা লেখাউই নাইবুরুম বুরুম ন দুইশজন ইসলাই তে খরকচা আলাই দেব রং মানজাগো আর মাইচু সুসাত লাংখাই তেই চুসাপ বাড়িব অপ্তি ন সৈজাক মানখা অপ্তিব সৈজাক মানখা তা বুচু চু রাসা মাইচু লাংখাইব তেই চুসা আলাই দে বুচু বাড়িব কংখা আরও অন্নখা তলানে হাবুবাগ্রা মতাই কতর হৈজাগি বুইবাই নুকজাগিয়াখাই তঙু হৈজাগি তংদ বুবে নুকজাগিয়াই সত্যযুগ গ মনোরাজাপন বেলাই পুঁজিমানি তঙ্গ অ মহাদেব নতা সত্যযুগ আপনি বাকিন আপ্তিমখান বাকসাবা সালাইতা আ মনু হিনজাংলাই মনু তৈমান আর জরা কলগ্রমই দিয়াইলাংখা ও মনোরাজাতা আফ্রুনি সিমিন মনু তৈমা তৈমা কথার বুমলাইকে হই সিজাক্কা বুবাগ্রা কুমারনি বসাজলা সুকুমার আবুনিউল তিপ্রানি রাজাংখা বুবাগ্রা কুমারনি বসাজলা ত্রিপুরা রাজা বব জরা কবাং রমই আসে ইকসাক রাজাঙ্গই লুকু পালাইলাংখা অ সুকুমার ব কুমারনি বসলা সুকুমার ব বিনুল তসিরাও রাজাংখা তৈশরাও ব তক্ষরাও এবার বীরচন্দ্র হিনিব সিনিজাগৈ তঙ্গ বিনি বসাজ জেলা রাজেশ্বর আবন ইয়াগুলো রাজাঙ্গ রাজেশ্বরনি বেলাই এলেম করং বসলা খরংনি তঙ্গ বড় ফান বাসংন গনা তে এলেম ব আসেন গনা থামচিব কুতুম বিনি থামচি ন হর বাইসে সুরসাইমান মানে আসে জরাতে থামচি কুতুম তাবুক ফাইদি মতো সামুল নগরী কক পাইখ্যা তাবুক মৈশিলি রাজনী কক খতল সব পাইখ্যা তর তিপ্রাহা বুবাগ্রা রাজ্যেশ্বরনি বসলা খরং নই যে বের অক্রানী মুং মৈশিলি বন নাগেশ্বর এবার ক্রুদেশ্বর বহনই নুংলাইমানি তঙ্গ বেলাই জলি ক্রাখানে ক্রুদেশ্বর সাইমি এটা অ মৈশিলি ন নাগেশ্বর বহন ক্রুধেশ্বর বহন অবরগ অ সংস্কৃত মুংর বেবাং নৌলঙ্গমে হাই মাতংতা আংখাই এই যে ক্রুদেশ্বর নাগেশ্বর রাজ্যেশ্বর আবরক্তা বা বীরচন্দ্র আবর বেবাং ন উলঙ্গমে হাই মাতঙ্গ বন বুফানি বসাজলা অক্রাবা বুফা থিমাইয়াগুলো বন তিপ্রানি রাজাংখা অ মৈশিলি ন বসলা অক্রা ন রাজাংখাতা বিনি বসাজলা খরকসাপন করই সাজলা খরকসা মাননি বাগৈ ব কাইথন এবং মতাই রনতা সুরি যাও মতাই বক যাও আপতই ন বেশি গবাং রমইব মতাই বক যাখা খা বাই খুক বাই খালাই ন মতাই নি থানি বসা জালা খরকচা ব বিট যাখাব ফিয়াবা কপাল গরই বিনি কপালনি কেবেং মুং টংমানি বাকি ন বিহিংনি ভগ বসা জালা আসাইলিয়া অ মসলি রাজানি বিহিক জালাবালিয়াতা কপাল গরিং কপাল রিমাই আমা খনিয়াদা আবতই ন বিশা আশার তালনি তাল পিরসননি অষ্টমিনী সাল মহারাজা মৈশিলি চন্তাইবাই খর

নুই খে মতাই চিবরি মতাইনগ হাবকা মহারাজা মৈশিলি ও চমতাইনত লাগিব মতাইনগ হাবই কাতা খরংনি খাই আরও থাঙিব মকল বাইথাংন মতাই চিবরি নুমানি তঙ গাই সকাঙ্গ মতাই চিবরি নুকজাগ হিং খনাতা মহাদেব নুকজাকফু চিবরি মতাইব বি আসুক থাই আসুকইন পুজি জাকা এবার মতাইবগুই খুলুম জাকা ববাই মতাই আক পাই খুলুমইয়াক মহারাজ মতাইনি থানি বসা চলা মাসা সানজাকা ইয়াক ইয়াফা ফেহেলই বিনি বসা চলা দিদি হিনে ব খুলুম জাকাতা ফেয়াবা মতাই কতর এবার মহাদেব বনক থাইসাবাই ন সাবই রিখা কংখা কতন কফা করিখিয়াই ব ফলাং ফলাং নাকা নিনি বসা চলা অংলা খনই আক খনাবই মহারাজ থামচি কাজাকা তে থামচি খাজাগৈ মকল মাকাল নুগলি আঙুই উঙ্গই থা থা সিলিয়া মতাই কতন ইয়াকুঙ্গ গকসা তীর বাই কগৈ রিখা আসুক জরাতেই থামচি কুতুম আবুনি বাকি মতাই কতরব থামচি পাই অংজাগৈ বন অবিশা মূসা রিখা অবিশা মূসা সেলাই খেতা বন সেরাইমু কগংখা সেরাই মেরে খেলাই খেতা বন

তে থামছি খাজাগৈ মকল মাখাল নুগলি আঙুই উঙ্গৈ থৈনা থাংনা ছিলিয়া মতাই কতন ইয়াকুঙ্গ গকসা তীর বাই কগৈ রিখা আশুক জরাতেই থামছি কুতুং আবুনি বাগৈ মতাই কতরব থামছি পাই আংজাগৈ বন অবিশা মুংসা রিখা অবিশা মুংসা সেলাই খেতা বন সেরাইমুং কংখা সেরাই মেরে খেলাই খেতা বন মতাই বাই অবিশা ব্রিজাংমা বাই বাকসান তিপ্রা রাজা মৈসিনী মকল ইয়া গনি গনি নুগ ইয়াঙ্গি থাঙ্গা মকল সিনুগলি আব মহারাজা মকল সিনুগলি আবদে তমুং ক্লাইসি চন্তাই ক্লাই যাক্ষা ওয়ানাম কতর ব মতাইনি থানি রাজানি অঙ্গে সঙ্গাখা বিনি আ অবিশা বাহেকে হুজাগ্ন হই ব আফ্রো হিনজাকাতা মতাই থানি মহারাজ ওয়ানসুক লাবলিয়ানি বাগৈ অবতৈ সামুং সিত্রা তাঙ্গৈ খিবি জাখা আবনি বাগৈ ক্ষমা খালাই রিজাদি কাই থৈ হিনি ব কই সাজাকা বন ইয়াকার রাজান ইয়াকারে রেসি দি হিনি সাগাদা বেজ সামুং হামিয়া তাঙ্কা অবত কগ্ন ফিয়াবা আহিপা নুমা মতাইবা বন ইয়াকারে রিজাসি দি আবুখানাবই চন্তাইন মহাদেব সাকা কলিযুগ বেবাগ লুকুরং পা বেবা সামুং সিত্রাব ইয়াপ্রি সানানি ওয়ানসুক বাইয়ান তাবু ওয়ানসুকিছে তংমাইখ্যা আবুতি পাপিরংনি বসকাঙ্গ আং আনো মতাইবগৈ খুলমপুরু তৈ নুকজাক ফাইলিয়া তাবুং নুকজাক ফান ওলতে নুকজাকলিয়া আং সাক বাইথং নুকজাগৈ মতাই বগমানি আ প্রসাদন চাফাইলিয়া আ কক ব কতন কফা কৰৈ দাং দাংখাইন চন্তাইন সাকা ফিয়াবা মতাইয়ানে ইয়াপ্রি মারি সিমিন নুকজাগান আ কক সাইকেলাংখা আবুদাকারি বতাইব সাকা মৈশিলি মহারাজা তমুং চাইয়াবা বতাইব সাকা যে মৈশিলি মহারাজা তমুং চাইয়া এবার তমুং সিত্রা ওয়ানসুনে বরক বেনে বসাচলাংলাক পাপ খালাইমা বগিন ব আবুনি ইয়াগনি ইয়গইমানগলাক গবাংমা খুলুম কবা খালাইয়ৈ কয়জাকমানি ইয়াগুল মতাই কতর কংখা মহাদেবতা ব সাফির বুখা মতাইবা তৈসা বখা নরম ফিকাতা বরংনি থৈ মকল লুয়ৈ রুইমানখাই নং মকল নুক ফিরি মানো ফেবা কক থাইজা খানাদি হি বসাকা বরৈ বাই কুবুল কথো খালাই তংখাই নং থৈ থাকাই ককংখা ব থাঙ্গি তঙি মানগলাক বুফুরনি সিমি মকল নুং ন আবো সাম্বা থিনাঙ্গা সাবৈ মাননানি কক গিয়া মতাই খাইয়ৈ আ মতাইনি থৈ মতাইও খাইমান যে থৈ বরংনি বো থৈ আমো মকল লুকাইঙ্গে যে হামনাই তেইসে তামো ব বরৈ বাই থুইমাংলাক বিহিক বাই ফানো যেকোনো বরৈ ফান ব থুইমাংলাক তাকো বসাকা ইয়াখাই ফিয়াবা মকল নুগলাক অ কক সাবৈন মতাই কতর কমাই থাঙ্গো আয়েঙ্গ রাজানি মকল হামরিনানি বাগৈ বরংনি থৈ নাঙ্গ আবৈন রাজা মৈশিলি ত্রিপুরা রাজ্যনি দফা কাইসানি লুকরং আ সামুঙ্গ চংখা আ দফান ন মৈশিলি দফা হিনজাগ কংখা বড় রমনাই জংখাই মুসলি কানর হিনলাইতা গ্রাম রগ চিনে সদর উত্তর মুসলি কানা হিনলাই বড় রমনাই আম মতাইও রিনাফুরু বড় রমফু মৈশিলি আব ও মুসলি কানা হন আফুরু নি সিমিন আচাইকে হানি মানতা বরকনি সামুং ন মতাই আতাইও নাংখাই বরক তাননানি বাগৈ বরক রুতুগি তুবুনানি বরকনি সামুং আমন তমুং ন বরক নাংখাই মতাইও তান্না নাংখাই বরক রুতুগৈ তুবুনানি আক খনাবই তিপ্রানি লুকরক কিরি যাকবাইখ্যা বরক সে রুতুগৈ রাজ তানি মকল রাজানি মকল হামরিনানি আক খনাবই বেলাহে কিরি যাকবাইখ্যা বরক তামুঙি হিংবা মুসলি রক বুফুরু সাবনে বসাবতিন বুমা বুফানে মকল কতন রমৈ তালাঙ্গি তানি খিবি আবো সাবিমানগলাক বুমা বুফা বরকনি বসা চেলারংনি বাগৈ বেবাংন খাসক বুসুক টংখ্রাইগ্রী চাখ্রাইগ্রী উংজাগি তংবাইখ্যা ও আ কগ্র খানামান উলতা আবতৈয়ৈ হিক সাইনে বিসঙ্গব কেলেংলাইমু বেলাই নুকজাক্ষা ফেলাইমুং নুকজাক্ষা মা ফা সামুং ইয়াগেনৈ খিবুয়ৈ বসা নাইনা বাগৈ নগ চক চক আজগি তঙি মানো আপতি ককজন বড় খানাকাবা বুমা উফারাতে আজগি তংসং মানবা আ বসানি গানাব চক চক আজগৈ সামুং ইয়াগনৈ খিবুয়ৈ যত গার্জিয়ান রগ্ন বলঙ্গ থাংনা নাঙ্গ বুফাংনি বাগৈ ওয়া তান্নান বাগৈ বুফাং তান্নান বাগৈ সন রানানি বাগৈ হুক তাংনানি বাগৈ আবতং নাংনাই ন সাবো হুক হাবো থাঙে ওই নগ চকচো আজগৈ তঙি মাননাই মানে তংনাইছে গরি তাপতৈ আবৈন বরক বেবাগ ন বখাও কিরিমা হাবজাকবাইও বাইকে থাঙি মানসিনাই হিনৈ থাঙি মাননা শিবংনি বেলাই কষ্টঙি দংখা রাজানি হাও বেলাই হামিয়ানি মারি নুকজাংনা ক্লাইখ্যা তামুগি হিনবা চারাই মাসাসিংন রমৈতলাংখাই বনতে বড় রুতুগি মাননাই ফিয়াবা আহাইখে রমৈতলাঙ্গৈ বুড়াসানি থানি বলিরি ওই আবথৈন মতাই কতরনি ককতিন রাজনী মকল লুমানি ইয়াগল রাজনী মকল হামি থাঙ্গা রাজাব মকল

তরগালাও টঙ্গি টংতা কামাখ্যা জয়ন্তী আকরণী হাবো বাগরা রক বরক অক্ক খানাবই কক বিদি থাইছা খলাইকা তাঙি হিমবা হ্যারমো রাজাবাই ত্রিপুরানী রাজা কথালাই টংথুন আবো বরং নাইয়া কথালাই টংলিয়াখাই ব্রক দুর কংনাই কেবেলুংনাই কথালাই টংখাই ব্রক কারাগুংনাই আমন বাগিন ব্রক অমন বাহিকে কাতিরিমান আমন বাই কক বিতি গাইছা থনলাইকা কক বিতি খলজাক মতিন যে কক বিতি জেতিকে খলজাক আছা আপতি খেন বরক বরং নিথানি বরি নাইথংমা কাইসা রিবি হরকা অর রাজা খরুনি কনি কেসারতা আজ জরাও বুবাগারা খরুনিব করং সাও আসুগৈ টংলাইমা জরা আজ জরাও নবরক আ বরি নাইথংমান মকল ক্লাইজাক লাইতা বরি মানে থাঙ্গা মকল বং মকল ক্লাইখা বরি গুবনি রাজারক আর নাইথকজন ফনগৈ রিহরমানি টঙ্গুফিয়াবা তামনি ফরং রহকা নং ত্রিপুরা রাজানি বখাগন মকলনি মুসিং পুসু বাই নাসিং নাসিক দি আর বরি সাই রহকা তা বরক হেনমো রাজানি বখাগ মকল কাই তা নাসিক দি ত্রিপুরা রাজানি ফাইসিং সিমিন কাহামকাই মকল কাই কাই ফিদি ত্রিপুরা রাজা প্রতীত সাকমাং দুলগনাং মানে চালা নাইথকতা চালা নাইথক চালা কাহাম গদ মদ কাছে সাক বাই মাং বাই নুখাই নং শিবানো ববসক জরাতেই নাইথক হেনমনি রাজা অমর রামাবাই আকমাবাই খালগৈ বরীনি বখাগ নাইসিক গ্লাক কবুনি বগার রক বাই করঙ্গৈ ফরঙ্গৈ রহজামতৈন বরংনি দাগি মুগ্রগৈ আর নাইথকজিক ব সামুং তাঙ্গ কংখা কবুনি বুবাগ্রা রক সামতৈন অ বরী সামুং তাংন চেংখাতা তাবো বরক সাগা ত্রিপুরা রাজান বখাগসিম নাসিক দি ও হেনমো রাজান তা নাসিক দি বংখা অমর রাখা বুরাংখা আ কগ্রক্তা বরৈনগৈ হেনমো রাজা বেবাগ্ন পগজাগৈ থাংবাইয় বনসে বুরাংখা ন অমরখান বসে ব্যাবাক পগজাগি থাংবাইকা খাতং খাজা খালাই নুমা বাই বাকসান ব বুবাগ্রা আ দং ন কংখা বিনি যা আদং তা বিনি উঙ্গৈ যে কক সানাই বন সঙ্গ আনি বাগৈ সেবা অ নাইথকজিগ্ন রিহরকা সাব রিহরকা যে নাইথকজিগ্ন বখাই বনি বাগৈ সে রহর জাতি মা তংসু ফেবা আর নাইথকতিজিক বন না নাসে গিয়া তিপ্রা বুবাগ্রা নসে হামজাগু হামজাগু ইয়াফার ইয়াফার জি ব্লাসা বন ইয়াফার ইয়াই হেরম্বো রাজা আবাগৈন লাচি যাক্ষা তে জব জলি যাক্ষা ব জলি জাগৈ মকল নু গিয়ং টংখা আগো সাহাবে বাকসান ব আর নাইথকজিগনি কংখুন জো রানানি দাগিখা মহারাজ প্রতীতনি কক খতল তাইব তংখ।

di nogobo bongni bagai mainum sersani mai songjago humarok tabu a chobawo bo besamari songno khusiungkha hamjak katabo kha phurja kha besamari no ngkai bikromungoi bini besamari khoraksa tongmani afuru ta khoraksa tongmani ta oije rajani sengthungmani bonobo afuru senapoti jongkha afuru ni simino tripura rajyebo raida kaisa soli pheke abongkha rajani besamari kha bo rajani senapoti ungnai o raida jora kobang rugino tripura rajyo solika solilangkha raja tongfuru rogo a raidan kongno rowo o raidong mane kongno o gotonani bisingdi sijak kata tabu o je gorobai juddho nangmungo jeng temungsa sina nangana abongkha goro nobamno mechen thani tripura rajani eba bini rani nije phan ba borogno bahikai tisha kam তাহলে তাবু কবি কবি বং নিজে রানিন যে ফান আবুমাইন তো বেখা ফান বেখা ফান যে কতর বলে ও বেখা ফান আবুমাইন ফিয়াবা গরণ নবাব চানখা হাই তিপ্রা বুবাগ্রা ও চব কপলাই ইংগৈ তে তিপ্রানি বানা আমব নখ কবন খাফরু আর চব যত নিশ্লাই ব্রম ফনুকজাকা মহারানী মহাদেবী আবু তাং সেকাং গন সাকা সেকাং বারেন সাকা কপ্লাইং মাইয়া গুলো মহারানী মহাদেবী খুম্বতাং কতগ কানই চবা খোলানি রাজা খরক এফিলি ফেকা বসে বেড়ে নাই যুদ্ধ খাইয়ে থরুক

হ্যাঁ মেসেনই ব খুম মালা খুম বুতাং খুমত্রাং ততরা খুমত্রাং কানি ফেজা হীরা বন্তনিয়াগ চবই দুলই তো নিজা হাব ফন মেহেরকুল আব তিপ্রা হাও খবজা কা আফরুন তিপ্রা হাও মহারানী মহাদেবিনী আসুক থাই বেলাই কতর চেন তো বুইনি হানি কবাং মা অবতৈ বেখা কতর বরি রানি কগ্ন চং খানাও পব পড়ু ফিয়াবা চিনি হাও মহারানী বিশিং মুসিং মহারানী তঙ্গ বেখা কতরকে বেখা থনি শত্রুন মেসেন নাই আকোক চিং খর বসুক পড়ি রমদি ভারতবর্ষ করি যা দুর্গাবতী হিনে চিনি ইন্ডিয়া ও তং দুর্গাবতী ঝান্সির রানী লক্ষ্মী ভাই এবার চাঁদ সুলতান বরুণ সেলাই দুই সালাই মানতা বব বেখাক্তই বেখাক্তই চিনি রাজানি চিনি রানী কম মূসা বেখাক্তি ফেলে চিনি রানী কম তং না কবলে চিকন ইয়াবলে লাই বুমাব বিনি আসুক থাকব বরং সামন তঙ্গি তংনাই ঝান্সি রানী কাহায় দুর্গাবতী কাহায় হ্যাঁ লক্ষ্মীবাই কাহা চাঁদ সুলতানি কাহায় যেন রুতুকি নাই খেয়ে রাজমালা তেব সিমান জাগান তা তো সালাই তংলাই বলে রাজমালা কো তেব যেন রুতুগান মতই বীর বীরই বেখা গান বরী কক আমো চিনি গর্ব চিনি বলাইমু গৌরনী নবাব বাই সেংথুম ফানি বিশৃঙ্গ নাংলাইমা আজ চবা কতর ১২৩৪ খ্রিস বিশিব হিনই বাক্সা বাক্সা লাবৈমা গরংর সালাই তঙ আমো ওই ইতিহাস বৈরক আরো রগো মানতা কিংবা ওই যে কৈলাসচন্দ্র সিং রাজমালা আরো বব আকং সারা নাইকা অর অকক সাথে কেলাই লক্ষণাবতী নাংসাজা গজামা জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খাঁ ১২৩৪ খ্রিস বিশিব জাজিনগর ফাই চবা নাং ফাই ও জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খাঁ আমা ১২৩৪ খ্রিস বিশিব চবা নাংনাই বরক জাজিনগর ফাই তাই চবাও ব চেন কতর চেন তাই চেন সিত্রা চেনি খারি থাংনানি নাঙ্গ হিনিব ব্রক সালাই তংতা ব চেন কত চেরে খারি থাঙ্কা লাই বুমা রেগজাক গস নাই থাঙ্কাই করং রক বাক্সাবা ও জাজি নগর ন তিপ্রা হা হই সালাই ও জাজি নগর ন তিপ্রা হা হইব সালাইনাই তঙ আপনিও কবাং মতং হাই অকক সয়ঙ্গি তংখাই তুগল খাঁ মহারাজা সেংথুং ফানি বিহিক ঈশ্বরী জিগ মহাদেবিনী ইয়াগ মেচেন সিত্রা মেচেন জাক্ষা নিন চংখা খালাই মানতা ও তুগল খানো চিনি মহারানী ইয়াগ মেচেন সিত্রা মেচেন যাকখানা তাবুক যে তিপ্রা জিগ্রক সেখানে সামনে বেশি জোরাতি বেখা কতর আঙ্গাজ গনাং তাই হাবো ফোন ইয়া ফাবো চবই নারংনা বাগৈ চবই নারংনা করং তাই আবনি বাগৈ থই আকরক ফোন রিউই মানো আবরক চিং রমই মানহর চিনি ও মহারানীন নাসিগৈ আবতি খেলাইন মেহেরকুল তিপ্রা রাজিনী হাও সব জাগ আবনি ইয়াগুলো তিপ্রা রাজা সেংথুং ফা বুবাগরা তঙই তংসাক লোকো পালাই থাংজাখা বিনুল তিপ্রা বুবাগরানী হায়ও আসুখা বসাজলা আসুং ফা বিনি সাল কবাং মা বিশে কবাং মা রাজ্য চালুমানী আমল ব লোকরক তন্থক চাথক খেলাই ন তংবাইখিয়া তাই বব কচাং কচাং খাই কচাং ততখাই লোকো পালাই তঙই তংলাংখা অকক বসং রাজমালাও মাংখা আচুং ফানি বিহিংখা ইসিরিজক আচুং মা আফ্রুনি সিমিনা বুবাগ্রাবাই বুবাগ্রা জিং মূ থানসানো নুকজাগো নাই বসাইনে মূ আচুং ফা বিহিংনে মূ আচুং মা তাহলে মূ তো থানসানো কাইসাকে ফাউংখা কাইসাকে মাংখা আসে ক আফ্রুন সিমিন হইসাংনি মূ থানসা আতিব চং নুগুই ফাইকাতা চিং রাজমালা রগি নাইখাই ইতিহাস রগি নাইখাই ও আচুং মা বিদ্যাপতি বিদ্যাপতি হিনিব সিনি জাগি তঙ আসুমা সে বিনি মূ বিদ্যাপতিব ফিয়াবা বুবাগ্রা আসুং ফা বুমানী গরং মান ইয়াবই বুফানী গরং মানখা আসুং ফানো হিলাইতে বুফান গরং মানখানে কংখা বুমা হীরাবতী হাই আঙ্গাজ গনাংলি আব আসুং ফা বিহিক আসুংমালে ফিয়াবা বাকরাজে খাইন আঙ্গাজ গনাং এলাম করং কবাং মা সামুং করং খা বিনি ফানতাই পরমাই বাই তিপ্রাব থানতিনি তাকমুং ওয়ামুং তাই সুমুং আকরক বেলাইখানে ফলক যাখা আর কিসা কিসা মানতা মর কবাং মা ফলই সিজা ক্রই ফিয়াবা আবর কিসা কিসা জেমান মানে আবন কমিয়া ফুয়ারজাক মা হই ফুয়ারজা খা বনি সারুমাখা বং জরাও বা আচুং ফা থিমাইয়া গল বসলা খিচুং ফা রাজাংখা বিহি গিসিরে জিং মূখা খিচুং মা আর আচুং ফা আসুং মা খিচুং ফা খিচুং মা মানে হইজাংনি মূ ন সমান চং নুকজাখাতা খিচুং ফংখা বুবাগ্রা আচুং ফানি বসা চলা সংদারি বিহি খিচুংমাংখা খরকচা তাক করং ব দাল বিদাল তাবলুপ থানে সামুং ব সামুঙ্গাফর ফরঙ্কা সালচা বিনি ব অমর রাও
뭐 당의 동사

তংসত খাই টংনাখা বি আমল লুকুরক রাজা বাই মূসাতই ফানো সাতক জাগমানি খনাইয়া মানে সাতক জাগিয়া হই খা কথা ওয়াইসবান সাতক জাগিয়া হই সাতক জাগো হই ওয়াইসবান খনাইয়া ম পাইখা তাবুক যে গৌরবাই চবানি চবা নাংলাইম তাবুক ডাঙ্গর ফা নি খতল যেন তাবু সকাই লাইখা রমনি তাবু ডাঙ্গর ফানে কক সাতানি সাইমানো বুবাগ্রা খিচুং ফানি বসাজেলা ডাঙ্গর ফা কৈলাসচন্দ্র সিংহবিনী রাজমালা এবার ত্রিপুরার ইতিহাস মঙ্গই বিজাব কাংসাও বন দুঙ্গুর ফা হই সৈলাংখা ব লুকরক বাই হরিরাইহিনি সিনিজাগি টঙ্গ ব মহারাজ সেংথুং ফানি কুসুং বৈলাইদ্রব রাজা কলাইতা ব বিনি জরাওন তিপ্রাহানি পূব গালা বখাগ গুমতি তিমানী আচাইমুক হাসক গ রিয়াং দফানি লুকরক টঙ্গি টঙ্গ ও রিয়াং দফানি লুকরগ্ন লুকরগ্ন চবানো চব মেসিনই ব পূব গালা বখাগ বিহা ফলকা হিনী মানু তাহলে রিয়াং দফানি লুকরক যে সময় পূব গালাও গুমতি তিমানী আচাইমুক মানে গুমতি তৈমা যে হাপুংনি তলা হইতে আসাইকে যে হাপুং হইতে আসাইকা আরও ওতা আরও ব্রক টংমানি ব্রং মেসেনই ব ত্রিপুরানি হা ফলকা আকক অর ও সাজাকা রাজমালাও হাসে গামচাইনি লুকরংনি বিসিঙ্গ কক থাইজা সাজাগি টংমানি টঙ্গ আবো তামো আবংখা সালকবাং সকাং ত্রিপুরানি দক্ষিণ গালা বখাংনি বুবরা বুবাগ্রা খরক চাবাই ত্রিপুরা বুবাগ্রা দাঙ্গাই কিরিমা সিংচা সবা কচর কাইসা নাংলাইকে হই দাঙ্গাই জঙ্গাগে দাঙ্গাই মা দাঙ্গাই ফাহিলাইমানি আবোদা সাইমালিয়া তবেও দাঙ্গাই রাজা যুদ্ধ নাংলাইকে ও চবা কত নাংলাই থানি ন বুবাগ্রা দাঙ্গাই আ বুবাগ্রানো মেসিনি সিমি টংলিয়া বন বুব বুথারকা তাই বিনি হা সেগে বাইখানিয়াগ চবই নাখা আপতি হিনই সালাইমানি খনাতা সালাইমানি টং রেসের খাগ্রা মুঙ্গুই চবানি রেজা মুং থাইসা টঙ্গ তাবুব টং চবানি রেজা মুং জবানী রেজা মুংনি বিসিঙ্গ অবব থাইসা রমদি খা খামকুংমানি রেজা মুং হই মানু কাইজেগমানি উলনি সালন কাইজেংনাই বরী খরকচা বসাই বেসুরুসি থরুগি মালিয়া খরক তানালাই কবং তানালাই ইয়াকুং বসলাগৈ ব থলাই মালিয়া বসাই বেসুরুন বসাইন জবা নাংথানি ইয়াকরি দিহরা নাংখা আফরুন তেনি উলনি সালন আবনি বাগিন খা খামজাগৈ সরগমা কাবই কাবৈ রেসাবৈ টংনানি নাংজাখা বরৈ অবতেখা খামজাগৈ রেসাবৈ কাবমানি রেসা মুংনন অ রেসের খাগ্রাও টঙ্গ রেসা মুংন রেসের খাগ্রা টঙ্গ আর রেসা মুং চারাইনি সিমি চেঙ্গৈ অক্রা চাকরা বেবাংনি খাপংনন উদিলা খলাই তিসাও ওই চেং মব খানাও অ রেসের খাগ্রা রেসা মুং অব তমুংন খা খা নঙি রেসাবকে ইয়াফাংনিসিম বুসুক থাক খাই আফুরু নখা জেসেবেন সাল তুঙি টংথুন ওয়াতৈ থপচা থমনি মা কলাই হই আফ্রুনি বৃষিক বুড়া রক সালাইতা তাও সালাইও বৃষিক বুড়ান বিসিঙ্গ রাজাক টংখাই বৃষিক বুড়া আবরক তাও বসাব রেসের খাগ্রা রেসা মুং রেসাবখাই তাবুক বো যে নখানি ওয়াতি মা কলাই হই নখা গুরুমসাই ফাই হই অর সানা কলাই ত্রিপুরা বুবাগরা দুঙ্গুর ফান দাঙ্গাই ফা আপতি উঙ্গি মানতা বন দাঙ্গাইমা দাঙ্গাই ফানো অ দাঙ্গাই ফান অবনো দুঙ্গুর ফাউনাই ববাইন রিয়াং লুকুরংনি এবার রিয়াং অজমারংনি কিরিমা সিংজা যুদ্ধঙ্গি মানো তে কেব বাইয়া রাজমালে যেভাবে চেথরই সাকাতা ববাইঙ্গি মানো ফিয়াবা অবনো বেলাইখা খামানি কক আর দাঙ্গাই ফাবাই মেসেন জাগনাই বুবাগ্রানি বুমুং খরক চাফানো সাউই মাননে গরিখা দাঙ্গাই ফা মেসেন খা আর বুবাগ্রান রিয়াং দফান বুবাগ্রান ফিয়াবা বুবাগ্রান মুং তামো কেব সাউই মেয়া কবনি কক টংমানি রক মুংসাবো সিজাগলিয়া বুপ্তিখাই যুদ্ধ নাংখা তামুংখা ব্রক বড় তমত আবার সিজাগলিয়া অ দুঙ্গুর ফা বাই দাঙ্গাই ফা খরকচা দে এবার আবো জুদা বরক দে ইংখা আবো তাইব কাহাম খেলাইয়ই ইয়াফাং মারে ওই নাইথে কেলাইতা কবি কবিন দুঙ্গুর ফা দা দাঙ্গাই ফা আবো মানে থিনাংনি চারে রঙিয়াগো ন আম ইয়াফারে রিজাগো বুবাগ্রা দুঙ্গুর ফা জাগা কবাং মাও আউলি সংসাওই কলাংখা তাই আবো বাইব এলেম গনাং মুংবো লাইখা দুঙ্গুর ফা দুঙ্গুর ডাঙ্গর মাংখা বিহিকনি মুং ডাঙ্গর ফানি বিহিক কসাং কবাং মা তঙ্গ কংখা খরকচা খরং নইয়া কবাং মানো কাইজাখা অবনতি কৈলাসচন্দ্র সিংহ তামো সালাংখা নাইদি ও দুঙ্গুর ফানি বিহি রং তৈতা কবান যাবি সাকা বিনি কবান যে আঙর তিসাইরিনি গো বসাকা তিনি অষ্টোত্তর শত দ্বার পরিগ্রহ করেছিলেন কংখা বিনি নুখুঙ্গ এই যে কাইজাখা থিং না ফিয়াবা বিয়া নুখুঙ্গ বসা চেলা খরক

চার আশাই খেয়া বিশেষ কবাং মা আমনও নাইখে বসা চলা কমতা হিকা অষ্টোত্তর শতদার পরিগ্রহ মানে তামুখ হাসিন কৌবাই যে আষ্ট শনি সেলাই কবাং বিনি বিহিক তঙ্গু অষ্টোত্তর শত হিকাই ও আষ্ট শনি সেলাই কবাং বিনি বিহিক নি বহগ চলা খরক চিচার বা আঠেরো জন আশাই খেয়া আবনি ভাগিন ব ওয়ান জাক্ষা বউ বসলা ন রাজা সামা চানো হিনে আকো ওয়ানসকে বলাই বেলা কত ওয়ান জাক্ষা রাজানি বসা রাজাঙ্গ বসা অকরা ন উঙ্গুই তঙ্গু হনে খানাবো ফিয়াবা অকরা তমু বুমুক চে একই তো যে উংনানি ফান গনাং বনন মারি নাই ফিয়াবা বিন বসাঙ্ক আঠারো জন আয়েঙ্গ বসলা চংনি বিসঙ্গ ব আসেন ওয়ালাইমানি সুলাইমানি বাঙ্গি তংখা ওয়ালা লাইমাং কেলেং লাইমাংসি টংলাই সু হনে মানো ও বিন বসলা চংনি কৌনতা গচাং গচাং ওয়ালাই সুগলাই করিখাই টঙ্গি টংখাই তো মূসা ককসি বাংনা নাঙ্গিয়াতা ওয়ারানানি মানাঙ্গিয়া সকনি রাইজ রগই বসা অক্রানো রাজা সালামগাই নঙ্গি থাকামুন ফিয়াবা মুসুকে ওয়ালাই সুগলাই লাইখা রাজা নো ওয়ানারি উই তিসাকা বৌয়া নাজাকা মোতাম খাইমা জানো সাবনো রাজারিমা জানো মুসুকে ওয়ালা লাই অবব সাতাইকলাইও ডাঙ্গরফানি বসলা অক্রাংখা কিচা ওয়ানসু মুংথেনে বরক আবো কারই নাইসিং মুংব বিনি কবাং হামথাইয়া আবনি বাঙিন বসলা সঙ্গে বিসিঙ্গ খরকসা সঙ্গে বুবা গারা খালাইনি বাকি সাই না থানি ব ওয়ান সুকমুং কুথুগ কলায়ী কলে কুফুঙ্গই টংনানি নাংজাকা তামখাই উংনাই হিনে ওয়াসুমং ওয়াসুমং ব পাস পাইলাইলিয়া পাইথাগ ব বসলা সঙ্গে বিসিঙ্গ ওয়ান সুক করং কুক বখরক আকর গনাং বুদ্ধি করং আপতিঞ্জন বুবা গ্রাস সামনানি খা চংখা সাবন খাইমা জানো আবো তো সৈন্য ফিয়াবা সাব ওয়ানসুমং করং কুক অ কক বুবাগ্রা বাহাইকে সিনাই ওয়ানসুক সিনি ওয়ানসুকই তিপ্রা রাজা আফ্রু লামা তংসা তিখলাইকা আ লামা তাম আমা তাবো অর সালাইয়ানো আবংখা বুবাগ্রা দুঙ্গুরফা সালসা একাদশী পালাইনানি বেখা চংখা আমনি সালব বেবাক বসলা সনতিয়ই সাল সাপুং মাইসাইয়া তঙই একাদশী পালাইখা পালাইমা পালাইনা মুসুং ইয়াফান বসলা সঙ্গব বুফানি কক নাউই অকবুকচা তঙই একাদশী পালাইনানি নাংখাতা বপ্র পালাইয়ে ইয়কসিনবা আফ্রু বুবাগ্রানি সৈ মা থামচি তঙই তঙ মা খলচি মানে ত্রিশটা সৈ মরংনাইয়াবা নাইকিনি খালাইনাই ন রিঙ্গই মহারাজ দুঙ্গুরফা বিনি খুঞ্জুগানও সেরেক সেরেকাই সাকা ককতন সাকাতা তাম সাকা খানা ও সৈরক ন মাইতা চারিদি অকবুকচা তনিদি বতাইব সাকা একাদশী পালাইমানি পাইমানি ইয়াগুলো আং খানাও সে রাজকুমার সংবাই বাক্সা পাল থানসা আজুগৈ চামুং চালাইনাই আফ্রু নং অ সৈরগ্ন আনি সামু তুবি ফাইদি আং দা গেমা বাই বাক্সা নং অ সৈরগ্ন ইয়াকারি রিবাইদি আপনাকে ফরঙ্গি রেখাতা আনি কক নারগিয়াখাই ফিয়াবা নং বুথারি খিবি জাগান অ কক সাউন্য রাজা তৈ মূসা পুংলিয়া সিরিং সিরিং তো তাবুং নাইদি তামুংখা পাইথেগ একাদশী বাইমানি সাল রাজা এই যে চালানি আসুগ বসা জেলা যে ত্রিশ জন্ন বিনি গানও ন বেরেম বেরেম খা আসুক রেখা ত্রিশ জন্ন একাদশী বাইমানি মাই চালাইনা বাকি মাই খেলাইও মাই বক বাইখা যতন রেডি খাই পক বাইখা তিয়ারুং বাইখা চানানি বক বাইখা বসলা সঙ্গ চানানি চ্যাংলাইখা আর সেই নাই কল নাইব রাজানি ককতৈন আফুরু ইয়াদেং ইয়াদেং সেই রক্তবি ফাইও বসলা সঙ্গ খোয়া খোয়াক মাইসানানি জরাও ন রাজা নাইকল নাই ওই যে সেই নাইকল নাই রংনতা সেই আকারে রিনানি বাকি মকল ফিলিগিরিব মকল ফিলিগিরি খাব বোবা গানানি দাগি মানই ত্রিশটা সৈ ইয়াকারে রিজাক্ষা ওই ইয়াকারে রিজাকমা ইয়াগুলো আবরো তামুখা যে সালসানি সেকাং মাইমাসাইয়া আমি চানানি হাল হাল নানি হাল হাল অ খুজামানে হাল হাল লঙ্গই তংমাইখা বরাও রাজানি বসা জালা সঙ্গে মাই খেলাই বেখাগো থাঙ্গই মাই খেলাইও বকু রিনানি নাইলেখা আবু নুগই বরক মাই খেলাই ইয়াকারই বসা লাইখা ফিয়াবা যত্তনি কুসু বসা জেলা রত্ন ফা রত্ন তা রত্ন চালাকি খেলাইয়ই বিনি মাই খেলাইনি মাই কিসিচা নাহারই হাজালো খিতারি রিহরকা আবো সৈ রকব কংখা আর সৈ রকব তা মাই খিতারি রিহরমা বেখাগো থাঙ্গই আ খিতার যাক মাইও বুকু রিওই হাল হাল চাপ চাপ চালাই তংলাইখা আ জরাও ন রাজকুমার রত্নফা তপা তপা খসাওই অকপুংসাক মাইসা উই পাইখা আপতিখেন রাজকুমার তাম খাইকা মাইও পুংজাখা মাইসাখা আয়েঙ্গ কবনি বতা সং তৈ সতেরো জন বলে সতেরো জন বতা মাইসা ওই বসা ওই থাংলাইনা নাংখাব্রক সৈনি জালা মাইসাই মালিয়া সেই গাও গাও ফাইকা বং মাইরাঙ্গ বুকুর

0: 사이시 말리야. 둥글파 타이와시에 마이 성리워 브럭노 사리 피난 난카. 피아바 롯노파 앞으로 사이 오쿠프루. 아세바이뉴 부바그라 로미 만카. 타이완 수구이 만카자. 바사젤라 바이탁 롯노노 젓토니 슬라이 완수쿠룽히메. 버카톤카 버카비싱비싱다. 바사젤라 우수쿠 롯노노노 비니 아수카요 아수구이. 루쿠팔라이 만토토크니 버카클라이카다. 보노 마나누. 보노 까르이 구무니럭. 허락세판 망락 땅바 스위니 야그니 바이키 요구이 마이샤나낭 아버지 브럭스릉이야 그러니까 브럭타부 라이쥬 아세 코토르마 버스 조라테 증자로 클라이냐낭 라이쥬 니라장카이 아버로 브럭 바이키 사물로기 만나이 아코 완수기뇨 버 카클라이오 제 버사즐라 타이탁 롯노 버노 라자니 아수토이 아수기만 데 구분이 깨보니 아수나니 한타니 버노후르 자글이야 아분카 মো খতল কাইসা পাইখেদো তাবক ফাইকা রাজ্য বাগমু রত্নভানি খতল তাহিংক গৌরবে যুদ্ধ নাংমানি বিনি খতল বেবক পাইখা তাবুখায় রাজ্য বাহিকে বাগ লাইখা মানে বুফা বাহিকে আই ও বুসারং রাজ্য বাগিরি আফরুনি সিমিন তিপ্রা বুবাগরা দুঙ্গুর ফা ফ্লাং ফ্লাং ন বেসলা থাইশাগ রত্ন ন খা ফুরজাংনা নিতে আঙ্গ বতাবা খা ফুরজা কাতা রত্ন ন আফরু সিমিন আবন ইয়াগল ব কুমনি বসলা সোনা কবাং যাই খলাইয়া ওই রত্ন ন আলাইদা মকল বাই নাসিং না লাংখা ও রাজা আয়েঙ্গ কুমনি বসলা সঙ্গ রত্ন ন মুসনা নিচাঙ্গ হাই আবতুই খেন কুমার রঙনি বিসিঙ্গ কাইসা তে কাইসান নাসিগি মানিয়া অনে রুগ কুতুগলাইমা বাঙ্গ ওয়ালাই সুগলাই নুক যাক্তা হাই তিনি জরাব খনি ফেকিয়া হাই তিনি নি কগলাম চিঙরগ মথাগলাইসিনে ফাইনাই সাল চাওয়াইসা মনে টংনুমা কৌর কক বারা রক ও রাজ্য বাগলাই মূন তেব কামগি খালাইয়ানে যে খালাইয়ানে অসুখ জরা ন অসুখ জরা সাই ন তিনি রাজমালা মথাক যাক যতন খুলুমাই
1: অসুখ জরতে লাইভ মানে কথমা রাজমালানি কক খাবাইক সাইখানাকা রবীন্দ্র কিশোর দেব ব্রহ্ম তাবো নরং বাকি খাবংটা খুটাইবুখু সঙ্গে বাকি সঙ্গনাই ও লাইভ মানো রগিন কিসাচক সুমং আবন ইয়াগুলো সুমংনি উত্তর সাইমা খাঙ্কি আং নরক নরকনি খনাতক জমারা সামং খনানানি চাইতুগান পুইলা সুমং বোবাগরা দক্ষিণনি তিনি সুং বোবাগরা দক্ষিণনি ক খনালেখে বোবাগরা দক্ষিণনি বসলানি মৌ তাম আসু যতই তো রাজমালা খালেখা বোবাগরা দক্ষিণনি মৌ তাম বোবাগরা দক্ষিণনি দক্ষিণনি বসলানি মৌ তাম হ্যালো
2: হ্যালো
1: লামসগো সাবং কথাকো এ সাদি বোবাগরা দক্ষিণনি বসলানি মং তাম এ ত্রিলোচনী বসাং কে দক্ষিণ দক্ষিণনি বসলানি মং তাম তুই দক্ষিণ বা তুই দক্ষিণ বেলায় হামবাই দুই করে নি তাকু দরসন না বেলায় হামবাই বুর সামুন খনার নাই সাদি
2: ও আন সামুন খনাই কনি
1: খনার নাই সাদি
2: সঞ্জিতা খরাং ভাই

0: Dilution pare să e încă Dakin. Dakin, pare să toi Dakin. În care ce e Fu Dakin. În care toi Dakin, ca și tot încă dormă tor. În dormă pal. Ava hai. Fijac tom tor. În care Loki tor. Loki tor.
1: Bu mungo puila kok bor kok thai.
0: Kok
1: bor kok thai kisha nuk jagu. Nung chai thang ka phi phia. Nung toy dak trilochon besla dakhin dakhin ni besla toy dakhin. Tai dakhin busla sadakhin abuni busla ke tor dakhin abuni busla kanke 52 tom busla kanke dharma tor
0: dharma tor ni ta ke dharma pal
1: e dharma tor a dharma tor no tor tor mane kotor dharma kotor abuni bagino amu amar na puila kok bor kok thai nuk jag hnai sajagi fe bele hambai
0: Belai hamai.
1: Sam ni mung tong abu to bo sai no khonar ka. Tor do khino no dharma tor no puila mane kok bor kok thain no dharma no tor mane kotor dharma kotor. Ge otor tor mane kotor abu ni ya gula tor bong tor kotor bongo tor tor jung কতর তর্জুং আমাহেকে ফাইথাঙ্গো পিয়া অবনন্ত পুলিয়া নুকজাগো হন্দিনে সাজাগো তাবুনি আমত সাইমেলিয়া তাবুনি বেচে ব আংনং ন সুংনাই যে পুইলা নং ন সুমং তং নাই যে তিনি সং সাইমাখা যে ডরফা বন বসলা কবংমা অ বসলা কবংমা নি বিশিংনে সাবনা রাজা চার নাই আবন বাগিনে বেলাইখন উরফাতি লাইকা অ জাগাব ব ব বসলা ন ব রাজানি বাগি সাইনা হাকা সম বসলা কবংমা তঙ্গ বো বসলা ন বন রাজা খালাইনে হিনে ডর ফা সাইনা হারকা চংখা বাইকে চংখা আ বসলা কবং মানি বিশিং হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ জিবর কাম মুং তাম চাখা সাদি রত্নফা ব বাইকে সাইনা হাকা আবু কিসি সা শুনো সাইখন আর সিদি
2: হ আবু গাইতে ব বিনে বুদ্ধি কোনে ওই তুই ন ব বন সাইকাতা ব কো তং একাত
1: একাদশী
2: তং এ একাদশী তং খানে ব তাই পুতার খাতাই বা ছিলিয়া গাই বখাই বা
1: একাদশী সালসা পালাইখানকে তো মাইসে তংখা তেন একাদশী তেন দিন অঙ্কে একাদশী দিন সৈরং বসা আর লিয়া বরফ বসা লি এখানে তেন দিন অঙ্কে মাইসা লাইফুর অঙ্কে সেই ফিও গরকাঙ্কে মাইসা না বাকি সেই খাইসেগি ফাইকা আফরকে রত্ন ফা অঙ্কে হাসাল মাই দুল নি দুল থাম খেতা রকা আই এঙ্গ থাকে সেই চাই তো লেখা আ ফাগু অঙ্কে বর্তমান টব চাউনে অক মুই নাকা
2: বুদ্ধি
1: সাব নিন সিনেমং কিসা সাগর
2: আনে সিনেমং রাজঘাট নিন অনলক্ষী তাকো
1: রাজঘাট নি বুক অনলক্ষী খুলমকা বর সামুক খা নাই নো সাইমাকা রত্ন ফা হই নাই
2: রত্নফা

0: Cảm ơn ta khu tế bức khúc xuân lúc này tiếng qua FM 1 chuyên tố xa ra sắp bên đồ khai kê 101.6 MHz ở dù rồi live mà nì cốc rác mà là nì cốt mà nó tì nó rộp khu này tiếng qua xưng mong quýt này mà nó là ăn kì sát xưng nó nó xưng này bùi là rác mà lô bố bố bố gà rà nì bố rà rà nì mong Srai srai kok borok nukja bu boba gara ni mongo hai kaba raja ni mongo srai srai kok borok kok thai nukja. Hello.
1: Hello.
0: Sung mong kai rasmala ni kothamara gine rasmala ni kothamara gine bo boba gara ni mongo srai srai ke kok borok mong nukja. Pula kok kabang tak kute bukuk cum pula bo gerani mongo serai serai kok borok kok thai kok borok kok nu nukzat. Hello.
2: Hello, namaskar sir.
0: Kulam ka sabung ka?
2: Angonsa sir. Kok borok maya kisah manu.
0: Ananto.
2: Rani bazar bodhnagar ni kok sai tongo sir.
0: Kulum kalam sego nang kok borok bai kok sai tonga awase belai kotor kok
2: ye sar ekta hindi gan sunte parum ni sar
0: tini request ni pandaya request program noi
2: tini request pandaya da
0: tobe amar proshno uttor jodi dite paren tahole ami shunati pari
2: ha
0: gacha kon sar bangla to kok borok onusthan kok borok ke bolbo
2: আচ্ছা
0: কোন নন তো কক বরক সাই মানো
2: কিসা কিসা মানো স্যার
0: বো রাজানি মুঙ্গো পুইলা কক বরক সরাই সরাই কক বরক কক থাই নুকজাক কক বরকে কোন রাজা নাম রেখেছিল কোন মহারাজা নাম রেখেছিল প্রথম কোন মহারাজা কক বরকে নাম রেখেছিল
2: দন্যমানিক্য রাজা
0: না হয়নি

0: kabang ta khutebu khukchong nor khnai tongo fm ujento sara cha point do khai ke 101.6 megahertz live mani kothma ras malani ka sungmung tong mani dongor phani bo phani mong tamo hello
1: hello dada
0: hey
1: ang alu jomatia jom bujolani
0: e alu jomatia bu taku galu
1: ang samage umu hai Sini dada korno no belai ke hambai ma ya par pahe male sini live mani pogro no belai hama mani bagai kimani bagai ase si dada do
0: acha belai hambai a বস হাইমান খা নাম খাই নু হাইমান খা অবা হাইক খরকসাতে খরকসানো সিনি সীমানো সঙ্গ পিল্লাইয়ানো সিনি লাইবমানে কথমানো সঙ্গ বুইনি কথমারকনো গবান কথমা সঙ্গ মুখস্থ খালাইলাই পরীক্ষা পাস বাকিফা নতুন জেসানী বাকিফা নতুন পিয়া সিনি কথমারকনো সঙ্গ কিসা মৈত খালাইলাইয়ানো সিনি লাইবমানে কথমারকনো তাম হন দঙ্গরফানি বুফানি মুং তামো তামুং সঙ্গ মুং দঙ্গরফা হ্যালো
2: হ্যালো
0: লামসগু সাবং কা তাকু
2: আং বীর জং কি
0: সে এ তাকু বীর সারি জম্পুই জলানি ন হাই হাই হামতর ফা বা জজর ফা বয়া বনি তে বলসে ডঙ্গর ফানি বু ফানি মুং তাম 232-6253 কক নাম্বার মোবাইল ইউজার 0381 তিনি রাসমালা জেফুর খনার জাখা ফুরু অকগ্র সালাইকা দমর ফানি বো ফানি মুং সাব সাইমান দরি ফার ফারকে 232-6253 মোবাইল ইউজার 0381 কোড নাম্বার নানটা ফুবি দধি ফাটফাকে দঙ্গর ফানি বুফ

0: পানি মংখা কিসুং ফা ডর ফানি ব ফানি মংখা কিসুং ফা কামাং তাকু তাই বুক চ ফা কক থাই বুরন ফাইকা আমরা খিসুং ফা বাইকে ফাইকা আবত সাইমাকা ফাদে হাইকে নরবাগে তে হাইসা সুমুং টংনাই ব ববাগরা পুইলা মানিক্য উপাধি ইয়াসার ব ববাগরা পুইলা মানিক্য উপাধি মানিক্য উপাধি ইয়াসার হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: সাইরা মানফি ন
0: সাইমানো সাইমানো মানিক উপাধি ফাই সবাই কেতা বাইলাই হামবাই বংখা রত্ন ফা যে ডর ফানি বসলা কুসু রত্ন ফা বংখা বুদ্ধি গনাং বাইকে বুদ্ধি বনি বুদ্ধি বাইকে ব মায়ক পুংসাখা আবত সাইমাখা কথমা একই রত্ন ফা ন ব মানিক্য উপাধি ইয়াসগো বনি সিমিন বংখা 145 145তম রাজা আফরন চিমিন যে মানিক্য উপাধি বা মানিক্য আফরন চিমিন রত্ন মানিক্য আবার পরে প্রতাপ মানিক্য মুকুট মানিক্য মহামানিক্য ধর্ম মানিক্য প্রতাপ মানিক্য দন্ড মানিক্য দজ মানিক্য দেব মানিক্য ইন্দ্র মানিক্য বিজয় মানিক্য অনন্ত মানিক্য উদয় মানিক্য জয় মানিক্য অমর মানিক্য রাজদর মানিক্য যশুধর মানিক্য কল্যাণ মানিক্য গোবিন্দ মানিক্য সত্র মানিক্য সত্র মানিক্য নক্ষত্র রায় নক্ষত্র রায় ব সত্র মানিক্য যারা যে রোগ রাজা চাও বড় মানিক্য বর্ণি মং জেসপন্ত ওল মানিক উপাধি নাহাগা যেমন নক্ষত্র রায় ব সত্র মানিক্য মং বাইকে রাজা চাকা রামদেব মানিক্য রত্ন মানিক্য দ্বিতীয় রত্ন মানিক্য নরেন্দ্র মানিক্য মহেন্দ্র মানিক্য ধর্ম মানিক্য মুকুন্দ মানিক্য জয় মানিক্য ইন্দ্র মানিক্য বিজয় মানিক্য কৃষ্ণ মানিক্য রাজধর মানিক্য রাম রাম গঙ্গা মানিক্য দুর্গা মানিক্য কাশীচন্দ্র মানিক্য কৃষ্ণ কিশোর মানিক্য বন বন পুইলা উদয়পনিসমি রাজবাড়ীনু সেই তুমনাই কসাম আগুলি ও নিনে সাজাগ ঈশানচন্দ্র মানিক্য বীরচন্দ্র মানিক্য রাধা কিশোর মানিক্য বীরেন্দ্র কিশোর মানিক্য বীর বিক্রম কিশোর মানিক্য কিরিট বিক্রম কিশোর মানিক্য বনি বসলা মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মানিক্য মংব যে প্রদুট কিশোর মানিক্য ও মানিক্য উপাধি আফর চিমিন চেঙে ফেয় নই সাজাগ তাবুনি সুমুং টংনাই কাবং তাকু তাই বুকুক সং ব ববগরানে আমল চিনি যে আগুলিও তেও যে নুই মা তংমানি উজ্জয়ন্ত প্লেস আব তাংজাক

0: Hello.
1: Hello, cara apa perjalanan diri jas?
0: Eh, sadi takuk.
1: Abang kini kau kesini rasbar senandaman itu abang ke? Ini so ek rata kisur mani jo, mai senandaman itu dah.
0: Belai hamai takuk no. বোবাগরা হাইকমা মহারাজা রাধাকিশোর মানিকবাই সুনাম যাক তাকুক সাইমান খা হ্যালো হ্যালো এই সারি নাবনো সানা তোমার নর খরং নাই ন বেলাই হামবাই বেলাই হামবাই বেলাই হামবাই তাবং বে যেমন রাসমালানো রুক সাবই নেগাইছা সুম রবীন্দ্রনাথ ঠাকুর মিয়া তো আচাইমা সাল থাকা ককে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভারত ভাস্কর উপাধি সাবরি ভারত ভাস্কর উপাধি সাবরি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ভাস্কর বোবাগরা বা বো মহারাজা অ উপাধিরি ত্রিপুরানী বো আং সাইরসিন ত্রিপুরানী ত্রিপুরানী বো বোবাগরা হাইকেবা মহারাজা ভারত ভাস্কর উপাধি রে হ্যালো কাদি থাকা ককরে হ্যালো পেক জল আনি তাকু ব্রিজেস এই সারি বীরেন্দ্র কিশোর মানিক লগি তংদি নাইগার আঙ্গিয়া কফিয়া কক দু বাইক রং দে 2326253 কক দু নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর ন ছাব ব

0: তিনি মহারাজা ভারত ভাস্কর উপাধি ইয়াফার। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: থাকি ইন্দরা অপশন দে মাংটা
0: বুবো
1: ও রাতবারে মানে
0: আব আব তো দ ছাদি নং ছাদি আব তো ব্রিজা সাইকনার কা তাফন নং ছাদি
1: রাদা কিছু মানে ক
0: এ আব তো চাখা তাবু ছাদি ভারত ভাস্কর রবীন্দ্রনাথ ঠাকুর নো ভারত ভাস্কর উপাধি রনাই সাব বউ মহারাজা ডাকন 232-6253 ককদুক নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার রানি তাপক দি।
2: হ্যালো
0: হ্যালো
2: আং হেজামন অমিত ছাত তো
0: এ
2: অম ক্রিট বিক্রম বিক্রম কিছু মানিক তো নাই
0: ক্রিট বিক্রম ইংলিয়া বয়া ভারত ভাস্কর ভারত ভাস্কর উপাধি সাবরি র আংতে কেসা হিন শরীর নগ্ন রত্ন ফানি পরে যে রত্ন ফানো পুলা মানিক উপাধি নাহামানি রত্ন ফানি সিমি যে রাজা তংনাই বরং বিশিং খরকসা রত্ন ফানি সিমি রত্ন ফা তো বুবাগরা 145 145 নাম্বার আ তলানি সিমি তংনাই যে 184 জনা রাজা রংনি বিশিং খরকসা
3: আবঙ্কা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর
0: নিনি চিনিম
3: আনি চিনিম গাবত দিনি এসটি পারানি রতিরঞ্জন
0: বেলাই হামবাই তাকুং না বেলাই হামবাই বো বিছি ও ইয়াফার সাইদেমান
3: ও বিছিলে পকা তাকুক বিছিরো পকা
0: বিছিকে পকা ফিয়াবা তবলে সাইমানো সঙ্গমব অবনত মানে যে সাব ভারত ভাস্কর উপাধি ইয়াফার 1942-43 বিশ্ব অনেনে সাজাগৈ ফাই হ্যাঁ ইংল্যান্ড ইয়া ব শান্তি নিকেতন থাঙিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক শান্তি নিকেতন থাঙিনাই রবীন্দ্রনাথ ঠাকুর ন থাঙিনাই ব উপাধি ইয়াফার আজরাও রবীন্দ্রনাথ ঠাকুর বেলাই উমর বো উংখা ইয়ং থাকমাইয়া আবন বাকিনে বো বাগরা হাইকবা মহারাজা শ্রী শ্রী মহারাজা বীর বিক্রম কিশোর মানিক আবন থাঙিনে ইয়াফারু তাবুনি সুমং বো বাগরা ত্রিলোচনী বুফানিমং তাম বোবাগরা ত্রিলোচনী বোফানি মং তাম। হ্যালো ককরে খাবং তাকু তাই বুক চৌ অজরা তো আং তো স্টুডিও ও সাইমিয়া ফিয়া নরং নি খুক তুনিও সাইমানো যে অজরা ওয়াতে ওয়াই তোহনি নাই গে ওয়াতে ওয়াই তোমা জরা ওয়াতে মেসে মেসে রসামং ওয়াই বাকসা তিনি নি লাইভ ওমানি কক রাসমালানি কথমা নিলগে অর সামব চায়া লেঙ্গিয়া তাহন নরবু ওয়ানসুক দি ববাগরা ত্রিলোচনী বোফানি মং তাম। হ্যালো
4: হ্যালো স্যার
0: ববাগরা ত্রিলোচনী বোফানি মং তাম
4: ত্রিপুর স্যার
0: নিনি শ্রীমংকে উত্তম নিনি বাগে

যে কাইফুর গব যে চান্দোয়া হাইরক মানে চন্দ্র ওই যে তামর সিম্বল বুড়ি রক ও যে বুকুং তলা কানমানি তামহনে বন বালিক আবু চন্দ্রনি হিনেই সাজাগে ফেয়ো কালবার আমন তাল আথুকিরি রক সুবজাগো হিনেই সাজাগো বে চন্দ্র বংশনি হিনেই সাজাং বাগিন আবহাই খালাই যাগো হিনেই সাজাগে ফেয়ো আব বুসুক জতি সাজাগে ফেমানি কক বফুর সিমি সাজাগে ফেকা আবত ছড়াই ছড়াই এংচুয়া পিয়া অ কক সাজাগে ফায়ো আবনি মারি হিঙ্গাঙ্কে সঙ্গনুগো আগিনি জরাব যে চিনি তিব্রাজিক রক বরী রক যে বালিক কামানি বুকুঙ্গ বালিক কামানে আবব তাল খাকসা বা অর্ধচন্দ্র হিনে সাজাগ ফায়ো কাবং তাকু তো এই বুকুছ পারি জ্বর তো তে বেশি রেখা জরা ফায়ো জরা থাঙ্গো জরান থাইও ব থানাই ন ফিয়া বা তাকসু জ্বর নিউজ হেডলাইন্স তামতং কিসা নাইলেন মন্ত্রীবর্ষ নরেন্দ্র মোদী এন ডি এ হাফংনি বিশি চিসা সেকাং চ্যাংজা পি এম জীবন জ্যোতি বিমা যোজনা পি এম সুরক্ষা বিমা যোজনাতে অটল পেনশন যোজনা হাই হদানি নাইমথাংতে পেনশন তাংবতাং রং হদাও কাহাম সাম্পিলি খিখ্লাইমানি ককনো খোচাকা তেলেঙ্গানাও মন্ত্রীবর্ষ নরেন্দ্র মোদী খকসা সাইবারা থামচি চিবা রোজাক রাংনি রেল বেখ্রেপনি তাংবতাংনো হাক্তনি লুকরকনি ফাইসিং ইয়াফারকা সানজাও মন্ত্রীবর্ষরক সেকেন্দ্রাবাদনি প্যারেড গ্রাউন্ডও লুকুথুম কাশাও কক নারগান হাস্তিনি কমলাসাগর ভারত বাংলাদেশ আরিনি পাথরিয়া দাহার আমচায় বিএসএফনি গুলি বাই বাংলাদেশনি মানে খগুই ফালনাই খরকথাম থিকা সাব্রুমনি শ্রী সিতিন বৈশাখী বাণী মিয়ানি সিমি সাব্রুমনি মেলার মাঠ চেঙ্কা তাওসু জতি আসুন নিউজ হেডলাইন্স তিনি বাগা আসুং সিতং ফাইনাই পান্ডাও তেওসে নরক এমালাইনিয়া কক কচারি অরম বাসাসিনে আসুক জর নরক আইন লগি তমান বাগি পাইফিলে হামবাই কাহাম তংনি বুইনু কাহাম তংনা রেডি তিনিন ছাল যতন বাগি কাহাম তং যতন ন খুলমকা।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী FM উচ্চান্ত। সময় হয়ে গেছে বেতার নাটকের। আজকের নাটক রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা বাণী কুমার।
1: আজকের নাটক রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা বাণী কুমার। নাটক রাম কানাইয়ের নির্বুদ্ধিতা।
2: জানলে কি করে?
3: এইসব খবর কি চাপা থাকে গা? বুদ্ধি দেখো।
2: তোমার বুদ্ধি যে আমার চেয়ে অনেক বেশি খেলে মেজে বউ তা আমি স্বীকার করি, কিন্তু কে তোমাকে খবরটি দিলে তা আমায় খুলে বলো তো।
3: আজ ডাক্তারের কাছে নবদ্বীপ নাকি শুনেছে এই যাত্রা রক্ষে পাওয়ার আশা নেই।
2: আমি তো কাল রাত্রি দাদাকে দেখে এসেছি, খুব দুর্বল বটে কিন্তু কথাবার্তাও হলো, জ্ঞানও দেখলুম বেশ টনটনে রয়েছে।
3: ভালো মন্দ কখন কি হয় বলা যায়? সময় থাকতে ব্যবস্থাটা পাকা করে নেয়াই বুদ্ধির কাজ।
2: কিসের ব্যবস্থা?
3: আহা, ন্যাকা যেন জানেন না, বলি বড় ঠাকুরের বিষয় সম্পত্তির একটা ব্যবস্থা এখন যদি না করে নাও তো করবে কবে? ওর তো ছেলে পুলে নেই, একমাত্র বংশধর আমাদের নবদ্বীপ, ন্যায় তো ধর্ম তো ওরই সর্বস্ব পাওয়া উচিত।
2: আমারও তো বিশ্বাস তাই মেজবউ, ন্যায্য কথাই বলেছ।
3: আমি অন্যায়টা কবে বলি কর্তা মশাই? অবস্থা বুঝে ব্যবস্থা, আর গড়িমসি করা ভালো নয়, শুভ কাজে দেরি করতে নেই। একে নবদ্বীপের জ্যাঠা দোজবরে মতিভ্রম হতে কতক্ষণ, দ্বিতীয় পক্ষের যেন নিদেনকালে মানুষের ন্যায় বুদ্ধি কি থাকে?
2: তা কেন হবে দাদা, অবর্তমানে বউ ঠাকুরুন তো অকুল পাতারে ভেসে যাবেন না, খাওয়া পরা থাকা তার কি অভাব হবে? নবদ্বীপ কি সেই ছেলে যে তার জ্যাঠাইমাকে দেখবে না? আর দাদার কি এগান নেই যে মেয়ে মানুষের হাতে বিষয়, রক্ষক না থাকলে পদ্মপত্রে জলের মতো।
3: আমার ভাগ্যে যে সার কথাটা তোমার মাথায় ঢুকেছে, এখন আর দেরি না করে নবদ্বীপের নামে জ্যাঠার বিষয় সম্পত্তি লিখিয়ে নাও গে।
2: হ্যাঁ, সেটা করা দরকার ঠিক।

0: সময় বুঝে যাতে সারা যায় দেখি। তবে দেখো মেজবু, আমার মনে বিশেষ সন্দেহ নেই, আমার একমাত্র ছেলে নবদ্বীপ নিঃসন্তান জ্যাঠামশায়ের সমস্ত বিষয় সম্পত্তির যে উত্তরাধিকারী হবে এ আশা আমি খুব রাখি। উইলটা লিখিয়ে নিলেই নিশ্চিন্ত হওয়া যায়।
1: ভালোই ভালোই যেন তাই হয়। মানত করেছি ঘটা করে জগদম্বার পুজো দেব, ভালো করে সত্যনারায়ণের সিন্নি দেব। যাও, তুমি আর বসে থেকো না, এখন বটঠাকুরের একটু কাছে গিয়ে বসা দেখাশোনা করা খুবই দরকার। যেন
0: ঠিকই বলেছ, তাহলে আমি দাদাকে একবার দেখে আসি গে।
1: বৌমা।
2: কি মা, কি বলছেন?
1: এই শোয়া পাঁচানার পয়সা আর এই টাকাটা ঘটের কাছে রেখে এসো তো মা।
2: আমি যে জল খেয়েছি মা, তাতে দোষ হবে না তো?
1: তবে থাক, আমি যাচ্ছি। হ্যাঁ দেখো, নবদ্বীপ যদি এখন ফেরে তাকে বলো আমার সঙ্গে দেখা না করে আবার যেন বেরিয়ে না যায়।
2: আচ্ছা। যার শ্বশুরের বিষয়পত্র পাবার আশায় মায়ের পর যেন ঘুম নেই, আসবার হলেই আসবে।
3: কি আসবে গো মুকুল রানী?
2: ও মা, নাম না করতে করতেই যে এসে হাজি, অনেক দিন বাজবে।
3: আর তাতে তো তোমার মতন মৎস্যলোভী জীবের বিস্তর লাভ।
2: তোমারই বা লোকসান কোথায়? ভোগসুখ তো তোমার বাড়াতে নাচছে, জ্যাঠার বিষয় পাবে।
3: আগে পাই তারপরে আহ্লাদ করো, যতক্ষণ না ধন সম্পত্তি হাতের মুঠো এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস নেই।
2: কেন গো, তুমি তো বাড়ির এক ছেলে, চন্দ্রসূর্য যদি মিথ্যে না হয় তাহলে তোমারও পা মিথ্যে হবে না।
3: তোমার কথা যেন ফলে মুকুল, আমার বাবা যদি তেমন হতেন তবে ভাবনার কিছু ছিল না। আমার মার কিন্তু খুব সাংসারিক বুদ্ধি, বাবা কিরকম যেন সংসার কানা লোক, আপন স্বার্থটা ভালো বোঝেন না।
2: ভালো মানুষ লোক কি না, খুব সাদা সিদে, তাই প্যাঁচালো বুদ্ধিটা সহজে মাথায় জোগায় না।
3: আরে প্যাঁচের কথা কি বলছে, আসল কথা সংসার করতে গেলে বিষয় বুদ্ধি একটু রাখা চাই, নইলে পদে পদে ঠকতে হবে।
2: ও সমস্ত ব্যাপার নিয়ে তোমার এত মাথা ঘামাতে হবে না। মা কি বসে আছেন মনে করো, উল্টুই না কি সব করবার পরামর্শ এতক্ষণ তো শ্বশুরমশাইয়ের সঙ্গে হচ্ছিল।
3: বাবা কোনো আপত্তি তোলেননি তো?
2: কি যে বলো, তোমার জ্যাঠামশাই বিষয়ে তোমারই সব পাওয়া উচিত, এইরকম কথাই তো তাকে বলতে শুনলুম।
3: বাস, তবে আর ভাবনা কি। আচ্ছা মা কোথায় বলো তো?
2: ঠাকুরের কাছে তোমার নেমে মানসিকের পয়সা তুলে রাখতে গেলেন যে তিনি। আর হ্যাঁ শোনো, যদি এখন বেরোতে হয় মার সঙ্গে দেখা করে বেরিও, কি যেন কথা আছে।
3: বের হবার অত আমার তাড়া নেই, চাকরি তো করি না যে ছুটতে হবে এখনই।
2: ইচ্ছে থাকলে তো করবে, মার আদুরে ছেলে, চাকরি করা কি তোমার পোষায়?
1: কেন গো বৌমা, আমার ছেলে কোন দুঃখে চাকরি করতে যাবে?
3: বলতো মা বলতো, তোমার বউ আমাকে খোঁটা দিচ্ছে যেন আমি চাকরি করতে পারি না।
1: কেন পারবে না শুনি, কতবার তো চাকরির কথা তুলেছে, কেবল আমি ওকে কিছুতেই চাকরি করতে দিইনি। আর কেনই বা দেবো, বাপ জ্যাঠার ওই তো একমাত্র বংশের দুলাল, জ্যাঠার বিষয় সম্পত্তির ওয়ারিস তো আমার নবদ্বীপই হবে, তাই দেখবে শুনবে ভোগ করবে। তাছাড়া এই আশাতেই ওর সকাল সকাল বিয়ে দিয়ে তোমাকে ঘরে এনেছি মা, শত্রুর মুখে ছাই দিয়ে ফলও পেয়েছি, নাতি নাতনির মুখ দেখে আমার সুখের সংসার ভরে উঠেছে।
3: যাকগে, এখন শোনো মা, বাবাকে সমস্ত বুঝিয়ে পড়িয়ে মাথার ভেতর ঠিক ঢুকিয়ে দিতে পেরেছো তো?
1: সে আর তোকে বলতে হবে না, কর্তার মন চলে দেখেছি, তারও খুব আশা বটঠাকুর তোর নামই সব লিখে দেবে, আর এ তো আর অন্যায় বলা যায় না।
3: বাবা যদি একটু বুদ্ধি খেলিয়ে কাজ করেন তাহলে ভাবনা কি, জ্যাঠামশাইয়ের অবস্থা তো হয়ে এসেছে, আর কখন ব্যবস্থা হবে?
1: হবে হবে, রুগীর ঘরে সে গেছে আমি দেখেছি, সব ঠিক হয়ে যাবে। বাপ ছেলের দিক টানবে না ঠিকই হয় কখনো, ঠাকুর দেবতা কি মিথ্যে?
4: রামকানাই বাবু, এদিকে একটু সরে আসুন।
0: কিছু বলবেন ডাক্তারবাবু?
4: হ্যাঁ, মানে বলছিলাম কি, এই যে রোগীর তো এই অবস্থা, এখন একটু জ্ঞান আছে, যদি কিছু বলবার থাকে তাহলে বলে নিই, যে কোনো সময় মারা যেতে পারেন।
0: এই সময় আপনি যদি একটু থাকেন ডাক্তারবাবু।
4: না না না, কোনো লাভ হবে না, বরং ওকে এখন ভগবানের নাম শোনান। আচ্ছা আমি চলি।
0: দাদা
5: কে?
0: রামকানাই।
5: ও, সময় তো হয়ে এলো।
0: ভগবানকে ডাকো, কোনো ভাবনা মনে রেখো না দাদা, আমি রইলুম, বউ ঠাকুরের কোনো কষ্ট হবে না, আর আমার অবর্তমানে নবদ্বীপ তার জ্যাঠাইমাকে দেখবে, তোমার জন্য খুব মন খারাপ, আর হবে নাই বা কেন, তোমাকেও দেবদা জ্ঞানে ভক্তি করে যেমন তেমনি ভালোও বাসে, ওই তো একমাত্র আমাদের কুলের প্রদীপ।
5: দীর্ঘজীবী হোক,
0: তোমার আশীর্বাদ। বলছিলাম কি দাদা,

0: এ সময়ে যদি তোমার কোনো ইচ্ছে থাকে,
1: মনে তো পড়ছে না।
0: দাদা, যদি তোমার উইল করবার ইচ্ছে থাকে তো বলো।
1: ও, আমি আমি বলি, তুমি তুমি লিখে নাও।
0: এই যে আমি কাগজ কলম নিয়ে বসে আছি।
1: হ্যাঁ হ্যাঁ, খুব মনে করিয়ে দিয়েছ।
0: বলো দাদা।
1: আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয়ে সম্পত্তি, আমার ধর্মপত্নী,
0: কি বললে দাদা?
1: লেখো, আমার ধর্মপত্নী শ্রীমতী বরদাসুন্দরীকে দান করিলাম।
0: লিখেছি, আর একবার তুমি
1: কি
0: কিছু নয়, সই করো। এই যে কলম,
1: হাত হাত ধরিয়ে দাও। আর আমায় কিছু কিছু বলো না।
0: ওই সুবল,
2: কি বলছেন গো? কি বলছেন?
0: চুপ চুপ আস্তে। বউ ঠাকুরন কি করছেন?
2: দিদি, কি জানি ভেতরে বসে কি যেন করছে।
0: দাদার অবস্থা খুব খারাপ, ডাক্তার জবাব দিয়ে গেছে, বোধহয় শেষ সময় উপস্থিত। শিগগির তোমার দিদিকে ডাকো।
2: এই রে, তাহলে তো মহা মুশকিল। দিদি শুনলে কেঁদে কেঁদে আকশা করবে। একটু রয়ে সয়ে বলবো?
0: আর সময় নেই তার, ছুটে যাও।
2: এই দেখো কি কাণ্ড, এই দুঃখের কথা কি করে শোনাবো? হঠাৎ শুনলে দিদি না আবার মূর্ছ যায়। যা নরম মন, হায়রে, বিনে মেঘে বজ্রের আঘাত। দিদি গো।
3: কি রে বাদর, আবার বুঝি পয়সার দরকার পড়েছে? এখন হবে না, যা।
2: আরে পয়সা নয়, পেয়াদা যে এসে গেছে, শিওরে দাঁড়িয়ে রয়েছে।
3: ও মা, পেয়াদা কেন রে? কার শিওরে দাঁড়িয়ে রয়েছে? কর্তার বুঝি? কোথাকার পেয়াদা?
2: একেবারে ধর্মরাজের আদালত থেকে খাস বর্দার হয়েছে হাজির। আরে তস হইছে না, জামাইবাবুর জোর তলব পড়েছে।
3: আ গেল যা, কথাটা খুলে বলবি না জামাইবাবু তলব পড়েছে। কোথায় তলব পড়েছে?
2: উপারে।
3: তার মানে?
2: আরে মানে গেলেই সেখানে বুঝতে পারবে। এখন ওগুলো ফেলে শিগগির উঠে পড়ো, জামাইবাবুর নাড়ি বড় ক্ষীণ।
3: অনেকদিন ভুগছে, নাড়ি তো ক্ষীণ হবে। একটু দাঁড়া বাপু, এগুলো আগে খেয়ে নি।
2: আরে খাবে কি দিদি? হ্যাঁ, বাইরে যে তোমাকে এক্ষুনি যেতে হবে। আরে ডাকাডাকি করছে, জামাইবাবুর অবস্থা ভালো নয়, সময় বড় কম।
3: বাবা বাবা, একটু কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে দুটো পান্তা ভাত, এই তো। তাও যে একটু বসে চিড়িয়ে মুখে দেবো, তারও সময় পাওয়া যায় না। 2 মিনিট পরে গেলে কি সময় পালাবে?
2: তোমার দুটি পায়ে পড়ে দিদি, উঠে পড়ো। খাওয়া তো কথায় কথায় শেষ করে এনেছো, আর দেরি করো না। হ্যাঁ, ডাক্তার যে জবাব দিয়ে গেছে, সময় আর দাঁড়িয়ে থাকবে না। ওদিকে হয়তো এতক্ষণে,
3: তবে দাঁড়া, যাচ্ছি।

0: মরণকালে বুদ্ধি নাশ হয়, এমন সোনার চাঁদ ভাইপো থাকতে।
1: মেজবউ, তোমার তো বুদ্ধি নাশের সময় হয়নি, তবে তোমার এমন ব্যবহার কেন? দাদা গেলেন, এখন আমি তো রয়ে গেলুম। তোমার যা কিছু বক্তব্য আছে আমায় অবসর মতো বলো, এখন ঠিক সময় নয়।
0: তবে ঠিক সময়টা কখন শুনি? এই অন্যায় তুমি সইতে পারো, দাদার ভাই তো, কিন্তু আমার আবার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। এক বই দুই নয়, বংশ আলো করা ওই একটি ছেলে, তাকে কিনা নিজের জ্যাঠা হয়ে সর্বস্ব ফাঁকি দিলে এমনি বুড়োর বিবেচনা? ছেলে গেল ভেসে, বড় হলো দ্বিতীয় পক্ষের সোয়াগ।
1: তোমার তো বুদ্ধি বিবেচনা এখনো হারিয়ে যায়নি, তবে এই অসময়ে গোল বাঁধাও কেন? আমার দুই ভাই পৃথক ছিলুম জানো তো, পৃথক অন্যটা স্বীকার করতো।
0: হলি বা পৃথক অন্য, বংশে বাতি দেবে কে, চোদ্দ পুরুষকে জল দেবে কে? তোমার দাদার দ্বিতীয় পক্ষের সংসার না আমার নবদ্বীপ চন্দ্র?
1: দাদার বিষয় সম্পত্তি ন্যায় হোক অন্যায় হোক, দাদা যা ভালো বোধ করেছেন তার উপর কথা কি? আর বাড়িয়ে তুলো না, নবদ্বীপ চন্দ্র এসে গেছে।
0: শুনেছিস নবদ্বীপ, তো জ্যাঠা মশাইয়ের কাণ্ড, কালে না ধরলে কি মানুষের এরকম অতিচ্ছন্ন হয়?
2: এ ভুল আমি ঘুচিয়ে দেবো, জেনে রেখো মা। একটু কানাঘুষো শুনেই ছুটে আসছি, দেখবো মুখাগ্নি কে করে। আর শ্রাদ্ধ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয়।
1: বাবা নবদ্বীপ, যে লোকটা ডপ

0: সাহেবের ছাত্র ছিল, কিছুই মানত না। শাস্ত্র মতে যেটা সবচেয়ে অখাদ্য সেইটি যার সবচেয়ে বিশেষ তৃপ্তি ছিল। বেঁচে থেকে যার এই দশা, সদ্য মরে সে যে পিণ্ডিনাশের ভয়ে কিছুমাত্র অস্থির হবে এমন তো মনে হয় না। আর গোল করে কি হবে বাবা, চুপ কর।
1: শুনলে মা, শুনলে বাবার কথা?
2: ওকে ভীমরতি ধরেছে, নইলে ও কথা বলে?
1: চুপ কর বললেই আমি চুপ করব। এর শোধ তুলে তবে ছাড়বো না। জ্যাঠামশাই মনে করেছেন যে মরে বেঁচে যাবেন, সে পথ আমি মেরে দিচ্ছি। লোকটা পরকালে গিয়ে মরে থাকবে, যেমন কর্ম তেমনি ফল। পিণ্ডি লোভ, পিণ্ডি না পেলে উদ্ধার নেই, গয়ার পাপ পিশাচ হয়ে ঘুরে মরতে হবে।
0: তাতে কি কোনো ফল হবে মনে করো?
1: জ্যাঠামশাই যে লোকে গেলেন সেখানে ভিক্ষে করে পিণ্ডি মেলে না, বেঁচে থাকার অনেক সুবিধে আছে, আর সেটা এই আমি প্রমাণ করে দেব।
0: চোখের জল মোচু। হা দাদা, তোমাকেই সব বিষয় দিয়ে গেছেন, এই তার উইল, লোহার সিন্ধুকে যত্ন করে রেখে দিও। হ্যাঁ, আমারই লেখা। দাদার শেষ সময় আমি পাশে ছিলাম, তিনি যা বলে গেলেন আমি তাই লিখে নিয়েছি, তারপর সই করে দিয়েছিলাম। আহা, কেন বউ ঠাকুর রম করছো? দাদার বিষয় সম্পত্তি দেখবে, মুখ তুলে চাইবে, ভাবনা কি? আহা, সে আমাদের কপালের দোষ, আমার কাজ আমি করলুম, এবার চলি। এই ভালো মানুষটাই তো কাল হয়েছে সংসারের চোখে।
2: এমন কর্মনাশা লোক কখনো দেখিনি। হ্যাঁ, নিজের হাতে উইল লিখেছে, অথচ মরণকালে যে মানুষটার বুদ্ধি লোপ হয়েছে তার কথাটাই মাথা পেতে নিলে, তার ভুল শুধরে নিজের ছেলের নামটা লিখলে না? তাতে মহাভারত কি অশুদ্ধ হতো না ধর্ম রসাতলে যেত? এই যে বউ ঠাকুরের মায়া কান্না দেখে সান্ত্বনা দিতে গিয়েছিলে বুঝি, মরণ দশা আর কি।
0: আহা, কর্তব্য তো একটা আছে।
2: খুব ন্যায় ধর্ম করেছ, থামো। আপন সন্তানের স্বার্থ যে বাপ দেখে না সে শুধু নির্বোধ নয়, সে নিশ্চয়ই কোনো ডাইনির পাল্লায় পড়েছে।
0: এই তো বড় বিড়ম্বনা। আরে, উইল লেখবার আগে দাদার কানে আমি নবদ্বীপের কথা তুলেছি, যাতে ওকে দেয়। সেরকম যুক্তি আশ্বাস যতটা সম্ভব দেখাতে আমি কসুর করিনি। তবু যদি দাদা বউ ঠাকুরকে সম্পত্তি দিয়ে যায়, আমি সেখানে কি করতে পারি বলো?
2: যে কোনো কমবেন নয় সে আবার কি করবে? করবার ইচ্ছে কি ছিল? বাপ হয়ে শত্রুর কাজ করলে?
0: আমার অপরাধ কি? আমি তো দাদা নই।
2: না, তুমি বড় ভালো মানুষ, তুমি কিচ্ছু বোঝো না। দাদা বললেন লেখো, আর ভাই অমনি লিখে গেলে, তোমরা সবাই সমান। তুমিও সময়কালে এই কীর্তি করবে বলে বসে আছো।
0: কি আবার কীর্তি করব? কি সব বলছো?
2: ঠিকই বলছি, আমি মলেই কোন পোড়ার মুখি ডাইনিকে ঘরে আনবে, আর আমার সোনার নবদ্বীপকে পাথারে ভাসাবে। কিন্তু সেজন্যে ভেবো না, আমি শিগগির মরছি নে।
0: ও কি কথা, মরতে যাবে কেন?
2: হ্যাঁ গো হ্যাঁ, মলেই তো তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় তা কি জানি নে, ওই দাদারই তো ভাই।
0: তুমি এমন ভাব দেখাচ্ছ যেন আমি সোনার নবদ্বীপকে বিষয় থেকে বঞ্চিত করে তোমার কল্পনার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখে দিয়ে মরে বসে আছি। আমায় ক্ষমা করে মেজবো, আমি অপরাধ স্বীকার করে নিচ্ছি, যাই এখানে আর নয়।
1: মা, ও মা,
2: নবদ্বীপ এলি, কি বলছিস?
1: শোনো, এদিকে একটু সরে এসো। দেখো মা, আমার কয়েকজন বন্ধু আছে, তারা খুব বুদ্ধি ধরে, বিশেষ শ্রীনাথের তো কথাই নেই, তাদের সঙ্গে অনেক পরামর্শ করে একটা রাস্তা ঠিক করা গেছে।
2: আর কি রাস্তা ঠিক করবি? রাস্তা কি আর রেখেছে?
1: কোনো ভাবনা নেই মা, এ বিষয়ে আমিই পাবো। কিছুদিনের জন্য বাবাকে এখান থেকে সরিয়ে দেওয়া চাই,
3: তিনি থাকলে সমস্ত ভণ্ডুল হয়ে যাবে।

0: যেমন তেমন ছল করে বাবাকে কাশিতে বা অন্য কোনো জায়গায় সরিয়ে দেবার ব্যবস্থা করতেই হবে মা।
1: আচ্ছা, কাশিতে যাতে ও যায় সেই ব্যবস্থাই করছি। ও দরকার যদি পরে ডেকে পাঠাতে কতক্ষণ?

0: স্বামীর বিষয় সম্পত্তি হাতে পেয়েও যে এত দুর্ভাবনায় পড়তে হবে তা কি স্বপ্নেও ভেবেছি? জ্যাঠাইমা আমি কোথায় নবদ্বীপ আমার সহায় হবে তা নয় সে কিনা আমার নামে ইল জালে নালিশ করে আদালতে গিয়ে দাঁড়িয়েছে।
1: দিদি দিদি তুমি অত ভাবছো কেন? বাছাদন এবার টের পাবে, উইল জাল করে আবার উল্টো চাপ। আমরাও তো নবদ্বীপটার নামে উইল জালে নালিশ ঠুকে দিয়েছি, দেখো না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।
0: তুই তো বলছিস সুবল, কিন্তু ভরসা পাই কি করে? আমার পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী, সই কারো বুঝবার সাধ্যি নেই। কি যে উপায় করি!
1: উপায় ঠিক হয়ে যাবে দিদি, তোমার কিচ্ছু ভাবনা নেই, আমি সাক্ষী দেবো আরো সাক্ষী জোটাবো, দেখোই না শেষ পর্যন্ত কি করি।
0: ব্যাপারটা যে একেবারে পেকে উঠেছে, নবদ্বীপ তো শুনছি সাক্ষী জুটিয়েছে, ওর নামে যে উইলটা বার করেছে তার নাম সই দেখলে নাকি তার জ্যাঠার হাতে লেখা স্পষ্ট প্রমাণ হয়। এই সমস্ত কি গোলমালি ব্যাপার বাবা!
1: দিদি ব্যাপারটা তো খুবই সোজা ছিল, গন্ডগোল পাকিয়ে তুলেছে ওই নবদ্বীপটা, মনে করেছে প্যাঁচ দিয়ে বিষয় সম্পত্তি সব হাতিয়ে নেবে। হ্যাঁ, এই জালিয়াতির জন্য ওকে জেল খাটিয়ে ছাড়বো, এই তোমাকে আমি বলে দিচ্ছি।
2: কি গো গিন্নি ঠাকুরুন, কাশিতে গিয়ে বিশ্বনাথের আশ্রয় আমি তো বেশ ছিলুম, আবার জরুরি ডাক পড়ল কেন? গোলাম হাজির, এখন মহারানীর কি অনুমতি হয়?
3: নাও নাও, আর রঙ্গ করতে হবে না, এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন, একদিনের তরে তো মনেও পড়েনি।
2: তুমি বেশ উল্টো চেহারা চাপ দিতে জানো দেখছি মেজে বউ। তোমারও কি আমাকে একবেলার জন্য মনে পড়েছে সত্যি বলো দেখি? আমি কিন্তু রোজ তোমাদের কথা ভেবেছি। যাই কেন বলো, মেয়েদের মন বোঝা ভার দেবতারাই হার মানে তো মানুষ।
3: থামো গো থামো, পুরুষদের জানতে আর বাকি আছে কি? পুরুষের ভালোবাসা যেন মুসলমানের মুরগি পোষা।
2: আর মেয়েদের মুখে মধু হৃদয়ে খুর।
4: মা, বাবা আদালত থেকে সাক্ষী সফিনা পেয়েছে, দেখলুম বাবার মুখের চেহারা বদলে গেছে, ব্যাপারটা হয়তো বুঝতেই পারেনি, এদিকে আসছে, ভালো করে বুঝিয়ে দাও।
3: আর সে তোকে ভাবতে হবে না নবদ্বীপ, তুই কাছাকাছি থাক, দরকার হলে এসে পড়িস।
2: মেজো বউ এ কি আবার কাণ্ড? হ্যাঁ, সাক্ষীর সফিনা আছে কেন, ব্যাপার কি?
3: এও বুঝলে না, হার জ্বালেনি ডাইনি বড্ড জ্বালিয়ে তুলেছে, নবদ্বীপকে ওর জ্যাঠা কত স্নেহ করতো কতই না ভালোবাসত, আর ওই ডাইনি মুখপুরি যে বাছাকে জ্যাঠার ন্যায্য ওয়ারিশি সত্ত্ব থেকে ফাঁকি দিতে চায় তা নয়, আবার সোনার ছেলেকে জেলে পাঠাবার ব্যবস্থা করছে।
2: কারণ কি, নবদ্বীপের কসুর কি খুলে বলো?
3: ইয়ার কি খুলে বলতে হয়, বাছা আমার জ্যাঠার বিষয় সম্পত্তি ন্যায়ত অধিকারী, তাইও প্রমাণ করতে চায়, আর তাই বলেই তাই চোখাকির এত রাগ।
2: ও, ব্যাপারটা এতক্ষণে বুঝেছি, কিন্তু এ কি?
3: তোমার চক্ষু স্থির হয়ে গেল যে দেখছি।
2: তুই কি সর্বনাশ করছিস?
3: কেন, এতে নবদ্বীপের দোষ হয়েছে কি? সে তার জ্যাঠার বিষয় নেবে না, অমনি এক কথায় ছেড়ে দেবে?
2: ইস, কি অন্যায়, এ কি পাপ! নবদ্বীপকে মতি দিলে কে? দাদার সম্পত্তি তার স্ত্রীকে দিয়ে গেছেন।
3: হ্যাঁ, দিয়ে গেছেন সহজ বুদ্ধিতে নয়, মরণকালে আর ওই ডাইনির মন্ত্র গুনে।
4: জ্যাঠামশায় মতিভ্রম হয়েছিল, তাই আমি এই ভুল নিজের হাতে শুধরে নিচ্ছি, এমন কি অন্যায় কাজ করছি?
2: বলিস কি, আরে বলিস কি, আমাকে যে তোর হতভম্ব করে দিচ্ছিস, এখন বলছি অন্যায় করিসনি, আমার কথা যদি না শুনিস তোরা যা খুশি করকে যা, আমি কিচ্ছু জানি না।
3: বাপ হয়ে ছেলের দিকটা তুমি দেখবে না?
2: সেই জন্যই তো আমি নিষেধ করেছি।
4: বাবা, আমার যাতে ভালো হয় তা কি তুমি করতে চাও না? আমার স্বার্থের সহায় তুমি দাঁড়াবে না?
2: ছি ছি ছি ছি, এই যে অধর্ম অধর্ম!
3: তাহলে তুমি ধর্ম নিয়েই থাকো, আমাদের মঙ্গল তোমার কাছে কিচ্ছু নয়, স্ত্রী ছেলে তোমার কাছে তুচ্ছ, তাই হোক আমার যেখানে দু চোখ যাই চলে যাব।
4: বাবা, বিবেচনা করে দেখো, নইলে চোখের সামনে তোমার ছেলেকে মরতে দেখবে তোমার।
2: আহ, আচ্ছা আচ্ছা, যা যা আবার হবে, যা যাতে যা, তোর এখান থেকে যা যাতে যা, আমায় একলা থাকতে দে, এর একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করব না।
5: ধর্মা,

0: কথা শ্রীমতী বরদাসুন্দরীকে তার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি যে উইল করে দিয়ে গেছেন সে উইল যে জাল তা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। গুরুচরণ বাবু অপুত্রক ছিলেন এবং তার অনুজ রামকানাই বাবুর পরিবারের সঙ্গে একান্নবর্তী ছিলেন না। তাছাড়া এজমালি সম্পত্তি নয়। এক্ষেত্রে বিধবা স্ত্রীকে বঞ্চিত করে কোনো ব্যক্তি কৃতগণ্য ভাইপোকে সমস্ত বিষয় উইল করে দিতে পারেন না, ন্যায়ত ধর্মত তা সম্ভব নয়। নিঃসন্দেহেই বলা যায় যে নবদ্বীপচন্দ্র বিধবা বরদাসুন্দরীকে সহায়হীন জেনে মিথ্যে উইল খাড়া করে তার বিষয় সম্পত্তি গ্রাস করবার দুরভিসন্ধি করেছেন।
1: কিন্তু কৌশলী মহাশয়, আমাকে এই মকদ্দমার সাক্ষ্য প্রমাণ দেখেই বিচার করতে হবে। আপনার মক্কেলের পক্ষ থেকে যে উইল এক্সিবিট করা হয়েছে তাতে যা সই আছে তা বিশেষ সন্দেহজনক। কতকগুলো কাঁপা বাঁকা রেখা কি নাম বোঝা দুঃসাধ্য, কিন্তু অপর পক্ষের উইলে নামের স্বাক্ষর পরিষ্কার, সুস্পষ্ট প্রমাণিত হচ্ছে উইলকর্তার নাম। আপনার আর কোনো সাক্ষী আছে?
0: আগে হুজুর, সাক্ষী নিশ্চয়ই আছে, আর ভালো সাক্ষী আছে। তার এজাহার শুনলে
2: এই এই শোনো সুবল মামা, আমার হয়ে যদি সাক্ষী না দাও তবে তোমার একদিন কি আমার একদিন, তোমাকে মোটা টাকা দেবো, কিছু জমি জমাও তোমার নামে করে দেবো, কথা দিচ্ছি।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, কিচ্ছু ভেবো না নবদ্বীপ, তুমি তার জন্য শুধু আমার কথাটা একটু মনে রেখো।
4: সাক্ষী সুবলচন্দ্র হাজির।
2: ওই ওই ডাক পড়েছে, যাও যাও যাও যাও যাও।
3: হাজির আছি, হাজির আছি হুজুর।
0: বরদাসুন্দরীর নামে উইলটা সত্য কিনা
3: আগে সত্য বলা কি সহজ কথা হুজুর? সইটাই যে চেনা যাচ্ছে না।
1: আপনার পক্ষের সাক্ষী বিরুদ্ধ কথাই বলছে, এখন আপনার কি বক্তব্য?
0: হুজুর, আসল সাক্ষী রামকানাই বাবু, তাকে হাজির করতে হুকুম হোক।
4: রামকানাই চক্রবর্তী হাজির।
5: হাজির।
0: আচ্ছা রামকানাই বাবু, আপনার জ্যেষ্ঠ ভ্রাতা গুরুচরণ বাবুর সঙ্গে আপনার কি খুব সদ্ভাব ছিল?
5: আগে অসদ্ভাব ছিল না,
0: তা নয় হলো, কিন্তু আপনারা তো একান্নবর্তী ছিলেন না। তবে আপনার পুত্র নবদ্বীপচন্দ্রকে তিনি উইল করে গেলেন কি করে?
5: হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, বেশি কথা বলবার সামর্থ্য নেই। আমার যা বলবার আমি সংক্ষেপেই বলিনি, এইটুকু অনুমতি করুন।
1: বেশ, আপনি বলুন।
5: আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাঁর পত্নী শ্রীমতী বরদাসুন্দরীকে উইল করে দিয়ে যান। সেই উইল আমি নিজ হাতে লিখেছি আর দাদা নিজ হাতে স্বাক্ষর করেছেন। আমার পুত্র নবদ্বীপচন্দ্র যে উইল দাখিল করেছে তা মিথ্যা।
3: দিদি দিদি, আমাদের জিত, চালাকি করতে এসেছিল নবাচন্দর, এখন যা জেলে গিয়ে পচে মরে যা।
6: বলিস কি রে সুবল, তাহলে ধর্ম এখনো আছে। আমার যা ভাবনা হয়েছিল ঠাকুর পর্যন্তই তো হলো, জানি অধর্মের কাজ ও মানুষ কখনো করবে না।
3: বুড়ো সমস্ত মাটি করেছিল, আরে আমার সাক্ষীতে তো মকদ্দমা রক্ষে পায়। জানো দিদি, লোক চেনো না তো?
6: বটে, লোক কে চিনতে পারে, আমি বুড়োকে ভালো বলেই জানতুম। কি হবে মা, কি হবে মা, ওকে জেলে ধরে নিয়ে গেল যে আমি কি করে বাঁচব মা?
7: অদৃষ্ট বৌমা, অদৃষ্ট কর্মফল, এখন সব বুঝি ডুবলো, শেষ রক্ষে হলো না। তোমার শ্বশুরের অবস্থা দেখো, এই তোমার মনে ছিল ছেলেকে জেলে পাঠিয়ে আদালত থেকে অজ্ঞান অবস্থায় কঠিন বিকার জ্বর নিয়ে ঘরে ফিরে এলে, হায় পোড়া কপাল। মা গো, এ যে হিতে বিপরীত হলো, এমন করে কপাল ভাঙবে খে জানতো মা?
8: চুপ করো বৌমা, চুপ করো, একজনের ভুলেই এই সর্বনাশ, সব বজায় থাকবে মা, ধৈর্য ধরো, ভগবানের মার।
5: নবদ্বীপ, নবদ্বীপ, অন্যায় করিস নি বাবা, তোর ভালো হবে নবদ্বীপ, ছেড়ে ফেল, ছেড়ে ফেল উইল, সব মিথ্যে, সব মিথ্যে।

0: দেব, অন্যায় করিস নি বাবা, তোর ভালো হবে। নবদ্বীপ, ছেড়ে ফেল, ছেড়ে ফেল উইল, সব মিথ্যে, সব মিথ্যে।
1: ওগো কি হবে গো, আমার এখনো কোন দোকান যাবে। রক্ষা কর,
0: রক্ষা। না না না না না, অধর্ম সইবে না, আয় ফিরে আয় নবদ্বীপ, অন্যায় সইবে না। ওরে ওরে নবদ্বীপ বাবা, আয়, সত্যের জয় বলিস রে নবদ্বীপ, সত্যের জয়।
1: জগদীশ্বর, এই কি তোমার নিষ্ঠুর বিধান? একদিকে ভরে দাও, একদিকে মারো। আমার কোল থেকে ছেলেকেও কেড়ে নিলে, স্বামীকেও মারলে, সর্বহারা করলে।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে রামকানাইয়ের নির্বুদ্ধিতা নাটকটি শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জহর গঙ্গোপাধ্যায়, সত্য রায়, অজিত চট্টোপাধ্যায়, শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মাখনলাল রায়চৌধুরী, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সাধনা রায়চৌধুরী, শিপ্রা বসু ও অপর্ণা দেবী। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। বেতার নাট্যরূপ ও প্রযোজনা বাণী কুমার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বেতার নাটক রাম কানাইয়ের নির্বুদ্ধিতা।

সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিতপুরে পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার স্বর্ণরথে, বারেক থামিয়া মোর বাতায়ন পানি, চেয়েছিলে তবু করুণ নয়ন পাতে। সুন্দর এভাবে বোধহয় আসেন আমাদের কাছে, আর এখানে সুন্দর মানেই হচ্ছেন রবি ঠাকুর। গতকাল আমরা তার জন্মদিন পালন করেছি সবাই মিলে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে যেন মনে হয় শুধুমাত্র 25শে বৈশাখ বা 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেক দিনের, আমাদের প্রত্যেকটা মুহূর্তের, আমাদের প্রত্যেকটা অনুভূতির। আর সেই অনুভবকে সঙ্গে করে নিয়েই আমরা চলে এসেছি আজকের অতিথি পর্বে, শুধুমাত্র FM উচ্চায়ন্ততে। শ্রোতা বন্ধুরা, আমি স্বাগত জানাচ্ছি আপনাদের আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, এবং যিনি আমাদের সঙ্গে রয়েছেন তাকে নিয়ে কি বলবো বলুন। তাকে নিয়ে যদি বলি তিনি রবীন্দ্রনাথকে সঙ্গে করে নিয়ে বাঁচেন, সেটাও প্রযোজ্য। তাকে নিয়ে যদি বলি তিনি স্বর্ণযুগের বাংলা গানকে সঙ্গে করে নিয়ে বাঁচেন, সেটাও প্রযোজ্য। এমন কোনো গান নেই যা তার নখদর্পণে নেই বা তার সুরে সুরে বেজে ওঠে না। আমাদের সকলের প্রিয় এই ত্রিপুরা রাজ্যের অত্যন্ত গুণী একজন শিল্পী তনুময় বিশ্বাস। তনুময়দা, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে, আর সেই সাথে 25শে বৈশাখ কালকেই আমরা কাটালাম।

0: একদম
1: আজকের দিনে তোমাকে পেয়েছি সে একটা অন্যরকম পাওনা আমাদের কাছে।
0: আমারও খুব ভালো লাগছে আজকের দিনে FM উজ্জয়ন্তে আমি ডাক পেয়েছি। আর রবি ঠাকুরের জন্মদিন যেটা তুমি বললে শুধু একদিনই কেন, প্রতিদিনই আমরা পালন করতেই পারি, যেহেতু ওনাকে সঙ্গে নিয়ে বাঁচি চলি সব কিছুই ওনার ভাবনা চিন্তাকে সাথে নিয়ে চলছি। ওনার জন্মদিনটা শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ কেনই বা থাকবে,
1: কেনই বা থাকবে, ঠিক, তিনি তো আমাদের প্রত্যেক দিনের সঙ্গী।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: আর এভাবেই আমরা কিন্তু আমাদের বন্ধুদেরও প্রত্যেক দিনের সঙ্গী করে রাখি, যেমন আমাদের FM উজ্জয়ন্তের বন্ধুরা প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে থাকেন। শ্রোতা বন্ধুরা, একবার জানিয়ে দিই যে আপনারা এই অনুষ্ঠানটি যেই পেজ থেকে লাইভ দেখছেন সেই পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ আমাদের প্রত্যেক দিনের সমস্ত অনুষ্ঠানের আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। আর সেই সাথে পরিচয় পর্ব যখন চলছে, যেই দুজনের সঙ্গ ছাড়া হয়তোবা আজকের অনুষ্ঠানটা অসম্পূর্ণ থাকবে তাদের সঙ্গে পরিচয় করি। আমাদের সঙ্গে আছে সমীরণ, আর সঙ্গে থাকবে তমাল হ্যান্ডসনিক, আর সেই সাথে গোটা লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্বে রয়েছে কৌশিকদা। তাহলে সবাইকে সঙ্গে করে নিয়ে চলুন গুটি গুটি পায়ে শুরু করি আমাদের সুরেলা সফর, রবিবারের সুরেলা সফর। তো তনুময়দা, রবি ঠাকুরের কথা উঠলই যখন, তিনি তো আমাদের নিভৃত প্রাণীর দেবতা, সেই দেবতাকে স্মরণ করে যদি একটু এগোনো যায়।
0: নিশ্চয়ই, আমি রবি ঠাকুরের পূজা পর্যায়ের একখানা গান দিয়ে শুরু করছি।

তনুময়দার গানে আমরা সেই ধ্রুবতারার কাছে আবারও পৌঁছে গেলাম। মনে হলো যে রবি ঠাকুর আমাদের কাছেই আছেন, আর এটা কি বলা যায় তনুময়দা যে রবি ঠাকুর সবটা সময়ই আমাদের কাছে আসছেন, আমরা যদি অনুভব নাও করে থাকি যে ঠিক আছে এখন আমাদের রবি ঠাকুরের প্রয়োজন নেই, যদি মনে হয় তখনও তিনি আমাদের

0: আপনি ধরে থাকেন?
1: একদমই, আমার তো মনে হয় প্রয়োজন নেই এই বোর্ডটা আছে না।
0: একদম তাই।
1: ওই ওই জায়গাটা
0: বলো যে বাঙালিদের কাছে আমার ভগবান যেমন, ঠিক ভগবানের আরেক রূপ কিন্তু রবীন্দ্রনাথ।
1: আমার আমরা আসলে কি, যদি ভগবানকে আমার মনে হয় যে একটা একটা ব্যক্তিগত শক্তি বা এরকম একটা শক্তির আরাধনা, তার জন্যই আমরা ভগবানকে মানি। আমার ব্যক্তিগত অভিমত যে ভগবানকে আমরা ওইভাবেই মানি যে ঠাকুর আমার দিকে একটু দেখো, আমার দিকে একটু লক্ষ্য রেখো। তো আমি মূলত আমার কথাই বলবো যে আমি গানটা বা রবীন্দ্রনাথকে ওইভাবেই দেখি। কোথাও যেমন আজকে এখানে অনুষ্ঠান করার আগে, এখানে ঢোকার আগে
0: রবি ঠাকুরের
1: একটু দেখো, অনেকটা সময় গাইতে হবে, তো এরকম একটা ভাবনা, মানে নিজের চলার পাশাপাশি রবীন্দ্রনাথকে নিয়েই চলছি। বা এটা আমি বলতে পারি উনি আমার সঙ্গে আছেন বলেই আমি দুই একটা গান গাইতে পারি।
0: সেটা যখন বললে যে জীবনের ধ্রুবতারা, তো জীবনের দিশা দেখানোর মানুষটি কি রবি ঠাকুর?
1: একদমই তাই। কিন্তু রবি ঠাকুরকে যিনি চিনিয়েছেন আমাকে, আমার গুরু সমীর স্যার, স্যারের কথা না বললে হয় না। কারণ আজকে স্যারের জন্য হয়তো রবি ঠাকুর, নয়তো রবি ঠাকুর পড়াশোনা নিয়ে হয়তো অন্য কোথাও থাকতাম, গানের জগতে হয়তো বা আসতাম না। থাকে না, জীবনের একটা সময় ডাইভার্সন আসতো, অনেকেরই আসে। তো ওই জায়গাটাতে প্রধান ভূমিকা হয়েছে আমার গুরুর, আমার স্যার সমীর স্যার। স্যার আস্তে আস্তে যদি মাত্র মানে বয়সের সাথে সাথে রবি গানকে বোঝানো শুরু করলো, দেখলাম যে না এখানে এটাই একটা আলাদা জগৎ, এখানে একটা আলাদা আনন্দ। তো এই পথেই এখনো চলছি।
0: বাহ, সমীর স্যারের হাত ধরে তোমার রবি ঠাকুরের সঙ্গে পরিচয়।
1: একদম।
0: কিন্তু জীবনে কখন সেই সময়টা এলো যখন মনে হলো যে তনুময়দা গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে বা জীবনের মূল মন্ত্র বা সাধনা হিসেবে গানকেই সঙ্গী করে নেবে?
1: এইটা তো একটা বড় কাহিনী, অল্পতেই বলি। মানে গানটার মধ্যে কখনো আমি হার মানিনি, প্রথম কথা হচ্ছে এটা। মানে এখানে যে একটা থাকে না হেরে যাওয়ার কোনো একটা বিষয়, বাট এই জগৎটার বাইরে যে আরেকটা জগৎ আছে, যেখানে ধরো পড়াশোনা, চাকরি, প্রফেশন কি হবে, সেরকম একটা ভাবনা চিন্তা থাকে না আমার, কেন কেন জানি না কখনো ওই দিকে মাথায় যায়নি। মানে আমি যে একটা চাকরি করব, কোনো একটা ডিপার্টমেন্টে গিয়ে আমি ইন্টারভিউ দেব, তারপরে এটা হবে কি হবে না, আমি ওইদিকে যাইনি কখনো। যতদিন স্যার বেঁচে ছিলেন, ততদিনে স্যার শেষ জীবন পর্যন্ত, শেষ লগ্ন পর্যন্ত আমি স্যারের সাথে ছিলাম। স্যার চলে যাওয়ার পরে কিছুটা দিন প্রচণ্ড ডিপ্রেশন, মানে স্যার লাইক
0: মনে হলো যে পৃথিবীটাই শুনে
1: বাবা আমার আমার তো সত্যি কথা আমার বাবার মতোই স্যারকে আমি দেখতাম, স্যারের সঙ্গে থাকতামও বেশি সময়। তো মনে হতো যেমন স্যার যেভাবে চলছে, স্যার যে গানের মধ্যে একটা আলাদা জগৎ বা আনন্দ, একটা সম্মান, একটা পরিচিতি, আমাদের রাজ্যের একটা গর্ব সমীর কান্তি দাস। তো ওই জায়গাটা একটা আস্তে আস্তে ভাবতে শুরু করলাম যে যদি কখনো স্যারের জায়গা তো যেতে পারবো না, যদিও স্যারের যদি অন্তত পায়ের ধুলাটাও যদি কিছু একটা হতে পারি, ওই ভাবনাটা মনে আস্তে আস্তে জাগতে শুরু করলো। আর ওই যে একটা বাইরের যে কম্পিটিশন, ওইটা সবাই করছে, আমি ওইদিকে যাব না, এটার থেকে একটু আলাদা হয়ে গেছি তখন।
0: মানে ভাবনাটা করে একেবারে মানে
1: একদম আলাদা হয়ে গেছে,
0: পুরোপুরি আলাদা।
1: আর স্যার যাওয়ার পরে তখন মনে হলো যে না, স্যার যা শিখিয়েছে, যা স্যার থেকে করেছি, এটা যদি ধরে না রাখতে পারি, স্যারের স্যার যা করে গেল বা স্যার থেকে যা শিখলাম, এটা আমার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। ওই কারণে ভাবলাম
0: সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস,
1: এটাকে নিয়ে থাকি।
0: বাহ, আর একেবারে ছোটবেলায় যদি পৌঁছে যাই তোমার, তাহলে শুরুটা কিভাবে হলো?
1: শুরু আমার বাড়িতে আমার মা গান করতেন, আমার ছোট মামা গান করতেন। মূলত আমার মা একজন টিচার, চাকরির জন্য স্কুলে দৌড়ঝাঁপ থাকতো প্রত্যেক দিনই, সরকারি চাকরি যেরকম থাকে। বাট আমার যে ছোট মামা, এখন নেই, মারা গেছেন, ওই মামা আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব কম্পিটিশন বা নিজে গান তুলিয়ে দেওয়া, আমার মামাও আমার স্যারেরই ছাত্র ছিল।
0: আচ্ছা।
1: তো ওইভাবে সব মামা, বাইরে স্যার, বাড়িতে ওই মামা, তপন মামা। তো মামার তত্ত্বাবধানে থাকতাম, মামাই বিভিন্ন জায়গাতে কম্পিটিশানে নিয়ে যেত, গান তুলাতো। এবং এই আকাশবাণীতে আমি প্রথম কাকলিতে যে ইন্টারভিউ দিলাম, তখন আমার মামাই আমাকে এখানে নিয়ে এসেছে।
0: আচ্ছা।
1: মামা এসে, মামা আমাকে কাকলিতে ইন্টারভিউ দেওয়ালো, কাকলির বয়স শেষ হলো 16 বছরে, আবার যুববাণীতে মামা নিয়ে বসলাম, সেখানে 30 বছর পর্যন্ত যুববাণী করলাম। ইতিমধ্যেই মামাও পৃথিবী ছেড়ে চলে গেলেন। তারপর
0: এখন তো আমাদের আজকের অতিথি হিসেবে আছেন তিনি, আর পাশাপাশি গ্রেড হিসেবেও আছেন। তো তনুময়দা, এই আমাদের গল্প আড্ডা চলতে থাকবে, তো তারই মধ্যে আরো একখানা গান শুনি।
1: নিশ্চয়ই নিশ্চয়ই।
0: কি গান শুনবো এবারে?
1: গানটা বলি না, সোজা শুরু করি?
0: ঠিক আছে, চলো আরো একখানা গান আমরা শুনবো এবারে তনুময়দার।

আর সেই সাথে শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন আমাদের দেখছেন এই ফেসবুকে, তাদেরকে বলি আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অনুষ্ঠান। আর পাশাপাশি আমাদের ফোনও করতে পারেন, 03812326253 আমাদের ফোন নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান।

0: দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমারে। তনুময়দা, এই যে এত এত পর্যায়ে রবি ঠাকুর তার গানগুলোকে ভাগ ভাগ করে গেছেন, সেখানে প্রকৃতি আছে, প্রেম আছে, পূজা আছে, দেশাত্মবোধক আছে, তোমাকে কোন পর্বটা ভীষণ কাছে টানে?
1: আমার কাছে প্রেম প্রকৃতি।
0: আচ্ছা,
1: এমন অনেক গান আছে যেটা প্রেম প্রকৃতি দুইটাই, মানে গানটা শুনলে

0: হয়তো কোথাও ভাববে এটা প্রেম পর্যায়ের গান, আদতে তা প্রেম নয়, এটা প্রকৃতিকে রিলেট করা আছে, এরকম কিছু গান যেটা তুমি ধরতেই পারবে না। আবার সেম জিনিসটা পূজা পর্যায়ের গান তুমি গাইছো বা এটা ধরো প্রেম পর্যায়ের গান, কিন্তু এটা গাইতে গেলে মনে হচ্ছে না এটা পূজার পর্যায়ের গান, একটু কনফিউশন ওই জায়গাটার মধ্যে। তো তখন গিয়ে ধরো গানটার প্রত্যেকটা গানের তো পর্যায় উপপর্যায়ও থাকে, তো ওই উপপর্যায়টাও আমাদের একটু লক্ষ্য করা উচিত। যেমন ধরো কিছু পূজার পর্যায়ের গান আছে, তার উপপর্যায় হচ্ছে প্রার্থনা, এরকম ধরো ওই যে বরিশোধারা মাঝে শান্তির বাণী, এটা কিন্তু পূজা পর্যায়ের গান, বাট তার উপপর্যায় হচ্ছে প্রার্থনা। তো অনেক সময় ধরো কোনো একটা গান অনুষ্ঠানের একটা শুভ সূচনা, উদ্বোধনী সঙ্গীত, এই গানটা নির্দ্বিধায় গাওয়া যেতে পারে।
1: একদম তাই। আবার কখনো কখনো মনে হয় যে প্রেম আর পূজা একসঙ্গে
0: মিশে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ,
1: এটা হয়তো বা পূজা পর্যায়ের গান কিন্তু মনে হচ্ছে যে না
0: প্রেম, হ্যাঁ একদম একদম,
1: অথবা প্রেম পর্যায়ের গান মনে হচ্ছে এটা তো ভগবানের জন্য তুলে রাখা।
0: এই যে এখন যে আমি গানটা গাইলাম, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে, এটা পূজা পর্যায়ের গান,
1: পূজা পর্যায়ের গান, কিন্তু মনে হলো
0: যে আমরা এটা প্রেমের কিছু একটা ব্যাপার থাকছে।
1: একদম তাই, একদম তাই, অসাধারণ অসাধারণ। আর এখানেই হয়তোবা রবি ঠাকুর আমাদের সব থেকে কাছের মানুষ, কারণ জীবনের এমন কোনো ভাব, এমন কোনো অনুভব বাকি নেই যেটা তিনি ছুঁয়ে যাননি, তাই না? আর কখনো কখনো এমন কোনো রবি ঠাকুরের গান রয়েছে যা তুমি হয়তোবা মঞ্চে পারফর্ম করছো কিন্তু নিজের গানটা শুনেই একেবারে ভাবে আপ্লুত হয়ে গেছো।
0: হয়েছে, এটা একটা অনুষ্ঠানে আমাকে গান একটা গাইতে বলা হয়েছিল, এটা কোনো একটা স্মরণসভা ছিল।
1: আচ্ছা,
0: সেই গানটাতে ওই যে অনুষ্ঠানটা যারা অর্গানাইজ করেছে ওনারাই বলেছেন যে আছে দুঃখ আছে মৃত্যু গানটা গাইবার জন্য, মানে গানটার প্রথম অন্তরাটার পরে যে সঞ্চারীর যে পার্টটা, সেই জায়গায় এসে আমার কাছে কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওই জায়গাটা আমি হয়তো আর গাইতে পারবো না। গানের কথাটাই এরকম যে মনটা ভেঙে যায় আর কি।
1: রবীন্দ্রসঙ্গীত
0: কথা প্রধান সঙ্গীত, কথাটাই যদি থাকে, কারণ এটাকে প্রাধান্য দিতে হবে, তো আগে তো রবি ঠাকুরের লিখনীকে আগে প্রাধান্য দেব। এইটা দিয়ে ধরো তুমি বাচিক শিল্পী, এবার তুমিও রবি ঠাকুরের একটা গানকে কবিতার আকারে বলছো, তো প্রাধান্য তুমি কথাটাকে দিচ্ছ। তো এবার আমিও যখন গানটা গাইবো আমি গানের কথাটাকে প্রাধান্য দেবো, এবার মেসেজটাই যদি ক্লিয়ার না যায় তাহলে তো সেই গানটা আর কোনো প্রাণ ফুটে উঠবে না তার মাঝখানে। এবার যতই তুমি সুরে গাও তোমার যদি স্ক্যানিংটা ঠিক না থাকে তাহলে তো গানের মিনিংটা ভাঙবে না।
1: আর সেটা রবি ঠাকুরের গানের পাশাপাশি অন্যান্য যা যা গান রয়েছে,
0: আমার মনে হয় প্রত্যেকটা গানের ক্ষেত্রে গানের কথাটাকে তো মেইন তো মেসেজটা,
1: হ্যাঁ একদম তাই। আর তাই কথাটা যেন হৃদয়ে ছুঁয়ে যায়, ঠিক সেটাই আমরা চাইবো, এরকম গান তৈরি হোক। এখনো রবি ঠাকুর যেগুলো দিয়ে গেছেন সেগুলো তো আমাদের জীবন সঙ্গী, আমাদের জীবনের কি বলবো সমস্ত প্রশ্নের উত্তর হয়তোবা আমরা খুঁজে পাই গীতবিতান খুললে, গীতাঞ্জলি খুললে। তারপরেও এখন যে গানগুলো তৈরি হচ্ছে সেখানেও তো একজন না একজনকে আইডল করে আমাদের এগিয়ে যেতে হয়, সেখানে যদি আমরা রবি ঠাকুরকে আইডল করে তিনি যেভাবে কথাগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতেন এরকম কিছুটা চেষ্টা করি আমরা, তাহলে হয়তো বা নতুন কিছু ভালো গান তৈরি হতেও পারে, তাই না তনুময়দা? এবারে কি গান শুনবো বলো।
0: এবারে আমি রবি ঠাকুরেরই পূজা পর্যায়ের একটা গান আমি গাইছি, কিন্তু এটা প্রথম আমি বাংলায় গাইব, খানিকটা আমি কোকবরক ভাষায় চেষ্টা করব।
1: বাহ, আর তারই মধ্যে কিছু কমেন্ট চলে এসছে আমি একটু পড়ে দিচ্ছি। শর্বাণী দাস লিখছে, শুভ রবিবার, অনেক ভালো হোক তোমাদের অনুষ্ঠান, শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ শর্বাণী। স্বর্ণালী দেববর্মা অঙ্গরা লিখছেন, আরে বাহ তনুময় এসেছে যে আজ আমাদের FM উচ্চায়ন্তের অনুষ্ঠানে, রবিপক্ষে বিশেষ প্রাপ্তি, অসাধারণ ভালো লাগা সব রবীন্দ্রসঙ্গীতগুলো শুনব এই আশায় রইলাম, সবাইকে রবিপক্ষের শুভেচ্ছা, শর্মিষ্ঠা তোমার উপর দায়িত্ব রইল, তনুময়ের কণ্ঠ থেকে খুব সুন্দর জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলো নিংড়ে বের করে আনার, আর আমরা তার রস আস্বাদন করব, ভালো থেকো সবাই। স্বর্ণালীদি, স্বর্ণালীদি এখানে আরও একটা বিশেষ প্রাপ্তি রয়েছে যে তনুময়দা আজকে কিন্তু ভিন্ন ধরনের গান আমাদের জন্য নিয়ে এসছে। রবি ঠাকুরের গান তো আছেই, রবি ঠাকুরের পাশাপাশি আরও কিছু অসাধারণ গান আমরা আজকে শুনবো তনুময়দার কাছ থেকে, তাই সঙ্গে থেকো। দীপঙ্কর সরকার লিখছেন, খুব ভালো। সৌরদীপ গুণ লিখছে, গুড আফটারনুন, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। অঙ্কিতা সিংহ রায় লিখছেন, তনুময়দা যদি সুযোগ হয় তাহলে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এই গানটা একটু শুনিও। অনেক অনেক রিকোয়েস্ট আসছে, আমরা চেষ্টা করবো

0: তুমি কেমন করে গান করো হে গুণি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। আমরা অবাক হয়ে শুধু শুনলাম, আর সেই সাথে মনে মনে একটা প্রশ্ন জাগলো যে রবি ঠাকুরকে যদি প্রশ্ন করা যেত, তিনি কিভাবে লিখতেন, তিনি কি ভাবতেন। ঠিক তেমনি তনুময়দা কখনো যদি জীবনে সুযোগ পেতে, এমন হঠাৎ ধরো, মানে যদিও সেটা বাস্তব নয়, তারপরেও অবাস্তবিক কিছু বলতে ইচ্ছে হয় কখনো কখনো, যে ধরো জীবনে সুযোগ পেলে রবি ঠাকুর সামনে দাঁড়িয়ে আছেন, তাকে কি প্রশ্ন করবে,
1: কথা বেরিয়ে আসবে কিনা সেটা তো আগে ভাবতে লাগবে। যে নিজে একটা পৃথিবী বলতে পারা যায়, আমরা তো ইউনিভার্সিটি বলি, মানে নিজে একটা আস্ত ইউনিভার্সিটি, তো ওনার সামনে গিয়ে প্রশ্ন করা সেই মানে সেই ভাষাটুকু থাকবে কিনা, আমার তো মনে হয় না কিছু থাকবে সামনে যদি রবীন্দ্রনাথ দাঁড়িয়ে থাকেন।
0: হয়তোবা আমাদের চোখ দিয়ে তখন শুধু জল গড়িয়ে পড়বে। আর
1: আমার তো ওই সিচুয়েশন, তুমি যেটা বললে এই সিচুয়েশনটাই চোখের সামনে ভাবলে কিছু আর বেরিয়ে আসার জায়গা থাকে বলে মনে হয় না, কারণ এত বড় ব্যক্তি ওনার, এই জায়গায় আমরা তো কিছুই না।
0: ঠিক ঠিক ঠিক, আমরা তো নগণ্য মাত্র।
1: তো আরেকটা জিনিস আমি বলি, একটু ইনক্লুড করছি, যেমন ধরো এই গীতবিতান আমার জীবনের একটা বিশেষ অংশ, কারণ গীতবিতানই আমার জীবনটা চালাচ্ছে। তো গীতবিতান সৃষ্টিকারকের সামনে দাঁড় করি আমি কি বলবো।
0: কখনো এমন সিচুয়েশন এলো তোমাকে নির্বাসনে পাঠানো হচ্ছে, সঙ্গে করে যে বইটা নিয়ে চলে যাও, নিতে পারবে
1: গীতবিতানটা নিয়ে চলে যাও,
0: এর থেকে ভালো উত্তর বোধহয় আর কিছু হয় না। আর সেই অর্থে আজকে আমরা রয়েছি যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে শুধুমাত্রই যে গান হচ্ছে এমন নয়, বরং আমরা তনুময়দাকেও একটু একটু করে চিন্তাম। আমরা সবাই কম বেশি তনুময় বিশ্বাসকে সবাই চেনি, আমি জানি সেটা, কিন্তু তারপরেও ওই যে অফবিট তনুময় সেটাকে আমরা খুঁজে খুঁজে বের করছি আজকে। তো তনুময়দা, স্কুল জীবন তো আমরা শুনলাম অনেকটাই গানে গানে কেটেছে স্যারের সঙ্গে, তারপর সেভাবে গান নিয়ে তোমার যাত্রাপথ শুরু, নিজের হাতে অনেক অনেক স্টুডেন্ট তৈরি করছো। আর সেক্ষেত্রে তনুময়দা সঙ্গীত শিল্পীর পাশাপাশি সঙ্গীত গুরু হিসেবেও কিন্তু তার পরিচয় রয়েছে। তো সে অর্থে এখনের যারা স্টুডেন্ট, এখনের যারা নতুন প্রজন্ম, একটা তো জেনারেশন গ্যাপ রয়ে গেছে
1: অনেকটাই,
0: তো রবি ঠাকুরেই যেহেতু রয়েছে কিছুক্ষণ, রবি ঠাকুরের কথাই শুনি। তো এখনের প্রজন্ম রবি ঠাকুরকে কতটা চায় বলে তোমার মনে হয়?
1: এইটা বলাটা খুব কঠিন সিচুয়েশন এখন, মানে সিচুয়েশন বলতে এই যে এই প্রজন্মের যারা রবি ঠাকুরের গানের চর্চা করছে, তাদের মধ্যে এখনে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে আমাদের গুরু যা বলেছে আমরা সেটাকেই পাথেয় করে চলছি।
0: একদম তাই,
1: স্যার ওইটা বলেছেন যে হ্যাঁ এই গানটা ওইটার অর্থটা এটা, মিনিংটা এটা, স্যার জানি যা বললো সেটা আমরা মাথায় নিয়ে চলছি, এখনও চলছি। এখন কি হচ্ছে, এখন প্রথম তো গুরুমুখী বিদ্যার জিনিসটা কিন্তু এখন নেই বলাই যেতে পারে, কারণ আমি আমার জীবনে দুইজনই গুরু, একজন ননি স্যারের কাছে ক্লাসিক্যাল করেছি আর সমীর স্যারের কাছে আমি রবীন্দ্রসঙ্গীতে চর্চা করেছি। আরও তো অনেক গুরুরা ছিলেন আমরা, কিন্তু মানে এই যে চেঞ্জ করে আরেকজন গুরুর কাছে যাওয়া, ওই জিনিসটা আমাদের সময় ছিল না, এখন এই জিনিসটা আছে এবং একটা বাস্তব সত্য কথা, এখন গান শেখার ক্ষেত্রে দু তিনজন গুরু রাখেন, ঠিক আছে। তো গুরুমুখী বিদ্যা যেটা, সেটা হয়তো গুরুকেই ফলো করে সেই পথে হাঁটা সম্ভব। এবার কোনো একটা বাচ্চা ধরুন, সে তিনজন গুরুর কাছে তিন রকম ভাবনায় গান শিখছে, সে কোন রাস্তা অবলম্বন করবে, এটা আমি আমার একটু কঠিন বলে মনে হয়,
0: হয়তো বা সেদিকে সে দিকভ্রষ্ট হতেই পারে, আর সেটা স্বাভাবিক।
1: ওই জায়গায় কিন্তু তার ভিতরে যে যে কোয়ালিটি যেটা ছিল, এটা হয়তো কোথাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে ওই তুমি যে প্রশ্নটা আমাকে করলে, এই প্রজন্মের ভাবনায় রবি ঠাকুর কোন জায়গায় অবস্থান করছে, আমি এটা
0: এখনো কনফিউশনের মধ্যেই রয়ে গেছে, তাই না? তো এই মুহূর্তে একজন বন্ধু রয়েছে তনুময়দা ফোন লাইনের ওপারে, একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, শুভ বিকেল।
0: শুভ বিকেল,
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: শ্যামল বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
2: আজকে যে দু ঘন্টা মানে মানে কিভাবে যে কাটবে বুঝতে পারছি না। তনুময় বিশ্বাস, স্বামী বিবেকানন্দের প্রতি দিবস রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলো, তারপর যে তিনটি গান, মানে সত্যি আরো শুনবো, সত্যি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত।

0: কিন্তু তো রবি ঠাকুর জড়িয়ে আছেন, আর আমাদের ত্রিপুরার আমাদের সুমিত স্যারের কথা বলছেন গুরু, তার তার স্বপ্ন যে শিল্পীর যে স্বপ্ন মানে পূর্ণ হবে, আমি বলছি তার স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে, অসংখ্য শুভেচ্ছা রইল।
1: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, এভাবেই আপনাদের আশীর্বাদ রাখবেন।
0: করছি যদি সম্ভব হয়,
1: হ্যাঁ
0: আমায় মাথা নত করো,
1: আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান বন্ধু। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253 নম্বরটি, কথা বলতে পারেন আমাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, যদি মনে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কথা পাঠাবেন সেটাও কিন্তু পসিবল। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। আর তাছাড়া আমাদের কমেন্ট বক্স তো খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অনুষ্ঠান, বা কোনো শুভেচ্ছা বার্তা যদি থাকে শিল্পীর জন্য অবশ্যই সেখানে পাঠাবেন, আমি অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্টসগুলো পড়ে দেব। আর এই মুহূর্তে আবারও গানে ফিরে যাচ্ছি, কী গান শুনবো তনুময়দা এবারে?
2: এবারে একটু পরিবর্তন করছি,
1: আচ্ছা
2: হেমন্ত মুখোপাধ্যায়ের একখানা গান আমি একটু চেষ্টা করছি।
1: বাহ, চলো রবি ঠাকুরের হাত ধরে আমরা শুরু করেছি আমাদের আজকের অতিথি, আর এবারে গুটি গুটি পায়ে স্বর্ণযুগের বাংলা গানগুলিতে আমরা প্রবেশ করছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, সবকটা গানই আমাদের হৃদয়ের খুব কাছে, আমাদের ভীষণ প্রিয় কিছু গান, চলুন।

0: তনুময়দা, বলা হয় যে রবি ঠাকুরের গান তো কখনো পুরনো হবে না, সেগুলো পুরো প্রাসঙ্গিক, সারা প্রজন্মের পর প্রজন্ম এই গানগুলোকে রপ্ত করে বেঁচে থাকবে।
1: একদম
0: আর ঠিক একইভাবে এই যে ফেলে আসা দিনের বাংলা গান বা স্বর্ণযুগের বাংলা গানই যদি বলি, এই গানগুলো ঠিক একইভাবে কখনো পুরনো হচ্ছে না, সেই গানগুলো একইভাবে আমরা ভালোবাসা দিয়ে যাচ্ছি, ঠিক যখন গানগুলো রিলিজ হয়েছিল যে ভালোবাসা পেয়েছে। আজকের যুগে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়েও কিন্তু এখনের প্রজন্ম একইভাবে ভালোবাসা দিচ্ছে, এবং এই গানগুলো যখনই শুনি আমরা ভীষণ নস্টালজিক হয়ে পড়ি।
1: একদমই তাই,
0: তার পেছনের রহস্যটা কি বলে মনে হয় তোমার?
1: ওই যে শুরুতে বললাম, কোনো একটা গানের কথা তার মোস্ট ইম্পর্টেন্ট থিংস, মানে এই যে অলিরও কথা শুনে বকুল হাসে, এই যা যা বলছে কথাটার মধ্যে, প্রকৃতি নেচার সব কিছু তো আমরা এটাই দেখছি। হয়তো হয়তো তাদের মতো করে যে একটা কিছু করব লিখব সেই শক্তিটুকু আমাদের আমার অন্তত নেই, বা এই গানগুলো শুনে তার যে সুরের যে সৃষ্টি বা তার যে কথা এটার মধ্যে জুড়ে যেতে পারলাম, বাট নিজে একটা কিছু করে যে একটা কিছু লিখব সেই শক্তিটুকু হয়তো আমার নেই এখনও। আর কাছে টানার একটি কারণ সেটা হচ্ছে এটার কথা যে এত সুন্দরগুলো, এই সৃষ্টি আমার মনে হয় না কোথাও কোনো দিন হারিয়ে যাবে, থাকবে চিরকাল। এখন আমি গাইছি, আগামী প্রজন্ম এই গান গাইবে।
0: একদম একদম। আর বলা হয় যে কথা দিয়ে বিশ্ব জয় করা যায়, তাহলে কথা দিয়ে মন জয় করা যাবে না সেটা কি করে হয়, তাই না? আমাদের মন তো একেবারে ছোট্ট একটা বস্তু যেটা অল্পেতেই খুশি হয়ে যায়। আর সেখানে গানের কথা যেটা তনুময়দা বললেন যে আমাদের এখনও এখনও ভীষণ কাছে টানে, হয়তোবা সেটাই মূল রহস্য এই গানগুলো কেন আমাদের এতটা নস্টালজিক করে তোলে। আর এভাবেই আমরা আরও আরও বেশি নস্টালজিক হব, কারণ অনেক অনেক গান রয়েছে। কিন্তু তার আগে বন্ধু একজন অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো
0: হ্যালো, কে বলছেন বন্ধু?
2: হ্যাঁ, উত্তম লোধ বলছি,
0: বুদ্ধ মন্দির থেকে উত্তম লোধ, বলুন
2: দিদি। দাদা গান খুব সেরা লাগছে, ভালো লাগছে।
0: ভাল লাগছে, বেশ
2: ভালো লাগছে দিদি,
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন।
2: যদি ওই গানটা থাকে খুব জানতে ইচ্ছে করে গো মান্নাদের,
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, জানতে ইচ্ছে করে তো অবশ্যই। আপনাদের এক এক পছন্দগুলো এসে একে একে যোগ হচ্ছে, আমরা চেষ্টা করব যদি সময় হাতে থাকে গানগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার। আর এই মুহূর্তে তনুময়দা কী গান এনেছে সেগুলো একটু শুনি, কারণ অনেক দিন পরে তনুময়দাকে এখানে পেয়েছি আমরা। তো দাদা আমাদের জন্য যে গানগুলো সিলেক্ট করে এনেছে, জানি প্রত্যেকটা আমাদের মন ছুঁয়ে যাওয়ার গান।
1: মাঝখানে যে একটা রিকোয়েস্টের গান বলেছিল, আমার মাথা নত করে এটা কি গাইবো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ইচ্ছে, একদম। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলানো মানে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। অসাধারণ একখানা গান প্রার্থনা সঙ্গীত রবি ঠাকুরের। সকল অহংকার যেন তার গানের মধ্য দিয়েই ধুয়ে চলে যায়, চলে সেই প্রার্থনায় সকলে।

0: এ কি শুধু সঙ্গীত? আমার তো মনে হয় এই গানের কথাগুলো আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সকল অহংকার চূর্ণ করে যেন আমরা দাঁড়াই, আর তার পায়ে যেন সমস্তটা সমর্পণ করে দেই। আর এভাবেই হয়তো আমরা পৌঁছে যেতে পারি রবি ঠাকুরের কাছে। ওই যে বলে না, গঙ্গা জলে গঙ্গা পুজো, অনেকটা সেভাবেই রবি ঠাকুরের গানেই রবি ঠাকুরের কাছে পৌঁছে যাওয়া, ঠিক যেভাবে তিনি আমাদের দেখতে চেয়েছেন। আর ওইভাবেই রবি ঠাকুরকে আমরা নতুন করে খুঁজে নেব, চেষ্টা করব আমরা যেন তার মতো করে তৈরি হতে পারি যেভাবে তিনি আমাদের তৈরি করতে চেয়েছেন। আমরা যেন মানবতায় থাকি, আমরা যেন ভালোবাসায় থাকি, আর আবারও তার সুরে সুরে যেন বলে উঠতে পারি, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, তনুময় দা, একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন?
1: হ্যাঁ, আমি শিউলি দেব বর্মা বলছিলাম।
0: হ্যাঁ শিউলি দেব,
1: ভালো লাগছে অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগছে। হ্যাঁ, তনুময় বাবুর গান শুনে খুব মানে মজা পাচ্ছি আর কি, খুব ভালো লাগছে। আচ্ছা, আমার একটা অনুরোধ থাকবে, জগতে আনন্দ যজ্ঞে যারা নাকি সঙ্গত করছে সঙ্গে, খুব ভালো লাগছে, ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আরো আরো অনেক বেশি রবীন্দ্রসঙ্গীত হোক।
0: একদম একদম, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান বন্ধু। তমাল আর সমীরনকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন, আর সেই সাথে আপনারা সঙ্গে আছেন বলেই আমরা কিন্তু সাহস পাচ্ছি। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, হ্যালো, রামনগর থেকে পূর্ণিমা ভট্টাচার্য বলছি।
0: হ্যাঁ পূর্ণিমা দেবী, বলুন।
2: আমি রবীন্দ্রসঙ্গীত মানে ছাড়া বাঁচতে পারবো না এরকম, আমি
0: অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। রবি ঠাকুরের গান এখনো সবার ভীষণ প্রিয়, ভীষণ কাছের। রবি ঠাকুর সবসময় সবার সঙ্গে আছেন, তো তাই হয়তোবা তিনি আমাদের নিজের লোক হয়ে রয়েছেন। কিন্তু তারপরেও ওই যে বলে যে আমার আপনার প্রত্যেকের একজন নিজস্ব রবীন্দ্রনাথ।

0: কিন্তু রয়েছে, যিনি আমাদের সঙ্গে কখনো আমাদের বন্ধুর মতো করে রয়েছেন, কখনো অভিভাবকের মতো করে রয়েছেন, কখনো আবার নিজের সব থেকে প্রিয় জীবন দেবতা হিসেবে রয়েছেন। তনুময়দা রবি ঠাকুরকে ঠিক কিভাবে দেখো, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে, জীবন দেবতা হিসেবে, নাকি অন্য কোনো সম্পর্ক রয়েছে রবি ঠাকুরের সঙ্গে যেটা শুধু তোমার আর রবি ঠাকুরের মধ্যেই রয়েছে?
1: আমার তো গুরু পথনির পথপ্রদর্শক যে যেরকম একজন থাকেন,
0: আচ্ছা
1: আবার এটা এইটা বললেও ভুল হবে, কারণ কখনো কখনো বন্ধুর মতো মনে হয়, কিছু একটা মন খারাপ লাগলো তখনও দেখি সঙ্গে আছে, মনে আনন্দ থাকলেও সঙ্গে থাকছে, কোথাও একটা রবি গানের অনুষ্ঠান গেল, সেখানে একটা গান গাইলাম, দর্শক শ্রোতারা যদি বললো যে দারুণ হয়েছে, ওইখানেও এই জিনিসটাও মনে হয় মনে প্রাণে রবি ঠাকুরের সাথে শেয়ার হচ্ছে, ওই জায়গায় মনে হয় বন্ধুর মতো সম্পর্ক, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমি ওনার সাথে জুড়েই আছি।
0: আধুনিক গানে তনুময়, রবি ঠাকুরের গানে তনুময়, ফেলে আসা দিনের গানে তনুময়, এই তিন তনুময়ের মধ্যে কোন তনুময় তোমার ভীষণ পছন্দের?
1: রবি ঠাকুরের গানে আমার কাছে খুবই মানে শ্রেয় বলে আমার মনে হয়, কারণ আমি একটা এখানে একটু ক্লিয়ার করি বিষয়টা, আমি বেশ কয়েকজন স্বনামধন্য গুরুদের কাছে এই কথাটা শুনেছি যে রবি ঠাকুরের গান গাওয়াটা একটু কঠিন, কারণ এটা আমাদের একটা নোটেশনের মধ্যে থাকে, সৃষ্টি যেভাবে হয়েছে সেভাবেই গাইতে হয়, তো রবি ঠাকুরের গানটাকে আমরা চাইলে যে চেঞ্জ করে ফেলবো সেই সুযোগটুকু আমাদের নেই। ওই আমার যে গুরু স্যার, স্যার আমাদেরকে যে রাস্তাটা দেখিয়েছে যে এইটা নোটেশনের মধ্যে থেকেই আমাদের এটা করতে হবে, মানে এটা এই বাউন্ডারিসের মধ্যে থেকে চলার একটা প্রবণতা আমাদের স্যার তৈরি করেছে, আমরা ওই পথে হাঁটার চেষ্টা করছি। এবার ধরো একটা অন্য গান, কালজয়ী গান, হারানো দিনের গান, ওই গানটা যিনি প্রথম গানটা গেয়েছেন ওই গানটা যখন শুনছি সেমভাবে সেম প্যাটার্নটা যাতে কোথাও নষ্ট না হয় ওইটাকে সেম রাখার চেষ্টাটা আমাদের কিন্তু রবি ঠাকুরের গান থেকেই কিন্তু এসছে।
0: একদম তাই,
1: তো ওই যে চেঞ্জ করে এটা কিছু করব সেই ভাবনাটা রবি গানের মধ্যে থাকার কারণে পরে যে গানগুলো গাওয়ার চেষ্টা করি সেটাতেও চেষ্টা করি যাতে কোনো নতুন
0: নতুন
1: শুদ্ধতা, যেভাবে আগের জন গিয়ে গেছেন আমরা সেইভাবেই গাইব, তাহলে গানের সেই পুরনো দিনের স্বাদটা থেকে যায়, নাইলে ওইটা হারিয়ে যায় আমার কাছে মনে হয় কোথাও।
0: একদম তাই, যেটা তুমি বললে যে রবি ঠাকুর তো একেবারে আমাদেরকে বেঁধে দিয়ে গেছেন যে তার নোটেশন ওয়াইজে আমাদের গাইতে হবে গানগুলো, সেটা চেঞ্জ করা যাবে না, কিন্তু এখনো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট ইউজ করে বা বিভিন্ন রকম ভাবে গানগুলোকে রিমেক করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি।
1: ইনস্ট্রুমেন্টের বিষয়টা হচ্ছে কি, আগে আগে ধরো রবি ঠাকুরের গানের ক্ষেত্রে হয়তো একটা এসরাজ বা ভায়োলিন এত একটা নেই, বা হারমোনিয়াম বা তবলা খোল এই সমস্ত জিনিস বা যন্ত্রের ব্যবহারে গান হতো, তো এই এখন ওই যে গানের যে পরিবর্তনের বিষয়টা, নোটেশনটা যেন চেঞ্জ না হয়, নোটেশনটা যেরকম আছে সেরকম থাক, সেক্ষেত্রে মাঝারি কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করা যেতেই পারে আমার মনে হয়, যদি আমি তার ভাবমূর্তিটাকে চেঞ্জ না করে ফেলি, সেম ভাবমূর্তিটাকে রেখে মাঝখানে ইন্টারলিউডে আমি কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম, যেটা এখন আমিও কিছু গানে করেছি, মানে গানটাকে চেঞ্জ করিনি, যে গানটা যেভাবে আছে সেম রয়েছে, সেম রয়েছে। আর এটা করার পিছনে আরেকটা বিষয় হচ্ছে যে আগামী প্রজন্মের যে ছেলেমেয়েরা যারা গান বাজনা করছে বা করার মানসিকতা রাখে তাদের কাছ থেকে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত, আমি জানি না আমার এই কথাটা সবার কাছে ঠিক লাগবে কি না, আমি আগেই ক্ষমা চেয়ে নিই, আমার কাছে মনে হয় যে আগামী প্রজন্মের কাছে রবি ঠাকুরের গানটাকে ধরে রাখার জন্য যদি আমি তার মাঝখানে কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োগ করে গানটাকে একটু নতুন স্বাদে তৈরি করতে পারি, নোটেশনটা সেম থাকবে, ওইটা ওইখানে কোনো কম্প্রোমাইজ
0: হবে না, তাতে যেন রবি ঠাকুরের গানের নিজস্বতা দেখাতে গিয়ে আমি যেন শুদ্ধতাকে নষ্ট না করি,
1: না না শুদ্ধতা নষ্ট হবেই না,
0: একদম
1: একদম না,
0: একদম তাই। আর এভাবেই
1: আমি মাঝখানে আরেকটা কথা বলি, আমার এখানে ধরো আমি তো গান শেখাই বলি না, কিন্তু আমি তাদেরকে নিয়ে একসাথে গান চর্চা করি, আমি গুরু হতে চাই না আর হবো না কোনোদিন, আমি ওদেরকে নিয়ে আমার ছোট বাচ্চা হোক বড় হোক আমি তাদেরকে নিয়ে আমি গল্প করি গান গাই, আমার একটা গানের স্কুল না, আমার এখানে একটা গানে গল্প আড্ডা এরকমই চলে, তো ওইখানে বাচ্চাদের কাছে কিছু কিছু বাচ্চারা বলে স্যার এই যে গানটা এটা গান গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তো এইবার বলো ওই বাচ্চাটাকে কি করে বোঝাবো যে এই গানটার মধ্যে আলাদা স্বাদ আছে, এখন আমরা হয়তো গানটা তোলার জন্য সাময়িক তবলা হারমোনিয়াম আর তানপুরা দিয়ে গানটা শিখছি, এবার এটার সাথে যখন তবলা বা পাখোয়াজ বা খোলটা পড়বে তখন দেখবে যে গানের স্বাদটা একটু অন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই বাচ্চাটার মনে যে প্রশ্নটা জাগলো এইটা আস্তে আস্তে আগামী দিনে আরো জাগবে এই কথাটা, রবি ঠাকুরের গানের

0: পুরো গানের থেকে যেন কেউ ছুটে না যায়, এটার সাথে জুড়ে থাকুক,
1: একদম
0: নিজের মতো করে ভালোবাসে রবীন্দ্রনাথকে, এটা আমার কাছে মনে হয় আর কি।
1: এটা খুব সুন্দর কথা বললে তনুময়দা, যে নিজের মতো করে রবি ঠাকুরকে ভালোবাসুক। আর ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম, আমাদের প্রত্যেকের নিজের একজন রবি ঠাকুর রয়েছে, এই দুটো কথা যেন একসঙ্গে মিশে গেছে। আর এভাবেই রবি ঠাকুর আমাদের সঙ্গে থাকুক। এবারে আমাদের সঙ্গে কে আছেন সেটা একটু দেখি ফোন লাইনের ওপারে। হ্যালো, কে রয়েছেন?
2: নমস্কার, আমি পিন্টু বাবু বলছিলাম।
1: আচ্ছা পিন্টু বাবু, বলুন।
2: আজকের অতিথি থেকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ একের পর এক খুব ভালো গান করার জন্য।
1: অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
2: মিউজিশিয়ানে যারা আছেন ওনাদেরকেও আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আর পুরো টিম থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তো আমার একটা আশা একটা গান শোনার জন্য,
1: যদি সময় হয় অবশ্যই শোনানো হবে, সঙ্গে থাকবেন বন্ধু। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেক অনেক অনুরোধ করছেন, আমরা বুঝতে পারছি, কিন্তু তারপরেও সেটা বলবো যে সময় তো আমাদের হাতে খুব কম, আর শিল্পীর নিজেরও কিছু পছন্দের গান নিয়ে এসেছেন, যেহেতু আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেকটাই নিজের ভাবনা জড়িয়ে গানগুলো সিলেক্ট করে আমাদের জন্য এনেছেন। তো আমরা চেষ্টা করব শিল্পী যেই গানগুলো আমাদেরকে উপহার দেবেন বলে এনেছেন, সেই উপহার আমরা আগে সাদরে গ্রহণ করি, তারপরে যতটা সম্ভব আপনাদের অনুরোধ রাখার চেষ্টা হবে। আর এই মুহূর্তে আবারও চলো গানে ফিরে যাই দাদা। কী গান
0: এবারে যে গানটি গাইছি, এই গানটি লিখেছেন সুধীন দাশগুপ্ত।
1: আচ্ছা।
0: আর গানখানা গিয়েছেন মান্না দে।
1: বাহ, মান্নাদের গান, আরও একজন কালজয়ী শিল্পী যিনি আমাদের একের পর এক অসাধারণ সব গান উপহার দিয়ে গেছেন। আজও সমানভাবে আমরা ভালোবাসছি সেই কফি হাউসের আড্ডাকে, সেই জলসা ঘরের ঝাড়বাতিকে। তো চলুন দেখা যাক এবার কী গান অপেক্ষা করছে আমাদের জন্য।

হয়তো তোমারই জন্য। ভালোবাসার এক অনন্য গান। আর যদি ভালোবাসাকে কিছু শব্দে ডিসক্রাইব করা যায়, সেটা যদি এই গানটা হয় সুরের সঙ্গে মিলিয়ে, তাহলে আমার

0: ভালোবাসার এক অনন্য গান। আর যদি ভালোবাসাকে কিছু শব্দে ডিসক্রাইব করা যায়, সেটা যদি এই গানটা হয় সুরের সঙ্গে মিলিয়ে, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো ভালোবাসার প্রকাশ বোধ হয় আর কিছু নেই। কি বলো তোমরা? কারণ গান সব থেকে বেশি আমাদেরকে ছুঁয়ে যায়, সেটা আমরা সবাই বিশ্বাস করি। আর সেই সাথে গানের কথার কথা যেহেতু বলছিল তনুময়দা কিছুক্ষণ আগেই, তো এই গানের কথা কিছু বলার নেই। আর সেই সাথে তো আমাদের কালজয়ী শিল্পী রয়েছেন মান্না দে,
1: একদম
0: অসাধারণ অসাধারণ সব গান। এরকমই আরো অনেক গান, গল্প, আড্ডায় আমরা এগোবো, কিন্তু তার আগে সময় হয়ে গেছে এবারে সংবাদ শিরোনামের। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আগামীকাল ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। আগামীকাল থেকেই খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 15ই মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16ই মে। ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18ই মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে বেঙ্গালুরুতে আউট অব লিভিং এর 45তম বার্ষিক উদযাপনে অংশগ্রহণ করেন। তিনি আউট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরেও উদ্বোধন করেন। সমাবেশে ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী সেবা, আধ্যাত্মিকতা এবং সামাজিক রূপান্তরে আউট অব লিভিং ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আত্মিক শুদ্ধতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। শ্রী মোদী আরও জোর দিয়ে বলেন যে রাজনৈতিক ব্যবস্থার চেয়ে সামাজিক অংশগ্রহণ অধিক শক্তিশালী ও জাতি গঠনের জন্য অপরিহার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গাস্বামি পুডুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। এই নিয়োগের পর লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাশনাথন কেন্দ্রশাসিত অঞ্চলটিতে একটি নতুন সরকার গঠনের জন্য শ্রী রঙ্গাস্বামিকে আমন্ত্রণ জানিয়েছেন। শিক্ষামন্ত্রক গ্রীষ্মকালীন ছুটিতে সারা দেশের সমস্ত স্কুলে ভারতীয় ভাষার সামার ক্যাম্প 2026 আয়োজন করবে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পটি শিক্ষার্থীদের আত্মপরিচয়, শব্দভাণ্ডার বৃদ্ধি, বাস্তব জীবনের কথোপকথন এবং সাংস্কৃতিক উপলব্ধির উপর কেন্দ্র করে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ কার্যকলাপের মাধ্যমে নানা ভারতীয় ভাষার প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখার একটি আকর্ষণীয় সুযোগ করে দেবে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। আবারও ফিরবো তনুময়দার গানে, কিন্তু বন্ধু রয়েছেন একজন সাথে, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো
0: হ্যালো, কে বলছেন বন্ধু?
2: আমি শিবাশিস গোস্বামী বলছি।
0: হ্যাঁ শিবাশিস বাবু, বলুন।
2: আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে, প্রথম থেকেই আছি।
0: হ্যাঁ,
2: তো আজকের যে শিল্পী,
0: হ্যাঁ
2: তনুময়, ও আমার ভীষণ প্রিয় শিল্পী।
0: আচ্ছা,
2: এবং ওর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত একটা অন্য মাত্রা যোগ করে আমার কাছে, সবসময় ভালো লাগে ওকে। আমি সামনেও বলেছি, তো আর ওর কণ্ঠটা, মানে রবীন্দ্রসঙ্গীতে অনেক শিল্পী আছে ভালো গায়, হ্যাঁ নিখুঁত সঙ্গীত পরিবেশনা করে, কিন্তু এর সঙ্গে কণ্ঠের যে একটা মাধুর্য, তনুময়ের যে কণ্ঠ, এই কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, মানে আমার কাছে যেমন একটা, মানে ভীষণ ভালো লাগে বলতে গেলে।
0: আর
2: আমি একটা জিনিস দেখেছি যে ও তনুময় তো আধুনিক গান করলো, আমি যারা মানে পারফেক্ট রবীন্দ্রসঙ্গীত সিঙ্গার, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গায়, আমার ত্রিপুরা আগরতলাতে আমি দেখেছি এরকম কয়েকজন শিল্পী আছে, তারা খুব আধুনিক গান খুব ভালো গাইতে পারে, কেন আমি জানি না। এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়ে আধুনিক গানটা তারা খুব ভালো গায়, আমি কাদের কথা বলছি, যারা মানে ভালো রবীন্দ্রসঙ্গীত সিঙ্গার আর কি।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি।
2: তো তনুময় যে আধুনিক গানগুলি করলো আর কি, ভীষণ ভালো লাগলো, দুটি প্রিয় গান। তো আমি তনুময়কে বলবো, তনুময়,
1: হ্যাঁ হ্যাঁ
2: তুমি নিশ্চয় চিনতে পেরেছো আমাকে?
1: হ্যাঁ চিনতে পেরেছি।
2: আচ্ছা, ব্যাপার হলো কি, ওই মিষ্টি মেয়েটা যে নাকি একটা অসাধারণ সঞ্চালনা করছে, ওকে ওকে ডেডিকেট করে তুমি একটা গান যদি করো, তুমি দুটো আধুনিক গান করেছো, হ্যাঁ মানে তবে ওকে ডেডিকেট করে, হ্যাঁ আর রবীন্দ্রসঙ্গীতে যদি করতে যাও তাহলে আমাকে, আমি বলবো তুমি সন্ধ্যার মেঘমালা, আর মানে শর্মিষ্ঠাকে ডেডিকেট করে তুমি একটা গান।
1: ঠিক আছে ঠিক আছে,
2: ভালো গাইছো খুব,
0: অনেক অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। মানে শিবাশিস দা না একটা বিশাল সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছেন, উনি বললেন যে আমাকে ডেডিকেট করে গান গাইতে হবে। এবার ব্যাপার হচ্ছে

0: তনু দাদা আমার কাছে মানে ভীষণ প্রিয় একজন মানুষ, শিল্পী অনেক পরে, কিন্তু তারও আগে আমার ভীষণ প্রিয় ভাই, যাকে নিয়ে আমি মানে বেশ অনেকটা আমিও কিন্তু এগিয়েছি। কারণ তনুমাদার সঙ্গে একসাথে অনুষ্ঠান করার লোভটা আমার অনেক দিনের, আর সেটা আজকের থেকে নয়, এই আকাশবাণীতেই কিন্তু অনেক আগে থেকে তনুমাদা আমার তোমার এখানে অনুষ্ঠান করা, এবং তারপরে তনুমাদার অনুষ্ঠানে আমাকে ডাকা, সবটা মিলিয়ে কিন্তু আমরা মানে ওই যে বলে না, শিল্পীরা অপেক্ষা করে থাকে প্রিয় শিল্পীর ডাকার জন্য, আমরাও কিন্তু অপেক্ষা করে থাকি কখন তনুময়দা এখানে আসবে বা তনুময়দার ডাকে আমি কোথাও যাব। আর এভাবেই তনুময়দা কখন যে আমার ভীষণ প্রিয় একজন মানুষ হয়ে উঠেছে, পাশাপাশি ভীষণ প্রিয় একজন দাদা, সেটা মানে বলার অপেক্ষা রাখে না। সেই সাথে তনুময়দা আরও কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দেই, নালে কমেন্টগুলো মিস হয়ে যাবে। এম নয়ন লিখছে, শর্মিষ্ঠাদি কেমন আছো, আমি নয়ন কথা বলছি হোয়াই পূর্বগণ কি থেকে। আচ্ছা, আমার অনেক অনেক ধন্যবাদ, গান শুনছি খুব ভালো লাগছে, অনেকক্ষণ ধরে শুনছিলাম, তো স্যারকে আমি একটা গানের অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে শুনিয়ে দেবেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, এই গানটি শুনতে চাই, ভালো থাকবে শর্মিষ্ঠা দি, ভালো থাকবেন স্যার। আচ্ছা, জুই বণিক লিখছে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে, এই গানটি গাইবে তনুময়। আচ্ছা, অনেক অনেক রিকোয়েস্ট আসছে, আর সেই সাথে দেখুন সময় পেরিয়ে যাচ্ছে, দেখতে দেখতে একটা ঘন্টা চলে গেল। তনুময়দা গানে গল্পে আড্ডায় কীভাবে এক ঘন্টা কাটিয়ে দিয়েছি সেটা কিন্তু বলার মানে কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই।
1: এইটা আমার FM উজ্জয়ন্তের একটা বিশেষ ব্যাপার আছে, কারণ FM উজ্জয়ন এমন একটা অনুষ্ঠানের আয়োজন করে যে অনুষ্ঠানটার সময়সীমা ঘড়ির কাঁটায় দুই ঘন্টা বলা থাকে। এইখানের যে একটা আমেজ আর যে সুন্দরভাবে তুমি অনুষ্ঠানটাকে সঞ্চালনা করো, কথা কথা আর গানের মধ্যে একে তো সময় যাচ্ছে, পাশাপাশি এই দুজন গুণী শিল্পীর সহযোগিতায় একটা কিভাবে সময় কাটছে তো বোঝা খুব কঠিন।
0: একদম তাই, আর তখন মনে হয় সময়টা যদি দু ঘন্টা থেকে আর একটু বাড়ানো যেত। তনুময়দা কালকে বলছিলেন আমার তো খুব কাশি রে, কী করে কী করবো দু ঘন্টা সময়, কিন্তু দেখুন দু ঘন্টা থেকে এক ঘন্টা বেরিয়ে গেল, আর আমরা মনে হচ্ছে যে দু ঘন্টা সময়টা বড্ড কম। হ্যাঁ, সেটাই মনে হয়। আর একজন বন্ধু রয়েছে তনুময়দা, একটু ছোট্ট করে যদি কথা বলা যায়। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: যদি সম্ভব হয় তো শোনাবে, কিন্তু সবটি গানই পছন্দ।
0: ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকবেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে। বাহ, অসাধারণ সব রিকোয়েস্ট আসছে। তনুময়দা একটা জিনিস খেয়াল করেছো কি, মানে তোমার পছন্দের প্রচুর গান তো তুমি নিয়ে এসছো, পাশাপাশি আমাদের শ্রোতা বন্ধুরা যে রিকোয়েস্টগুলো করছেন সেগুলোও কিন্তু আমাদের ভীষণ পছন্দের গান, তো সবাই মিলে চলুন।
1: আর একটা দেখার বিষয় আছে, এটা তুমি লক্ষ্য করছো কি আমি জানি না, দেখো রিকোয়েস্টগুলোর মধ্যে সবই রবীন্দ্রনাথ,
0: সব রবি ঠাকুর, ঠিক ঠিক ঠিক, সব রবি ঠাকুর। তো এমন নয় যে আজকে আমরা 26শে বৈশাখে আছি বলে গতকাল 25শে বৈশাখ চলে গেছে, কিন্তু এইটা ব্যাপার হচ্ছে যে রবি ঠাকুর প্রত্যেক দিন আমাদের সঙ্গে জড়িয়ে আছেন, আর তাই হয়তো বা শ্রোতা বন্ধুরাও ভীষণভাবে পছন্দ করেন যে তনুময়দার কণ্ঠে রবি ঠাকুরের গান শুনবেন বলে, তারাও অপেক্ষা করে রয়েছেন। তো যেহেতু জাস্ট পেরিয়ে এলাম আমরা 25শে বৈশাখ, আর পাশাপাশি তনুময়দা আমাদের স্টুডিওতে রয়েছেন, আর রবি ঠাকুর আমাদের প্রত্যেক দিনের সঙ্গী, তো সব মিলেমিশে ওই যে আমাদের শেষমেশ ওখানেই পৌঁছতে হয় যেখানে আমাদের শিকড় বাঁধা, আমাদের সকল বাঙালির শিকড় তো রবি ঠাকুরের কাছেই, আমরা তার কাছেই ধরা দেব। তো এবারে কি গান শুনবো,
1: এবার কি রবীন্দ্র গাইব?
0: চলো, রবি ঠাকুরের কথা যখন হচ্ছে রবি ঠাকুরের গানটাই হোক, কি গান শুনবো বলো দাদা এবার। দুলু সাহা লিখছেন, গুড আফটারনুন বোথ অফ ইউ, অনেক অনেক শুভেচ্ছা বন্ধু, শুভ দীপ্রহর আপনাকেও। আর এবারে আবারও গানে ফিরে যাচ্ছি, রবি ঠাকুরের আরও একখানা গান আমাদের জন্য অপেক্ষা করছে, যে গান হয়তো আমাদের কথা বলে, কারণ আমরা সবসময় গানের মধ্যে খুঁজি আমাদের জীবনের সঙ্গে যেন মিলে যায় সেই কথাগুলো, আমাদের জীবনের কথা যেন বলে, তো হয়তোবা এবারের গানটিও তার ব্যতিক্রম নয়। চলুন সেই গানটি শোনা যাক।

0: যদি তারি নাই চিনি গো, সে কি, সে কি আমায় নেবে চিনি? এই চেনা অচেনার দ্বন্দ্বে সত্যি কি আমরা চিনে নিতে পারবো আমাদের কাছের মানুষগুলোকে? আর সেখানেও কিন্তু একটা বেশ কি বলবো, জীবনের একটা বিশাল অধ্যায় জড়িয়ে আছে। আমরা কিন্তু ভুল করে ফেলি মানুষ চিনতে। কোন মানুষ আমাদের ভালো চাইছে, কোন মানুষ আমাদের ভালো চেয়েও খারাপ চাইছে, সেই মুখোশধারী মানুষগুলোকে আমরা গুলিয়ে ফেলি। আর সেখানে হয়তো আমরা জীবনের সবথেকে বড় ভুল করে ফেলি। তনু ময়দা, আমরা মানুষ চিনতে ভুল করি। আর সেখানে হয়তো রবি ঠাকুর আমাদেরকে আঙুল দিয়ে শিখিয়ে গেছেন মানুষ চিনতে হবে, কি বলো?
1: অনেকটা ক্ষেত্রে, অনেকটা ক্ষেত্রে চেনা আমাদের খুবই কঠিন। রবি ঠাকুর এই যুগে, এখনের বর্তমান যুগে থাকলে হয়তো আরো কিছু রচনা করতেন।
0: একদম তাই, কারণ তখনের দিনের অন্যরকম সিচুয়েশন ছিল।
1: ওই সময়ে উনি যে ভাবনা চিন্তা যা করে গেছেন, এটা আমরা এই যুগে তো প্রত্যক্ষভাবে সবকিছু পাচ্ছি, ফিলও করছি।
0: একদম তাই,
1: তার মাঝখানে তো আরো অনেক কিছু আপডেটেড হয়েছে না? তাই রবি ঠাকুর থাকলে এখনো বোধহয় শুধু রচনাই করে যেতেন,
0: তার কলম হয়তো বা থামতো না। কারণ এতটা পথ পেরিয়ে এসে দিন বদলে গেছে, যুগ বদলে গেছে, সময় বদলে গেছে, সেই সাথে কিন্তু মানুষও বদলে গেছে,
1: অনেকটাই বদলে গেছে,
0: মানুষও অনেকটা বদলে গেছে। কিন্তু তারপরেও ওই যে আমরা

0: এখনো হয়তো বা পুরোপুরিভাবে দিকভ্রষ্ট হইনি, কারণ আমাদের একজন রবি ঠাকুর আছেন।
1: হওয়ার তো কথাও না। রবি ঠাকুরের চর্চা বা রবি রবির যা রবি ঠাকুরকে যারা পছন্দ করেন, আমার মনে হয় না তাদের কখনো এই যে ডিস্ট্র্যাক্ট হওয়ার কোনো কিছু থাকবে
0: থাকে বলে।
1: এবং আমার একটাই, আমি আমার যে বাড়িতে যারা গান করতে আসেন তাদের প্রত্যেককে বলি যে তোমরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির সাথে জড়িয়ে থাকো, এবার সেটা হোক গান করলে করলে, ডান্স করলে করলে, আবৃত্তি করলে করলে, ছবি আঁকো, যা কিছু করো, পড়াশোনার পাশাপাশি একটা সংস্কৃতি চর্চার সাথে জুড়ে থাকো।
0: একদম তাই। আর তনুময়দা, সেটা যদি একটু জানতে চাই যে তনুময়দা আজকে গান করছে, সে সঙ্গীত শিল্পী হিসেবে আমরা সবাই মানে তনুময় বিশ্বাসকে আগলে করে নিয়েছি, আগলে রেখেছি একেবারে হৃদয়ের গহীনে, সেই তনুময় বিশ্বাস যদি সঙ্গীত শিল্পী না হতো তাহলে আর কি হতো?
1: যেহেতু এখনো কিছু ভাবিনি, মানে এখনো ভাবিনি কিছু কি হব, মানে যখন
0: ছোটবেলায় আমাদেরকে জিজ্ঞেস করা হতো, তোমার হয়তো মনে আছে যে কি হবে বড় হয়ে, কি হতে চাও?
1: ওই যে অনেকে বলে না, জিজ্ঞেস করলে এখন ছেলে মেয়েদের কি হবে, আমি ভবিষ্যতে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এরকম আমার কখনো এরকম কিছু ছিল না।
0: আচ্ছা,
1: কিছুই ছিল না। মানে প্রথমত হচ্ছে যে একদম নার্সারিতে যখন আমি প্রথম নার্সারিতে যাই, সেখান থেকে আমার মারে একটাই কথা যে গানটাই তোমার সঙ্গে ধরে রাখতে হবে, মানে গানটা তোমার থাকতেই হবে এটার পাশাপাশি। এটাও আমি একটা কথা, একটা ইনসিডেন্ট বলি, আমি আফটার টুয়েলভ আমি কিছুদিনের জন্য আমি গান থেকে মানে একটু
0: একটু
1: সরে গেছিলাম, প্রায় ধরো ছয় মাস, ছয় মাস গান টান কোথাও ইভেন সারের বাড়িতেও যাই না, এরকম একটা কন্ডিশন হয়েছিল।
0: আচ্ছা,
1: তারপরে হঠাৎ কোনো একটা কারণে, সেই কারণটা বলতে চাই না, কোনো একটা কারণ আমাকে আবার ওই সম্বিত ফেরার মতো একটা বিষয়, যে যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, ওই এরকম একটা ব্যাপার। আমি তখন মনে হলো যে না, আমার এই জায়গাটাতে এই যে বিগত ছয় মাস যে সময়টা নষ্ট করলাম যাদের সঙ্গে গল্প আড্ডা যা কিছুই বলো, তো ওইটার মাঝখানে তখন মনে হলো যে না, এখানে কিছু নেই, স্যারের কাছেই ফিরে যাই, ওইখানেই সব কিছু আছে। এই এটা কিন্তু মানে ওই জায়গাতে সেই এরকম একটা সিচুয়েশন মানে তৈরি হয়েছে যে মনে হচ্ছে না কেন, আমি তো এটার থেকে আর একটু ভালো জায়গায় ছিলাম,
0: একদম
1: ওই জায়গাতেই থাকি, তারপর আবার ওইখানে ফিরে আসা।
0: ওই যে বলে যে যেই জায়গাটা আমার জন্য তৈরি করা আছে, আমার সেখানেই গিয়ে ধরা দিতে হবে।
1: তবে আমার মনে হয় কি জানো তো, একটা হোঁচট খাওয়া প্রত্যেকেরই দরকার,
0: খুব দরকার। আমরা হোঁচট না খেলে হয়তো বা শিখবো না
1: এটা। মানে আমি আমার এই এই অল্প দিনের, আমার তো এত কিছু পণ্ডিত ভাবনা তো কিছু নেই, যা আমার কাছে আমি এই কয়েকদিনের অভিজ্ঞতার থেকে যেটা মনে হচ্ছে যে একটা হোঁচট খেলে যে আসল জায়গাটা চেনা যায়।
0: একদম তাই। আর সেইভাবেই একদম হোঁচট খাওয়াটা আমরা ওই যে হাঁটতে প্রপারলি শিখি হোঁচট খেয়ে, ঠিক তেমনি আমাদের জীবনের বিভিন্ন অধ্যায়ে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আমাদেরকে ভীষণভাবে হকচকিয়ে রেখে দেয়, সেই বিষয়গুলো থেকেও বেরিয়ে আসতে পারি সেই হোঁচট খেলে, হয়তো বা আমরা আরও বেশি বেশি ম্যাচিওরড হয়ে যাই।
1: আর ওই জায়গায় একজন সঠিক গুরুরও খুব প্রয়োজন।
0: একদম তাই। আর সেখানে
1: আমার আমার যেটাই বেছে বা যেটাই ওই মাঝখানে যে গ্যাপিংস, ওই সময়টাতে স্যার সঙ্গে একদম মানে পিলারের মতো দাঁড়িয়েছিল আর কি। তো ওইটা আসলে ওইটা প্রয়োজন ছিল, যার জন্য আমি এখন দু চারটা গান গাই।
0: হয়তো বা তা না হলে আজকে আমরা শিল্পী তনুময় বিশ্বাসকে পেতাম না আমাদের সঙ্গে এই স্টুডিওতে। আর এই মধ্যে একজন বন্ধু চলে এসেছেন ফোন লাইনের ওপারে, তনুময় দা চলো একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
2: হ্যাঁ, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ,
0: আচ্ছা,
2: তো শুনছি আমি এবং লাইভও দেখছি।
0: বাহ বাহ, ফেসবুকে মানে একেবারে টুইন ওয়ান।
2: হ্যাঁ টুইন ওয়ান, এবং তার জন্য আকাশবাণী আগরতলাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো ধরুন এই যে এত সুন্দর অনুষ্ঠান আপনারা করছেন, আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এটা ধরুন খুব ভালো লাগছে আমাদেরকে, আমি কি এতদূর থেকে দেখছি, তো আমার খুব ভালো লাগছে।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু,
2: তোর মধ্যে আছে আমার একটা অনুরোধ আছে, একটা মান্নাদের গান যেন শুনিয়ে দেন।
0: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ, যে কোনো গান একটা।
0: অবশ্যই অবশ্যই,
2: হ্যাঁ, নমস্কার,
0: সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। সেই রবি ঠাকুর তো আমাদের সঙ্গেই আছেন, পাশাপাশি স্বর্ণযুগের শিল্পীরাও আমাদের সঙ্গে রয়েছেন আজকে, কারণ ওই যে বলে গানের কথা, সেই গানের কথাগুলো আমাদেরকে ভীষণভাবে টানে। তনুময়দার কাছে জিজ্ঞেস করেছিলাম যে কেন এই গানগুলো আজও এত বড় প্রিয়, তনুময়দা কি সুন্দর করে বললেন, আমি যে বলেছিলাম গানের কথা, গানের কথা ভালো হলে গান তো আমাদের প্রিয় হবেই, কাছে টেনে নেবেই। আর ঠিক তেমনি তনুময়দা, তোমার কখনো কখনো সেই প্রশ্নটা জাগে যে একটা সময়

0: ওয়ান টেকে গানগুলো রেকর্ড হতো, কোনো কাট পেস্ট করার কিছু ছিল না। পাশাপাশি এত কম ইনস্ট্রুমেন্টেরও এত ভ্যারাইটি ছিল না তখন, কিন্তু তারপরেও এত ভালো ভালো সৃষ্টি হয়েছে। তো সেখান থেকে বেরিয়ে আজকে তো আমরা আধুনিক প্রযুক্তিতে রয়েছি, তারপরেও এত এত গানের মধ্য দিয়ে আমাদের নতুন গানগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই যে দুয়ের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, সেটা কি মনে হয় দাদা?
1: ওই যে আগেরকার দিনের যে গানের সৃষ্টি বা যেটা যেভাবে যেই অল্প কি বলবো যান্ত্রিক সহযোগিতা বা এখন যেরকম টেকনিক্যালভাবে অনেক কিছু অ্যাডভান্স, তখন এই জিনিসটার স্বল্পতা ছিল ছিল বলেই সেই সৃষ্টিগুলো আমাদের এখনও মন কাড়ে। আর এই যন্ত্রের যতই টেকনিক্যালি অ্যাডভান্স হচ্ছে বা এখন তো অটোটিউন চলে এসছে, মানে হয়তো সামনাসামনি গিয়ে যদি অটোটিউনটা ছাড়া যদি গানটা শুনি হয়তো ততটা মনোমুগ্ধকর বলে মনে হবে না, কিন্তু মেশিনের দ্বারা এটা অনেকটাই ডেভেলপড, অনেকটাই এটা কি বলবো মানে আপগ্রেডেড দেখা যাচ্ছে। তখনের সময় যে গানগুলো সৃষ্টি হয়েছে অ্যাকচুয়াল যেটা ছিল গ্রামাফোনে যেটা বাজত, আমাদের বাড়িতে একটা গ্রামাফোন ছিল, এত বড় বড় এরকম আসত সিডির মতো, ওইটার মধ্যে যে বাজত সেই বাজনার স্বাদটা কিন্তু একটু অন্যরকম। আর এখন তো জানি না কার, এখন তো সিডি ক্যাসেট প্লেয়ার সব কিছুই মোটামুটি বন্ধ হয়ে গেছে, সব এখন মোবাইলে চলে এসছে। মোবাইলের মধ্যে গান শোনাটা আমার কাছে তৃপ্তিদায়ক বলে মনে হয় না, যেটা ওই যে গ্রামাফোন হোক বা একটা ছোট সাউন্ড সিস্টেম সামনে রেখে গান শোনার যে একটা বিষয়, এটা কোথাও কোথাও আস্তে আস্তে যেমন হারিয়ে যাচ্ছে এই নতুন প্রযুক্তির কল্যাণে, তো ওই কারণেই হয়তো বা নতুন সৃষ্টি অনেক কিছু হারিয়ে যায়।
0: হারিয়ে যাচ্ছে, এন্ড ইভেন রেডিওতে গান শোনার ব্যাপার, এই যে গানের অনুষ্ঠানগুলো বাজতো, আহা, তখন মনে হতো এই রেডিওতেও যদি একটু রিমাইন্ড করা যেত, আবার গানটাকে শোনা যেত। কিন্তু আমরা অপেক্ষা করে থাকতাম এই গানের সঙ্গে সঙ্গে রেডিওতে ভেসে আসা কণ্ঠস্বর, এই গানের পুরো ডিটেইলস আমাদেরকে জানানো হতো, সেটা শুনে শুনেও কিন্তু বেশ অনেকটা জেনে নিতে পারতাম।
1: এইটা এইটা কি বলে এখনও চলে, রেডিওতেই চলে, আমি সেই চ্যানেলের নামটা বলছি না, যে কোনো গানের ডিটেইলসটা আগে
0: একদম একদম তাই, আমাদের আকাশবাণী থেকেই যায়।
1: হ্যাঁ হ্যাঁ, তো এইটা এটা তো ইনফরমেশনটা খুব প্রয়োজন, যারা ধরো যে আগে যেরকম বলতো যে আমরা রেডিও বাড়িতে টেলিভিশন নেই বা এরকম শব্দযন্ত্র বাজানোর কিছু নেই, রেডিও থেকে গান শুনে শিখতাম, অ্যাকচুয়ালি তো ওইটা তারা ওইটাই তাদের কাছে তখন শেখার একটা পথ ছিল, মাধ্যম ছিল। এখন অনেক কিছু অ্যাভেলেবেল হয়েছে, আর আমি বলবো যে টেকনিক্যাল সাপোর্টটা আমার মনে হয় কাজ কমিয়ে দিয়েছে, কোয়ালিটিও কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজও হচ্ছে আমার কাছে মনে হয় এই যে নতুন প্রযুক্তিতে।
0: তাহলে ওই কথাটা কি তুমি মানে স্বীকার করছো ইনডাইরেক্টলি যে মানুষ যত বেশি পায় তত বেশি হারায়?
1: তাই তো মনে হচ্ছে, যার কারণে কালজয়ী গান এখনো চলছে।
0: একদম তাই, একদম
1: হারানো দিনের গান, যেগুলো আমার জন্মের আগের কিছু গান, যেগুলো আমি হয়তো বা আমার জন্মের আগে সৃষ্টি হয়েছে, সেই গানগুলো এখন আমার খুব ভালো লাগছে, কারণ নতুন গানের মধ্যে সেই স্বাদটাও তো খুঁজে পাচ্ছি না। আমি বলবো না যে সব গানে না, কিছু কিছু গান আছে খুব দুর্দান্ত এখনো সৃষ্টি হচ্ছে, খুব দারুণ, বাট যদি ওভারঅল তুমি যদি দেখো তাহলে দেখবে যে কিছু গান তার মাঝখান থেকে ছিটকে যাচ্ছে, হয়তো একদিনই তার জন্ম, পর দিনই তার মৃত্যু। তো ওই ওইটা আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ হচ্ছে কোয়ালিটি।
0: ঠিক, আর সেই ক্ষেত্রে আমরা আবারও ফিরে যাই সেই ফেলে আসা দিনের গানে, এখন যেহেতু কথা উঠলো তো চলুন আবারও সেই গানগুলোর কাছেই আশ্রয় নেই, যেই গানগুলো অনেক দিন হয়ে গেছে কিন্তু আমাদেরকে আশ্রয় দিচ্ছে, আমাদের শান্তির আশ্রয়স্থল। এবারে কি গান শুনবো?
1: এবারে একটা কিশোর কুমারজির একটা গান চেষ্টা করছি।
0: চলুন কিশোর কুমারের গান সবাই মিলে শুনি, আর সেই সাথে ফিরে যাই সেই নস্টালজিয়ায়, যেই নস্টালজিয়ায় লুকিয়ে আছে আমাদের শৈশব, যখন আমরা শুনতাম সেই গানগুলো। হয়তো বা মধ্যিখানে আমরা বড় হয়ে উঠেছি, বড় হয়ে গেছি, নতুন নতুন অনেক গান শুনছি, কিন্তু তারও পাশে আমাদের গানের প্লে লিস্টে কোথাও গিয়ে লুকিয়ে আছেন মান্না দে, কোথাও গিয়ে লুকিয়ে আছেন কিশোর কুমার, কোথাও গিয়ে লুকিয়ে আছেন শ্যামল মিত্র। তো এবারে কিশোর কুমারের এখানে অসাধারণ গান তনুময় দার কণ্ঠে।

0: পল পল দিল কে পাস তুম রহতি হো, এই গানগুলো শুনলে ওই যে বলি বারবার নস্টালজিক হয়ে যাই, সেই পুরনো শৈশবে ফিরে যাই। তো তনুময়দা, এই গানগুলো তুমি যখন শ্রোতা হিসেবে শোনো, তখন তোমার জীবনের কোন অধ্যায়গুলো বেশি মনে পড়ে?
1: জীবনের অধ্যায় বিশেষ করে এই গানটার ক্ষেত্রে? তো
0: বিশেষ করে এই গানটার ক্ষেত্রে
1: বিশেষ মুহূর্তটাই মাথায় আসবে।
0: একদম একদম তাই, সেই ছোট্টবেলা পাশাপাশি একটু একটু করে বড় হয়ে ওঠা। এবং একটা জিনিস, সেটা রবি ঠাকুরের গানই বলো বা স্বর্ণযুগের গান বলো, সব ক্ষেত্রেই প্রযোজ্য যে যখন আমরা ছোট থাকি গানগুলোকে একরকম ভাবে চিনি, যখন আমরা বড় হই গানগুলোও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে, তাই না?
1: আসলে গানগুলো বড় হয় না, আমাদের মনে হয় আমাদের ওই গানটার ভেতরে যে ডেপথটা যেটা আছে
0: সেটা
1: আমরা আস্তে আস্তে ওইটার সাথে নিজেরা ইনভলভ হওয়া শুরু করি, এবং এটা থেমে থাকে না জানো, এই যে পরিবর্তনটা এটা কিন্তু থেমে থাকে না। ধরো আমি যখন ক্লাস 4-5 যে গানটা গাইতাম, ধরো আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্ব এই গানটা, ঠিক আছে,
0: তো
1: ছোটবেলায় গাইতাম, স্যার যা গাইছে স্যারের মুখের থেকে শুনলাম, এটা শুনে যে এইভাবেই গাইলাম। এবার ধরো এই গানটা ক্লাস 10-11-12 যখন পড়ি, তখন মনে এটা তো বাচ্চাদের গান, এরকম একটা থিঙ্কিং কাজ করে, না এটা গাওয়া যাবে না, এটা ছোটদের গান, এরকম একটা ট্যাগলাইন। রবি ঠাকুরের কিছু গান আছে দেখবি, সারা জীবন দিল আলো।

0: আলো আমার আলো গো, এই ধরনের পোস্তদের ডাক দিয়েছে, মনে হয় এটা শিশুদের গান। ধরো হায়ার সেকেন্ডারি কলেজ টলে যখন, তখন মনে হলো না আমরা সবাইরা যে আমাদের এটা তো একটা স্বদেশ পর্যায়ের গান, এই গানটাতে তো একটা এনার্জি আলাদা থাকার কথা। ধরো ছোটকালে আমরা সবাই রাজা আমাদেরই গাইলাম, বাট এবার যখন ধরো একটু গানটার ভিতরের মিনিংটা বুঝলাম, এটার পর্যায়টা বুঝলাম, তখন মনে হচ্ছে না এটা তো একটা ভালো মেসেজ গানটার মাঝখানে, তো গানটার গায়কিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা দিন বে দিন এটা ওই চেঞ্জেসটা থাকছে, এটা থেমে নেই। কিন্তু
1: আমরা যেভাবে বড় হচ্ছি, নতুন করে গানগুলোকে বুঝতে শিখছি, তখন মনে হচ্ছে যে না গানের মধ্যে অন্য কোনো রহস্য রয়েছে যেটা আমরা এতদিন জানতাম।
0: এই তো থ্রোয়িংটা চেঞ্জ হয়ে গেল না। ধরো আমি ওই গানটার এক্সাম্পলটা দিই, ধরো আমরা চলবো আপন মতে শেষে মিলবো তারি পথে, তো আগে একরকম গিয়েছি, এখন ওই যে আমরা চলবো আপন মতে শেষে মিলবো তারি পথে, তো এই যে চেঞ্জেসটা একটা এনার্জেটিক একটা বিষয় গানটার মধ্যে আসছে, তো এইটা কিন্তু যত দিন যাচ্ছে আমার এখন আর মনে হয় না যে আমরা সবাই আমি মঞ্চে গাইবো না, গাইবো মঞ্চে, আমি এখন আমার মতো করে যেভাবে গানটাকে বুঝছি সেভাবেই গাইবো।
1: কিন্তু তুমি যখন সেই গানটাই ছোট বাচ্চাদের দিয়ে গাওয়াবে বা তাদের,
0: এখন তো একটু ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই এই জায়গাটাকে এইভাবে করতে পারলে গানটা আরেকটু ভালো লাগবে,
1: একটু ভালো হবে,
0: কারণ আগে তো আমি এই গানটাকে নিজে বুঝেছি যে না এই গানটা তো এইভাবে চেঞ্জ করে গাওয়া যেতেই পারে, গানটা তো আমি সুর বদল করছি না, কিছু করছি না, গানটার মিনিং বুঝে এটাকে গাওয়ার চেষ্টা করছি। তো ছাত্ররা ছাত্রীরা যারা আছে তাদেরকে ছোটবেলার থেকে যখন শেখানোর চেষ্টা করি এই গানটা, তখন বলি যে এই জায়গাটাকে এইভাবে কর, আমরা বলতে আমরা এখানে হালকা কেন, আমরা কেন থাকবে, আমরা কিন্তু সবাই একসাথে আছি না, গোটা সবাই, তো এইখানে আমরাটা একটু একটু বলিষ্ঠ হোক, একটু জোর থাক তার মধ্যে, যতটুকু বাচ্চারা পারে ততটুকু চেষ্টা কর,
1: তাদের মতো করে। আর ঠিক একইভাবে আমরা যখন আস্তে আস্তে বড় হই, ঠিক আমাদের সঙ্গে রবি ঠাকুরেরও কিন্তু রদবদল হয়। আমাদের ছোট্টবেলায় তিনি আমাদের সেই ছোট্ট রবীন্দ্রনাথ, হয়তোবা সেই স্কুলে যাওয়া রবি, তারপর যখন আমরা স্কুল কলেজে পড়ি তখন সেই রবি ঠাকুরের বয়সটি, যখন তিনি সেই কাদম্বরী দেবীর সঙ্গে ঘুরে বেড়াতেন, নতুন বৌঠানের সঙ্গে একেবারে খেলায় মগ্ন ছিলেন, তারপর যখন একটু একটু করে বড় হই বা বৃদ্ধ বয়সে যাই, তখন রবি ঠাকুর ঠিক অন্যরকমভাবে আমাদের কাছে ধরা দেন। আর এভাবেই শুধু রবীন্দ্রনাথ কেন, যে কোনো কবি, নজরুলের কথাও যদি বলি, ঠিক একইভাবে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের শুধু বুঝতে হবে যে আমরা তাদেরকে কতটা চাই, আমাদের জীবনের মূল মন্ত্র কী, আর আমরা কি হারিয়ে ফেলছি আমাদের সংস্কৃতিকে। এখনও যদি মানে সেই প্রশ্ন ওঠে যে বাঙালি তার সংস্কৃতি নিয়ে হোঁচট খাচ্ছে, তখন কি মনে হয় তনুময়দা, কে আমাদেরকে টেনে তুলতে পারে সেই হোঁচট থেকে?
0: রবীন্দ্রনাথ ছাড়া তো দেখি না কাউকে। তবে বাঙালি হিসেবে যেহেতু কথাটা বলছো, বাংলা ভাষাটাও এখন একটু মানে কি বলবো, মানে এটা এখন তো অনেকেই বাংলা বলতে পারে না, এই কথাটাও একটু কিন্তু বাস্তব সত্য, আমরা হয়তো মেনে উঠতে পারি না সেইভাবে, কিন্তু অনেকের মুখে এই জিনিসটা শোনা যায় যে বাংলাটা আসে না সেইভাবে।
1: সেই অপূর্ব দত্তের কবিতাটা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ভবানীপ্রসাদ মজুমদারের।
0: হ্যাঁ, তো এটা এটা দুর্ভাগ্য ছাড়া তো আর কিছুই বলা যেতে পারে না। আমার তার মাঝখানে রবীন্দ্রনাথকে টিকিয়ে রাখা তো বড় কঠিন কাজ।
1: কিন্তু রবি ঠাকুরের ব্যাপ্তি এখন কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয়, বরং ভারতবর্ষ ছাড়িয়ে চলে গেছে।
0: আমাদের মুখের ভাষা আমাদের বাংলা, সেই বাংলা ভাষাই ওই কথাটাই বলছি যে বাংলাটা ঠিক আসে না, তাহলে ওই জায়গাটাতে কিভাবে রেক্টিফাই করবেন, বা এই যে কথাটা যে বেরিয়ে আসছে কিভাবে রেক্টিফাই করা সম্ভব, তো ওই জায়গাতে আমার যে চিন্তাটা যে রবি ঠাকুরকে টিকিয়ে রাখাটাও একটা বড় কঠিন কাজ। আমি সেদিন কিছুদিন আগে কয়েকটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনিস, নাম শুনেছিস, হাঁ করে তাকিয়ে আছে, কোনো উত্তর নেই।
1: সেটাই হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম, কোথাও না কোথাও তার জন্য আমরা দায়ী,
0: একদম
1: কোথাও না কোথাও আমরা দায়ী। আমরা যদি ঠিকভাবে আমাদের নতুন যারা ছোট শিশুরা রয়েছে, যারা বাচ্চারা রয়েছে, তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা যেটা দেখছে, সেখানে হচ্ছে, তারা সেটাই শিখছে। কথাটা, প্রশ্নটা আসছে আমরা কি শেখাচ্ছি, সেখানেই কি আমরা হোঁচট খাচ্ছি? আর সেখানেই হয়তোবা কবি অপূর্ব দত্ত লিখছেন যে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে, অথবা ভবানীপ্রসাদ মজুমদার লিখছেন জানেন ছান বুঝলে দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, তো সেখানটাতেই আমরা হয়তোবা বাঙালিরা হোঁচট খাচ্ছি। যদি আমরা নিজের ভাষাটাকে সঠিকভাবে প্রয়োগ না করতে পারি, নিজের ভাষাকে ভালো না বাসি,

0: মেকি ভাষার আদলে নিজের পরিচয়টা দেখাতে চাই নতুন করে, তাহলে হয়তো বা আমাদের অস্তিত্বটাই কদিন পরে হারিয়ে যাবে। আর সেই অস্তিত্ব যাতে না হারিয়ে যায়, তার জন্যই আবারও ফিরে যাব বাংলা গানে। কারণ ওই যে বলে, আমাদের শেষ আশ্রয়, শেষ সেফ জায়গাটা আমাদের বাংলা গান। তাই এবারে আবারও
1: রবি ঠাকুরের গানে একটা যাই,
0: চলো আবারও রবি ঠাকুরের কাছেই ফিরে যাই, যিনি আমাদের আত্মার তৃপ্তি, প্রাণের শান্তি।

অসাধারণ অসাধারণ অসাধারণ, না চাহিলে যারে পাওয়া যায়। রবি ঠাকুরের কাছে যখন আমরা গিয়ে দাঁড়াই, তার আশ্রয় নেই তার সৃষ্টির মধ্য দিয়ে, হয়তোবা সঞ্চয়িতা খুলে, হয়তোবা গীতাঞ্জলি খুলে, হয়তোবা গীতবিতান খুলে, তখন একের পর এক পৃষ্ঠা যখন আমরা বদল করি, তখন মনে হয় যে আমাদের জীবনের রং রূপ গন্ধ প্রত্যেকটা অনুভূতি তিনি সেখানে লিখে গেছেন। তাকে হয়তোবা জীবনে

0: টাস্ক দেওয়া হয়েছিল, হয়তো বা ভগবান তাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন যে যাও গিয়ে সমস্যার সমাধান করে আসো মানুষের। এবং তিনি এসে একের পর এক লেখনীর মধ্য দিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান করে গেছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই রবি ঠাকুরকে কতটা চাই, চাই কি না? আমরা তো জীবনে ভীষণভাবে চাই। আর আজকের প্রজন্ম যেন রবি ঠাকুরকে আঁকড়ে ধরে থাকতে পারে সে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ একটা সময় হয়তো বা আমরা থাকবো না, কিন্তু থাকবে গীতাঞ্জলি, থাকবে গীতবিতান, থাকবে সঞ্চয়িতা। যেভাবে আমরা আশ্রয় নিচ্ছি তার কাছে, তারাও আশ্রয় নেবে। জীবনের কোনো একটা এরকম মুহূর্ত এসছে যখন মনে হচ্ছে যে খুব অন্ধকার হয়ে আছে চারপাশটা, কোনো দিকেই কোনো খেয়েই খুঁজে পাচ্ছ না, অথচ রবি ঠাকুর হাত ধরে তুলেছেন?
1: জীবনে দুবার এসছে, প্রথমবারটা মেনশন করব, দ্বিতীয়বারটা বলবো না আর কি, কিছু ব্যক্তিগত কারণ আছে। প্রথমটা হচ্ছে যেদিন আমার স্যার চলে গেলেন, সেদিন হঠাৎ করে আমাদের এই সূর্যনাটা ফাঁকা, মানে আমার কাছে মনে হলো যে স্যার এখন এখানে নেই, এই জিনিসটা ভাবাটা খুব কঠিন। আর যেদিন স্যার চলে যান আমাদেরকে ছেড়ে, এখনও মনে আছে 14 ফেব্রুয়ারি দিনটা ছিল, স্যার আইসিইউতে জিবি হসপিটাল, কোনো একটা কারণবশত আমি হসপিটাল থেকে খানিকটা নিচে নেমে এসেছিলাম, ওই সময়টার মধ্যেই স্যার আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো স্যারের শেষ যাওয়াটা চোখের সামনে হলো না। তারপর স্যারকে নিয়ে যখন স্যারের বাড়ির সামনে যখন আমরা সবাই একত্রিত হই, জড়ো হই, সেখানে স্যারকে একটা জায়গায় সাজিয়ে রাখা হয়। তৎকালীন গভর্নমেন্ট যারা ছিলেন তারা সরকারিভাবে স্যারের শেষ বিদায়ের একটা ব্যবস্থা করেছিলেন। তো স্যারেরই আবার এখানে কিছু একটা ছিল যে ওই রকমভাবে যেন না হয় কোনো কিছু, এটা স্যারের ব্যক্তিগত কিছু কোনো একটা বিষয়, যাওয়ার আগে স্যারের মেয়েদের সাথে এগুলো বলে গেছেন। ওই সময়টাতে হঠাৎ করে মনে হলো যে এতদিন যার হাত ধরে চলছিলাম, গান শিখছিলাম, হঠাৎ করে সেই হাতটা একদম
0: নেই।
1: ওই দিনটা একটা কালো দিনের মতোই হয়েছে, আর সেই দিনটাকে আরও বেশি ব্ল্যাক ডে করে দিয়েছে স্যারের স্মরণসভা। সেটা আমাদের রাজ্যের একজন গুণী শিল্পী তিথিদি আয়োজন করেছিলেন যে স্যারের স্মরণসভার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে একখানা গান গাইবার কথা আমাকে বলেছে। তো আমি ভাবছি কী গাইব, তো যেই গানটা ওই দিন স্যারের জন্য গেয়েছি সেই গানটা এখন গীতবিতান থেকে আমি বাদই দিয়ে দিয়েছি, আমি এখন আর ওই গানটা গাই না। সেই গানটা হচ্ছে দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। তো ওই গানটা এখন আমি কোথাও গাই না, আমার কাছে এই গানটা গাওয়াটা এখন আর কেন জানো, মানে এইটা স্যারের এই গানটা ওই দিন যখন স্যারের মঞ্চে সুকান্ত একাডেমিতে, যদি আমি ভুল না করে থাকি, সুকান্ত একাডেমিতে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল, ওই অনুষ্ঠানে আমি এই গানটাই গেছিলাম স্যারের স্মরণসভাতে। আর ওই দিনের পরে আমি আর কোনো মঞ্চে এই গানটা গাইনি। এই গানটার প্রত্যেকটা কথা আমার কাছে মনে হচ্ছে স্যারের সাথে আমার ছোটোর থেকে বড় হওয়ার যে বিষয়টা, প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা মুহূর্ত এই গানটার সাথে জড়িয়ে রেখেছে। ওটা জীবনের একটা বড় কালো সময় আমার গেছে, সেখানে রবীন্দ্রনাথই পাশে ছিলেন এই গানটার মধ্য দিয়ে।
0: আর এখনও যখন মনে হয় যে রবি ঠাকুর সঙ্গে আছেন তাই কোনো ভয় নেই, বা ধরো নিজের সেলফ মোটিভেশনের জন্য রবি ঠাকুরের কোন গানটি গাও?
1: বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ।
0: ক্যা বাত! আর এভাবেই আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে চলেছি, প্রায় শেষের দিকে চলে এসেছি। আর একজন বন্ধু রয়েছেন তনুময়দা, চলো একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, আমি খয়েরপুর থেকে সুরকুমার আচার্য।
0: হ্যাঁ নমস্কার বন্ধু, বলুন।
2: আমি তনুময়দার কাছে কি করব, প্লিজ এই গানটাই আমার জন্য অনেক অনেক অনেক ভালো গান।
0: কোন গানটা বলুন?
2: এই যে এই বিশ্বলয়ে বিরাট ভুবন হাজারিকার গান।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: এই গানটা যদি তনুময়দাকে অনুরোধ,
0: শিবাশিষ গোস্বামী লিখছেন, গানের পাশাপাশি যন্ত্র সঙ্গীতের দুই শিল্পীকে কিন্তু অসাধারণ বাজাচ্ছে, তমাল তো দিন দিন যেন এগিয়েই যাচ্ছে, ওই মিষ্টি ছেলেটি কিন্তু আমার ভীষণ প্রিয়। আর সেই সাথে সমীরণও রয়েছে, সমীরণ তো অসাধারণ, তার জন্য কোনো ভাষা নেই। আর দুলু সাহা লিখছে, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল, গানটির অনুরোধ রইল। মিলিদেব রায় লিখছেন, ভাই যদি পসিবল হয় দেখো আলোয় আলোয় আকাশ, গানটা শুনতে চাই,
1: দেখো
0: আলোয় আলোয় আকাশ, খুব ভালো লাগছে অনু।

0: অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। একসঙ্গে শুরু করেছিলাম আমাদের রবিবারের যাত্রা আজকের অতিথিকে সঙ্গে করে নিয়ে, তো শেষ অবধি সঙ্গে থাকতে হবে। কিন্তু পাশাপাশি আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে আপনাদের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরটি বলে দিচ্ছি 9402169965। আর পাশাপাশি আমাদের ফোন লাইন তো খোলা রয়েছেই 0381-232-6253। ফোন করবেন, কথা হয়ে যাবে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আবার গানে ফিরে যাচ্ছি, তনুবাদা খুব বেশি আর সময় নেই হাতে, চলো এবার গানে ফিরে যাই। কী গান শুনবো
1: এবার? রাহুল দেব বর্মনের একটা গান দেখি, চেষ্টা করি।
0: বাহ, ত্রিপুরায় আছি আর রাহুল দেব বর্মন বলুন বা এস ডি বর্মন, তাদের গান শুনবো না, সেখানে কিন্তু একটা খামতি থেকে যায়, আক্ষেপ থেকে যায়। তো সেই আক্ষেপটাই যেন না থাকে আজকের অনুষ্ঠানে, তার জন্য এবারে রাহুল দেব বর্মনের একখানা অসাধারণ গান।

क्या বাদ क्या বাদ क्या বাদ আসলে রবি ঠাকুরের গান পাশাপাশি স্বর্ণযুগের যে বাংলা গানগুলো আমাদেরকে তনুময়দা শুনিয়েছে, আর এবার হঠাৎ করে আমরা ঢুকে গেলাম আর ডি বর্মনে।

0: অসাধারণ সব গান আজকে আমরা রবিবারে শুনছি। আর রবিবার মানেই দেখুন আমাদের ছুটির দিন, পাশাপাশি আমরা চাই নিজের একটু কমফোর্ট জোনে থাকতে। আর রবিবার মানেই যদি হয়ে যায় আজকের অতিথি, আর আজকের অতিথি নিয়ে আসে একেবারে আমাদের মনের খুব কাছের গানগুলো, তাহলে সেটা একটা বাড়তি পাওনা, বলতে পারি সোনায় সোহাগা। আর তাই ধন্যবাদ দিতেই হয় তনুময়দাকে আমাদের সকলের ভীষণ ভীষণ পছন্দের গানগুলোকে একেবারে সিলেক্ট করে নিয়ে আসার জন্য। তো
1: তোমাদেরকে ধন্যবাদ যে আমাকে গাইবার সুযোগ দিয়েছো।
0: আর বন্ধুরা রয়েছেন সঙ্গে কথা বলবেন বলে, তারা তাদের সুযোগের অপেক্ষায় রয়েছেন। চলো এবার তাদেরকে একটু সুযোগ দেওয়া যাক। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ যমুনা,
2: গানের যে সবাইটা মাধুর্য নিয়ে আসলো, কিশোর কুমারজি বলো, মান্না দেই বলো, আর তুমি যাকে বলো, মানে সবার কণ্ঠস্বরে একটা আলাদা অনুভূতি থাকে না, তো তার জন্য তাদের কণ্ঠস্বরে গান শুনতে ভীষণ ভালো লাগছে আর কি। তুমি যখন আসো মানে প্রোগ্রাম করতে আমি সবসময় শুনি, কথা বলি না, বাট আজকে না কথা বলে পারলাম না আর কি।
1: আবারও ধন্যবাদ জানাই,
2: ভালো থেকো দাদা,
0: ভালো থেকো, ভালো থেকো যমুনা, খুব ভালো থেকো,
2: একদম একদম
0: একদম। তো তনুময়দা, এই যে শ্রোতাদের এত এত ভালোবাসা, এত এত কথা আসছে, তো তোমার কাছে কোন প্ল্যাটফর্মটা বেশি পছন্দের? প্রায় প্রত্যেক শিল্পীদের কাছেই এই প্রশ্নটা থেকে থাকে যে স্টুডিওতে বসে গান করা নাকি একেবারে সামনাসামনি ফেস টু ফেস ইন্টারঅ্যাকশনের মধ্য দিয়ে একটা আড্ডা হোক, গানের গানের আসর হোক,
1: আমি
0: একেবারে মঞ্চে লাইমলাইটের নিচে।
1: আসলে আমি ওইভাবে, তুমি প্রশ্নটা করলে বলে বলছি, আমি ওইভাবে কখনো ভাবিনি, একদমই ভাবিনি। আমার কাছে একটা জিনিসই, মানে যেটা আমি সবসময় মেনে চলার চেষ্টা করি, যে গানটা আমার খুব ভালো লাগে, গান আমি গাই আর গানটা গেয়ে যাবো যতদিন পারি। গান এবার আমার আমার গান কারোর কাছে ভালো লাগছে, সে আমাকে এই যে বললো না ভালো লাগে গানটা শুনতে, আমার কাছে মনে হয় যেন আমার আরও দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে, আমার আরও কাজ করতে হবে। এই যারা ফোন করছেন বা যারা মেসেজ করছেন, তাদের ফোন বা মেসেজে আমি আরও বেশি অনুপ্রাণিত হচ্ছি যে না, আমার আরও কিছু করতে হবে, আরও কতটুকু ভালো করা যায়, কারণ এটা তো শেষ নেই, কোথায় গিয়ে কী করবো কী জানি, এটা তো আমাদের জানা নেই কোনো কিছু। আর তারপরে তো এই ইনডোরে গাইবো না মঞ্চে গাইবো এইসব ভাবনা কোথায়, আর এইভাবে ভাবিই নি কখনো। একটা জিনিস, গান গাইবো যতদিন পারি, গান গেয়ে যাবো।
0: আর সেক্ষেত্রে আরেকটা ছোট্ট প্রশ্ন, যদিও তোমার খুব পার্সোনাল, এটা আমি জানি প্রত্যেক শিল্পীর খুব পার্সোনাল কিছু জোন থাকে, তারপরে আমরা চেষ্টা করি, যে বলেছিলাম অফবিট তনুময়, ঠিক তাই। এবারে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে যখন মঞ্চে কোনো গান সিলেক্ট করবে, যে আমি এই মঞ্চে গানগুলো করব, তখন কোনটা বেশি মাথায় রাখো, নিজের পছন্দ নাকি শ্রোতাদের চাহিদা?
1: আগে তো দেখি যে অনুষ্ঠানটা কিসের উপর হচ্ছে, প্রথম এটাই, সাবজেক্টটা কি, তখন ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করে গানটা বাছাই করি। এবং সেই গানটা আমি চেষ্টা করি যে গানগুলো বহুশ্রুত থাকে, কারণ কি, আমি যদি মাস পিপলের কথা চিন্তা করি, তাহলে যে গানগুলো বেশি শোনা হয় সেই গানগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছায়। আমি ধরো একটা কোনো একটা মঞ্চে, অনুষ্ঠান মঞ্চে একটা যে কোনো একটা, যে গানগুলো কম শোনা হয় এরকম একটা গান আমি গাইলাম, হয়তো ওই সাময়িক যদি 5 মিনিট আমার পারফরমেন্সে আমার গানটা হয়তো 50 জনের কাছে গিয়ে পৌঁছবে, যারা এই গানটা জানে, যারা জানে না হয়তো কিছু সময় এটার সাথে একটু ইনভলভ হবে, এরপর এটা হয়তো গান থেকে বেরিয়ে গেল। আর এটা একটা জানা গান, যেমন সেদিন বাতাসে ছিল তুমি জানো, এই এই গানটাই ধরো আমি গাইলাম, এটা সবার মোটামুটি মুখস্থ গানটা। আর ওই গানগুলো পারফর্ম করাটা আর একটু বেশি কঠিনও থাকে, কেন, কারণ এই গানটা সবার জানা, মানে জানা গানে কিন্তু ভুলটাও বেশি বেরিয়ে আসে, বেশি বেশি বেরিয়ে আসে। তো ওইভাবে আমি চিন্তা করি যে কোন, আগে ভাবি যে অনুষ্ঠানটা কিসের, তাদের সাবজেক্টটা কি আছে, তারপর আমি একটা গান ওইটার উপর বিবেচনা করে বাছাই করে নিই।
0: বাহ, আর একেবারেই ওই যে অফবিট তনুময় বলছিলাম সেটা কিন্তু বেরিয়ে আসলো। আর পাশাপাশি যারা

0: বলছেন যে এই অনুষ্ঠানটা থেকে যদি কিছু টিপস নেওয়া যায়, তাহলে সেই টিপসটাও কিন্তু চলে এলো যে মঞ্চে বহুশ্রুত গানগুলোর চাহিদা অনেক বেশি থাকে,
1: এটা সবার কাছে গিয়ে পৌঁছায়। আমার কাছে তাই মনে হয় যে আমি কোনো একটা মঞ্চে যেখানে ধরো 1200 অডিয়েন্স আছে, সেই মঞ্চের মধ্যে আমি এমন একটা গান গাইলাম যে গানটা ততটা শোনা নেই সবার কাছে, দেখা গেল কি ওই যে বললাম একটা নাম্বার অফ পিপল তাদের জানা তাদের কাছে রইল। আমার মনে হয় এই গানটার জন্য ইনডোর আমি কোথাও বসে গানটা তৈরি করে সেটা আমি পাবলিশ করলাম কোনো একটা ওটিটিতে, সেটা যেতে পারে, সেটা আস্তে আস্তে মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। আর কোনো এরকম ওপেন মঞ্চ বলো বা এই যে আকাশবাণীতে আজকে বসলাম আমি, রবি ঠাকুরের এমন অনেক গান আছে যে গানগুলো মানে বহুশ্রুত নয়, তো সেই গানগুলো আমি যদি গাই হয়তো কিছু সংখ্যক যারা আছে এটার সাথে জুড়বে। আর এখন তো আমাদের স্ক্রলিং করার বিষয়টা কিন্তু খুব, এই আঙ্গুলটা যে প্রচন্ড ঠাস ঠাস ঠাস ঠাস করে চলতে থাকে, একটু আননোন দেখা গেল কি তনুময় বিশ্বাস পেরিয়ে গেছে, এটাও মাথায় রাখতে হবে,
0: দারুণ বলেছো,
1: এটা এই যুগের সাথে মিলে চলতে লাগবে,
0: মিলে চলতে হবে, একেবারে ঠিক। আর তাই ওই যে বসে আছেন পর্দার ওপারে যারা, তাদেরকে নতজানু হয়ে প্রণাম করতেই হয় যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হাতটি ধরে আছেন সব,
1: একদম একদম
0: এভাবেই থাকবেন পাশাপাশি। আর শেষের দিকে এগোচ্ছি, এবারে আবারও গানে ফিরে যাচ্ছি, চলুন জানি আপনার আমার ভীষণ ভালোবাসার কোনো গান অপেক্ষা করছে আমাদের জন্য।
1: এবার একটু অন্য স্বাদে যাই,
0: আচ্ছা
1: একটা শ্যামা সঙ্গীত গাওয়ার চেষ্টা করছি।
0: বাহ, আচ্ছা।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ। আর আরেকটা কথা বলতেই হয় যে তনুময়দা আজকে যে গানগুলো আমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছেন, আমাদেরকে শোনালেন এতক্ষণ ধরে, সেই গানগুলো যেমন আমাদের হৃদয়ের চিলেকোঠা ছুঁয়ে যায়, ঠিক তেমনি এই গানগুলো আমাদেরকে শেখায়, আমাদেরকে অনেক অনেক ভালো করে শেখায় যে এই জীবনটা আমাদের কিসের জন্য।
1: শুরুতেই যে বললাম গানের কথা,
0: একদম একদম তাই। আর গানও সেক্ষেত্রে আমাদের বলতে হয় যে আমাদের শেখানোর বা শেখার একটা মাধ্যম,
1: একদম
0: তাই না? আমাদের জীবনটাকে নতুন করে আমরা জানতে পারি। আর তার জন্য তনুময়দাকে আরও একবার ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের জন্য এত এত ভালো গান নিয়ে আসার জন্য।
1: আবারও ধন্যবাদ আমার পক্ষ থেকে এফএম উজ্জ্বলকে, যে আমাকে এই আজকের এই অনুষ্ঠানে।
0: একদম তাই, এফএম উজ্জয়ন তো ভীষণ আপ্লুত তোমাকে এখানে পেয়ে। আর পাশাপাশি ঘড়ি দেবতার কাছে আমাদের হার মানতে হয়, কারণ তিনি তো তার স্রোতে বয়ে চলবেন। আমরা যতই চেষ্টা করি যে গানের স্রোতে তাকে আটকে রাখার, তিনি কোনো বাধা মানেন না। তো একেবারে শেষ গানে চলে যাই তনুময়।

0: থেকে এফএম এফএম উজ্জয়িনীকে যে আমাকে আজকের এই অনুষ্ঠানে সামিল করা
1: একদম তাই একদম তাই এফএম উজ্জয়িনী তো ভীষণ আপ্লুত তোমাকে এখানে পেয়ে, আর পাশাপাশি ঘড়ি দেবতার কাছে আমাদের হার মানতে হয়, কারণ তিনি তো তার স্রোতে বয়ে চলবেন। আমরা যতই চেষ্টা করি যে গানের স্রোতে তাকে আটকে রাখার, তিনি কোনো বাধা মানেন না। তো একেবারে শেষ গানে চলে যাই তো, নময়দা
0: রবি ঠাকুরের পূজা পর্যায় দিয়ে শেষ করব।
1: বাহ, শুরু করেছিলাম রবি ঠাকুরের হাত ধরে, বাড়ি ফিরবো রবি ঠাকুরের হাত ধরে। চলো
2: এসব

রবি ঠাকুরের গানের মধ্য দিয়ে আজকে বিদায় নিচ্ছি আমরা। ফিরে আসবো আবারও আগামী রবিবার বেলা ঠিক 3টে। তো সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত। আর সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার সবাইকে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, যে অনুষ্ঠানে আমরা রয়েছি গানে গানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন অনুষ্ঠানে রয়েছি, আরাধনা অনুষ্ঠানে, যেই অনুষ্ঠানে আমরা আমাদের মনের কথা ঈশ্বরের কাছে পৌঁছে দিই। এমনই আরও কিছু গান শ্রীকৃষ্ণকে অর্পণ করে আজকে

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যেই অনুষ্ঠান আমাদের দরজায় করানো আছে সেই অনুষ্ঠান আপনাদের পছন্দের এবং আমাদের দায়িত্বের, অর্থাৎ আপনার পছন্দ আমার গান। এই সন্ধেবেলায় রবিবারের বিকেলে কি শুনতে ইচ্ছে করছে আপনার? মনে মনে গুনগুন করে উঠছেন কোনো গান? তাহলে সেটা

0: দিন আমাদের কাছে। ডায়াল করুন 03812326253, জানান আমাকে কোন গান গুটি গুটি পায়ে বাসা বাঁধছে আপনার মনের মধ্যে, আর সেই গান শোনানোর দায়িত্ব আমার। তাই ডায়াল করবেন 03812326253 নম্বরটি, জানাবেন কোন গান আপনার পছন্দের, অথবা হোয়াটসঅ্যাপ করেও বলতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। জানাবেন, অবশ্যই শোনাবো সেই গান। তবে এই মুহূর্তে বন্ধু কিন্তু চলে এসেছেন ফোন লাইনের ওপারে, চলুন তাহলে দেখা যাক কে রয়েছেন। হ্যালো, কে রয়েছেন বন্ধু?
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি মিলনসংকর থেকে। শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা বন্ধু, বলুন।
1: আচ্ছা ম্যাম, কারা ক্রান্তি থেকে?
0: বুঝতে পারিনি।
1: ক্রান্তি, ক্রান্তি ভূমিদলের
0: ক্রান্তি। হ্যাঁ ক্রান্তি, ক্রান্তি ছবি থেকে।
1: দিল মে দর্দ সা জগা হে, এই গানটা শুনেন।
0: দিল মে দর্দ সা জগা হে, তাই তো?
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ ভালো থাকবেন আপনিও বন্ধু।
1: নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 03812326253, জানাবেন আপনার পছন্দ, আর সেই পছন্দ মাথায় রেখে গান শোনাবো আমরা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো দিদি নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি লালন ঘরামি বলছি, হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে।
0: হ্যাঁ লালন বাবু বলুন।
2: দিদি আমাকে গান শোনাবেন বন্দিশ ছবি থেকে, বলে মেরে কাঙ্গনা।
0: বন্দিশ ছবি থেকে বলে মেরে কাঙ্গনা, তাই তো? ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন আপনিও। বন্ধুরা ডায়াল করবেন 03812326253, আর এই মুহূর্তে চলুন গানে গানে শুরু করি আমাদের যাত্রাপথ। তো প্রথম গানটি আমার পছন্দের শোনাই, জয়তী চক্রবর্তীর কণ্ঠে। দেখুন তো আজকে সন্ধ্যাতে ভালো লাগছে কিনা গানটি।

0: শ্রোতা বন্ধুরা, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে ক্রান্তি ছবির এই গানটি শুনলাম আমাদের শ্রোতা বন্ধু সুমন বাবুর পছন্দের। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি আসানসোল থেকে টিঙ্কু বলছি।
0: হ্যাঁ টিঙ্কু বাবু, বলুন।
1: আচ্ছা, একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে পারবো?
0: হ্যাঁ শুনতে পারবেন।
1: কেটেছে একেলা বিরহেরি বেলা,
0: কেটেছে একেলা, ঠিক আছে অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উচ্চায়ন্ত। শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর যে পর্বে আমরা রয়েছি সে পর্বের নাম আপনার পছন্দ, আমার গান পছন্দ থাকবে, আপনার গান শোনাবো আমি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, শুভ বিকেল।
0: নমস্কার, শুভ বিকেল।
2: আমি শোভন দেবনাথ বলছি জগৎপুর থেকে।
0: আরেকবার নামটি জানতে চাইবো।
2: শোভন, শোভন দেবনাথ।
0: হ্যাঁ স্বপন বাবু, বলুন।
2: মিস্টার বেচারা ছবি থেকে গান শুনতে চাই।
0: কি গান শুনতে চাইছেন? কণ্ঠে বন্দিশ ছবি থেকে শুনতে চেয়েছেন লালন ঘরামি, তার পছন্দের গান আপনাদের সবার জন্য।

0: শ্রোতা বন্ধুরা, কই মিল গায়া ছবির এই গানটি আমরা শুনলাম আমাদের এক বন্ধু হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছিলেন তার পছন্দের গান, তিনি পারমিতা। তার পছন্দের গান আমরা সবাই মিলে শুনলাম, আর এই মুহূর্তে বন্ধু একজন অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে। হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার।
1: আমি মহর্তে জসুতে বিত্রে জন্মা করছি।
0: বেশ, রয় দেবর্মা, হ্যাঁ বলুন বন্ধু।
1: গান শুনবো আনসিন নাম্বার ওয়ান ছবি থেকে টাইটেল ট্র্যাকটা শুনে দেবেন ম্যাম।
0: কোন সিনেমা?
1: আনসিন নাম্বার ওয়ান।
0: আনটি নাম্বার ওয়ান,
1: ঠিক
0: আছে। ওকে, ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন বন্ধু। আর সেই সাথে বন্ধুরা, সময় কিন্তু একটু একটু করে এগিয়ে চলেছে, তাই চটচলতি মুঠোফোনে ডায়াল করবেন সেই চেনা ফোন নাম্বার, আর জানাবেন কোন গান শুনতে ইচ্ছে হচ্ছে। কারণ আপনার পছন্দের গান শোনাবো বলেই আপনার পছন্দ আমার গান নিয়ে কিন্তু বসে আছি আমরা, আর তাই একের পর এক পছন্দ আপনাদের যোগ হচ্ছে, একটু একটু করে গান শুনছি আমরা। হ্যালো, কে রয়েছেন? হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ বন্ধু, কে বলছেন?
2: হ্যালো, আমি নিতাই শর্মা বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
2: আমাকে নীলকমল সিনেমা থেকে গান শোনাবো।
0: নীলকমল ছবি থেকে কোন গানটি শুনতে চাইছেন?
2: চোখ উপকারে মেরে মেরে প্যার। আচ্ছা, নীলকমল সিনেমা থেকে।
0: ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, অবশ্যই আপনার প্রিয় গান শুনতে পাবেন। এই মুহূর্তে যে গানটি আমরা শুনবো, টিঙ্কু বাবু অনুরোধ করেছেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে, সেই গানটি রইল আপনাদের জন্য বন্ধু, শুনুন।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম বাদল খটিয়াল বন্ধুর অনুরোধে অনুরাধা পাড়ওয়ালের কণ্ঠে, ও মেরে স্বপ্নকে সওদাগর। হ্যাঁ, আর সেই সাথে আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেলেছি। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় সন্ধে 6:07:30। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন তার সঙ্গে কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন বন্ধু? হ্যাঁ ব্রিজেশ বাবু, বলুন।
1: আমি গান শুনতে চাই ম্যাডাম।
0: কি গান শুনতে চাই? পরবর্তী গানে চলে যাই। না, তার আগে আরো একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন?
2: হ্যালো, শুভ সন্ধ্যা। নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি আগরতলা থেকে রীনা পাল বলছি। রীনা পাল।

0: আচ্ছা, হ্যাঁ রীনা দেবী বলুন।
1: আমি শুনতে চাই রামতিরি গঙ্গামৈলি ছবি থেকে। হুম, একে রাধা একে মীরা, মন্দাকিনী অভিনীত।
0: আচ্ছা ঠিক আছে,
1: হবে তো?
0: অবশ্যই হবে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন, ভালো থাকবেন আপনিও বন্ধু। শ্রোতা বন্ধুরা, এবারে যে গানটি আমরা শুনব, মিস্টার বেচারা ছবি থেকে গানটি অনুরোধ করেছেন শবনবাবু, তার পছন্দের গান। আপনাদের সবার জন্য রইল কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।
2: হ্যাঁ, মে সুন রহি হুঁ, বোলো। তুম চুপ কিউ হো গয়ে, বোলো বোলো না।

শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম বিশ্রয়বাবুর পছন্দের গান, আর সেই সাথে চিন্ময়দা চলে এসেছেন স্টুডিওতে। বাকি সময়টুকু আপনারা থাকবেন আর যে চিন্ময়ের সঙ্গে। গানে গানে এবার আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। এবারে যার পছন্দের গান শুনব, আদমি ছবির গান তিনি অনুরোধ করেছেন আমাদের

শ্রোতা বন্ধু ভাইকোন মুন্ডা, তার পছন্দের গান রইল আপনাদের সবার জন্য।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে রয়েছেন আরজে চিন্ময়ের সাথে। আপনার পছন্দ আমার গান এই আসরে 101.6 MHz FM উজ্জয়ন্ততে।

0: নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দাদা,
0: কে বলছেন?
1: শুভ সন্ধ্যা দাদা, আমি অগ্নিদেব বলছি, তোমার পাশ থেকে।
0: হ্যাঁ বলুন অগ্নিদেব।
1: শুনতে পারবেন তো দাদা? না গান শুনতে পারবেন তো?
0: বলুন।
1: ছবির নাম বিমিশাল,
0: হুম,
1: অমিতাভ বচ্চন আর বিনোদ নেহরা অভিনীত। গানের নাম এ কাশ্মীর রে, এ কাশ্মীর রে, এরকম আর কি গানের লাইন।

0: ঠিক আছে, বুঝতে পেরেছি, শুনতে থাকুন। তাহলে শ্রোতা বন্ধু, এর আগে যে বেশ কয়েকটা অনুরোধ রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
0: কে বলছেন? শুভ সন্ধ্যা,
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাস শহর থেকে বলছি।
0: হ্যাঁ আশুতোষ বাবু, বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আর শ্রোতা পেয়ে গেলে আরো ভালো হয়ে যায়।
0: কি গান?
1: তো আজকে আমাকে মাবার ডে উপলক্ষে একখানি গান শুনিয়ে দেবেন।
0: কি কি দিন?
1: হ্যাঁ, সঙ্গীতের সবথেকে বড় রাইটার আনন্দ বক্সীজির লেখা, লক্ষ্মীকান্ত জারিলালজির সুর দেওয়া, ছবির নাম রাজা আর রং, আর গানটা হচ্ছে তু কিতনি আচ্ছি
0: হ্যাঁ
1: তু কিতনি আচ্ছি হ্যাঁ।
0: আচ্ছা,
1: লতাজি গিয়েছেন?
0: ঠিক আছে, শুনতে থাকুন।
1: গানটি

শ্রোতা বন্ধু, এই গানটি শুনতে চেয়েছিলেন রীনা পাল, রাম তেরি গঙ্গা মেলি ছবি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া এই গান। এবারে একটু বাংলা গান শুনব। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন ঝর্ণা ভট্টাচার্য জিরানিয়া থেকে, আশা ভোঁসলের কণ্ঠে, সুরের আকাশে ছবির গান, স্বপন চক্রবর্তীর সুরে।

শ্রোতা বন্ধু, এই গানটির জন্য অনুরোধ জানিয়েছিলেন সুপর্ণা দে কৈলাস শহর থেকে। আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে শেষ করতে হচ্ছে আমাদের আপনার পছন্দ আমার গানের এই আসর। আর যে চিনুয়ের সঙ্গে টিউন করে থাকুন, এখন কক্সবাজার অনুষ্ঠান ফিরে আসছি আবার বাংলা সংবাদের পর।

0: 아따 맞으시옹.
1: 제 프로파노 조라르장니 스강노 석바이베냐니 나우 하이케 셰 조라니 샤몽 조라니 비싱고노 파이
2: 하이케 사슬랑 쟁기 말라케 블라사
0: 이 아따 쟁기노 말라샤
3: 쟁기 이르시데 사슬랑
0: 너 하이케 베방나노 쿨룸바샤 디니층 엄하이 카이 마쿠 툼라이마닌카 제라이 판초야 롱노 샤몽고 쭈뽕마노 뜨이 아바니 코자 엘엠방니 콕시
4: দতা মবম তে কিছা সাউই খনারে লাসা সাসলাং
5: কুবিন সাসলাং নং উকিল পরি উই পাইজাক সেবলা না
6: উকিল পরি উই পাইজাক ইং ন এলম বাগ নি কং ন সানা নি নাইতা
7: দক চিনি উকিল ন সারনা রগ্রা সিদি
2: সাসুগুই মালায়া নি বাগই সংলাই খনাতা দক নি নি কক জেং সিদি কে সাসলাং
1: খনা বাইদি সাসলাং এলম বাগ নি কক সাউই তং প্রো কেব ফান কসারা তা কেবেং বাইদি নাংখাই বিনি কক পাইমে নি উলো সঙ্গলাই
3: আবকে কক নু চেংসিডি সাসলাং নিন কক
0: বুঝি আংকাই সঙ্গী মানু হাইপানো আনি কক পাইখাই সঙ্গলিতা ককরই তিনি কক বখরিংখা চেরাই ফান ছজ্ঞান সামুকরাগ চুপুং মানো তুই আং তাবু পুলিয়ান আতা বেজুয়ান মা সঙ্গরা নাই নিয়াও তামুনি বাকি বাসে সম্পলিক বাই কক মা বাংলাইখা আবনো খিসা সাবই খাগ্রারি
7: খুলুমকা খুলুম বাইখা মিয়া বাসে সম্পলিক বাই কক মাক বাংলাই মানে হংকাই ই ক চিপরক মানো তৈনু তামনি হনমালে চাই বসা বাইনানি বাকি বড় খরকচা নাঙি দো হই সামানি তাবো আতা চরা বাই বাসে সাম্পলিক আনো সাকা হনকেবা আংব চিপরক মানো বুমা বুফা সংবাই সাকলাই কুকলাই তুনসাই রেফাইকাতা আবনি উলো তামুং লাইকা আংবো আশুক সিগারা ইয়া খাও ও সঙ্গে আচমসা খাম কেন আনো বংনি নগ ফাইগ্রা দি হই আতা চরা রিংখা হনকেবা আমো মা থাঙ্গাতা থাঙ্গি ন অমাহাই জংজাল গসাহুই দোয়ো
0: তামো বুমতে জংজালাব
2: আবো খাই আংন সাগারছিন
0: দক ক্রী সাদি আদা চরা
2: নাসিংগ দিন কক বখ্রী সামানী আ কক নি বজর ন জিপ্রক মানো জংসিনী নগ বসা বাইনানী বাকি ন তবানি ফিয়াবা আনি লগিনি আবো খাই জিপ্রক মানো চাই সিমি ন বামরুলিয়া চাই বসা বামরমানো কারই নুখনি তাই কুবুনি সামু ক্রাক ক্রাক রংনব দাগিউই দাঙরিউ হাইকেবা আংখে আবরনো নুগুই বখাই অক্তা আবখাই হাই চাই ফানছ গিয়া রংন জাহাই ফান ক্রাক ক্রাক সামু দাঙরি দন হনকাবা আবন ন সাজাকমন তৈ আনো জলে যাগো প্রা প্রা নুখুঙ্গ টংকচাং টঙি মানালিয়া হাইনি বাকি ন জিপরক মানো বুমা বুফানে নগ দনসাইরি সিদি হনই আং বেজে অন মারি মানি তাই বন তৈন আশালো জঞ্জাল পাতি লাই আফর নগই রফাইকাতা
5: হাইকে আংব কিসা মা সাশি নাইখা কুইয়া সাসলা
0: সাদিবাসী আং নগনি নগনি বেবাক ন মারি সঙ্গানি হই দো সাদিবাসী
5: খুলুমবাইখা কক হনকাই জেসানী সামুগ বরক নারকাই বন মূসানী বাকি সিমিলে নারগলাইয়া আবন তুই কক বাংনানি এবা খাইক নারক রিজাক্তা আংখাই আসুকন সাগ্রাসীন নাংখাই উলতাই ওয়াইসা সাফিনাইতা
0: অংখা খা খায়ু উলতাই কেফানো সানা রং নাংলা খনই তামনি হনমালে জংতিনি মূসানো তৈন কক সালাইজাক নাই আবংখা ফানছজা চেরাই রং ফানক্রাক সামুং তাংনি মা চাইয়া আবো নিনিয়ানি কজ্যা এলেমবাংনি ককসি তামুগি অ এলেমবাগ রায়দা খাইজাকা চেরাই ইংকাই বেবাং নকলি ইয়েং কলি বেকরেং কলি বাহান কলি বিশিমা কলি বেবাকসি কলি হাইনি বাকি নেরাই ফানসজা রং ফানক্রাক সামুগ তা চুপকি হই এলেমবাগ রায়দা ক্রাক খাই খাইজাক দো রায়দানী ফাতর থাঙ্গি চেরাই ফানসজা ন ফানক্রাক সামুং তাঙরি খাই মাজরা ক্রাক বেরজাক নাই আবো এলেমবাগনি রায়দাও দঙ্গু আমো তাবুক আতা বেজুয়া আতা চরা তাই বাসই সম্পলিক সঙ্গে নগনি কক সিমিয়া চিনি কামি আম চাইও আং বে বাক ন খোনাজাক চেরাই বসানো নারীরা হই তলাংখাই নুখুনি তৈ কুমুনি ফানক্রাক সামুগ চুপুকলায়ু আবরক সিমিয়া বুমা বুফা অংনাই সুদিসে বাইথাংনি বসা ফানসজ্ঞান নুখুনি ফানক্রাক সামুগ চুপুগুই সাকন ফারি দংলাইমানী নুগজাগ আবো বেলাইখে চাইয়া এলেমবাগ বিনি বাকি বেলাইখে মাজাক্রাক দো ককরই নরক সিয়ানী বাকি হাইর অঙ্গি ফানো মানখানা ফিয়াবা আং তাবু খরকসা এলেমনি বরক অঙ্গি নরক ন সাবই বুঝিরিনানি আবন আনি সামুং হাইনি বাকি আং তিনি নরক বেবাক ন রঙ্গি কক সালামে পান্ডা সংসার জাগমানী

0: থাক হাই নরক বেবাং তিনি অ রাইদান রুগী চেরাই ফান সকেন ফানক্রাক সামুগ চুপুক বাই গ্লাখানই হাইকে নরক তাবুক আনি কক নক হামখাই বুঝি মানবাই খেনাবলে
1: বুঝি মা খাই বুঝি ওই মানখা হাইফানো আং কিসা মা সাগ্রা সিনাইখা কুয়া সাসলা
0: সাদি বাসই নামো সানানি মুসুং সাদি
1: আং সানানি নাইমাখাই গোতামিয়া সিয়ানি বাকি গবং মা সামুং চায়া তাঙে খিবি জাকা আবুনি বাকি যত নিশাই সকাং নানু নাকারই রাজাগ্রা সিদি আবুনি লগি ও আনি লগি সং তাই ফায়ুং বেজোয়া নরকব আনু নাকারই রাজা সিদি সাসলাং আং নন খুলুমিয়া নিনি সাকনি সীমানসে খুলুমু দৌ আসুক নো আনি কক
0: দং খাবাচই ননম বেলাইকে হামবাই তামনি হিনমালে নি কক ন কাহাম খাই বুঝুই নাকার সানমানি বাকে
2: সাসলাং আং কিসা সাহায্য মানো
0: আমু দা কক আতা সম্প্রম আংখাই তাবুং নন সিমিন খিজা কক সারিউই পান্ডার মুথাগে ঋষিদি হই সানানি নাই টংমাসে সাদি আতা সম্প্রম নক সাবাই খাই তিনি অ পান্ডানো ব নং নমুথাগে ঋষিদিতা
2: হাইকে খুলুমকা বেবাক নন খুলুমবাই খা কক খাই সং তিনি অর দংনাই রাও বেবাক ন আসক সালরমই সিয়ানি মনাগ গলগৈ টংমাইমানি তাবক চিনি এলেমক্রং এবা এডভোকেট সাসলাং সং ন গাহাম কাই সরাই ফানসজ্ঞানী রাজ্যান সাওই খানা রেখা অ কক ন খনাবই বেবাক ন মকল গ্লাং সা কিয়ক বাই খেনা হানাই খা খাইও হাইনি বাকি ন চিনি ওয়াইজিগ্র বিনি চায়ানো গছবই যতনি সামো বাসাওই নাকার সানকা আবো বেলাই খাতুমানি কক আংব তিনিলে যতনি থানি নাকানো মা সানছি নাই তামনি হুমালে জরা কাইছে আংব জেরাই ফানছজ্ঞান সামুং ক্রাক দাংরি জাকমানি বাকি তাবক চং খনাকা তাই শিকা তিনি সিমি চিং তাই অমহাই সরাই ফানছজ্ঞা রগ্ন সামুক্রাক সামুন তাই টাংরে লিয়া অমন অংশিনাই চিনি তিনি সমাই হাইকে অরণ তিনি চিনি অ কক সালাইমানি পান্ডাব মথাক জাখা হাই হাই যতন ন খুলুমবাই খা
3: আশিক জরা খনাবাই খা থমনুক থমনুক নি মঙ্গা সেরাই সেরাইনি থিনাং দেহ থমনুক ন সৈনাইঙ্কা রুহি চন্দ্র দেববর্মা আকাশবাণী আগরতলা বেনি আগলতাব খনাবাদি অরুণ দেববর্মানী খরং বাইরে সাবজাক রেসা মংরক।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত, আহত আরও অনেকে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
1: তেলেঙ্গানার হায়দ্রাবাদ কে হাজারো নৌজওয়ানোকে রোজগার কা মাধ্যম বনেগা। ইহা বননে ওয়ালি গাড়িয়া মশিনরি, ইহা নগলে ওয়ালে ফুড প্রসেসিং উদ্যোগ, ইয়ে তেলেঙ্গানা কে শ্রমিকো অর কিসানো কো ভি সশক্ত করেঙ্গে। আব হাম আপনি উস বিরাসত কো ফির সে সশক্ত কর রহে হ্যায়। ওয়ারাঙ্গল কা পিএম মিত্র পার্ক দেশ মে টেক্সটাইল ক্রান্তি কো গতি দেগা।
0: এর পাশাপাশি হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অন্তর্গত জাতীয় মহাসড়ক 167 গুডেবেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদের মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। দলীয় কর্মীদের এক জনসভায় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে এবং সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
1: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान स्पिरिचुअलिटी आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं।
0: प्रधानमंत्री आगामीकाल गुजरात के सोमनाथ मंदिर

প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ের জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর ফলে 403 সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে 60-এ পৌঁছল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফাইলে তিনি সব পরিবারের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের সুরক্ষায় এবং মাদক পাচার বন্ধ করতে বিশেষ ইউনিট গঠনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সবরকমভাবে নতুন সরকারকে সহায়তা করবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়কে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষে মানুষের সম্পর্কের মাধ্যমে বহু প্রজন্ম ধরে সম্পর্কযুক্ত। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুদৃঢ় অংশীদারিত্বের উল্লেখ করে তিনি আর্থিক প্রতিশ্রুতি এবং সুযোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যেকার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর 12টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার নিতে চলেছেন তিনি। আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্রপথ এবং গুরুত্বপূর্ণ খাঁড়িগুলির ওপর নিরাপত্তার ক্ষেত্রে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নৌসেনার ভাইস চিফ পদে আসীন ছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেবার পদ্ধতি, বিপর্যয়ের মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থা পর্যালোচনা করেন। সারা দেশে বন্যা প্রতিরোধে নেওয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির দিকটিও খতিয়ে দেখা হয় বৈঠকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী 7 দিন উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী 2 দিন কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পিএমএলএ আদালত পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান প্রদানের ক্ষেত্রে 100 কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইডি গতকাল তাকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চৈন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন কাজ খারিজ করে দিয়েছে। আরও 4 জনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চৈন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে 2024-এর নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি শোভাযাত্রা চলাকালীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার দায়ে এই গ্রেপ্তারি। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন

নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরে বন্দুকধারী দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মীর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। রাশিয়া আজ ফের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথম ব্যাট করতে নেমে লখনৌ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে। শেষ পাওয়া খবরে চেন্নাই ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে। আইপিএল এর অন্য ম্যাচে নিউ রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় ৯৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ ৭:৫০ মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব কিশোর দেববর্মা তিনি ককতমানে বোবাক রক্ষা মন্ত্রী বক্রমন্দ্র মোদী তিনি তেলেঙ্গানাও খকসুকু সাই ব্রিরার জাক রাংনি কবাংমা বেখ্রেপ্তাই সাম খর বার্তা তাংবু তাংন সংসাই রেখা তাই হলং থং কাইখা টংখরনি পজা শিকলা রকনি ফান বাংরমা তাই ফলানি টং কাহামনি বিশৃংটি কাহামক বারত সানাম থানি যতনি সাকথার মুংনি বাকি মন্ত্রী বক্রমন্দ্র মোদী কবক্ষা থাস্তেনি সংমরি কমিশন জেলা পরিষদ এবার টিটিএডিসি নি ভিলেজ কমিটি নি সংবাদী নি বাকি তিয়ারঙ্গি টংখা হাস্তে সংবাদী কমিশন খনা বুট কেন্দ্র রকনি সংসা গ্রামা বুমুং বুতাং ন কারিওয়ান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন স্মৃতি অরণি নক আউট ক্রিকেট বাটালি মুং তিনি কাইথাম থমুং ওংখা তাবো কক তোমা শুক্রবৈ মন্ত্রী বক্রমন্দ্র মোদী তিনি তেলেঙ্গানাও খকসুকু সাই ব্রিরা রজাক রাংনি কবাংমা বেখ্রেপ্তাই সামখর তাংবুতাং সংসাই রেখা তাই হলং থংব কাইখা অ তাংবুতাং রকনি নাহার মুংখা মানজুমুং রকন তৈব সেব সাব কাহাম খে খাইনানি লজিস্টিক্স রং কুকনানি কাহাম কুক খাইনানি নাইমুথাং রকন রাখনানি তাই লুকু রকন লাইসুথানি কাহামকে সেব সাব রক মানথগ্রেনানি বাকে হায়দ্রাবাদ হায়ং বেরামনি কনভেনশন সেন্টারও সংসারজাক অমেল মন্ত্রী বক্রক সাকা কেন্দ্র হাফংনি হিয়াপ্রি রমজাক মারকনি বাকে ভারত সালতাং এশিয়ানি বিশিং থকনতুই আসাইজাক বিয়াল টংমুং ন মোকাবিলা খাই দ ফাতারনি তুবুজাক পেট্রোলিয়াম তাই কুবুনি মানিখনই নাং সুকমা জরাও সিমি সামুঙ্গ ফুনাংনানি ফাতারনি রাং খাটি থানি তাই বিয়ালনি টংমুং ন ইয়াকাকনানি সুবাওয়ানো ব তাইবো সাকা সাতংনি ফান বাই ফেরাং আসাই রথানি ভারত যতনি কুসুক থাই তংথাই হাক্তর নই সিনি জাখা মেল তেলেঙ্গানি হাস্তেপা শিবপ্রতাপ শুক্লা মন্ত্রকরা এ রেবন্দ রেড্ডি কেন্দ্রনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি আকসং টংবাইখ্যা মন্ত্রী বক্রমন্দ্র মোদী টংখরনি পজা শিক্লারকনি ফান বাংরেমা তাই ফলানি টং কাহামনি বিশৃংটি কাহামকো ভারত সিনামথানি যতনি সাকথার মুংনি বাকেই কবখা তিনি ফুঙ্গ বেঙ্গালুর আর্ট অফ লিভিংনি ফিল ব্রিসি বা বিসি ফুং সামা মেল কক নারকপুর ব অমুতি কক রকন কবখা ব আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারও কেটাল সামজাক ডেন মোতাই নগ্ন ব সংসাই রেখা মন্ত্রীবক্রক সেবা ফলানি ওয়ানসুকমা কথার তাই হদান সলাইথানি আর্ট অফ লিভিং ফাউন্ডেশনে সামুংন বলাইখা ব সাকটা হাক তোর তাবুক মিশন লাইফনি সাকা ফান বক্সিনি টঙ্গ আবো তাইব গবাংকে পজা নাহাও নাওই তাই হজাক টংগৈ টংনানি চানানি বাকে কাইসা আওয়াইমুং আবো টংখরনি লগি মুসাংরি ওই লামা হিমনানি কাইসা টংমুং চামুংন খাফুর জাগ মিশন লাইফ বাবাই ইয়ন আর্ট অফ লিভিংন কাইসা রিক

0: मुकुमुनो मुत खलाय दङ मन्त्री बख्रब नरेन्द्र मोदीनि दिहांबाय सोमनाथ तिनि कतालखे लांमा गोनां हुकुमु ताइ वांसुक कथारनि कायसा थाय सोमनाथ जोंनो फुरंगो कायसा तंरुंनि यारं सिरिसितनि बिसिं तंखे आबो गोमाय थांगिया ताइ आबुनि मकल थिनांनि फाइसिं काय दङ कक्तुमा खतलनि बुखाक्तै निर्मलेन्दु आचार्य आकाशवाणी आगरतला
1: आसामनो केबेंगै मकल नुगिया रकनि मेस কাইথামনি ক্রিকেট সিরিজ ও তিরফা কফলাই এংখা তিনিউলনি ম্যাচ হব হাস্তে বদল কফলাই এংখা নরসিংহনি পঞ্চায়েত থংখলা ও সংসাজাক থংমা ও তিরফা চার্চি সুকু রান বাই কফলাই এংখা আবো বাই তিরফা কাইনি থংমুঙ্গন কফলাই এংখা তিরফা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক তপন শ্রী টরনি নক আউট ক্রিকেট বাতালিয়ামুঙ্গ তিনি কাইথাম থংমুঙ্খা এমবিবি স্টেডিয়াম ও বনমালীপুর ক্রিকেট ক্লাব কাইড উইকেট বাই সংহতি ক্লাব ন নরসিংহনি পিটিএ থংখলা ও কসমোপলিটন ক্লাব ব্রিজি রান বাই ইউনাইটেড ফ্রেন্স ন তাই নরসিংহনি টিআইটি থংখলা ও স্পিলিং ক্লাব কাইড উইকেট বাই শতদল সঙ্গ ন মেসেন খা ভারত হাক্তনি বয়ার খকনি বুখাক্তি সাইমান খা বুসকাং ও মেতালনি সালচি বা তাই সালচি ডগ সালমারি ও তিরফ্রা মণিপুর নাগাল্যান্ড তাই মিজোরাম হাস্তে রগ গবাংকে ওয়াতে ওয়াইফানো মানো হনে হজাক রাজাখা ইয়াং আগরতলানি বয়ার খক নাইখুংনি বুখাক্তি সাইমান খা বুসকাং দাম নৈচিব্রিয় ন হাস্তিনি বেবা খাংকরণ ফেরাং কগৈতাই ওয়াটে ওয়াইফানো মানো হনৈ সাজাকা খনানি সালনি তুমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 25 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও তঙনে তিনি সালনি সাকানি তুমারি 33.7 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 22.4 ডিগ্রি সেলসিয়াস তংখা তাবো খাইন হাই পাইথক ককটমা বুবাগ রক তাই ওয়াইসা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি তেলেঙ্গানা ও খক সুকু সাইব্রী রা রাজাক রাংনি কবাংমা বেখ্রেপ্তাই সনামখর তাংবুতাংন সংসাই রেখা তাই হলংথংব গাইখা তংখরনি পজা শিক্লারকনি ফান বাংরমাতাই ফলানি টংকাহাম নি বিসিংটি কাহামকো ভারত সানাম থানি যতনি সাকথানমুংনি বাগৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কবখা হাস্তেনি সংমারী কমিশন জেলা পরিষদ এবার টিটিএডিসিনি ভিলেজ কমিটিনি সংমারীনি বাগৈ তিয়ার অঙ্গৈ টংখা হাস্তেনি সংমারী কমিশন খানা বুথ কেন্দ্র রকনি সংসাগ্রামা বুমুং বুতাংন কারিওয়ান তিরফ্রা ক্রিকেট অ্যাসোসিয়েশন নাইকলজাক তপন স্মৃতি অরণি নক আউট ক্রিকেট বাতালিমুং তিনি কাইথাম থংমুং ওংখা ককব্রক বাই ককটমা পরিমুং তিন বাগরণ পাইখ্যা উলনি ককটমা আওয়াইঙ্গানে খানা ফুংনি দামসিনী তামুই সতী ব্রিজি ও

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রঙ্গালি বিহু উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন আগামীকাল। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। এবারে বিস্তারিত খবর। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আগামীকাল ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। আগামীকাল থেকেই ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। আজ সকালে বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিংয়ের 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর সেবা, আধ্যাত্মিকতা এবং সামাজিক রূপান্তরে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশ এখন মিশন লাইফের উপরও গুরুত্ব দিচ্ছে। এটি আরও বেশি দায়িত্ব ও সচেতনতার সঙ্গে জীবনযাপনের একটি প্রাণবন্ত প্রচার অভিযান। এটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলা একটি

0: জীবনধারা গ্রহণের পক্ষে সমর্থন জানায় মিশন লাইফে অর্থে আর্ট অফ লিভিং এর একটি প্রকাশিত রূপ।
1: সেবা পরমো ধর্ম হ্যায় হামারে সমাজ কা স্বাভাবিক চরিত্র হ্যায় পিঢ়ি দর পিঢ়ি এ সংস্কার সরিতা হাম সবকো সংস্কারিত করতি হ্যায় প্রেরিত করতি হ্যায় ঊর্জাবান বানাতি হ্যায় ভারত কে অনেক আধ্যাত্মিক আন্দোলনো নে অন্তত স্বয়ং কো মানব সেবা কে মাধ্যম।

0: करती हैं, ऊर्जावान बनाती है। भारत के अनेक आध्यात्मिक आंदोलनों ने अंततः स्वयं को मानव सेवा के माध्यम से ही अभिव्यक्त किया है। मुझे खुशी है कि आर्ट ऑफ लिविंग के हर प्रयास में सेवा की इसी भावना का प्रतिबिंब नजर आता है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকার একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ প্রকল্পগুলির সম্মিলিত লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, লজিস্টিক দক্ষতা উন্নত করা, নিরাপত্তা বৃদ্ধি করা এবং জনগণের জন্য আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা। হায়দ্রাবাদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের গৃহীত পদক্ষেপের কারণে ভারত পশ্চিম এশিয়ার সংঘাতে উদ্ভূত জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবিলা করছে। আমদানি করা পেট্রোলিয়াম পণ্য শুধুমাত্র প্রয়োজনের সময়েই ব্যবহার করা উচিত, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে এবং চলমান সংঘাতের প্রতিকূল প্রভাব কমাতে সাহায্য করবে। তিনি আরও বলেন, সৌর বিদ্যুৎ উৎপাদনে ভারত অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। এই নিয়োগের পর লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন কেন্দ্রশাসিত অঞ্চলটিতে একটি নতুন সরকার গঠনের জন্য শ্রী রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী 13 মে শ্রী রঙ্গস্বামী শপথ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রস্তুতি নিয়ে আজ পর্যালোচনা করেছেন। আজ নয়াদিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করেছেন এবং জীবনহানি শূন্য ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখা নিশ্চিত করতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, প্রযুক্তি সহ বাহিনী মোতায়েন এবং আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করেছেন। আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং প্রশাসন ও জনগণকে সহযোগিতা করতে গুয়াহাটি থেকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী বা NDRF-এর 30 সদস্য টিম ঊনকোটি জেলাতে এসে পৌঁছেছে। বিপর্যয় মোকাবেলা বিভাগের ঊনকোটি জেলার প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, NDRF-এর প্রথম ব্যাটালিয়নের এই টিমটি আগামী অক্টোবর মাস পর্যন্ত ঊনকোটি জেলাতে অবস্থান করবে। টিমটি জেলার নানা স্থানে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় আগে ও পরে কী কী করণীয় সাবধানতা ও সতর্কতা বিষয়ে জনসাধারণকে অবহিত করবে। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামবাসীদের অন্যতম প্রধান উৎসব রঙালী বিহু উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় আগরতলার নজরুল কলাক্ষেত্রে এই উৎসবের উদ্বোধন করেন। এবছর আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এটি রজত জয়ন্তী রঙালী বিহু উৎসব। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, রঙালী বিহু নতুন বছরের ভালো ফসল উৎপাদনের এক উৎসব যা আসামের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। রঙালী বিহু আসামবাসীর হৃদয়ের টান। আসাম অ্যাসোসিয়েশন এই উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে বলে অভিমত প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে ভাষণ দেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরায় আসাম অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিন চ্যাংমাই, সংস্থার প্রাক্তন সম্পাদক প্রিয়াংশু রানা বরঠাকুর প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন। তিনি আগামীকাল ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরাজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ মেগা রোড শোতে নেতৃত্ব দেবেন। এই সফরকালে প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে কুম্ভাভিষেক, ধ্বজপূজা ও মহাপূজা সম্পন্ন করবেন। আধ্যাত্মিক অনুষ্ঠানগুলির পর প্রধানমন্ত্রী সদ্ভাবনা ময়দানে এক বিশাল জনসমাবেশে ভাষণ দেবেন। সহস্র বছরের ইতিহাস, আঘাত, দীর্ণতা আর পুনর্জাগরণের এক অনন্ত প্রতীক সোমনাথ। গুজরাটের প্রভাসপট্টনে অবস্থিত এই পবিত্র জ্যোতির্লিঙ্গ শুধু একটি মন্দির নয়, এটা ভারতীয় সভ্যতার আত্মার প্রতিচ্ছবি। একটি প্রতিবেদন।
2: বারবার ধ্বংস হয়েছে।

0: কিন্তু কখনো হারিয়ে যায়নি সোমনাথের চেতনা। আক্রমণের ধ্বংসস্তূপ পেরিয়ে আবারও বেজেছে শঙ্খধ্বনি, জ্বলে উঠেছে ভক্তির দ্বীপ। ইতিহাস সাক্ষী, বিশ্বাসকে পরাজিত করা যায় না। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় সংকল্পে নতুন করে পুনর্নির্মিত হয়েছে সোমনাথ। 1951 সালে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে পুনরায় উন্মুক্ত হয় এই ঐতিহাসিক তীর্থক্ষেত্র। সেই মুহূর্ত ছিল জাতীয় আত্মমর্যাদার পুনর্জাগরণ। আজ সোমনাথ স্বাভিমান পর্ব 2026-27 গোটা দেশ উদযাপন করছে 1000 বছরের সহনশীলতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক শক্তির ইতিহাস। দর্শন অভিযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা ও ঐতিহ্যের মাধ্যমে গোটা দেশ স্মরণ করছে সভ্যতার এই শিকড়কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোমনাথ আজ নতুন রূপে এক জীবন্ত সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র। সোমনাথ আমাদের শেখায়, একটি সভ্যতা তখনই অমর হয় যখন তার শিকড় থাকে ঐতিহ্যে আর দৃষ্টি থাকে ভবিষ্যতের দিকে। সংবাদকক্ষ থেকে সুবন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: দিল্লির ঐতিহাসিক মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ সকালে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 73তম সংস্করণ আয়োজিত হয়। দেশব্যাপী এই সাইকেল আন্দোলনে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ও সাধারণ নাগরিকদের সাথে যোগ দেন। শিক্ষামন্ত্রক গ্রীষ্মকালীন ছুটিতে সারা দেশের সমস্ত স্কুলে ভারতীয় ভাষা সামার ক্যাম্প 2026 আয়োজন করবে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পটি শিক্ষার্থীদের আত্মপরিচয়, শব্দভাণ্ডার বৃদ্ধি, বাস্তব জীবনে কথোপকথন এবং সাংস্কৃতিক উপলব্ধির উপর কেন্দ্র করে বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যকলাপের মাধ্যমে নানা ভারতীয় ভাষায় প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখার একটি আকর্ষণীয় সুযোগ করে দেবে। খেলার খবর। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। আজ দ্বিতীয় ম্যাচেও রাজ্য দল জয় পেল। নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 89 রানে জয় পায়, ফলে সিরিজ 2-0 করে নেয়। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী 15 এবং 16 মে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 20.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রঙালী বিহু উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন আগামীকাল। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উজ্জয়ন্ত।

এই সময়ের গান, অর্থাৎ এই কিছুদিনের মধ্যে রিলিজ হওয়া নতুন গানের আসর এই সময়ের গান। আর যে চিন্ময়ের সাথে রয়েছেন আপনি, এফএম পর্যন্ত টিউন করে আছেন 101.6 মেগাহার্জ, আর এই সময়ের গানের আসর এবার। প্রথমেই যে গানটি

দিয়ে শুরু করব। আখরি সওয়াল এই ছবির গান, যেই ছবি রিলিজ করবে আগামী 15 তারিখ, অর্থাৎ 15ই মে। তো এই ছবির একটি গান দিয়ে শুরু হোক।

شادمان و متاثر আজিজের লেখা এবং ওনারই পরিচালনায় নতুন ছবি আসতে চলেছে 15 মে 2026-এ, পতি পত্নী আর ও দো। তো এই ছবিতে মূল ভূমিকায় রয়েছে আয়ুষ্মান খুরানা। এই ছবির গান এবার আপনাদের জন্যে এই সময়ের গানের অনুষ্ঠানে।

ছবির গানের পাশাপাশি এই সময়ের গানের আসরে আমরা নতুন রিলিজ করা অ্যালবামের গানও কিন্তু শোনাই শ্রোতা বন্ধু। এবার এমন একটি গান, একটি সুফি ঘরানার গান, নতুনভাবে গিয়েছেন শিল্পী, শোনা যাক এবং শোনাই আপনাদের। আশা করি ভালো লাগবে গানটি।

0: শ্রোতা বন্ধু, টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই সময়ের গানের আসরে রয়েছেন আর যে চিন্ময়ের সাথে। এবার কিছু বাংলা গান, নতুন বাংলা অ্যালবাম, এটি গান দলছুট। এই গান বন্ধুত্বের, ভালোবাসার, জীবনে একসাথে এক হয়ে পথ চলার, একে অপরের পরিপূরক হওয়ার, সব বাধা পেরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার, এইসবেরই মেলবন্ধন দলছুট, তারা যা বলছেন। আর গানটি গিয়েছেন এবং কম্পোজিশন স্নিগ্ধজিৎ ভৌমিকের, রচনা উদাস দত্ত। শোনা এবার আপনাদের দলছুট।
1: আরে ইয়ার চলো।

শ্রোতা বন্ধু, জয় সরকারের সুরে শ্রীজাতুর কথায় আর অনস্মিতা ঘোষের কণ্ঠে এবার ফুলপিশিও অ্যাডওয়ার্ডের একটি গান আপনাদের শোনাব। রহস্য রোমাঞ্চে ভরপুর নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এবারের ছবি ফুলপিশিও অ্যাডওয়ার্ড মুক্তি পাচ্ছে আগামী 29 মে। এই ছবির একটি গান, চলে যেও না রজনী পোহায়।

শ্রোতা বন্ধু, আপনাদের জানিয়ে দিই, এবার যে গানটি শোনালাম, চলে যেও না রজনী যে পোহায় আধারে কে কখন যে আরেকটি গান এই গানটি দিয়ে শেষ করব আজকের এই সময়ের গানের আসর।

শ্রোতা বন্ধু, হোলি গানিজমের এই গানটি দিয়ে শেষ হচ্ছে আজকের এই সময়ের গানের আসর। আপনি টিউন করে আছেন 101.6 মেগাহের্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এবার দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা রিলে করে শোনানো হবে, এরপরেই ফিরে আসছি আবার আরজে চিন্ময়।

শ্রোতা বন্ধু, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত টিউন করে আছেন আপনি। আর এবার সংবাদ শিরোনাম। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আগামীকাল ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। আগামীকাল থেকে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 15 মে পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আত্মিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। আজ সকালে বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিংয়ের 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকার একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির সম্মিলিত লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, লজিস্টিক্স দক্ষতা উন্নত করা, নিরাপত্তা বৃদ্ধি করা এবং জনগণের জন্য আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভাব্য বন্যা ও তাপ প্রবাহ পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রস্তুতি নিয়ে আজ পর্যালোচনা করেছেন। আজ নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করেছেন এবং জীবনহানি শূন্য ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখা নিশ্চিত করতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রযুক্তিসহ বাহিনী মোতায়েন এবং আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করেছেন। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামবাসীদের অন্যতম প্রধান উৎসব রঙ্গলি বিহু উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় আগরতলার নজরুল কলাক্ষেত্রে এই উৎসবের উদ্বোধন করেন। এবছর আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এটি রজত জয়ন্তী রঙ্গলি বিহু উৎসব। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন। তিনি আগামীকাল ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরাজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি মেঘা রোড শোতে নেতৃত্ব দেবেন। আসন্ন বর্ষা মরশুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং প্রশাসন ও জনগণকে সহযোগিতা করতে গৌহাটি থেকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী বা NDRF-এর 30 সদস্য টিম ঊনকোটি জেলাতে এসে পৌঁছেছে। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। আজ দ্বিতীয় ম্যাচেও রাজ্য দল জয় পেল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 89 রানে জয় পায়, ফলে সিরিজ 2-0 করে নেয়। ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী 15 এবং 16 মে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুনলেন সংবাদ শিরোনাম।

0: বাড়াল এই বন্ধু। আমাদের কিশোর কিশোরী শ্রোতা বন্ধুদের জন্য এই অনুষ্ঠান, এদের কথা শোনার জন্য 2326253 এই নাম্বার রয়েছে, আমরা অপেক্ষায় থাকব। আমি স্টুডিওতে রয়েছি, আর যে চিন্ময় কথা বলবো তোমাদের সঙ্গে, তোমাদের কথা শুনবো, আমি শেয়ার করবে তোমাদের মনের কথা।
1: তুমি একবার হেরে যাও, কাউকে পাবে না তোমার পাশে।

মা, মায়ের সঙ্গে শৈশব থেকেই আমাদের অন্যরকম একটা সম্পর্ক। এই সম্পর্কের সংজ্ঞা বলার মতো ভাষায় প্রকাশ করা এটা অসম্ভব। যিনি গর্ভধারিণী, যিনি লালন পালন করে সেই ছোট্ট আমিটিকে বড় করে তোলেন তার গর্ভে, তারপর ভূমিষ্ঠ হই আমরা, আর প্রথম পরিচয় যার সঙ্গে তিনিই আমাদের মা। আর কিশোর বয়সে এসে শৈশব থেকে ধীরে ধীরে সবচেয়ে কাছের বন্ধুটি হয় যেন মা। একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের ওপাশে, দেখি। হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যাঁ, কে বলছো? তো মায়ের সাথে আমাদের সম্পর্কের এই কথা, ছোট্ট খুনসুটি থাকতে পারে, আদর আহ্লাদ আবদার কার কাছে? সে মার কাছে। তাকে নিয়েই আজকের কথা। হাত বাড়ালে বন্ধুতে হোক, মায়ের সাথে বন্ধুত্বের গল্প।

0: নমস্কার, কে বলছেন?
1: ও স্যার নমস্কার, আমি জনরকি বলতে আছে, এ কথা শুনিয়া আমার চোখের জল আয়ে পড়ছে স্যার।
0: আচ্ছা,
1: ছোট থাকতে বাবা মারা গেছে, মা মারা গেছে আমার।
0: ধন্যবাদ ফোন করার জন্যে। তবে আজ এই অনুষ্ঠানটা বিশেষ করে আমাদের কিশোর কিশোরী বন্ধুদের জন্য, তাদের ফোনটাই আমি আশা করব, তাদের সঙ্গে মায়ের সম্পর্ক নিয়ে কথা।

0: কে বলছো?
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
1: হ্যাঁ দাদা নমস্কার,
0: শুনতে পাচ্ছ?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: শুনতে পাচ্ছ?
1: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন?
0: একদম একদম একদম।
1: দাদা নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আচ্ছা আমি আগরতলা বেলাপুর থেকে লিটন রুদ্রপাল বলছি।
0: লিটন কি আমাদের কিশোর বন্ধু?
1: না না না না, আমি নতুন কলার, হয়তো বছরে এক দুইবার ফোন করি।
0: আচ্ছা আচ্ছা লিটন বাবু, এই যে এই সময়টা বিশেষ করে এই প্রতি রবিবারে যে 9:30 থেকে 9:30 অবধি, এই সময়টা আমাদের কিশোর কিশোরী বন্ধুদের জন্য, আপনি বরঞ্চ 9:30 পর ফোন করুন,

0: আজ রাতের আসরে, ঠিক আছে?
1: ও আচ্ছা, সরি সরি সরি।
0: এই সময়টা আমাদের কিশোর কিশোরী বন্ধুদের জন্য আজকের প্রসঙ্গ, যেহেতু আজ মাদার্স ডে, আন্তর্জাতিক মাতৃদিবস, 10ই মে রবিবার, তাই মায়েদের প্রতি ভালোবাসা শ্রদ্ধার দিন আজ। আমাদের কিশোর কিশোরীদের সঙ্গে যে মায়ের অটুট বন্ধুত্ব, আবার আবদারের সম্পর্ক, ঝগড়ার সম্পর্ক, আমাদের কিছু আবদার না মেটালেই সবচেয়ে বেশি আমরা যে জেদটা দেখাই, রাগটা দেখাই, কার উপর? মায়ের উপর। নমস্কার, কি বলছো? সে মাকে নিয়েই হোক কথা।

আমাদের কিশোর বয়সে বন্ধু যদি মা হয়, তার যে গুরুত্বটাই আলাদা হয়ে যায়। মায়ের মতো বন্ধু হতেই পারে না, কারণ মায়ের মতো কাছের মানুষ তো কারোরই নেই, তাই না? মায়ের মতো শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে কি? তাই কিশোর বন্ধুরা, মাকে যদি বন্ধু বানাও তাহলে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই নেই। এবার হতে পারে, বলতে পারো যে জেনারেশন গ্যাপ আমাদের, এখন তো জেন আলফা চলছে, তোমরা জেন আলফা, জেন জি তো হয়ে গেছে। তো কিশোর বন্ধুরা যারা জেন আলফায় রয়েছো, তাদের জন্য বলি যে আমাদের সময়টা কিন্তু মা এবং বাবাই কিন্তু খুব কাছের বন্ধু ছিলেন।

বিশেষ করে এই সময় কিশোর বয়সে ছেলেদের খুব ভালো বন্ধু কিন্তু মারা, মেয়েদের জন্য তা কৈশোরে একটা অন্যরকম সামাজিক জগৎ আমরা তৈরি হয় আমাদের। সেক্ষেত্রে এমন ঘনিষ্ঠ সম্পর্ক চাই, এমন ঘনিষ্ঠ বন্ধুত্ব চাই যে বন্ধুত্ব আমাদের কোনোদিনও বিপথে নিয়ে যাবে না। আর সেক্ষেত্রে মা বাবার চেয়ে ভালো বন্ধু তো হতেই পারে না। এই বয়সে মা বাবার সাথে সুসম্পর্ক বা বন্ধুত্বের মাধ্যমে আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্য খুব খুব ভালো হয় এবং তাদের নিয়ন্ত্রণ, তাদের মানসিকতায় বোঝাপড়ায় এবং তাদের গাইডেন্সে আমাদের জীবন কিন্তু বদলে যায়। জীবনের একটা অন্যরকম ভিত, খুব মজবুত ভিত কিন্তু তৈরি হয়। সেক্ষেত্রে কিশোর বন্ধুরা, তোমাদেরও কথা শুনব, বলবে হয়তো মা বাবা বুঝতে চায় না, বুঝতে পারে না আমাদের কথা, হোক না কথা বলো না, শুনি তোমার কথা। আর যে চিন্ময় রয়েছি এই প্রান্তে 2326253, আর মোবাইল থেকে করলে অবশ্যই 0381 দিতে হবে আগে, 0381 2326253 আমাদের ফোন নাম্বার।

কৈশোরে আসতেই আমাদের অনেকেরই মনে হতে পারে যে মা যেন বদলে গেছে। মায়ের সঙ্গে বড় হতে থাকা কিশোর কিশোরীদের এমন মতের অমিল প্রায়ই দেখা যায়। আর কিশোরী মেয়ে তার মায়ের এই সম্পর্ক তো প্যারাডক্স বা আপাত বিরোধী হলেও বাস্তবতা হলো বেশিরভাগ মেয়েরাই তার মাকে আদর্শ নারী হিসেবে ভাবে, অনুসরণও করে। আর আমরা কিশোর বয়সে এসে যখন মায়ের মতো বন্ধু পাই, সেই সময় তার ম্যাচিউরিটি থেকে, তার অভিজ্ঞতা থেকে, মার কাছ থেকে অনুপ্রেরণা পাই, সে সময় অনেক সময় মনে হতে পারে মা একটু কড়া শাসনে রাখছে, মা বকুনি দিচ্ছে, বা মা আমাকে বুঝতে চাইছে না। তা কিন্তু নয় আমাদের কিশোর বন্ধুরা, মায়ের মতো ভালো বন্ধু হতে পারে না। আজকে মাতৃদিবসে আমাদের

0: স্বতন্ত্র আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আজ রাতের আসর, আর যে চিন্ময়ের সাথে আজ রাতের আসরে স্বাগত জানাই আপনাকে। আজকের প্রসঙ্গ আমার আমি। রবি ঠাকুরের আমি কবিতাটা মনে আছে তো সবার? আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, আর জ্বলে উঠল আকাশ পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। মনে আছে কথাগুলো? পড়েছে অনেকেই। না, আমি কবিতার কথা বলিনি, এখানে শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত এই আমি কবিতাটার মধ্যে আমি যে আত্মসত্তার মহিমা ও সৃষ্টিশীলতাকে কেন্দ্র করে রচিত হয়েছে। কবি মানুষের চেতনার রঙে জগৎকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলার দর্শন তুলে ধরেছেন, যেখানে অসীম সত্তা মানুষের সীমানার মধ্যে এসে সার্থক রূপ পায়। সেটা বলিনি, সেটা কিন্তু আজকের প্রসঙ্গ নয়। আমার আমি, এই যে ইঁদুর দৌড়ের খেলায় আজকের জীবনে আমি আমি আমি আমি আমি আমি আমি শুধুই আমি আমি আমি, সেই আমিত্বর কথা নিয়ে হচ্ছে আজকে কথা, হোক সেই আমিকে নিয়ে কথা, সেই অহমকে নিয়ে হোক কথা, যেই অহমে আমরা প্রায়শই আমাদের সৃষ্টিকর্তাকেও ভুলে যেতে পারি, যে সৃষ্টিকর্তা মানুষকে বানিয়েছে শ্রেষ্ঠ জীব এই পৃথিবীর, এই জগতের শ্রেষ্ঠ জীব হয়ে শ্রেষ্ঠত্বের অহংকারে আমিত্ব এতটাই গুরুত্ব হয়ে যায় এক এক সময়, যে আমিত্ব ছাপিয়ে যায় অন্যান্য সব কিছুকে। সেই আমার আমিত্ব নিয়ে হোক কথা। 2326253 এ রইল ফোন নাম্বার, হোক কথা আমার আমিকে নিয়ে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা
1: চিন্ময়বাবু।
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার, আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাঘাট মাতৃপল্লী থেকে।
0: বলুন কেমন আছেন বিশ্বজিৎ বাবু?
1: আপনার ইন্ট্রোডাকশন তো মানে চমৎকার বলে বোঝাবার না, আপনি তো দক্ষ এইসব ব্যাপারে। দেখুন, আমি ছাড়া সৃষ্টির কিন্তু যে আসল পরিচয়টাই কিন্তু বৃথা। দেখুন, আপনি যে কোনো কথা বলতে গেলে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমাকে কেন্দ্র করে হয়, না হলে আপনি কিন্তু সেটা ব্যাখ্যাও করতে পারবেন না। বাড়িটা কার? আমার বাড়ি। সম্পত্তিটা কার? আমার। ছেলেটা আমার, পুত্রটা আমার। আসলে আমিও যে আমার, এই কথাটা কিন্তু ঘুরে ফিরে কিন্তু চলে আসে। আসলে আপনি এটার অহং ভাবুন, আপনি এটার বলার প্রকাশভঙ্গি ভাবুন, আপনি এটাকে আমাদের অবচেতন মনে বলুন, চেতন মনে বলুন, যেহেতু আমরা ব্যবহার করি না কেন, অ্যাকচুয়ালি আমিকে বাদ দিয়ে কিন্তু হয় না। আপনি শুরুটা দেখুন, যে কোনো জিনিসের শুরু যদি এক থেকে হয়।

0: আমি বলবো জীবনের শুরুটা কিন্তু আমি দিয়ে হয়। কারণ আমি যখন জন্মগ্রহণের পর থেকে দেখুন আমি যখন আমাকে বুঝতে শিখি তখনই কিন্তু আমি আমাকে আমার নামের পরিচয় আমি জানি, আমি কিন্তু বলি আমার বাবা আমার মার পরিচয় আমার মধ্যে দিয়ে কিন্তু ফুটে ওঠে। সুতরাং আমি এই বাড়ির ছেলে, আমার বাবার নাম এই। সুতরাং আপনি এটাকে আমি জানি না, হ্যাঁ এবার আপনার যে আপনি কোন জায়গায় খোঁচাটা মেরেছেন আমি সেটা বুঝার চেষ্টা করছি। আপনি বলছেন যে আমিত্বের যে একটা অহংবোধ, আমরা স্বয়ং ঈশ্বরকেও সৃষ্টিকর্তা ঈশ্বরকেও অনেক সময় হার মানিয়ে দিই। দেখুন সেটা হ্যাঁ কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে থাকে না, সেটা আমি বলবো না, সবার মধ্যে থাকে এটা আমিও মানতে রাজি নই। তবে আমিকে কেন্দ্র করে আমরা বেঁচে আছি। দেখুন পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ নিজকে ভালোবাসে, আমাকে যে নিজকে ভালোবাসে তার কথাটা আমি কথাটা চলে আসবে প্রসঙ্গক্রমে। কিন্তু যে উদ্যত্তের শিকার হয়ে অহংকার অহংকার পরিমণ্ডলে পড়ে যদি কেউ তার আমিত্ব যাচাই করতে যায় সেটাও তো সমাজের মধ্যে দৃষ্টিকটু লাগে, সেটা না করাই স্নেহ। এবং সেটা কিন্তু আপনার যে কোনো লোক বুঝে ফেলতে পারবে যে আপনি কোন জিনিসটা বুঝাতে চাইছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে বারবার আমিত্ব যাচাই করে নিজের অহংবোধকে জাগিয়ে তোলার চাইতে হ্যাঁ নর্মালি আমি জিনিসটা যদি আমরা কথা প্রসঙ্গে বুঝাবার চেষ্টা করি সেই আমিটা মনে হয় আমাদের মধ্যে সমাপ্ত রূপ খুঁজে পাবে, না হলে এটা অহমিকার দিক নির্দেশ করবে। নমস্কার, এটুকুই বললাম,
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ ভালো থাকেন আপনিও।
1: কথা প্রসঙ্গে তো অনেক কথাই আসে। নমস্কার, না শোনা গেল না, আরেকবার চেষ্টা করবেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: নমস্কার, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বলুন।
2: দেখুন সত্যি তাই, আমি আগের জন দাদাভাই বিশ্বজিৎ দাদাভাইয়ের কথাগুলো শুনছিলাম। আমি শব্দটা দেখুন সবেতেই মানে আমি বাদ দিয়ে আমার আর আমি এই দুটো শব্দ সব সময় মানে হ্যাঁ সত্যি তাই, জন্মের পর থেকে সব কিছুই আমার আমার করে আমরা সব কিছুই কিন্তু আগলে রাখি, বা যে কোনো কথা বলতে গেলেই হ্যাঁ এটা আমার এই জিনিসটা আমার এই বাড়ি ঘর সব কিছুই হ্যাঁ এটা কিন্তু এসেই যায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, কিন্তু আমি বা আমার কথাটা মানে ওতপ্রোতভাবে জড়িত আছে সব ক্ষেত্রেই। শুধু জিনিসপত্র বলবো কেন, যে কোনো আত্মীয় স্বজন পরিবার মা বাবা ভাই বোন আমার আমার পরিবার আমার নিজের মানে সব কিছুই শিক্ষা বলুন দীক্ষা বলুন আমার এই সেটা, কেউ কেউ হয়তো অহংকারের দিকটা তুলে ধরতে চায় যে আমার এত ডিগ্রি আমার এত পড়াশোনা, কিন্তু কোথাও গিয়ে সেটা তো সে তো তার মানে সেটা তো সে বটেই, সে তো তার মানে নিজের যোগ্যতা দিয়ে সেই ডিগ্রিটা সে অর্জন করেছে, তাই তার বলা নিশ্চয়ই অধিকার আছে যে আমার এত ডিগ্রি আছে আমার এত ব্যাংক ব্যালেন্স আছে।
1: হ্যালো, কেটে গেল, কথা বলছিলেন অম্বিকা মণ্ডল, আরেকবার চেষ্টা করবেন না হয় আমরা কথা বলবো। আজ আমার আমিত্ব নিয়ে কথা, এই আমার আমিত্ব নিয়ে যে চিৎকার চলে অনেকটা শব্দহীন চিৎকারই বলা যায়, কিন্তু শব্দহীন থাকে না বেশিরভাগ সময়, সেটা নিজের অহমকে ছাপিয়ে যখন বেরিয়ে আসে সেই আমিত্বর চিৎকার নিয়ে যখন এগিয়ে যাই এবং এটা যখন আমার আমিত্ব অন্যের উপর বেশি চেপে বসে তখন কি অবস্থা হতে পারে বলুন। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্তে।
1: নমস্কার,
3: জগদীশ চক্রবর্তী ফ্রম কুঞ্জবন।
1: কুঞ্জবন কোথা থেকে? কুঞ্জবন

0: ওই যে ইয়েতে আপনার হেরিটেজ পার্কে
1: আপনার রেডিওটা বন্ধ করতে হবে স্যার।
0: আচ্ছা পরে আমি বলছিলাম, শঙ্করাচার্য একজন প্রশ্ন করেছিল পরিচয়ের জন্য আর কি, তখন উনি আমির আমির সংজ্ঞাটা এইভাবে দিয়েছিলেন, একটা ছোট্ট বাচ্চা ছেলে, শ্লোকটার নাম হচ্ছে হস্তামূলক শ্লোক, না হং মনুষ্য ন চ দেবযক্ষৌ ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ শূদ্রা ন ব্রহ্মচারী ন গৃহী বনস্থ ভিক্ষুন্ন চাহং নিজ বোধরূপ। তো নিজ বোধ স্বরূপ আত্মাটাকেই ওই আমি ইয়ে প্রকাশ পূর্বে প্রকাশ করেছেন। আর আর সহজভাবে রামকৃষ্ণ পরমহংসদেব খুব সুন্দর বলেছেন যে আমিটা যায় না, আমিটা একদম ইয়ের মতো উঠে যায়, যেমন অসত্য গাছকে ছিঁড়ে ফেললে পরে আবার কাটলে পরে আবার ফেফড়ি বেরিয়ে যায়, তেমনি আমিটা যায় না। তো আমিটা থাকবে যখন, তখন থাক শালা আমি দাস হয়ে বা সন্তান হয়ে বা বা ছেলে হয়ে, বা যেমন হনুমানজির ছিলেন, আরো বড় বড় সাধুরা ছিলেন, বামা খেপা বা তারা মা ছাড়া কিছু জানতেন না। তো আজকে মাতৃ দিবসে এইটা বলতে পারে আমি খুব খুশি হলাম যে মা ছাড়া আমি কিছু জানি না, যেমন হনুমানজি যেমন রাম ছাড়া কিছু জানেন না, তো এই আর কি, আমরা আমরা তিথি নক্ষত্র জানি না, আমি কিছু জানি না, সব মা জানেন, তো এই আর কি, আমরা সৎ কাজ করে যাব যা করায়, হ্যাঁ সবই সকলেই তোমার ইচ্ছা তোমার কর্ম তুমি করো মা, এইটা নিয়ে চলতে হবে, জয় মা।
1: জগদীশবাবু যেটা বললেন এটা একটা অন্য দিক, যেটা বড় বড় ফিলোসফাররা ঠাকুররা রামকৃষ্ণ ঠাকুরের কথা বললেন বলে গেছেন, এদের মতো কি আমরা পারব? না, পারলে তো সবাই এরকম পরমহংসই হয়ে যেতে পারতাম, তা নয়। তবুও কতটা কি করতে পারি, কি আপনার মতামত শুনি। নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: আমাদের ঘরের পাশে বিকট শব্দ, কিন্তু দশমী ঘাটের ফাংশন চলছে আজ, তো বলতে পারুন নি জানি
1: না, শোনা যাচ্ছে না, বলুন।
2: আমার আমিত্ব বলতে, মানুষে ডিগ্রি নিলে টাকা পয়সা থাকলে অনেকেই অহংকার করে বলে, কিন্তু আমাদের যে ডিগ্রি আছে কান ধরে ক্ষমা চেয়ে বলি, যদি কাউকে বলি যে আমার আমি আমার ঢাক লোকে পেটাবে আমি কেন করব, হ্যাঁ আমার যদি গুণ থাকে মানুষে বলবে। আমিও কিন্তু মাস্টার ডিগ্রি করেছি, তারপরে সংস্কৃত ডিস্টিংশন গ্রাজুয়েট, তারপর নজরুলে বোকালে ফার্স্ট ক্লাস পাইছি, কিন্তু বলতে গেলে কান ধরে ক্ষমা চেয়ে বলি, জানি না দাদা এটা কি অভ্যাস, যে মনে হয় যেমন একটা হ্যাংলামি আর কি, আর নিজেরটা নিজে বলতেছে, এটা কিরকম জানি লাগে। টাকা পয়সা যার যত আছে, টাকা পয়সার ব্যাপারে কেউ কিন্তু মুখ খুলে না, যার যত কুটি আছে সে কিন্তু মুখ খুলে না, কিন্তু ওই বিদ্যার বিদ্যার ক্ষেত্রে রূপের ক্ষেত্রে সুন্দর হলে অহংকারে কথা বলতে চায় না, মানে কেমন জানি একটা অবস্থা। কিন্তু আমি সবার সাথে মিশিও, সবার সঙ্গে চলারও চেষ্টা করি, আর আমার যা আছে আমি নিজে বলতে চেষ্টা করি না, মানুষের সঙ্গে গুণ দেখে বলবে, এইটুকুই বললাম দাদা।
1: ধন্যবাদ।
2: আপনি চিন্ময় দা না?
1: হ্যাঁ আমি আর যে চিন্ময় রয়েছি।
2: হ্যাঁ হ্যাঁ
1: ধন্যবাদ,
2: আচ্ছা ভালো থাকবেন।
1: হ্যাঁ ভালো থাকবেন। কে বলছিলেন আপনি?
2: দেবী সেনগুপ্ত, জয়নগর দর্শন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। সম্ভবত রবি ঠাকুরের অনুষ্ঠান রয়েছে, জন্মদিন গেল গতকাল, সে অনুষ্ঠানের সঙ্গীত বেজে উঠছিল পেছন থেকে। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
1: কে বলছেন?
3: আমি গোলাঘাট থেকে নীলমণি দেববর্মা বলছি।
1: নীলমণি দেববর্মা বলুন, কেমন আছেন?
3: আমি ভালো আছি। জিম্মাবাবু কেমন আছেন? ভালো আছেন তো?
1: ভালো আছি, বলুন।
3: আচ্ছা, আমি আপনার কপিতে কিছুটা কথা বলি। আমার আমার বলে কেহ কারো নয়, কচ্ছ মাতা কচ্ছ পিতা শাস্তি এই কর। আমার বলতে ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবানের কাছে ভগবানের আমাকে উদ্ধার করবে, ভগবানের সেই আমার উদ্ধারের পর আমার আমি আর কিছুই দেখি না, এটাই তো ভগবান, ভগবানকে প্রার্থনা করো, ভগবানকে স্মরণ করবো, ভগবানকে যত কিছু করবে আমি তো সব নিমিত্ত মাত্র। আমি

0: প্রত্যাশাগুলিতে কামপুরুষ ও উভয়গুলিকে তা করতে হবে, আমার প্রত্যাশা তা করতে হবে, আমার যতটুকু আছে সতর্ক আমাকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, যার জন্য আমি আমার আমার বলবো যে হোক কারণে করতে সব ঈশ্বরকে প্রশ্ন করো, ঈশ্বরকে বর্ণনা করো, ঈশ্বরকে সেই আমার উদ্ধারের পর আর তুমি আবার আর কিছুই দেখি না, এটুকু বললাম আমার কাছে। ধন্যবাদ
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। একটা কবিতা মনে পড়ে গেল আপনাদের কথাগুলো শুনতে শুনতে, এই আমার আমিত্ব নিয়ে একটি কবিতা। শুধু আমিত্বই আমার একমাত্র পদবি, আমি খুঁজে পাই আমাকে এই আমিত্বের মাঝে, যেখানে নেই কারো অস্তিত্ব, আমার স্বকীয়তাই আমার বৈশিষ্ট্য, আমি খুঁজে পাই সব কিছু এই স্বকীয়তার মাঝে, যেখানে শত সহস্র আগ্রাসনকে তোয়াক্কা করিনি, খুঁজেছিলাম আমাকে অন্যের জীবন রাজ্যের আনাচে কানাচে, কিন্তু জায়গাটা শুধু আমার আমিত্বেই, খুঁজেছিলাম প্রকৃতির বাহারি রূপের মায়ায়, কিন্তু প্রান্তিক সীমানাও পারিনি ছুঁতে, তাই এখন শুধু আমাকে নিয়েই আমি বাঁচতে শিখেছি। এটাই কি বৈশিষ্ট্য হওয়া উচিত এই জগতের শ্রেষ্ঠ জীবের? কি বলবেন আমার আমিত্ব নিয়ে, আমার আমি নিয়ে? বলুন 2326253 ফোনের এপারে রয়েছি আমি আর জে চিন্ময়।

0: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন?
0: নমস্কার দাদা, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: কি আলম?
0: শেখ নূর আলম।
1: শেখ নূর আলম, বলুন।

0: 세요 자 미투 타이도
1: 아마라미
0: 아마라미 바 미투
1: 응
0: 이제 오늘 말해서 이번에 아미투 다 새끼 사겠나 다 이번 호체 다 성수야 이렇게
1: 아차
0: 예 이번에 그 미사 보다 했다
1: 아차
0: 오늘 말해서 아미투 다 까다에만 했다 이번에 그 미사 성실 뭘 호체 아미투 이소이다 호체 요리 아미 아마라 모델 기초 새끼 사게 바로 기초 সেটা পাসের লোকে বলবে আর আমি যদি নিজেকে বিরাট কিছু ভেবে ফেলি তাহলে কিন্তু অসুবিধা আছে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির মধ্যে যদি আমি তো কারোর মধ্যে থেকে থাকে তা মান সম্মান বলতে একেবারেই থাকবে না হ্যাঁ বা ধ্বংসের দিকে এগিয়ে যাবে কারণ আমরা রক্ত মাংস একটা মানুষ আমাদের মধ্যে ওই আমিত্বটা একেবারে উচিত না যদি কিছু ভালো গুণ থেকে থাকে সেটা আমার পাশের ব্যক্তি বলবে যে আমি কেমন আমার চলার পথ কেমন আমি কেমন আছি হ্যাঁ এই কথাটি দাদা খুব খারাপ কথা আমি তো থাকা উচিত না কারণ আমরা প্রত্যেকটি রক্ত মাংস করা মানুষ হ্যাঁ শিক্ষা দীক্ষা কম বেশি অনেকের আছে আবার অনেকে থাকে না আর সব থেকে দেখবেন যাদের দেখবেন এমন সমাজে মানুষ আছে সবাই জানে সে খুব বোকা কিন্তু সে ভাবে যে আমি খুব বুদ্ধিমান হ্যাঁ দেখবেন আমি তো ভাবে আমি তো ভাবে সে হেঁটে আছে কিন্তু দেখবেন সেই মানুষগুলোকে মানুষ সমাজে গুরুত্ব দেয় না আমাদের এই সমাজে অনেক ওরকম মানুষ আছে আমরা প্রত্যেকে কম বেশি আমিত্ব অনেকে ফলাই যে আমিত্ব ফলাই তার মধ্যে কোনো খারাপ মানে কোনো ভালো গুণ তার মধ্যে থাকে না ভালো গুণ প্রকাশ পাবে পাশের লোকে বলবে আমার মধ্যে কি আছে না আছে ওদের প্রত্যেকেই বলবো যে আমিত্ব নিয়ে কেউ হাঁটবেন না আপনি কর্মের উপর আস্তে রেখে হেঁটে যান অপর বলবে আপনি কি এটুকু বললাম দাদা ভাই ভালো থাকবেন ধন্যবাদ
1: ধন্যবাদ ভালো থাকবেন

শ্রোতা বন্ধু, আমি কবিতার কথা দিয়ে শুরু করেছিলাম, রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতাটি দিয়ে, যেখানে তিনি এই আমিকে ছড়িয়ে দিয়েছিলেন বিশ্বকর্মার বিশ্বশিল্পে। তিনি লিখেছেন, তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। যে আমি নিয়ে শুরুতে প্রশ্ন তুলেছি, যে আমি সংকীর্ণ অর্থে নিঃসঙ্গ ব্যক্তি, গো একা, অহমিকার আধার, কিন্তু রবি ঠাকুর সে আমি সীমাবদ্ধ রাখেননি সংকীর্ণতার মধ্যে। তিনি এই আমি উচ্চারণ করেছেন সমস্ত মানবের হয়ে, মানুষের হয়ে, সকলের মিলিত অহংকারের প্রত্যয় উচ্চারণে। সেই সঙ্গে কবি এই আমিকে জুড়ে দিয়েছেন বিধাতার সাধনার সঙ্গেও। যেমন বলেছেন, ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। কিন্তু আমরা তো সেই সাধনার অনেক অন্তরায়, তাই না? সে বিধাতার সঙ্গেও জাপটে গেছিলাম এক সময়, বিধাতাকেও মানতে নারাজ সেই আমিত্ব। দেখি এবার কি বলেন আপনিও, 2326253 আমার আমিকে নিয়ে হচ্ছে কথা, ভাগ করে নেবেন আপনার মনের কথা। আর যে চিন্ময়ের সাথে রয়েছি স্টুডিওতে আমি,

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহের্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আর যে চিন্ময়ের সাথে রয়েছেন, আজ রাতের আসরে, আজ রাতের আসর, আজকের প্রসঙ্গ আমার আমিত্ব, যেখানে কেউ আবার বলেছেন যে আমার সব অক্ষমতা আমাকে লজ্জিত করে, মনের গোপন কুঠুরিতে বন্দি সেই সত্তাটুকু ক্রমশ আমাকে হারিয়ে নিয়ে যায় সেই অন্ধকারের ছায়ায়। আমি অন্ধকারে নিবিড় হয়ে মিশে যেতে যেতে হয়ে যায় একটি কালো বিন্দু, যা অন্য কারো ছায়ার মধ্যে বেড়ে ওঠে একাকী। এই কথাটি লক্ষ্য করুন, লিখেছেন কবি যে আমি অন্ধকারে নিবিড় হয়ে মিশে যেতে যেতে হয়ে যাই একটি কালো বিন্দু, যা অন্য কারো ছায়ার মধ্যে বেড়ে ওঠে একাকী। গোমট সেই প্রতিকৃতি যেন ক্রমশ আমাকে ঘিরে ধরে থাকে, বৃত্তের ভেতরে বন্দি আমি খুঁজে পেতে চাই পরিধির বাইরের অংশটুকু। কিন্তু তারপরেও আমি ও আমার অদ্ভুত কেন্দ্রীভূত হয়, আর আমার একাকিত্ব আরো ব্যপ্ত করে তার পরিধি। তো শ্রোতা বন্ধু, এই আমার আমিত্ব নিয়ে যে অহংকার, আর সেই অহংকারের ব্যপ্তি আবার মাঝে মাঝে খুঁজে পেতে যায়, অন্যের বৃত্তের ভেতরে বন্দী হতে চায়, কেন? কারণ আমাদের আমাদের মাঝেই যে দুরকম সত্তা, আমাদের মাঝেই যে কখনো রাম কখনো রাবণ, আমাদের মাঝেই যে কখনো পজিটিভ কখনো নেগেটিভ, সেই আমার মাঝেই সব। এবার কথা হচ্ছে যে আমি কোনটাকে বাছাই করে নিয়ে এগিয়ে যাব, কিভাবে এগিয়ে যাব, এটা একটা অনেক তত্ত্বকথা না বলে যে যদি সোজাভাবে বলি যে আমার যে অহং, আমার যে অহংকার, সেটাকে আমাকেই ছাপিয়ে যাবে, যেটা অদ্ভুত মনে হতে পারে অন্যের জীবনে, কি বলবেন আপনি? 2326253 এই নাম্বারে, স্টুডিওর এপারে রয়েছে আমি আর

0: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন?
0: নমস্কার, আমি পিন্টু দাস বলছিলাম।
1: পিন্টু বাবু বলুন,
0: কেমন আছেন? ভালো তো?
1: ভালো আছি এখন অবধি, বলুন।
0: আজকে প্রসঙ্গ, আমি আমার তো নিয়ে না, তো আমি একটাই বলবো যে মানুষ যখন জন্মগ্রহণ করে এবং তার মৃত্যু যখন, তখন তার যে পরিচয় আমি আমার দিয়ে শুরু হয় ও শেষ আমি আমার দিয়ে হয়। তো আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমি কি আমার, আমি কি আমার,
1: আমি কি আমার,
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: সেই প্রশ্নটা যদি বলি যে আমি কি আমার, তাহলে আমি উত্তর একটাই বলবো যে আমি আমার নয়, আমি ঈশ্বরের। তারপর এই যে অহংকার করে বলা সেটা আমার, সেটা আমার, এটা আমার, এই যে অহংকারটা, হ্যাঁ এটা তো ভালো নাই। তো আমি যেটা বলি যে এইভাবে অহংকার না করে সৎ চিন্তাধারা, সৎ কর্ম, সৎ ব্যবহার করে, হ্যাঁ এই যে কিনে এসেছি কিনে যাব, কিছু হ্যাঁ নিয়ে যেতে পারবো না, এটাই সৎকর্ম, সৎ ব্যবহার, সৎ ভাবনা, সৎ চিন্তাধারা, সৎ কর্ম, এটা করে যদি ভালো করে হ্যাঁ যাওয়া যায় ঠাকুরের কাছে, তাহলে এটাই হবে মহৎ কাজ, কিছু নিয়ে যেতে পারবো না। আর ঠিক আমার আমার বলে সব কিছু ঘুরে বেড়াচ্ছে, আমার আমার সবকিছু আমার, সবকিছু আমার, এটা একটা অহংকার। আর এই অহংকারে হয় আমাদের মানবের পতন। তো এটাই বলবো, এটাই আমার কথা যে সৎ কর্ম, সৎ চিন্তাধারা, সৎ ভাবনা, সৎ ব্যবহার, এটা করে যদি ঈশ্বরের কাছে যাওয়া যায় তাহলে হবে মানব ধর্মের, মানে প্রকৃত মানব ধর্মের কর্ম।
1: আচ্ছা,
0: এটুকুই শেয়ার করলাম। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।
1: ভালো থাকবেন, ভালো থাকবেন। এটা আরেকটা দিক আপনি তুলে ধরেছেন পিন্টুবাবু, এটা নিয়ে যদিও বলতাম আর একটু শেষের দিকে, যেহেতু প্রসঙ্গটা এসেই

0: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন?
0: হ্যাঁ নমস্কার স্যার, এর আগের দিনে এমনি হয়েছিল, মানুষ হয়ে গিয়েছিল।
1: কে বলছেন?
0: আমি কথা বলেছিলেন,
1: কে বলছেন?
0: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: হ্যাঁ, শ্রী শ্রী গৌতম বুদ্ধ বলুন।
0: আগের দিনে খুব এসেছিল আপনার,
1: আপনি বিষয়ে কথা বলুন দয়া করে।
0: হ্যাঁ বেশ, ঠিক আছে। বলছি যে দেখুন, বলছি যে আমরা আজকে ইয়ে করছেন, আমি আমার মিত্র নাই, এবার আমরা সাধারণ মানুষ তো, তাই আমরা কিন্তু বলে থাকি এইটা আমি করলাম, এটা আমার, সাধারণ ভাবে এইটাই বলে থাকি আমরা। আমার এই আমরা বলে থাকি এই দোতলা বাড়িটা আমি করলাম, এটা আমার, পুকুর বাগান জমি জায়গা সব আমার, এসব বলি তো। কিন্তু দেখুন এই অহংভাবটা কিন্তু আমরা সাধারণ মানুষরাই বলে থাকি। আর আবার দেখুন যে চোখ বুঝলে পড়ি সব অন্ধকার, এতে কিছুই থাকবে না, আমারও থাকবে না, আমি আমার আমার আমিত্বও থাকবে না, আমিও থাকবো না। আর আমাদের মাঝে দেখুন ভালো মন্দ সবই তো আছে, ওই জন্যই আমি আমার এসব করে বলি আমরা, কারণ ভালো মন্দ দুটো যখন রয়েছে এখানে, তখন ভালোটাও যেমন বলি মন্দটাও যেমন বলি, তেমনি আমার আমি এসব বলে থাকি। আর আমি যদি আবার 50 জনকে সেবা করাতে পারি, তাহলে দেখুন আমি খাওয়ালাম বা আমার দ্বারা ভোজন করানো হলো, এটা এই কিন্তু আমার মনের মধ্যে এটা থাকে না, তখন এই সেবা সেবা কিন্তু একটা পরম ধর্ম, এটা কিন্তু আমরা বলে থাকি, তখন আমরা বলি না যে এটা আমি খাওয়ালাম, আমি ইয়ে করলাম, আর 5 জনে বললো আমার দ্বারা ভোজন করানো হলো। আবার দেখুন তাহলে এই এই গানটা যেটা বাজালো না, এটা আমি বলবো মনে করেছিলাম, আমার মাথা নত করে দাও বাবু তোমার চরণ ধুলার পরে। আর দেখুন এই যে আমরা এই আমি তো বলে থাকি, আমার বলে থাকি, এটা আমার, এটা বলাটা আমাদের কিন্তু শোভা পায় না, কিন্তু এটা যেহেতু আমরা রক্ত মাংস শরীরে মানুষ তো, তার জন্য আমরা কিন্তু এগুলো বলে থাকি। আর দেখুন যে মহাপুরুষরা আছেন যখন, ওনারা কিন্তু কোনো সময় বলে না এটা আমি করলাম, এটা আমার, আর আমি আমি এটা দিলাম, কিন্তু ওনারা কিন্তু এটা বলেন না। এটুকুই আমি বললাম,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। যে কথাটা পিন্টুবাবু উঠিয়েছিলেন, আরেকজন কলার রয়েছে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার প্রভুজি।
1: নমস্কার,
2: আমি নিরঞ্জন গোস্বামী খবরপুর থেকে বলছি।

0: বলুন।
1: দেখুন, আমি যে সত্তাটা আমাদের, আমি সত্তাটা, সে আমিটা আদি আমি হইতে আমি আসিয়াছি।
0: আচ্ছা নিরঞ্জন বাবু, দয়া করে প্রভুজি আপনি আপনার রেডিওটা একটু বন্ধ করে নিতে হবে, কারণ আপনি কথা বলছেন ওইটা আবার ভাইব্রেট মানে আসছে, ওই রিপিট আওয়াজটা আসছে।
1: আমি সত্তাটা, আমি সত্তাটা, আমি ভৌ হইব সর্বকল্যাণ ব্রহ্ম, এক আমি হইতে সব আমিত্বের বিরাজিত হইয়াছে।
0: আচ্ছা হ্যাঁ বলুন। হ্যালো, কেটে গেল কি ফোনটা? সম্ভবত কেটে গেল। নিরঞ্জন গোস্বামী ফোন করেছিলেন কমলপুর থেকে, বেশ দারুণ বলছিলেন। দয়া করে আরেকবার ফোন করবেন, এটা একটু যন্ত্রের গোলযোগ হতে পারে। নমস্কার, কে রয়েছেন? এই রে শুরু হয়ে গেল সেই যান্ত্রিক গোলযোগ যেখানে ফোন করলে কথা শোনা যাচ্ছে না। সেই আমার আমিত্ব নিয়ে কথা আসলে। হ্যালো, কে রয়েছেন? না, আমার আমি কে নিয়ে কথা। শ্রোতাবন্ধু, স্টুডিওর এই প্রান্তে রয়েছে আমি আর জে চিন্ময়। কথা হচ্ছিল যে একজন শ্রোতাবন্ধু পিণ্ডুবাবু যেটা বলছিলেন না, আপনি কথাটা উঠিয়েছিলেন এবং এই বিষয়টা নিয়ে একটু বলতাম একটু পরবর্তী সময়। যাই হোক, এই মুহূর্তে যেহেতু কেউ ফোন করছেন না, ফোন যন্ত্র বিকল হলো একটু আগে, তাই কথাটা বলেই ফেলি, বলা দরকার। এই যে আমাদের জীবন দর্শনে যেটা ঈশ্বর বা সৃষ্টিকর্তা যাই বিশ্বাস করি না কেন, তিনি যে সৃষ্টি করেছেন, যাদের সৃষ্টি করেছেন, কেউ তো অমর নয় না, যে এসেছে তাকে যেতেই হবে কোনো না কোনো দিন। যখন ভূমিষ্ঠ হয়েছি তখনই কিন্তু যাবার দিনক্ষণ মানে লিখেই এসেছে, মানে এসেছি বলতে গেলে। এবং আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এটাও সত্য, যেভাবে এসেছি সেভাবেই যেতেও হবে, কিছুই নিয়ে যেতে পারবো না, সবই রেখে যেতে হবে। এবার কি রেখে যাব সেই আমিটা, এটা ভাবার বিষয়, সেটা ভাবনার বিষয়। তাই শ্রোতা বন্ধু, সেটা ভাবুন, আপনার এই ভাবনাটাকে ভাবতে হবে। শুনি আপনাদের কথা।

0: নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দাদা।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি দাদা।
0: হ্যাঁ, শুধু বহরমপুর বললেই চলবে আমিনুল বাবু, বলুন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে তো বিষয়টা আপনি রেখেছেন আর কি, বিষয়টা খুবই সুন্দর। আমার আমি তো বিষয়টার উপর আপনার প্রথমে যে উপস্থাপনা শুনলাম আমি, খুব ভালো লেগেছে আমাকে।
0: ধন্যবাদ।
1: তাছাড়া দু একজন কলার বন্ধুদেরও ভালো কথাবার্তা ভালো লেগেছে। তবে আমি কনক্লুশনে একটা কথা বলতে চাই দাদা, সেটা হচ্ছে আমার আমি সম্বন্ধে বলতে গেলে আমি নিয়ে বিশ্লেষণ করা ভালো, কিন্তু অহমতা করা ভালো নয়, এটুকু বলে শেষ করলাম।
0: ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
0: হ্যাঁ বলুন নিরঞ্জন বাবু।
2: আগে তো কেটে গেল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু যন্ত্রের গলযোগ।
2: ব্যাপার হলো যে কথাটা উঠাইছিলাম, যে কথাটা হলো
0: বলুন,
2: আমি সত্তাটা সেটাই। অহং অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি সেই আত্মা, আমি সেই ইত্যার অংশ হইতে আসিয়াছি। আমার মাতৃ ছোটরে যখন আমি পড়লাম, তখন মাতৃ স্বভাবটা আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে, জ্ঞানের মধ্যে প্রভাবিত হয়। তখন আমরা কি করি, তখন এখানে এসে আমার ধন, আমি ধনী, আমার আমার জ্ঞান আছে, আমি একজন জ্ঞানী, আমার জ্ঞান হয়েছে, আমি একজন বিদ্বান, এই ধরনের আমি একজন পণ্ডিত, তখন অনেকটা আমি সৃষ্টি হয়ে যায়। আমি ধনকে আমি সাজাই, জ্ঞানকে আমি সাজাই, বুদ্ধিকে আমি সাজাই, এইভাবে অনেক আমিত্ব, শোন, আমি মন্ত্রী, আমি এমএলএ, আমি এম, এই যে সেগুলা সমস্ত ধারণাটাই আমাদের মানে ভুল আর কি। সেই ধারণাটা আমাদের আমাত্বের আমিত্বের মূল নয়। আমিত্বের মূল হইল আমি সুহং, আমি ব্রহ্মাস্মি, আমি আত্মা, আমি ঈশ্বর। সেই ঈশ্বরত্ব যখন নিজের মনের মধ্যে আসে যে আমার আত্মা ঈশ্বরের অংশ, তখন সকলের মধ্যে সেই আত্মা আছেন, ঈশ্বর আছেন, অনুভূতি হয়। অনুভূতি হলে পরে সব আমার এবং আমি সবার, তখন সমজ্ঞান হয় মানুষ। এই সমজ্ঞানে মানুষের ওই লুটতরাজের আকাঙ্ক্ষা থাকে না, তখন আর অন্যকে ঠকাবো, অর্থাৎ সেটা উদ্দেশ্য মনে হবে যে আমার মৃত্যু যখন আমি আছেন, সকলের মধ্যে আমি আছেন, আত্মা আছেন, আমি যাকে ঠকাচ্ছি আমাকে ঠকাচ্ছি। সেই কথাটা যখন মানুষের হৃদয়ে সত্যগত ভাবে অবগত হয়, তখন মানুষ আমিত্বের অধিকারী হয়, আমিত্বের অধিকারী হয় যে আমি আমি অন্য কিছু নয়, আমি ধন নই, মন নই, জ্ঞান নই, বুদ্ধি নই, ইচ্ছা নই, আমি আত্মা। আমি কিন্তু আত্মারূপী পঞ্চকোষ গভীরে ভক্তিপথে যেতে হয় জ্ঞানের হস্ত ধরে। তাই সেই আত্মারূপী ভগবানকে যখন আমরা স্মরণ করতে পারি, সত্যভাবে অনুধাবন করতে পারি, অনুধাবন করতে পারি, শুধু মুখে নয় অনুভূতি করতে পারি, এবং ধর্ষণ হয় অনেকের আত্মধর্ষণ, এই আত্মধর্ষণ হলে পরে মানুষ সমজ্ঞানী হয়। আর আমরা বর্তমান সময়ে যে সমজ্ঞানী বা আমিত্ব করছি, সেটা কিন্তু আসল আমিত্ব নয়। আমি সে কথাটাই
0: জীব ও ব্রহ্মে বস্তুত কোনো ভেদ নেই, অর্থাৎ জীব ও, হ্যাঁ, জীব ও ব্রহ্ম কিন্তু অভিন্ন
2: অভিন্ন, এবং আমি স্রষ্টা সৃষ্টি, এই
0: ব্যবহারিক ভেদের কল্পনাই করে থাকি।
2: আমাদের মায়া মোহমায়া,
0: একদম
2: পাত্র জঠরে যখন পতিত হয়, তখন মা শব্দটা আসছে মায়া হইতে, আর বাবা পিতার শব্দটা আসছে স্রষ্টা হইতে। স্রষ্টা এবং সৃষ্টি এক নয়, সেই সমজ্ঞানটা আমাদের।

0: জ্ঞান নয়, সেই সমজ্ঞানটা আমাদের সমজ্ঞান নয়, সেটা আমাদের অনুধাবন করতে হইবে যে আমি স্রষ্টা সৃষ্টি এক নয়, শক্তিমান আর শক্তি এক নয়, শিক্ষক শিক্ষার্থী এক নয়, পিতা পুত্র এক নয়, স্বামী স্ত্রী এক নয়। সেই কথাটা যখন মানবের মনে জাগরিত হয় তখন মানুষের মানবত্ব সৃষ্টি হয়, অথবা আমরা এখন দিন দিন ওই পিতৃতত্ত্ব না জানিয়া শুধু মায়াবাদী হয়েছি। মায়াবাদিত্বের ফলে আমাদের পিতৃজ্ঞান হারতেছে, পিতৃজ্ঞান হারা ঈশ্বর জ্ঞান হারতেছে, আর ঈশ্বর জ্ঞান হারাইয়া আমরা পিতাকে সিদ্ধাশ্রমে পাঠাচ্ছি। সেই জন্য পিতৃজ্ঞানটা হওয়া সততই, মানে যোগী ঋষি মুনি কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি ইত্যাদি যত মহা মানবগণ আছেন এবং বেদান্ত সমস্ত স্রষ্টাকে স্রষ্টাকে উপলব্ধি অন্যই সবাই একমাত্র সাধনা করতেছে। রামকৃষ্ণ পরমহংসদেব ভাতৃভক্ত ছিলেন, কিন্তু মার কাছে কিছু চাইতেন না, উনি শুধু বলতেন মা আমাকে মুক্তি দাও মুক্তি দাও, মুক্তি চাইতেন। আমরা কি চাই, ধন দেও, সম্পদ দেও, ঐশ্বর্য দেও, এই দেও সেই দেও, না, চাওয়া চাওয়াই নাই। যা কিছু আমরা পেয়েছি যে যথা মাং প্রবৃত্তন্তে তাং সদৈব ভজাম্যহম্, পূর্বপূর্ব জন্মান্তর আমাদের আছে সেটা শ্রীমদ ভগবত গীতায় ঈশ্বর বলছেন, বহুনা জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রবৃত্তন্তে বাসুদেব সভ্যমিতি সমাহাত্মা সুদুর্লভ। সেই কথাটা মিথ্যা নয়, আমরা জন্মান্তর মানি না, সেই জন্য আমরা মায়ার অধীনস্থ হইয়া আমরা এখন বাস্তববাদী হয়েছি। সেই জন্য আমাদের সন্তান সন্ততিগণ অমানুষ হইতেছে, অমানুষ।
1: যাই হোক, এটা একটা বিশাল বড় প্রসঙ্গ আপনি টেনে ধরলেন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, এটা আরেকদিন না হয় কথা বলবো এই নিয়ে, এত সে বিষয়ে যাচ্ছি না। নিরঞ্জনবাবু, আপনি প্রথম যে কথাগুলো বলছিলেন তার উক্তি ধরেই, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো তখন তুমি বিশ্ব জগৎ হইতে বিচ্ছিন্ন, নিজেকে যখন জীব বলিয়া ভাবো তখন তুমি সেই শাশ্বত মহান জ্যোতির একটি কণিকা মাত্র, আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমি সব কিছু। নমস্কার, কি রয়েছেন?
2: ওই সন্ধ্যা স্যার।
1: হ্যাঁ, কে বলছেন? কে বলছেন?
2: জয় কুমার।
1: জয় কুমার, কোথা থেকে?
2: আনন্দনগর।
1: আপনার রেডিওটা বন্ধ করতে হবে।
2: ভাই দাদু নিয়ে নেই রেডিও খেয়ে। হ্যাঁ স্যার। বলছি, আমরা তো এই জগতে মানে জগতে জন্ম নিয়েছি স্যার, একদিন তো পৃথিবী ছেড়ে যেতে হবে,
1: তাই নাকি? যেতেই হবে।
2: হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা বাড়ি গাড়ি নারী যতই করি, টাকা পয়সা যত রোজগার করি, দান দলত সঙ্গে যাবে না, মানে একাই তো যেতে হবে স্যার।
1: একদম,
2: শুধু থাকবে স্মৃতি, শুধু থাকবে স্মৃতি। ধনী গরিব, গরিব হোক ধনী হোক, বাড়ি হোক সবকিছু হোক, সংসার হোক সবকিছু সঙ্গে যাবে না, একাই যেতে হবে, শুধু থাকবে স্মৃতি। তার জন্য আমরা সবার সঙ্গে আমি নিজে যেমন আমি যেমন আমি আমি আমি যেমন এই কথা বলি, সবার সঙ্গে আমি সবার সঙ্গে থাকি, এই কথাটা মনে রেখে সারা জীবন চলে যেতে হবে, যত কাজ করুক তবে স্মৃতিটা মনে থাকবে স্যার, আমি এতই বলবো।
1: ধন্যবাদ,
2: খুব সন্ধ্যা স্যার। হ্যাঁ,
1: ভালো থাকবেন
2: স্যার। নমস্কার।
1: নমস্কার। নমস্কার।
3: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: কে বলছেন?
3: ইরমাদা
1: বলুন।
3: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: বলুন, কেমন আছেন?
3: হ্যাঁ দাদা, ভালো আছি, ভালো লাগছে। আজকে আমার আমিত্ব নিয়ে যে বিভিন্ন

0: আপনার যে আপনার কথাগুলি শুনছিলাম, আমার আমৃত্যুটা সত্যি স্বাভাবিকভাবে তৈরি হয় প্রকৃতিগতভাবে। যখন একটা শিশু জন্ম নেয় তখন তার মা তার ক্ষুধার জন্য তার মা স্তন পান করে, মা স্বাভাবিকভাবে সে স্তন দান করে। এখানে এটা আমি আমার মা আমি দুধ খাবো, তার এই আমৃত্যটার মধ্যে কোনো শুদ্ধতা পুরোপুরি শুদ্ধতা এটা আমাদের কিচ্ছু নেই। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয় বা ভাই বোন যখন হয়ে যায় বড়, তখন সম্পত্তির অধিকার টাকার ইয়ে অধিকার আমি শুরু পাবো আমি ভোগ করবো এই আমি এই তখন তৈরি হয়, তখন সেটা দূষিত হয়ে যায়, তখন তখন সেটা সে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়, পরিবারটাও নষ্ট হয়ে যায়। তো অর্থাৎ আমার আমিত্বর মধ্যে যদি কোনো কখনো অহংবোধ তৈরি হয় যেটা বলছেন, সেই অহংবোধটা যদি এসে যায় তখন সেই আমিত্বটা আর আমিত্ব থাকে না, সেটা নিজেও শেষ করে দেয় এবং অপরকেও শেষ করে দেয়। তো সত্যি এই ওই যে কবিগুরুর যে গানটা শোনাচ্ছিলেন আমার মাথা নত করে হবে তোমার, সেই আমার যে এই অহংবোধটা এটাকে যদি আমি সেই ঈশ্বরের উদ্দেশ্যে কবিগুরুর গানটা গিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে আমি ছেড়ে দিই তাহলে আমার মধ্যে যে অহংবোধটা কিছুই থাকবে না, তখন আমার আমিত্বটা শুদ্ধই থাকবে। আর আমরা সবাই এখন জল খাই জল পান করি, সে জল প্রত্যেকের অধিকার আছে জল পান করে তার সিস্টেম মেটানো, কিন্তু আমি সেই জল খাবো আর কেউ খেতে পারবে না মধ্যে যদি জরি হয় তখন সেই জল খেয়ে অন্য মানুষেরও কষ্ট পায়। এটাই মানে সাধারণ উদাহরণ দিয়ে বললাম আর কি। অর্থাৎ আমার আমিত্বর মধ্যে যদি কখনো অঙ্গ দিয়ে তৈরি হয় চিন্ময়দা, তখনই সেটা নিজেকেও শেষ করে দেয় অপরকেও শেষ করে দেয়।
1: ধন্যবাদ ধন্যবাদ
0: ধন্যবাদ নমস্কার,
1: ভালো থাকবেন। আপনি আবার আরেকটা দিক খুলে দিলেন, এটাই মজা। এই আজ রাতের আসরে কোনো প্রসঙ্গে যখন কথা বলি যে প্রসঙ্গে নিয়ে আমরা কথা এগিয়ে যাই, এবার আপনারা শ্রোতাবন্ধুরা মানে ওই যে জীবনটা নদীর মতন, এই অনুষ্ঠানটাও একটা নদীর মতো আঁকা বাঁকা পথে এদিক সেদিকে এগিয়ে যায়। শুরু করেছিলাম কি দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে আবার আপনারাই এবাক ওবাক, পিন্টুবাবু একটা বাক দিলেন, নিরঞ্জনবাবু আর একটা বাক দিলেন, প্রথমে বিশ্বজিৎবাবু তারপর এখন শ্যামলবাবু আরেকটা বাক দিলেন। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার নমস্কার,
1: কে বলছেন?
2: শুভসন্ধ্যা, আমি ললিত চন্দ্র সরকার বলছি নতুননগর থেকে।
1: ললিতবাবু কেমন আছেন?
2: আছি আছি ভালো আছি, আপনার লাইনে খুব আছি না তো আপনাকে পেয়ে আমি ভাবলাম।
1: ধন্যবাদ ধন্যবাদ,
2: খুব আলোচনা করছেন ভালো লাগছিল। তো যাই হোক,
1: ললিত কুমার কি বললেন?
2: ললিত চন্দ্র সরকার।
1: হ্যাঁ বলুন।
2: তো আসলে আমরা তো হচ্ছে বদ্ধজীব, মায়া মায়া বদ্ধজীব, তো যার ফলে এই আমি টামি আমরা এগুলি আর ছাড়তে পারি না। কিন্তু এটা এটাকে বুঝতে হলে কিছু মানে গুরুর কাছে যেতে হবে আর সাধন করতে হবে, বুঝতে হবে, সৎ জ্ঞান নিতে হবে। যেমন দেখুন না, আমরা এই এই বিষয়ে অনেক কথা আছে যে লালনে দেখবেন একটা গানের মধ্যে আছে, বাড়ির কাছে আর শ্রীনগর সেটা পড়শি বসত করে। আমরা আমরা আমরা কার কথা বলেছি বলছে সেটা কিন্তু আমরা একবার ভেবে দেখি না। আবার বলেছে এই বেলা তোর ঘরে খবর জেনে নে রে মন, ঘরে কে বা ঘুমায় কে বা জাগে, কে কারে দে খাই সপন, এই বেলা তোর ঘরে খবর জেনে নে রে মন। এটা লাস্ট লাইনটা হচ্ছে যে ঘরে আমি ঘর বেঁধেছে, দেখুন আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে, যে ঘরে আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে, সিরাজ সাই কই তাই না বুঝে দিন তো বয়ে।

0: বেলা তোর ঘরে খবর জেনে রে মন। আসলে আমরা আমি কে বুঝতে চাই না, এক সর্বনামের পেছনে ঘুরতে থাকি, আমি এক সর্বনাম পথ বাস, এইসব আমি আর আমি আর আমি, কিন্তু আমি আমিটা কি, আমি কে, আমি কার, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারতাম না তাহলে আরো সুন্দর হয়ে যেত এই সমাজ ব্যবস্থা, এই অনেক কিছু আমাদের আরো ভালো হতো।
1: ধন্যবাদ,
0: এটুকু বললাম,
1: ভালো থাকবেন ললিত বাবু।
0: ধন্যবাদ, ধন্যবাদ।
1: চলুন গানটা শুনি এবার। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার চিন্ময়দা।
1: নমস্কার,
2: আমি মিঠুন চক্রবর্তী কথা বলছি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে। দাদা
1: বলুন। মিঠুন বাবু,
2: ভীষণ দার্শনিক এবং ফিলোসফিক্যাল আপনি বিষয় রেখেছেন এবং তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমি যখন আত্ম আয়নার সামনে নিজেকে দাঁড়াই, আমি মনের মানসিক প্রশান্তি খুঁজে পাই প্রকৃতির সাথে, তখন আমার আমিকে খুঁজে পাই এক নব উপস্থাপনের এক কবিত্বের সাংখ্য যোগে। কারণ আপনার আপনি চিনিনে, অথবা খাঁচার ভিতর অচিন্তাকে কেমনে আসে যায়। আমি নিজেকে ভাবি যখন আত্ম আয়নায় দাঁড়াই, উদাসী মন মনের একতারা হাতে নিজেকে গহন বনের উদাসী বাউল হতে চাই, কখনো বা আমার আমিত্বের অহংকারকে দূর করে দিয়ে বিশ্বাসের ধ্যানপুঞ্জে তার চরণে সমর্পিত হয়ে বলি, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার ওই চরণ ধুলার তলে। এই আমার আমিকে আমি নিজে কখনো বা বন্দি অবস্থায় মুক্ত করতে পারি, যখন মনে হয় কিছু ইচ্ছা শক্তি, প্রবল মাধ্যাকর্ষণ শক্তি আমাকে বারবার টানছে, তখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমি তাকে বের করে আনি বিশ্বাসের ঐশ্বরিক এক আনন্দের স্বর্গভূমিতে। এটুকুই বললাম চিন্ময়দা, ভালো থাকবেন। নমস্কার,
1: ভালো থাকবেন, ভালো থাকবেন।

0: আমার আমির
1: আর আমির এই আমিত্ব, এই আমিত্বই মানুষ, যার একটি বিশেষণ হলো চাওয়া পাওয়ার হিসাব নিকাশে এই জীবনটা অতিবাহিত করে দেওয়া। কিন্তু মানুষ এই জন্যই কি সৃষ্টি হয়েছে? তাকে তো একটি বিশেষ গুণ দেওয়া হয়েছে যার জন্য মানুষ সকল সৃষ্টির সেরা, তাই না শ্রোতা বন্ধু? সব মানুষের ভেতর তার নিজেকে আবিষ্কার করার বিশেষ ক্ষমতা রয়েছে, এটা আপনি বলতে পারেন বিল্ট ইন একদম। যে ক্ষমতা কাজে লাগিয়ে নিজেকে জানতে পেরেছে সেই সার্থক। ইহকালের নরকে যে সুখী তার জন্য পরকালে স্বর্গ, অর্থাৎ নরকের আগুন থেকে তখনই পরিত্রাণ মেলে যদি স্বর্গ নরক নরক এগুলো বিশ্বাস করি আর কি। যখন দুনিয়ার এই জীবনের আগুনকে জয় করা যায়, এই আগুনকে জয় করার অন্যতম উপায় মনীষীরা যা বলেছেন সেটা হলো নিজেকে আবিষ্কার করা। আমাদের প্রত্যেকের ভেতর যে আমার আমিত্ব নামক একটা একটা কি বলবো, খুব ভীষণ একটা ভাইরাস রয়েছে যা আমাদের ধ্বংসের মূল কারণ। আমার আমিত্ব থেকে বের হতে পারলে তবেই তো সার্থকতা। কি বলবেন আপনি? আরো 10টি মিনিট রয়েছে, ঘড়িবাবু জানাচ্ছে আজ রাতের আসর। আজ আমার আমি নিয়ে আর যে চিন্ময় এসেছি স্টুডিওতে, প্রান্তে রয়েছি, 2326253 ফোন নাম্বার আমাদের, জানেন আপনি, প্রতীক্ষায় রইলাম আর মাত্র 10টি মিনিট। সঙ্গে থাকবে অবশ্যই কিছু ভালো লাগা গান।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কি রয়েছেন?
1: কি বলছেন?
0: না, কথা বলা গেল না। আরেকবার চেষ্টা করবেন অবশ্যই।

আমি রামিত্য। আমার এই আমিত্ব থেকে বের হতে পারলেই তবেই সার্থকতা, এই কথাই বলছিলাম। কেননা ইতিহাস তাদেরকেই শ্রদ্ধায় স্মরণ করে রাখে যারা আমিত্ব ছেড়ে নিজেকে উজাড় করে দিয়েছে। আমরা আমিত্ব নিয়ে গর্ব করি, অথচ সামান্য রোগ ব্যাধির কাছে প্রতিনিয়ত পরাজিত হই, আতঙ্কিত হই, ভীত হই। কেউ একজন শ্রোতাবন্ধু বলছিলেন না, কী নিয়ে যাব? হ্যাঁ, কিছুই তো নিয়ে যেতে পারবো না। আমরা আমিত্ব নিয়ে গর্ব করি, অথচ পারমাণবিক বোমা দাগিয়ে আমরা মনুষ্যত্বের আমিত্ব প্রমাণ করি, অথচ সেই অহংকারের বোমা মেরে এই চেনা শরীরকে অমর করতে পারি না। এই হলো আমাদের আসল পরিচয়।

অন্যদিকে বিজ্ঞানে কি ভেবেছেন বিষয়টা, একটা গাছের ডাল থেকে অন্য গাছের ডাল জন্ম হয়, কোষ থেকে জীবন সৃষ্টি হয়, স্যারোগেট বেবি হয়, টেস্ট টিউব হয়, অথচ কিন্তু পুরুষ এবং নারীর মিলন এটা নিশ্চিত করে নতুন জীবনের কথা। তাই আমি এবং আমিত্ব নিয়ে চলা যায় না, কেবলমাত্র আমি দিয়ে হয় না, আমিত্ব থাকে আমাদের নিজ সন্তানের পিতামাতার দাবি করার মাঝে, আমিত্ব থাকে সম্পদ নিয়ে নিজের অহংকার করার। এই আমি নিছক ক্ষণিকের প্রাপ্ত জ্ঞান ও সম্পদের অহমে বা অহমিকায় না থেকে বরং তা কল্যাণে ব্যয়ের মাঝেই সার্থকতা। আমাদের যত রাগ, অভিমান, দুঃখ, গ্লানি, লোভ, হতাশা, নিরাশা, অপমান, জিঘাংসা সবটাই তখনই জাগ্রত হয় যখন আমিত্বের উপর আঘাত আসে, তাই না? আবার আমাদের যত সুখ, আনন্দ, প্রাপ্তি সবটাই আসে যখন আমিত্ব অর্জিত হয়। অথচ এই আমিত্ব বর্জন করলেই জীবন হয়ে ওঠে সহজ, সরল, নির্ঝঞ্ঝাট। আজকের মতো শ্রোতা বন্ধু নিলাম বিদায়। আমি আরজে চিন্ময়। দূরে থাক আমার আমিত্ব।

বন্ধু, এবার জানিয়ে দিই আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল সকাল 6:05 ককবরক অনুষ্ঠান লাল সালকামা পান্ডা দিয়ে শুরু। 7:45 অভিজ্ঞাপন, যুববাণী শুনবেন 8:40। 90 বছরের আকাশবাণীর যাত্রা নিয়ে এই বিশেষ অনুষ্ঠান বলছি তোমায়। 9:12 চিরায়ত পর্ব গল্পপাঠের আসর, 2:30, 3:00 সফরনামা, সুরের আকাশে 4:00, 5:00 গীতবাহার, হৃদয়ের সুর সন্ধে 6:30, গান অন্তহীন 8:05, গীতি আকাশ 9:02, আজ রাতে, আর যে অঙ্কুরিতার সাথে 9:30, আর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান 11:00 থেকে। এবার আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আবহাওয়া তাপমাত্রা আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের। এবার বিদায় নিতে হবে, বিদায় দিন আর জি চিন্ময়কে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। টিউন করে থাকুন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত, আর শুনতে থাকুন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। এখন স্টুডিওর ঘড়িতে 10:49:56 শুভরাত্রি।